আজ সোমবার, 21 বৈশাখ 1948 শকাব্দ, 11 মে 2026 খ্রিস্টাব্দ, 27 বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:54 সূর্যাস্ত বিকেল 6:03 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 15 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যাঁরা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, DTH

0: বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: পরে মনুষ্যজাতির এই বিবাহ সম্বন্ধের নিয়ম চলিত হইয়াছে, যদ্যপি তদ্বিশেষ নির্দেশ করা অতি দুরূহ, তথাপি এইমাত্র উল্লেখ করা যাইতে পারে, যখন মনুষ্যমণ্ডলীতে বৈষয়িক জ্ঞানের কিঞ্চিত নির্মলতা ও রাজনীতির কিঞ্চিত প্রবলতা হইতে আরম্ভ হইল, এবং যখন আত্মপর বিবেক, স্নেহ, দয়া, বাৎসল্য, মমতাভিমান ব্যতিরেকে সংসার যাত্রার সুনির্বাহ হয় না, বিবাহ সম্বন্ধই ওই সকল প্রধান কারণ, ইত্যকার রোধ সকলের অন্তঃকরণে উদয় হইতে লাগিল, তখনই দাম্পত্য সম্বন্ধ অর্থাৎ বিবাহের নিয়ম সংস্থাপিত হইয়াছিল সন্দেহ নাই। অনন্তর সর্বদেশে এই বিবাহের প্রথা পূর্বাপূর্বাপেক্ষা উত্তরোত্তর উৎকৃষ্ট হইয়া আসিতেছে। এই সংসারে দাম্পত্য নিবন্ধন সুখই সর্বাপেক্ষা প্রধান সুখ। এতাদৃশ অকৃত্রিম সুখে বিড়ম্বনা ঘটিলে দম্পতির চিরকাল বিষাদে কাল হরণ করিতে হয়। হায়, কি দুঃখের বিষয়! যে পতির প্রণয়ের উপর প্রণয়িনীর সমুদায় সুখ নির্ভর করে এবং যাহার সচ্চরিত্রে যাবজ্জীবন সুখী ও অসচ্চরিত্রে যাবজ্জীবন দুঃখী হইতে হইবে, পরিণয়কালে তাদৃশ পরিণেতার আচার, ব্যবহার ও চরিত্র বিষয়ে যদ্যপি কন্যার কোনো সম্মতির প্রয়োজন না হইল, তবে সেই দম্পতির সুখের কি সম্ভাবনা রহিল? মনের ঐক্যই প্রণয়ের মূল। সেই ঐক্য বয়স, অবস্থা, রূপ, গুণ, চরিত্র, বাহ্যভাব ও আন্তরিক ভাব ইত্যাদি নানা কারণের উপর নির্ভর করে। অসমদেশীয় বাল দম্পতিরা পরস্পরের আশয় জানিতে পারিল না, অভিপ্রায়ে অবগাহন করিতে অবকাশ পাইল না, অবস্থার তত্ত্বানুসন্ধান পাইল না, আলাপ পরিচয়ের দ্বারা ইতরেতর চরিত্র পরিচয়ের কথা দূরে থাকুক, একবার অন্যন্য নয়ন সংঘটন হইল না, কেবল একজন উদাসীন বাচাল ঘটকের প্রবৃত্তিজনক বৃথা বচনে প্রত্যয় করিয়া পিতামাতার যেরূপ অভিরুচি হয়, কন্যাপুত্রের সেই বিধি বিধিনিয়োগবধ সুখ দুঃখের অনুলঙ্ঘনীয় সীমা হইয়া রহিল। এই জন্যই অসমদেশে দাম্পত্য নিবন্ধে অকপট প্রণয় প্রায় দৃষ্ট হয় না। কেবল প্রণয়ী ভর্তাস্বরূপ এবং প্রণয়িনী গৃহপরিচারিকার স্বরূপ হইয়া সংসার যাত্রা নির্বাহ করে। অপ্রমত্ত শরীর তত্ত্বাভিজ্ঞ বিজ্ঞ ভিষদবর্গেরা কহিয়াছেন, অনতীত শৈশব জায়াপতি সম্পর্কে যে সন্তানের উৎপত্তি হয়, তাহার গর্ভাবাসেই প্রায় বিপত্তি ঘটে। যদি প্রাণবিশিষ্ট হইয়া ভূমিষ্ঠ হয়, তাহাকে আর ধাত্রীর অঙ্কশয্যাশায়ী হইতে না হইয়া অনতিবিলম্বেই ভূতধাত্রীর গর্ভশায়ী হইতে হয়। কথঞ্চিত যদি জনকজননীর ভাগ্য বলে সেই বালক লোকসংখ্যার অঙ্গবৃদ্ধি করিতে সমর্থ হয়, কিন্তু স্বভাবত শরীরের দুর্বল্য ও সর্বদা পীড়ার প্রাবল্যযুক্ত সংসার যাত্রার অকিঞ্চিতকর পাত্র হইয়া অল্পকালের মধ্যেই পরত্র প্রস্থিত হয়। সুতরাং যে সন্তানোৎপত্তি ফলনিমিত্ত দাম্পত্য সম্বন্ধের নির্বন্ধ হইয়াছে, বাল্যপরিণয়ের দ্বারা সেই ফলের এই প্রকাশ বিড়ম্বনা সংঘটন হইয়া থাকে। যদ্যপি এতদ বিষয়ে অন্যান্য সামান্য কারণ অন্বেষণ করিলে প্রাপ্ত হওয়া যায় বটে, কিন্তু বিশেষ অনুসন্ধান করিলে ইহাই প্রতীতি হইবে যে বাল্যবিবাহই এ সমুদায়ের মুখ্য কারণ হইয়াছে।
0: সুভাষিত অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন বাসবী গোস্বামী।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে বাসবী গোস্বামী এবং পরে ধীরেন বসু। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকে চাষবাস। শুনবেন কথিকা, ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে, বলবেন ডক্টর পূর্ণিমা হালদার। 6:40 আপনার স্বাস্থ্য, বিষয় একটু খেলেই পেট ভার, বলবেন ডাক্তার দেবাশিষ মিশ্র। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে সমর্পিতা সেনগুপ্ত। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি। 8:20 কথিকা, বিষয়ে গল্পের আড়ালে বাস্তবের রূপকার উপেন্দ্র কিশোর, বলছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় এবং সৈকত গুপ্ত। 12:00 আধুনিক গানের অনুষ্ঠান। 12:15 লোকগীতি। 12:35 উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। 1:50 মহিলা মহল, থাকবে অন্দর সংবাদ, অতিথি খাদ্য সমালোচক শর্মিষ্ঠা দে, উপস্থাপনায় ব্রততী দাস।

0: বেজে 30 মিনিটে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, অতিথি ক্রীড়া সাংবাদিক রবীন্দ্রনাথ চৌধুরী, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30টায় বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর গণিত, পাঠদানে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষিকা অজয় বৈদ্য, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ কৃষি বিষয়ক অনুষ্ঠান, কৃষিকার্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে সাক্ষাৎকারে রতন মুর্মু, 6:15 লোকগীতির অনুষ্ঠান, 6:40 কৃষি কথার আসর, থাকবে নোনা জলে মাছ চাষ ও খাদ্য ভাবনা, সাক্ষাৎকারে ডক্টর তাপস কুমার ঘোষাল, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। এরপরে জিওল মাছের প্রজনন, সাক্ষাৎকারে কল্লোল কোদালি, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় রক্তচাপ নিয়ন্ত্রণেই সুন্দর জীবন, অতিথি ডাক্তার নীলাদ্রি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, 9:30 দৃষ্টিপাত, বিকল্প জ্বালানির সন্ধানে, এই বিষয়ে ডক্টর শান্তিপদ গণ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, সম্পাদনা ও প্রযোজনায় দেবর্ষী ঘোষ। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, 10:45 রজনীকান্তের গান, 11:00 আধুনিক গানের অনুষ্ঠান, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, 11:40 খেয়াল। গীতাঞ্জলির পর এবার আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানে, প্রথম অধিবেশনে, এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত, শুনছেন খেয়াল। 6:25 রবীন্দ্রসঙ্গীত, 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 107তম পর্ব, 6:45 ভজন, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুল গীতি, 8:45 আধুনিক গানের অনুষ্ঠান, 9:00 আধুনিক গানের অনুষ্ঠানের পরবর্তী অংশ, 9:10 রসধারা সবিতা পোদ্দারের উপস্থাপনায়, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান দীপাচন্দের উপস্থাপনায়, 11:10 শুনবেন সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে গুজরাটের সোমনাথের প্রভাস পাটনে সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রদত্ত ভাষণের দ্বিভাষিক ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার দিল্লি কেন্দ্র থেকে। 12:00 সুরভি সবিতা পোদ্দারের সঙ্গে, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের পরবর্তী অংশ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 অতুল প্রসাদের গান, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুল গুলশান, 7:10 শিল্প সংলাপ, চট শিল্পে এক সফলতার কাহিনী, এই বিষয়ে শুনবেন মহুয়া রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশগ্রহণ করবেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত দুই ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী

0: মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে দেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। তিনি গতকাল হায়দ্রাবাদে এক জনসভায় বলেন, দেশপ্রেম মানে শুধুমাত্র দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান, যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করা, অনলাইন কনফারেন্স ও সভার আয়োজন করার উপরেও তিনি গুরুত্ব দেন।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্যজুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি গতকাল প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ের 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ আজ অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী প্রথমে জামনগর থেকে আকাশপথে সোমনাথে পৌঁছবেন। হেলিপ্যাডে অবতরণের পর তিনি বীর হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত রোড শোয়ে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এই উপলক্ষে ভারতীয় বিমানবাহিনীর সূর্যকিরণ অ্যারোব্যাটিক দল একটি বিশেষ বায়ু প্রদর্শনী করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের সঙ্গে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল শপথবাক্য পাঠ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজে খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিজেপি, অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে 126 সদস্যের বিধানসভায় 102টি আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। বিজেপি পেয়েছে 82টি আসন এবং অগপ ও বিপিএফ প্রত্যেকে 10টি করে আসন জিতেছে। অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহন দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন। 2016 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর এটি রাজ্যে এনডিএর টানা তৃতীয় মেয়াদ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। 54-এর 14তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। মন্ত্রিসভার বৈঠকের পর আইন শৃঙ্খলা, উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বসবেন। প্রথমে 54 সংলগ্ন সভাঘরে সব দফতরের সচিবদের সঙ্গে তার বৈঠক হবে। এরপর সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিল চতুর্বেদী আজ নবান্ন চত্বর ও আশেপাশের

0: এলাকা পরিদর্শন করেন। অন্যদিকে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য তিন দিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল আর এন রবি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে যাত্রী এবং কর্মীরা হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশন বা আলাদাভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই জাহাজের সকল যাত্রীর জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে। স্পেন এবং ফরাসি নাগরিক বহনকারী সরকারি বিমানগুলো স্থানীয় সময় গতকাল বিকেলে মাদ্রিদ এবং প্যারিসে অবতরণ করেছে। তারপর সেই বিমানের যাত্রীদের পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত ওই জাহাজে 2 জন ভারতীয় নাগরিক এখন নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। MV হান্ডিয়াস নামক একটি ডাচ জাহাজ 2 জন ভারতীয় সহ প্রায় 150 জন যাত্রী নিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এবং আক্রান্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছেন এবং তাদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছেন বলেও দূতাবাস সূত্রে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। তবে জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের রুশ সেনারা সমগ্র ন্যাটো জোট সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। মর্গ্যান স্ট্যানলির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সৌরশক্তির ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে, যা মার্চ 2024 38 GW থেকে 2025 মার্চে 74 GW পৌঁছেছে। সৌরকোষের ধারণ ক্ষমতাও 9 GW থেকে বেড়ে 25 GW হয়েছে। এখন দেশে মোট শক্তি উৎপাদনের 50%-এরও বেশি জীবাশ্ম বহির্ভূত পদ্ধতিতে তৈরি করা হয়। ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন ক্ষেত্রে 8টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ক্যারিবীয় অঞ্চলের দেশে 2 দিনের সফর শেষ করেছেন। সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর এবং অন্য বরিষ্ঠ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে শ্রী জয়শঙ্কর বৈঠক করেন। IPL ক্রিকেটে গতরাতে রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 166 রান তোলে। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 উইকেট হারিয়ে ম্যাচের শেষ বলে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। অন্য একটি ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছে। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকে শুনবেন ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে। এ বিষয়ে বলছেন বহরমপুর ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর

0: পূর্ণিমা হালদার।
1: ডাল শস্য হচ্ছে ডাল যখন আমি বীজ হিসেবে বা ফসল হিসেবে বুনবো, সেখানে আমাদের কতগুলো বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমত কি না, উন্নত জাত, উচ্চ ফলনশীল, স্বল্প মেয়াদি এবং রোগ পোকা সহনশীল জাতের নির্বাচন করতে হবে এবং সঠিক সময়ে সঠিক হারে বীজ বুনতে হবে। সারিতে বোনার চেষ্টা করলেই ভালো, কেননা ছড়িয়ে বুনলে যে মধ্যবর্তী যে পরিচর্যাগুলো থাকে সেগুলোর অসুবিধা তৈরি হয়। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মাটি পরীক্ষা করে শীতে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান কেমন পরিমাণে আছে সেটা নির্ণয় করে সুষম সার প্রয়োগ করতে হবে। আর অনুখাদ্যের যদি ঘাটতি থাকে সেটাও হচ্ছে ডালশস্যের ক্ষেত্রে অবশ্যই মানে প্রয়োজনীয় উপাদান। যেমন ডালশস্যের জন্য সালফারের প্রয়োজন গুরুত্ব আছে, তাছাড়া হচ্ছে জিঙ্ক, মলিবডেনাম, বোরন এগুলোরও গুরুত্ব আছে। তো এইটা হচ্ছে সালফার হিসেবে আমরা যখন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি সেটা ব্যবহার করলে সালফারের ঘাটতি পূরণ করা যাবে, কিন্তু জিঙ্ক এগুলোর জন্য জিঙ্ক সালফেট, অ্যামোনিয়া, মলিবডেন বা বোরাক্স ব্যবহার করতে হবে। আর হচ্ছে কি, সুসংগত উপায়ে রোগ পোকা দমন করতে হবে, সময় মতো ফসল ঘরে তুলতে হবে এবং তার গুদামজাতকরণ করতে হবে। আরেকটা বলি, ডালশস্যের ক্ষেত্রে হচ্ছে রাইজোবিয়ামের উপচার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা রাইজোবিয়াম দিয়ে উপচার করলে ডালশস্যের ফলন বৃদ্ধি পায়। আমরা জানি ডালশস্যের মূলে রাইজোবিয়াম নামে একটা গুটি থাকে, মিথজীবী মানে ব্যাকটেরিয়া থাকে, যেটা বাতাসে নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে গাছকে খাদ্য সরবরাহ করে, বিনিময়ে গাছের মধ্যেও থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা রাইজোবিয়ামের উপাচার কিন্তু ডাল চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং অনেক সময় হচ্ছে চাষি, এবং এটা হচ্ছে বিভিন্ন ডালের ক্ষেত্রে বিভিন্ন রাইজোবিয়াম কালচার আছে, চাষিরা যদি কোনোভাবে কোনো রাইজোবিয়াম কিনতে না পারে, সেক্ষেত্রে যদি বাজারে না পেয়ে থাকে তাহলে পাশের জমিতে বা কোনো জমিতে কেউ করেছে সেই জমির থেকে কিছুটা মাটি নিয়ে বীজের সাথে মিশিয়ে ছড়ালেও রাইজোবিয়ামের উপচার হয়ে যাবে। তো সেটার জন্য আমরা বারবার বলি যে রাইজোবিয়াম কালচার কিন্তু ডাল চাষের জন্য অনেক বেশি উপকার। এবং বর্তমানের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ডাল চাষ করতে গেলে আমরা হচ্ছে বলছি যে পায়রা ফসল হিসেবেও ডাল চাষ করা যায়। কেন পায়রা ফসলটা কি, পায়রা ফসল হচ্ছে এটা একটা ক্রপ থাকতে থাকতে আরেকটা ক্রপকে আমরা ছড়িয়ে বুনিয়ে দিই। এখানে হচ্ছে যেহেতু ধান আমাদের রবি ফসলের আগে মাঠে ধান থাকে, আমন ধান থাকে, এবং আমন ধান সাধারণত চাষিরা দীর্ঘমেয়াদী আমন ধান ফলায়, যার জন্য ঠিক সময়ে আমরা রবি মরশুমে ডাল শস্য বা তৈলবীজ বুনতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এটা চাষি ভাইদেরকে পরামর্শ দিই, যখন হচ্ছে মাঠে ধান আছে, ধান কাটার ঠিক দু সপ্তাহ আগে যদি মুসুর, খেসারি, ছোলা এবং সর্ষে আমরা মাঠে ছড়িয়ে দিই, তাহলে সেই ফসলটা কিন্তু ওই যে জমিতে ময়েশ্চার থাকছে, রস থাকছে, সেই রসটা নিয়ে কিন্তু ওর অঙ্কুরোদ্গম হবে এবং আমরা কোনো সময় নষ্ট না করে একটা ডাল শস্য তুলে নিতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে চাষি ভাইদেরকে এটাই বলা হচ্ছে যে যেখানে হচ্ছে জমিতে জল বেশি থাকে সেখানেও চাষ করে যদি আমি ডাল শস্য বুনতে যাই সেটা অনেকটা দেরি হয়ে যায়। আবার যদি হচ্ছে যেখানে সেচহীন জায়গা, সেই সব জায়গায় যদিও ডাল শস্য বুনতে চাই সেখানেও রসটা শুকিয়ে যায়, বুনতে আবার দেরি হয়ে যায়। তো এক্ষেত্রে পায়রা চাষটা করলে তাহলে চাষি হচ্ছে একটা কম খরচে বিনা চাষে একটা ফসল পেয়ে যায়। এতে কি হয়, এতে হচ্ছে জমির উর্বরতা বাড়ছে, প্লাস একটা ফসল পেয়ে যাচ্ছে কম খরচে। আর তাছাড়া চাষিরা যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ফসল ধান কাটার পরে বিশেষ করে যে ওই যে গোড়াগুলো রেখে দিচ্ছে সেটা কেটে পুড়িয়ে দিচ্ছে, তাতে হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে। তো এই পরিবেশ দূষণটাও আমরা যদি পায়রা ক্রপ করি তাহলে পরিবেশ দূষণটাও রক্ষা পাবে। এবং শুধু তাই নয়, এই যে পোড়ানো হয়, যখন গোড়াগুলো পোড়ানো হয় তার ফলে মাটিতে যে অসংখ্য ব্যাকটেরিয়া, আমাদের উপকারী যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তাহলে সেগুলো ফসলের জন্য উপকারী। তো তাহলে হচ্ছে পায়রা ক্রপ যদি করি আমি এতগুলো উপকারিতা পাচ্ছি, সেই বিষয়ে চাষিরা সচেতন হোক। যেখানে হচ্ছে, কারণ এবছর আমি বিশেষ করে বলবো, এবছর তো এত বেশি বৃষ্টিপাত হয়েছে, হয়তো চাষিরা ঠিক সময় মতো রবি ফসল বুনতে নাও পারে, কেননা মাটিতে প্রচুর রস থাকবে। কিন্তু মাটিতে যথেষ্ট রস থাকলেও পায়রা ফসল হিসাবে এগুলো বুনলে খুব একটা ক্ষতি হবে না, রাদাত সে একটা ফসল পেয়ে যাবে।
0: এতক্ষণ শুনলেন ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে, এ বিষয়ে বললেন বহরমপুর ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের

0: যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর পূর্ণিমা হালদার।
1: এখন জানিয়ে দিই কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী চব্বিশ ঘন্টা জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আর এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়, এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায় আকাশবাণীর 90 বছর উপলক্ষে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি। ঘোষণাটি শুনলেন।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, একটু খেলেই পেট ভার, বলছেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস মিশ্র।
1: খাবারের পর পেট ভার কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু কোনো কোনো মানুষের ক্ষেত্রে এটা বেশি করে দেখা দেয়। আলোচনার শুরুতেই বলে নেওয়া ভালো যে যাদের এই সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের পেটের কোনো বড় রোগ নেই। তাহলে এটা হচ্ছে কেন? কোনো নির্দিষ্ট একটা কারণে খুব কম ক্ষেত্রেই এই সমস্যার সৃষ্টি হয়। খাবারের পরিবর্তন, অন্য কোনো কারণে খাওয়া ওষুধ, জর্জারির পর, মানসিক দুশ্চিন্তা বা অবসাদ, এই বিভিন্ন কারণগুলো সাধারণত এই পরিস্থিতি সৃষ্টি করে। তো পেট ভার হলেই আতঙ্কিত না হয়ে প্রথমে কতগুলো সাধারণ নিয়ম মানা যেতে পারে।

0: যেমন আই ঢাই করে গলা পর্যন্ত ভরে না খাওয়া, দুপুর আর রাত্রে যখন আমরা বেশি খাবার খাচ্ছি সেই সময় পেটে হালকা জায়গা ছেড়ে খাওয়া, অল্প করে বারে বারে খাওয়া, মোটামুটিভাবে 4 থেকে 4.5 ঘন্টা বাদ দিয়ে দিয়ে অল্প করে খাওয়া, আর খাবারের মধ্যে খুব বেশি তেল দিয়ে তৈরি রান্না না খাওয়া। সবজির মধ্যে বা অন্যান্য জিনিসের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি রান্না বা চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই জিনিসগুলো কম খাওয়া, এবং খাবারের পরে 1.5 থেকে 2 ঘন্টা পরে শুতে যাওয়া, খাবারের ঠিক পরে পরেই শুয়ে পড়াটা ঠিক নয়। এখন সাধারণ এই নিয়মগুলো মেনেও যদি উপকার না হয় বা কষ্ট যদি বাড়তে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। খাবারের বিধি নিয়মগুলো ছাড়া সামান্য কিছু ওষুধের মাধ্যমেই এই সমস্যার চিকিৎসা সম্ভব। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো বড় রোগের ইঙ্গিত নয়, তাই ওষুধের মাধ্যমেই প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হয়। যদি চিকিৎসায় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সাড়া পাওয়া না যায় তাহলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে, তবে এর ব্যতিক্রমও আছে। চিকিৎসকরা বা আমরা একে অ্যালার্ম সিমটম বা খারাপ রোগের ইঙ্গিত বলে থাকি। বয়স্ক মানুষ যেমন 50 বছর বা তার থেকে বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে হঠাৎ করে নতুনভাবে শুরু হওয়া পেট ভার হওয়ার সাথে ঘন ঘন বমি হওয়া, পেটে অসহ্য যন্ত্রণা, রক্তাল্পতা বা অ্যানিমিয়া, অস্বাভাবিক দ্রুতভাবে ওজন কমে যাওয়া, এইগুলোকে খারাপ রোগের ইঙ্গিত বলে বিবেচনা করা হয়। এই সমস্ত ক্ষেত্রে চিকিৎসকরা শুধুমাত্র ওষুধে সাড়া পাওয়ার অপেক্ষা না করে পরীক্ষা নিরীক্ষার দিকে প্রথম থেকে এগিয়ে যান। কি পরীক্ষা হবে? মূলত সাধারণ কিছু রক্ত পরীক্ষা, পেটের আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা এবং এন্ডোস্কোপি পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা করা হয়ে থাকে। এন্ডোস্কোপি পরীক্ষায় একটা ক্যামেরা লাগানো সরু পাইপ মুখের মধ্যে দিয়ে পেটে নিয়ে যাওয়া হয় এবং পেটের ভেতরটা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলো কেন করা হচ্ছে? মূলত পাকস্থলী, পিত্তথলী, পিত্তনালী, প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার বা ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, যা দীর্ঘকালীন একটা প্যাঙ্ক্রিয়াসের সমস্যা, এই সমস্ত রোগের সন্দেহে এই পরীক্ষাগুলো করা হয়ে থাকে। পরীক্ষার পরে যদি কোনো নির্দিষ্ট রোগ ধরা না পড়ে তখন এই সমস্যাকে আমরা বলে থাকি ফাংশনাল ডিসপেপসিয়া। এর ভালো দিকটা হচ্ছে যে এই সমস্যা হলে রোগীর ভবিষ্যতে কোনো খারাপ কিছু হওয়ার তেমন সম্ভাবনা নেই, তবে চিকিৎসকের পরামর্শ মতো 1 থেকে 3 মাস বা কিছু কিছু সময়, তার থেকেও বেশি সময় ধরে ওষুধের খাওয়ার প্রয়োজন হতে পারে। আরেকটা মনে রাখার মতন ব্যাপার হলো, ফাংশনাল ডিসপেপসিয়া ভবিষ্যতেও মাঝে মাঝে পেট ভার হওয়ার উপসর্গ নিয়ে ফিরে আসতে পারে, সেক্ষেত্রেও খাবারের কিছু বিধি নিয়ম এবং প্রয়োজনে চিকিৎসকের দেওয়া ওষুধ এর সহজেই সমাধান করে দিতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটু খেলেই পেট ভার, এ বিষয়ে বললেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস মিশ্র।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আজ 11ই মে, ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখতে পাচ্ছি নীরদ মজুমদারের নাম। নীরদ মজুমদার ভারতীয় এবং ইউরোপীয় শিল্পের মধ্যে এক অসাধারণ সমন্বয় সাধন করেছিলেন। সমকালীন শিল্পকলার শ্রেষ্ঠ রূপকার হিসেবেও তার খ্যাতি ছিল গগনচুম্বী। নীরদ মজুমদার 1916 সালের 11ই মে আজকের দিনে উত্তর চব্বিশ পরগনার টাকি শহরে জন্মগ্রহণ করেন। 13 বছর বয়সে যোগ দেন সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট স্কুলে, অর্থাৎ সমবায় ম্যানশনে। সেখানে অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ আসতেন, ক্লাস নিতেন খিতিন মজুমদার। 1944-এ ফরাসি সরকারের বৃত্তি পেয়ে প্যারিসে যান। জর্জ ব্রাকের মতো চিত্রকরের সান্নিধ্যে আসেন। 1949-এ গ্যালারি বারবিজে তার একক প্রদর্শনী হয়। এই সময় থেকে তিনি কিউবিজমের পথ ছেড়ে ভারতীয় উচ্চতর দর্শন, বেদ ও উপনিষদের পবিত্র বাক্যের চিত্র রূপায়ণে আত্মনিয়োগ করেন। নীরদ মজুমদারের আজ জন্মদিন, জন্মদিনে তাকে আমাদের প্রণাম, শ্রদ্ধা।
1: ১৯৭২ মে মাসে রাজা রামমোহন রায়ের 200তম জন্মোৎসব পালিত হয়। রাজা রামমোহন সারা জীবন অজ্ঞতা এবং কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর যোগ্য স্মৃতি রক্ষা করতে 1972-এর 11ই মে আজকের দিনে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন স্থাপিত হয়। সারা ভারতবর্ষে, বিশেষ করে গ্রামাঞ্চলে গ্রন্থাগার আন্দোলনের মাধ্যমে জনসাধারণের মধ্যে পাঠতৃষ্ণা জাগিয়ে তোলাই ফাউন্ডেশনের লক্ষ্য।

0: উনিশ শতকের অন্যতম বাঙালি মনীষী রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 1813 সালের 24 মে কলকাতার ধামাপুকুরে জন্মগ্রহণ করেন। প্রথমে হেয়ার স্কুল এবং পরে হিন্দু কলেজে তার শিক্ষালাভ। ডিরোজিও হিন্দু কলেজে শিক্ষক হিসেবে যোগদান করলে কৃষ্ণমোহন তার প্রতি আকৃষ্ট হন এবং ইয়াং বেঙ্গল দলের অন্যতম সদস্য হয়ে ওঠেন। শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ এবং খ্রিস্ট ধর্ম প্রচারক কৃষ্ণমোহন হিন্দু ধর্মের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কলম ধরেছিলেন। সর্বার্থ সংগ্রহ নামে মহাকোষ, বিদ্যাকল্পদ্রুম নামক 13 খণ্ডের বাংলা বিশ্বকোষ ছাড়াও আরও অনেক গ্রন্থের প্রণেতা রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 1885 সালের 11 মে প্রয়াত হন।
1: বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। বসন্ত কুমার চট্টোপাধ্যায় ছিলেন সমাজ সচেতন লেখক এবং সাংবাদিক। তাঁর সব রচনাই বৈচিত্র্যপূর্ণ এবং একঘেয়েমি থেকে মুক্ত। 1892 সালে নদিয়ায় বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের জন্ম হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ সাহিত্যকথা, মীরাবাই, দিবাস্বপ্ন, সুরধ্বনি, সতী, শব্দবিজ্ঞান প্রভৃতি। 1959-এর 11 মে আজকের দিনে বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের জীবনাবসান হয়।

স্মরণ পর্বে আজ শুনলেন নীরদ মজুমদার, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বসন্ত কুমার চট্টোপাধ্যায় এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের কথা।

মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে ছায়াতরু রবীন্দ্রনাথ। আঁখি চাহে তব মুখ পানে, তোমারে জেনেও নাহি জানে। কিসের নিবিড় ছায়া নিয়েছে স্বপন কায়া তোমার মর্মের মাঝখানে। এত কথা, এত আলোচনা, এত শব্দরাশি তাঁকে ঘিরে, তবুও আজও জানা অজানা পরিচয় অপরিচয়ের মাঝে কখনো কখনো আধিকলীন হয়ে থাকেন রবীন্দ্রনাথ। কখনো জেগে ওঠেন অন্তর্মহলে আচম্বিতে। তবে একটা বিষয় নিয়ে সংশয়ের অবকাশ নেই, দারুণ নিদাঘ বেলায় বনস্পতি হয়ে আমাদের ভরসা যোগান রবীন্দ্রনাথই, দেন শুভবোধের মঙ্গল ভাবনার ছায়া। আশ্রয় হয়ে ওঠা সেই রবীন্দ্রনাথকে ঘিরে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithirjhapi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছায়াতরু রবীন্দ্রনাথ।

আমাদের এই মাসের চলতি পক্ষের বিষয় ছায়াতরু রবীন্দ্রনাথ। অনেকেই লিখেছেন, তার মধ্যে আজ যার লেখা এই মুহূর্তে আমার হাতে, তিনি ছায়া সামন্ত, ধারসা, হাওড়া থেকে লিখেছেন। তরু ছায়া তো শীতল, আশ্চর্য কোমলতা দিয়ে চলে শরীর মন জুড়ে নিরন্তর। সেই ছায়ার আশ্রয়তলে চারপাশের হিংসা বিদ্বেষের তাপ উত্তাপ থেকে আগলে রেখেছে বুক দিয়ে। সে ছায়ার নাম রবীন্দ্রনাথ। এ যেন তার দায়বদ্ধতা, শাখা প্রশাখায় পল্লবিত হয়ে সে ছায়া ছড়িয়ে পড়েছে এক থেকে অনেক হয়ে। ছায়া তো তারই অস্তিত্বকে বহন করছে। একই ছায়া সন্ন্যাসীর ভিতর ঘনিয়ে ওঠে, আবার রাজার অন্তরেও দেখা যায়। তখন সে ছায়া হয়ে ওঠে দর্শন। সেই দর্শনের অনির্বচনীয় রহস্য কুটির আর প্রাসাদকে মিলিয়ে দিতে পারে। তখন মনে হয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে। আমাদের জীবনের কত ছোট বড় দুঃখ সুখ আবেগে থরথর প্রেম, মর্মঘাতী বিচ্ছেদ বেদনা, বিরহের আকুলতা, স্নিগ্ধ বাৎসল্য ধরা পড়েছে তার সৃজনে। আমরা যদি তার নির্মাণ নিয়মিত পড়তে অভ্যস্ত হই, তাকে দেখতে শিখব জগৎ সংসারকে তিনি দেখেছেন কিভাবে, ছায়ার ফাঁকে তিনিই আলো ফেলেন। আমরা চোখ বন্ধ করে গীতবিতানের যে গানেই আঙুল ছুঁয়াই, সে গানই বিস্মিত করে, উপশম দেয়, ছায়া ঘনাইছে বনে বনে। প্রথম যখন শুনেছিলাম শিউরে উঠে।

করেছিলাম, সেই শিহরণের অনুভূতিটি বয়ে চলেছে আজও। অনুভব করলাম অবুঝেরও অধিকার আছে বিস্ময়ভূত হয়ে দেখবার। চণ্ডালিকায় চণ্ডাল কন্যা প্রকৃতির হাতে সন্ন্যাসীর জলপান্ত সভ্য জগতের আধুনিক মনন, এই জঘন্য জাতপাত প্রথা আজও বর্তমান। তখন তরু ছায়া থেকে ফোঁটা ফোঁটা বিষাদ যেন ঝরে। আমরা বাঁচার জন্য লড়াই করি ঘরে বাইরে, সে লড়াই নিজের সঙ্গেও। তখন ডাকঘরের অমলের অমলিন সত্তা হাত ধরে নিয়ে যায় পথ দেখাতে। আসলে অনেক সময় আমরা দেখি, মানে কেবল তাকাই, দৃষ্টির গভীরতা অর্জন করতে পারি না। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমিত্ব থেকে উত্তরণের জন্য রবীন্দ্রনাথ আমাদের দাঁড় করিয়ে দেন আয়নার সামনে। লিখেছেন ছায়া সামন্ত, ধারশা, হাওড়া থেকে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এ মাসের চলতি পক্ষের বিষয়ে আসা আরও অনেক চিঠি আমরা পড়ব, কিন্তু তার আগে আর একবার একটু মনে করে নেব এ মাসের দ্বিতীয় পক্ষের প্রাত্যহিকীর বিষয়ে। মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারোর সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ, কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। চিঠি লিখুন এই ঠিকানায় প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। এছাড়াও লিখতে পারেন চিঠির ঝাঁপি @gmail.com এই ঠিকানায়। CHITHIR JHANPI চিঠির ঝাঁপি @gmail.com এই ঠিকানাতেও। মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর।
2: এবারে হাতে এলো বর্ধমানের মিঠাপুকুরের পদ্মাদের চিঠি। লিখছেন, হে বন্ধু, হে প্রিয়, আমরা সাধারণ মানুষরা যাদের জীবনে সুখে দুঃখে আনন্দে বেদনায় কবি রবীন্দ্রনাথ, দার্শনিক রবীন্দ্রনাথ কেমনভাবে অবলম্বন হয়ে থাকেন আর কীভাবেই বা ছায়া যুগিয়ে চলেন তার দু একটি চিত্র না দেখালে বোঝানো যাবে না। বন্ধু, আমার সঙ্গে এসো তাহলে। ওই সাদা বাড়িটা দেখছ? চলো আগে ওখানেই যাই, দরজাটা খোলাই আছে। চেয়ারে যে ভদ্রলোক বসে আছেন, বছরখানেক আগে তাঁর ছেলে পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় আত্মহত্যা করেছে। শোক ভুলতে রবীন্দ্রনাথের পদতলে আশ্রয় নিয়েছেন। শুনছো, আশ্চর্য এই যে আমার সকালটা আজ এমন করিয়া কাটিতেছে। আমার বাগানের মেহেদি বেড়ার প্রান্তে শিরীষ গাছের পাতাগুলা ঝলমল করিয়া উঠিতেছে, আমি তাহা তাকাইয়া দেখিতেছি। ভাইফোঁটা থেকে পড়ছেন, উনি কারো সঙ্গে কথা বলেন না,

শুধু শব্দ উচ্চারণ করে পড়েন। এবার ডান দিকের গলিটাতে ঢুকি। আরে শুনছ, আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে। চমৎকার গায়, এই বটতলায় বসে থাকে মেয়েটা, সবাই পাগলি বলে ওকে। শুনেছি লেখাপড়া জানা মেয়ে, চরম বিপর্যয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, কিছু মনে নেই, শুধু রবীন্দ্রনাথের গান ওকে ছেড়ে যায়নি। দ্বিতীয় হলুদ বাড়িটাতে একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা আছেন। গত বছর গাড়ি দুর্ঘটনায় একমাত্র ছেলে স্বামী মারা গেছেন। অসহ্য শোকে পাথর হয়েও রবীন্দ্রনাথকে সঙ্গী করেছেন। তরি আমার হঠাৎ ডুবে যায়, মগ্ন হয়ে গাইছেন। জানলা দিয়ে দেখো, ওর চোখের জলে বুক ভেসে যাচ্ছে। আর ওই যে সামনের বাড়ির তিতাস, দেখো গান চালিয়ে দিয়ে নাচছে, বিপুল তরঙ্গ রে। কিরে এত খুশি কেন? দিদি, অনেক দিন থেকে আটকে থাকা একটা কাজ আজ সাকসেসফুল হয়েছে, শুনলে তো? আমাদের বাড়ির অন্দরটা একটু দেখবে নাকি? ওই আমার লড়াকু মা, যার ভরসা ভালোবাসার জায়গা রবীন্দ্রনাথ। খুন্তি নাড়তে নাড়তে মৃদু কণ্ঠের আবৃত্তি পাচ্ছ শুনতে? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াব গাহিয়া, আকুল পাগল পাড়া। যার কেউ নেই, কিছু নেই, তাঁর আছেন রবীন্দ্রনাথ। একরাশ শুভকামনায় পদ্মা দে, মিঠাপুকুর, বর্ধমান।

0: সুখময় মিশ্র, আপনার লেখা আমার হাতে এসেছে কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। ছায়াতরু রবীন্দ্রনাথ। জীবন বৃক্ষ রবীন্দ্রনাথ, ছায়াতরু মানবের, নাই নাই ভয়, হবে হবে জয় শুনিয়েছ আমাদের। দুর্বল মনে করেছ এভাবে সাহসের সঞ্চয়, হে বিশ্বকবি চিরনির্ভীক কাটাতে এসেছ ভয়। এলে বৈশাখে ওগো মহিরুহ, হে পরম আশ্রয়, শুভ চেতনার সঞ্চার করে হৃদয় করেছ জয়। শুভকর্মের পথে বুকে দিলে তুমি নির্ভয় গান, আনন্দলোকে মঙ্গলালোকে তোমার অধিষ্ঠান। তব সঙ্গীত কুসুম যেন গো, উপাসনা উপচার, তোমার ছায়ায় তব সঙ্গীতে পূজা করি বিধাতার। কোনো সংকট কল্পনা যেন ম্রিয়মান নাহি করে, শক্তি দিয়েছ ওগো কবিবর এ জাতির অন্তরে। চাইলে সমাজ ভেদাভেদহীন রথের রশিতে টান, নন্দিনী বিশু রঞ্জন হয়ে ছড়িয়ে দিয়েছ প্রাণ। তোমার ছায়ায় শিশু কল্পনা বীর পুরুষের বেশে, ঘোড়ার পিঠেতে আজও ছুটে চলে কোন অজানার দেশে। হতাশা বিরহ উপেক্ষা যবে বেদনা ছড়িয়ে যায়, তখন স্নিগ্ধ শান্ত বাতাস রবীন্দ্র তরু ছায়। মৃত্যু যখন কাঁদনে কাঁদনে ভরায় আঁখির কুল, দুঃখ মৃত্যু আছে সংসারে শুনিয়ে ভাঙালে ভুল। জীবন মরণে সীমানা ছাড়ায়ে তুমি যে চিরন্তন, তোমার ছায়ায় তৃপ্ত যে হই পূর্ণ করিয়ে মন। যতদিন ভবে এ অমর জাতি, হে বিশ্ব কবিবর, স্নিগ্ধ ছায়ার আশ্রয় রবে সুখ দুঃখের ঘর। লিখেছেন সুখময় মিশ্র, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।
1: পূর্ব মেদিনীপুর থেকে এবার চলে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে, সেখান থেকে সৌমদ্বীপ

হইয়া লিখছেন প্রিয় প্রভাত সাথী প্রাত্যহিকী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের এক মহিরুহ, যিনি সকল ঋতুতে তাঁর সৃষ্টির বৈচিত্র্যে মানুষকে সুনিবিড় ছায়ার তলায় আশ্রয় দিয়েছেন। কিন্তু তিনি কি শুধুই ছায়াতরু? না, তিনি একই সঙ্গে রবির কিরণ, যা আমাদের চেতনাকে উজ্জ্বল করে, অনুভূতিকে জাগিয়ে তোলে, যিনি প্রাত্যহিক জীবনের অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে দেন, দুঃখে কষ্টে আনন্দে বেদনায় কিংবা বিরহে। তাঁর কবিতা ও গান আমাদের অন্তরের অজানা অনুভূতিরই প্রতিধ্বনি হয়ে ওঠে। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ও সামাজিক টানাপোড়েনের মাঝে তাঁর ছোট বড় কবিতাটি পড়লে মন ফিরে যায় শৈশবের নির্মল দিনগুলিতে। বিস্ময় জাগে কিভাবে তিনি পরিণত বয়সেও শৈশবের সূক্ষ্ম অনুভূতিগুলোকে এত নিখুঁতভাবে ধারণ করতে পেরেছেন। প্রেমের সূচনায় তাঁর গান হৃদয়কে আবেগে ভরিয়ে তোলে, আর বিরহের দিনেও তাঁর গান যেন বৃষ্টির সুরে ঝরে পড়ে অন্তরের শুষ্ক মাটিতে। আবার শেষের কবিতার মতো সৃষ্টিতে জীবনের গভীর দার্শনিক বোধ আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। তাঁর বিভিন্ন রচনায় মানুষের সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, অভিমান ও না পাওয়ার বেদনাকে অত্যন্ত সংবেদনশীলভাবে প্রকাশ করা হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন মানুষে মানুষে দূরত্বের মূল কারণ প্রায়ই একে অপরকে না বোঝা, অথচ সেই না বোঝার মধ্যেই লুকিয়ে থাকে এক নীরব আকাঙ্ক্ষা, এক অন্তরলীন টান। এই উপলব্ধি মানুষকে তার অহং ও অভিমান থেকে মুক্ত হতে শেখায়। পরিশেষে বলি, রবীন্দ্রনাথ শুধু প্রকৃতির রূপকার নন, তিনি মানুষের মনোজগতের এক অসামান্য শিল্পী। গ্রীষ্মের দহন থেকে যেমন তাঁর ছায়া আমাদের রক্ষা করে, তেমনি কনকনে শীতের নিস্তব্ধতায় তাঁর সৃষ্টি হয়ে ওঠে উষ্ণতার উৎস। তাই জীবনের প্রতিটি পর্যায়ে, শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি অনুভূতিতে তিনি অম্লানভাবে উপস্থিত। নমস্কার আন্তে সৌম্যদীপ ভূঁইয়া, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

সত্যজিৎ ঘোষের লেখা পড়ব এবারে। লিখেছেন বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা থেকে। চৈত্রের শুরু থেকে গ্রীষ্মাবকাশের আগে পর্যন্ত আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া হতো এসো হে বৈশাখ। দেবু মাস্টার মহাশয় প্রতিদিন গান শুরুর আগে রবীন্দ্রনাথকে নিয়ে নানা কথা বলতেন। অজস্র কথার ফাঁকে একটা মুহূর্ত কথা চরণ চিহ্ন এঁকে দিয়েছিল, রবীন্দ্রনাথ যদি না জন্মাতেন। প্রার্থনা সঙ্গীত গাওয়া শেষ করে শ্রেণীকক্ষে প্রবেশ করলে দৃষ্টি চলে যেত টিনের চালের স্কুল বাড়ির পেছনের আমবাগানে। তার ঠিক পাশে থাকা দিঘি থেকে একটা উতল হাওয়া এসে দেবু মাস্টার মহাশয়ের বুনে দেওয়া ভাবনার বীজে সিক্ত পরশ দিত। সেই স্পর্শ কখন যে স্বর্ণস্পর্শী হয়ে দাঁড় করিয়েছিল ছায়াতুরু রবীন্দ্রনাথের নিচে আজ আর তা মনে নেই। সে বনস্পতি শুধু নিবিড় ছায়া বিলিয়ে শরীর জুড়োয় তাই নয়, জীবনের নিদাগ তপ্ত দিনে বহু পথিক স্নায়ুর আরোগ্য লাভ করে উজান যাত্রার হাতছানি পায়। কিভাবে, একটা ঘটনার উল্লেখ করি। এক শেষ চৈত্রের মধ্যরাত, কয়েক ঘন্টা পূর্বে মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ফিরছি, হঠাৎ সেলফোন বেজে উঠল।

0: অপরিচিত নম্বর রিসিভ করতেই পরিচয় জিজ্ঞেস করলেন। মায়ের মৃত্যু সংবাদে দুঃখ প্রকাশ করলেন। তারপর নিজের পরিচয় দিয়ে তাদের স্বেচ্ছাসেবী সংস্থায় মায়ের চক্ষুদানের অনুরোধ করলেন। মায়ের মতামত অজ্ঞাত থাকায় প্রস্তাবে সম্মত হয়নি। তিনি বললেন, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু, কর করুণা কণা দান। শুষ্ক হৃদয় মম, কঠিন পাষাণ সম, প্রেম সলিলে ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন। আমি হাঁটু গেড়ে বসলাম ছায়াতুরু রবীন্দ্রনাথের কাছে। ভেতরের উথাল পাথাল নিমেষে শান্ত হল। তবু সবিরোধের মতো আগন্তুকের বলা পংক্তিগুলি তখনও একের পর এক প্রশ্ন করেই চলেছে। অক্ষমতার ক্ষতে প্রলেপ দিতে পরবর্তীতে চক্ষুদানের প্রয়োজনীয়তা জনে জনে বোঝানোর চেষ্টায় ব্রতী হয়েছি। বুঝতে পারি প্রাথমিক বিদ্যালয়ের সেই দিকচিহ্নহীন বাতাস আজও চেতনা নিংড়ে চলেছে। সংকটকালে রবি ঠাকুর ছায়াতরু হয়ে এভাবেই মাথার প্রকোষ্ঠে উদযাপন করেন শান্তির বাণী। মনে পড়ে দেবু মাস্টার মহাশয়ের গায়ন ভঙ্গিমা। দূরে কোথাও মাস্টারমশাই গাইছেন, ছায়া ঘনাইছে বনে বনে। সে গান আত্মবিস্মরণ ছিঁড়ে খুঁড়ে প্রজ্জ্বলিত রাখে অনন্তের চেতনা। অনুভব করি রবীন্দ্রনাথ এমন এক ছায়াতরু যার ছায়ায় যত বেশি মানুষকে দাঁড় করানো যায় ততই আনন্দ। আমি তাই কণ্ঠে রবি ঠাকুরের গান নিয়ে মাস্টারমশায়ের দেখানো পথে নিরন্তর হেঁটে চলেছি। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। লিখেছেন বাদুরিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: এবারে চিঠিটি লিখেছেন পুরুলিয়ার আমডিহা থেকে জয়ন্তী মণ্ডল। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, জানো সেই ছোট্টবেলার সহজ পাঠের ছোট খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া থেকেই কবিগুরুর সঙ্গে আমার পরিচয়। তারপর পঁচিশে বৈশাখ ফুলের মালা ধূপের সুবাসে নকুলদানা প্রসাদের লোভে ভাঙা ভাঙা গলায় আয় তবে সহচরী মেঘের কোলে রোদ এসেছে গাওয়া। দিনটির বিশেষত্ব বা কবিগুরু রবীন্দ্রনাথকে অনুভব করার বয়স তখন হয়নি ঠিকই, কিন্তু তারপর কিভাবে যে তিনি আমার ভাবনায় চেতনায় মননে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে গেলেন বুঝতেই পারিনি। শুধু অনুভবে বুঝি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে। তাই তো প্রতিটি চড়াই উতরাই ঘাত প্রতিঘাত হর্ষ বিষাদে তিনি বিরাজ করে গেছেন আমার মধ্যে মহিরুহ রূপে। ছায়াতরু রবীন্দ্রনাথ, অজান্তেই সঁপেছি যে তোমায় আমার জীবন, তাই তো তোমার ভাষায় বলি আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও দোলাও দোলাও আমার হৃদয়। জানো প্রাত্যহিকী, শত দুঃখে কষ্টে মান অভিমানে যখনই একাকিত্ব ঘিরেছে আমায় তিনি এসেছেন। তার গান শুনে পরম তৃপ্তি পেয়েছি, দুঃখ ভুলে ছুটে গেছি চেনা শোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। কবিগুরুর কাব্যে তাঁর গল্পে যেন নিজেদেরই ছবি খুঁজে পেয়েছি। স্বজন হারানোর মতো চিরবিচ্ছেদের হাহাকার থেকে তিনি মুক্তি দিয়েছেন, বুঝিয়েছেন বারে বারে আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। জানি না কি জাদু আছে তাঁর কবিতায়, তাঁর গল্পে তাঁর গানে, যার মাধ্যমে দেখেছি আশার আলো। তাই মনের আরতি ছায়াতরু রবীন্দ্রনাথ, তুমি যে মন খুশি করে দেওয়ার দাওয়াই, ঋণী করেছ আমারে বারে বারে। প্রকৃতির খেলায় ঋতু পরিবর্তনকে তোমার চোখে দেখেছি, অভিযোজিত করতে পেরেছি নিজেকে, ভালোবাসতেও পেরেছি নিজেকে। তুমি আছো তুমি থাকবে এই ভাবনাটাই শক্তি যোগায়।

দুঃখে যেমন ছুটে আসি তোমার কাছে, আনন্দেও তেমনি, এমন হৃদয় জোড়ানো ছায়ায় থাকতে দিও সারা জীবন। লিখলেন জয়ন্তী মণ্ডল, আমডিহা, পুরুলিয়া থেকে।

0: সাড়া না পাই। দেখি কড়িবর্গায় লেগেছে ঘুণ, লোভ লালসা স্বার্থপরতা, মানবিক অবক্ষয়ে জর্জর সমাজ জীবন। আনাচে কানাচে ভয়ঙ্কারের নাট্যলীলা, হিংস্রতার উদযাপন, ভাবনার অক্ষোদ রাঘিমায় ডোপামিন বোঝাই অস্থিরতা। সহজ পাঠের বীর পুরুষেরা চ্যাট জিপিটিতে মগ্ন। আর অবিশ্বাসের ছায়াবিশ্বে অসুন্দরের নষ্ট নীর, ছায়া ঘনায় মনে বনে, কোথায় আলো, কোথায় ওরে আলো? গীতবিতানকে জড়িয়ে ধরি, সুরমূর্ছনায় উঠে আসে সৃজন অমৃত। মুহূর্তে শোভন সুন্দর, প্রীতি উজ্জ্বল, রবি কিরণ লাগে মর্তধুলির ঘাসে ঘাসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে। নবজীবনের আশ্বাসে উদয় দিগন্তে বেজে ওঠে মঙ্গল শঙ্খ, চিরনূতনের ডাক দেয় নিত্যদিনের পঁচিশে বৈশাখ। দেখি সকল কাঁটা ধন্য করে প্রেম ও প্রকৃতির গভীর আশ্লেষে রূপ ও রসের অনিবার্য ব্যঞ্জনায় নিখিল সুন্দর ভুবনে একি মহামধুরিমা। বাহিরে অন্তরে জাগেরে শুধুই সুধা পূর্ণিমা, দেশ ডাকে মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। ওগো ছায়াতরু তোমায় প্রণাম শতবার। শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর।
1: আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 92 এবং 59%, বৃষ্টি হয়নি।
0: প্রাত্যহিকই আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
1: আমি কল্লোল কোনার।
0: এখন সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ অংশগ্রহণ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত 2 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। মার্কিন ইরান শান্তি চুক্তিতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান জানিয়েছে তাদের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। হায়দ্রাবাদে গতকাল তিনি বলেন, দেশপ্রেম মানে শুধু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান, যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শও দেন তিনি।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ অংশগ্রহণ করবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন।

দেখেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল শপথবাক্য পাঠ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজে খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিজেপি, অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে 126 সদস্যের বিধানসভায় 102 আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহান দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হবে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপ্পাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা কাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। তামিলাগা ভেত্রী কাজাঘাম টিভিকের প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকারকে এই মাসের 13 তারিখের মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। এদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 দিন ধরে বিধানসভা বসবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল আর এন রবি তাকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি প্রমোদ তরীর যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এম ভি হান্ডিয়াস নামের ওই ডাচ জাহাজে 2 ভারতীয় সহ প্রায় 150 যাত্রী ভ্রমণ করছিল। এদের মধ্যে বেশ কিছু যাত্রী প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত। জাহাজটি গতকাল স্পেনে এসে পৌঁছলে ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশন বা আলাদাভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই প্রমোদতরীর সকল যাত্রীর জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত একটি প্রমোদতরীতে 2 ভারতীয় নাগরিক এখন সুস্থ এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। স্পেনের ন্যাশনাল সেন্টার ফর ইমার্জেন্সি মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন জানিয়েছে, জাহাজে কর্মরত 2 ভারতীয় কর্মীকে নেদারল্যান্ডসে নামানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এবং আক্রান্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছেন। তাদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও দূতাবাস সূত্রে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে দেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের রুশ সেনারা সমগ্র ন্যাটো জোট সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মধ্যস্থতাকারী পাকিস্তানের হাত দিয়ে এই প্রতিক্রিয়াটি পাঠানো হয়। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছেন, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষবিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন
ইরানের ইউরেনিয়াম মজুদ কর্মসূচির ওপর

গভীরভাবে নজর রাখছে এবং যে কোনো অবাঞ্ছিত ঘটনায় তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরান সতর্ক করেছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযানের পাশাপাশি ফরাসি বা ব্রিটিশ যুদ্ধজাহাজের যে কোনো মোতায়েনের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট ও রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 3-4 দিন এই পরিস্থিতি থাকবে। দিনের বেলায় কোঙ্কন এবং গোয়ার বিভিন্ন স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজস্থানের বিভিন্ন স্থানে ধূলিঝড় হতে পারে। এদিকে আসাম, মেঘালয়, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশ কিছু অংশে একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রার তীর্থযাত্রী এবং পর্যটকদের সতর্ক থাকতে পাশাপাশি নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন। আগামীকাল এবং পরশু উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে ভারতীয় আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 বক্সিং চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের 6 বক্সার ফাইনালে উঠেছেন এবং বাকি 7 ব্রোঞ্জ পদক পেয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCS স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 মুম্বাই ইন্ডিয়ান্সকে ও চেন্নাই সুপার কিংস 5 লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। রাজ্যের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমথ এবং 2020 ব্যাচের আইএএস আধিকারিক নবনীত মিত্তলকে মুখ্যমন্ত্রী দপ্তরে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। দেশের সম্ভাব্য তাপপ্রবাহ পরিস্থিতি ও বন্যা মোকাবিলায় একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা 3-4 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা। আইএসএল ফুটবলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত সংবাদে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত বিশ্বব্যাপী জ্বালানি সংকট ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই এই পরিস্থিতির মোকাবিলা সম্ভব হয়েছে। তবে বর্তমান সময়ে জ্বালানির নিয়ন্ত্রিত ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি বলে তিনি দেশবাসীকে সতর্ক করেছেন।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যগুলি শুধুমাত্র প্রয়োজনেই বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার যেমন সাশ্রয় হবে, তেমনি আন্তর্জাতিক যুদ্ধের প্রতিকূল প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করবেন। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ডও পনা দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। একটি প্রতিবেদন।
2: শনিবার শপথ গ্রহণের পর এবার প্রশাসনিক কাজকর্মে হাত দিতে চলেছে রাজ্যের নতুন সরকার। আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে 14 তলার ক্যাবিনেট রুমে বসবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। ওই বৈঠকে শপথ নেওয়া আরও 5 জন মন্ত্রীর দপ্তর বণ্টনও হতে পারে, সেই সঙ্গে অন্যান্য দপ্তরের মন্ত্রীদেরও নাম ঘোষণা করা হতে পারে। প্রথম বৈঠকেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

0: বলে জানা গিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প, রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের কার্যকর করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারাদিন বিভিন্ন দপ্তরের সচিব, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের গতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে। নবনির্বাচিত বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য তিন দিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে আগামীকাল নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতিম বা প্রোটিম স্পিকার। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটিম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী গতকাল নবান্ন চত্বর এবং আশেপাশের এলাকা পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক করেছেন তাঁরা। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমথ এবং 2020 ব্যাচের আইএএস আধিকারিক নবনীত মিত্তলকে মুখ্যমন্ত্রী দপ্তরে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে পি প্রমথ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। অন্যদিকে নবনীত মিত্তল নিযুক্ত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক পদে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দপ্তরে কর্মরত সহকারী সচিব পবিত্র চক্রবর্তীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পাঠানো হয়েছে। আলিপুরে রাজ্যের অতিথিশালা সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হিসেবে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে গতকাল বৈঠকে বসে রাজ্য প্রশাসন। ওই ভবনের নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। তবে মুখ্যমন্ত্রী ওই ভবনে থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বর্তমানে চিনার পার্কে থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বেঙ্গালুরুতে গতকাল এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
2: কংগ্রেস নে করাপশন কো বড়ায়া, পরিবারবাদ কো বড়ায়া আর সাংবিধানিক সংস্থাও কা গলা গোঁটনে কা কাম কিয়া। জব টিএমসি বনি তো উসনে কংগ্রেস সে ইয়ে সারি বুরাইয়া সিখ লি। সাথ হি লেফট কি ভি জিতনি বুরি আদতে থি ও ভি টিএমসি নে আপনা লি। টিএমসি নে अपने इस तानाशाही मॉडल में बंगाल को बेड़ियों से जकड़ दिया था।
1: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন তৃণমূল সরকারের জমানায় যেসব শিক্ষক, কর্মচারী, ছাত্র, যুবরা বঞ্চিত হয়েছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠায় নতুন সরকারের দায়িত্ব হওয়া উচিত। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন গণতন্ত্রে মানুষের মতামত শেষ কথা বলে।
3: যারা যারা বঞ্চিত হয়েছে বাংলায়, শিক্ষক, কর্মচারী, ছাত্র, যুব, নতুন সরকারের দায়িত্ব তাদের সকলকে তাদের নিজ নিজ অধিকার দেওয়া। যদি দেয় তাহলে বাংলার মানুষ বুঝবে যে তারা যে কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী কাজ করছে। তাহলে বাংলা মানুষ আগামী দিনে আবার দিদিকে যা করেছে মোদিকেও তাই করবে। মানুষের বক্তব্য এখানে শেষ কথা। তৃণমূল ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে, মানুষ উচ্ছেদ করেছে, নতুন সরকার গঠিত হয়েছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে এগুলো এখন সেগুলো পালনের সময়। সেগুলো কতটা পালিত হবে আমরা দেখতে থাকবো। মানুষের মতামত এখানে শেষ কথা বলে।
1: রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি একমঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা গতকাল সাংবাদিকদের বলেন মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না।
4: জিস বাম কো উন্হোনে ধাক্কা মার কে নিকাল দিয়ে, কংগ্রেস কো গলা ধাক্কা দিয়ে আবি সবকা পায়ের পকড়না চালু করে, কোই উনকা সাথ নেই দে, কারণ সব উনকো জান লিয়া, কেসা হিংসা, কেসা দমন নীতি উন্হোনে চালায়া, বঙ্গাল কো পিছে ধকেল দিয়া, কোই পার্টি সাথ নেই দেগা।
1: বকেয়া মহার্গ ভাতা অবিলম্বে মেটানো, সপ্তম বেতন কমিশন গঠন সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চেয়ে বাম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন। নবনির্বাচিত সরকার জনকল্যাণমূলক নীতি প্রণয়ন ও কার্যক্রমে দ্রুত উদ্যোগী হবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর ওই চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে তিনজন শার্পশুটারকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। ধৃতদের ভবানী ভবনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলেছে। দেশের সম্ভাব্য তাপপ্রবাহ পরিস্থিতি ও বন্যা মোকাবিলায় একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে তিনি বিপর্যয় মোকাবিলা দপ্তর এনডিএমএকে এ ব্যাপারে বিস্তৃত সমীক্ষার নির্দেশ দেন। বৈঠকে জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে চেক ড্যাম ব্যবস্থাকে শক্তিশালী করার উপরেও জোর দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন তাপমাত্রা 3-4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। হুগলির আরামবাগের ডঙ্গল এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে বিপুল পরিমাণে জব কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর থান কাপড়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে গতকাল বন্ধ থাকা পার্টি অফিসটি খোলেন বিজেপি কর্মীরা। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লীগ তালিকার শীর্ষে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে তিনজন শার্পশুটার গ্রেপ্তার। স্থানীয় সংবাদ শেষ হল।
5: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমর্পিতা সেনগুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সমর্পিতা সেনগুপ্তর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়।
1: সম্প্রতি ভারতের অলকানন্দা নদীর অববাহিকা নিয়ে একটি নতুন গবেষণায় বড় সতর্কবার্তা এসেছে। 2026 সালের এপ্রিল মাসে এনপিজে ন্যাচারাল হ্যাজার্ড জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানানো হয়েছে, এই অঞ্চলে 219টি ঝুলন্ত হিমবাহ বা হ্যাঙ্গিং গ্লেসিয়ার শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা শঙ্কিত এদের নিয়ে। এই হিমবাহগুলো যে কোনো সময় ভেঙে পড়ে বড় বিপর্যয় ঘটাতে পারে। বদ্রীনাথ অঞ্চলে এই ঝুলন্ত হিমবাহের সংখ্যা সবচেয়ে বেশি। নিচে থাকা বসতি ও রাস্তাঘাট সহ অন্যান্য পরিকাঠামোর জন্য যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে এগুলো। উপত্যকা বা প্রশস্ত ঢালে তৈরি হয় সাধারণ হিমবাহ এবং ধীরে ধীরে তা নিচের দিকে নামে, পরে এর বরফ গলে নদীর সৃষ্টি হয়। কিন্তু ঝুলন্ত হিমবাহ খাড়া পাহাড়ের গায়ে বরফ জমে তৈরি হয় এবং এর স্থিতিশীলতার কোনো নিশ্চয়তা নেই। জলবায়ু পরিবর্তন, হিমবাহের সংকোচন এবং ভূমির অবক্ষয়ের কারণে এদের সংখ্যা ও ভঙ্গুরতা ক্রমশ বাড়ছে। এদের থেকে আসা সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচতে নিয়মিত নজরদারি করে আগাম সতর্কতা জারি করা খুবই প্রয়োজন। ভারতে উৎপন্ন বিটি কটন ফসলের পরম শত্রু হল পিঙ্ক বোলওয়ার্ম। গুলাবি সুন্ডি নামে পরিচিত এই পোকাটি তুলোর বলের ভেতরে ঢুকে ফাইবার নষ্ট করে দেয়, ফলে তুলোর ফলন কমে যায় উল্লেখযোগ্যভাবে এবং বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তুলো চাষিদের। সম্প্রতি লখনৌয়ের CSIR ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এক বিশেষ ধরনের তুলো উদ্ভাবন করেছেন। এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ পিঙ্ক বোলওয়ার্ম প্রতিরোধী জেনেটিক্যালি মডিফাইড তুলো। এতে এমন জিনগত পরিবর্তন আনা হয়েছে যাতে পোকাটি গাছের ভেতর টিকতে না পারে, ফলে কীটনাশকের ব্যবহার, উৎপাদন খরচ এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে। এই উদ্ভাবন ভারতসহ আফ্রিকা ও এশিয়া অঞ্চলে তুলো চাষে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। পরীক্ষায় দেখা গিয়েছে নতুন ধরনের তুলো পিঙ্ক বোলওয়ার্মের পাশাপাশি কটন লিফ ওয়ার্ম ও ফল আর্মি ওয়ার্মের বিরুদ্ধেও সুরক্ষা দেয়। এই গবেষণার ফলাফল সম্প্রতি CSIR টেক ইন্ডিয়া পোর্টাল ও নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। ভারত এই প্রথম বিশুদ্ধ মনোফ্লোরাল মধু তৈরি করতে সক্ষম হয়েছে। মনোফ্লোরাল মানে এই মধুর বেশিরভাগ পরাগ একটি ধরনের ফুল থেকেই এসেছে। জম্মু ও কাশ্মীরে ল্যাভেন্ডার চাষ বাড়ার সঙ্গে সঙ্গে মৌমাছি পালন করে এই বিশেষ মধু তৈরি সম্ভব হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গিয়েছে মধুটির 61% পরাগ ল্যাভেন্ডার ফুল থেকে এসেছে, যা এটিকে মনোফ্লোরাল হিসেবে স্বীকৃতি দেয়। ল্যাভেন্ডার মধুর বিশেষত্ব হল এর সুগন্ধ, হালকা স্বাদ, উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমে সহায়তা করতে এবং স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে এটি। আন্তর্জাতিক বাজারে এই মধুর চাহিদা ও দাম দুটোই বেশি। এই গবেষণা পুলওয়ামায় CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিনের বিজ্ঞানীদের হাতে হয়েছে। এই উদ্যোগ ভারতে পার্পল রেভলিউশনের অংশ হিসেবেও গুরুত্ব পাচ্ছে। মনে করা হচ্ছে ল্যাভেন্ডার মধু উৎপাদন এই দেশের উচ্চ মূল্যের কৃষি পণ্য রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস কেন কম হয়, এই প্রশ্ন অনেকদিন ধরেই বিজ্ঞানীদের ভাবাচ্ছিল। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা সেই রহস্য উন্মোচন করতে পেরেছেন। সান ফ্রান্সিসকোয় অবস্থিত গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটস এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক ঈশা জৈনের নেতৃত্বে এই গবেষণা করা হয়। তাতে দেখা গিয়েছে যে উচ্চ পরিবেশে কম অক্সিজেন থাকায় মানুষের শরীরে লোহিত রক্তকণিকাগুলো রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ শোষণ করে একটি বিশেষ যৌগে রূপান্তরিত করে। এই যৌগ হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে টিস্যুতে অক্সিজেন সরবরাহ আরও কার্যকর করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। অর্থাৎ মানুষের শরীরে সাধারণত গ্লুকোজ যেখানে শক্তির জন্য ব্যবহৃত হয়, সেখানে বাতাসে কম অক্সিজেন থাকার ফলে এটি আর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় না। এই ফলাফল ডায়াবেটিসের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে 2026 সালের মার্চ মাসে সেল মেটাবলিজম জার্নালে। কল্পনা করুন, একটি ছোট্ট ব্যাং বৃষ্টির পর ভেজা পরিবেশে বসে আছে। তার চোখ ও মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য ফিল্টার করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সিগন্যাল প্রসেস করতে পারছে। ক্রিকেট ফ্রগ নামে এক প্রজাতির ব্যাঙের এই আচরণ থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় বিজ্ঞানীরা তৈরি করেছেন এক নতুন সেন্সর। এই সেন্সর বাতাসের আর্দ্রতা অনুভব করতে পারে, তথ্য বিশ্লেষণ করতে পারে এবং আগের তথ্য মনে রাখতেও পারে, ঠিক মস্তিষ্কের মতো। একই ডিভাইসের মধ্যে এটি জৈবিক সিস্টেমের মতো কাজ করে, যেখানে আলাদা আলাদা সার্কিট বা মেমোরির প্রয়োজন হয় না, ফলে প্রচলিত ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় অনেক কম শক্তি লাগে এখানে। বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে এই প্রযুক্তি স্মার্ট ডিভাইস, পরিবেশ পর্যবেক্ষণ এবং কম শক্তি খরচ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রকৌশল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্স রিসার্চের গবেষক তেজস্বিনী এস রাও, সুকন্যা বড়ুয়া ও গিরিধর কুলকার্ণীর নেতৃত্বে এই গবেষণা করা হয়েছে। জার্নাল অফ মেটেরিয়ালস কেমিস্ট্রি সি এই নামে জার্নালে এটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানের খবর আজ এই পর্যন্ত।
0: শুনছিলেন বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন নজরুলগীতি, শিল্পী স্বাগতা মিত্র।

0: নজরুল গীতি শুনলেন স্বাগতা মিত্রর কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কথিকা, গল্পের আড়ালে বাস্তবের রূপকার উপেন্দ্র কিশোর, বলছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।
1: উনিশ শতকের ব্রিটিশ চিত্রশিল্পী রজার এলিয়ট ফ্রাই ভিশন অ্যান্ড ডিজাইন বইতে বলেছিলেন, শিল্পের ইতিহাস যে বিষয়টি নিঃসন্দেহে স্পষ্ট করে তা হল মহান শিল্প সবসময় সমষ্টিগত। নিঃসন্দেহে অত্যন্ত ব্যক্তিগত ভঙ্গিতে প্রকাশিত হলেও তা মূলত সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও আদর্শেরই বহিঃপ্রকাশ। বস্তুত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সাহিত্য পড়তে গিয়ে এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং সমষ্টিগত সমাজবাস্তবতাকেই আমরা যেন খুঁজে পাই। রামায়ণ, মহাভারত বা পুরাণের গল্পের পাশাপাশি রূপকথা, লোকগল্প, জীবজন্তু বিষয়ক নানা ধরনের লেখাপত্রের মধ্যে দিয়ে শিশু মনকে উপেন্দ্রকিশোর এক অন্য জগতে নিয়ে গেলেও রূপকে ইঙ্গিতে তা আসলে যেন বাস্তবতারই প্রতিচ্ছবি। সেই ছবিটিকে আমরা কয়েকটি বিন্দুতে খোঁজার চেষ্টা করব। সবলের অত্যাচারের বিরুদ্ধে দুর্বল যে ধৈর্য ধরে এবং বুদ্ধি করে প্রয়োজন মতো অনিবার্য আঘাত করে, তার ছবি টুনটুনি আর বিড়ালের কথাই রয়েছে। টুনটুনি তার সন্তানদের বিড়ালের হাত থেকে রক্ষা করতে প্রণাম হই মহারানী বলে তোষামোদ করে, কিন্তু সন্তানেরা

বিড়ালিনি বলেই সে ফুড়ুক করে উড়ে পালাল। বিড়াল বা দুষ্টু লোককে হারানোর আনন্দে শিশু মন অনাবিল আনন্দে ভাসলেও এ তো সবলের বিরুদ্ধে দুর্বলের রুখে দাঁড়ানোর গল্প। ক্ষমতার বিরুদ্ধে বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, তার প্রতিবিম্ব টুনটুনি আর নাপিতের কথা গল্পে রয়েছে। বিড়াল এখানে মহারানী অর্থাৎ ক্ষমতার প্রতিনিধি, আর আছে স্বয়ং রাজা। বিচারের আশায় রাজা ইঁদুর বিড়াল লাঠি সাগর হাতিসহ নানাজনের কাছে গিয়েও লাভ হয় না টুনটুনির। শেষমেশ মশা অর্থাৎ সমাজে একেবারে ব্রাত্যজনের কাছে মেলে সাহায্য। ক্ষমতা যাকে তুচ্ছ জ্ঞান করে তারাই একদিন ভীত নড়িয়ে দেয় স্বৈরতন্ত্রের, এটাই যেন উপেন্দ্র কিশোর পুরো গল্পটার মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন। একদা যারা টুনটুনিকে টুনি বলে হেয় করত তারাই এখন তুমি টুনি দাদা বলে সম্মান জানায়। সবল দুর্বলের দ্বন্দ্বের ছায়াপাত দেখা যায় নরহরিদাস গল্পেও। হারিয়ে যাওয়া ছাগলছানা সেখানে ধূর্ত শেয়ালকে কীভাবে বোকা বানায় তা দেখা যায়। শুধুমাত্র সাহস আর বুদ্ধিতে ভর করেই ছাগল অর্থাৎ ক্ষমতাহীন নাকানি চোবানি খাওয়ায় প্রবল প্রতাপশালীর প্রতিনিধি বাঘ ও শেয়ালকে। ঔপনিবেশিক শাসনে ক্ষমতাবানের লোলুপ দৃষ্টির উদাহরণ বাঘের রাঁধুনি গল্পটি। এখানে বাঘ ক্ষমতাবানের প্রতীক আর রাঁধুনি মেয়েটি রুখে দাঁড়ানোর প্রতীক। লোলুপ মানসিকতার বিরুদ্ধে এ যেন এক সামাজিক প্রতিরোধের গল্প। আবার চাষির ছেলের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে রাজকন্যাকে লাভের গল্প ঘ্যাঘাসুর। আপাতভাবে বোকা চরিত্রও যে আত্মবিশ্বাসের জোরে অনেক কিছু করতে পারে, শিশুর কাছে এই বার্তা দিয়ে গল্পটিকে অন্য পরতে নিয়ে যান উপেন্দ্র কিশোর। প্রাবন্ধিক অজিত দত্ত বলেছিলেন, ছোটদের বই এমন হতে হবে যা তাদের পড়ে ভালো লাগবে আর যা পড়ে তাদের মনের ভালো বৃত্তিগুলোতে খানিকটা সাড়া জাগাবে। ছোটদের মনের এই ভালো বৃত্তিগুলির অন্যতম পশু পাখিদের প্রতি তাদের দরদ। উপেন্দ্র কিশোর তাতেই নাড়া দেন এক অন্ধ শীলের কথা গল্পটি লিখে। তাই নিষ্ঠুরেরা যখন প্রভুভক্ত শীলের চোখ নষ্ট করে দেয় শিশু মন ডুকরে ওঠে। আসলে শিশু সাহিত্যের একটি প্রধান উপলক্ষ যা পাঠান্তে শিশু মনের উপর অজান্তে একটা ছাপ তৈরি হয় আর তা ভবিষ্যতে তার রুচিকে নিয়ন্ত্রণ করে। উপেন্দ্র কিশোর সচেতনভাবেই বোধহয় এই সূত্রে ১৯ শতকের বাংলার জমিদারি ব্যবস্থার ছায়ায় মজনতালী সরকার গল্পটি লিখেছিলেন। সেখানে গোয়ালাদের বিড়ালকে ছল করে মৃত্যুমুখে ঠেলে দিয়ে নিজে গোয়ালাদের বাড়ি গিয়ে পুষ্ট হয়ে ওঠে জেলেদের বিড়াল, নাম নেয় মজনতালী সরকার। বনে গিয়ে বাঘিনীকে পর্যন্ত বলে, এইও খাজনা দে, বাঘিনী তার শাসন মেনেও নেয়। পরে দুর্বিপাকে মৃত্যুমুখেও নিজের অহংবোধ না ছেড়ে ছোট জানোয়ারদের ব্যঙ্গ করে এই মজনতালী সরকার। বস্তুত এই গল্প চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদার শ্রেণীর কর আদায়ের নির্যাতন সম্পর্কে সচেতন করার কাহিনী। ম্যাক্সিম গোর্কি তাঁর অন থিমস প্রবন্ধে বলেছিলেন, শিশু সাহিত্যের লেখকদের সহজ আকর্ষণীয় এবং অর্থপূর্ণ লেখা লিখতে হবে। এই প্রসঙ্গে উপেন্দ্র কিশোরের সেকালের কথা বইটি আমরা পড়তে পারি। এখানে মূলত প্রাগৈতিহাসিক প্রাণীদের বিবরণ রয়েছে। মনে রাখা দরকার, পাশ্চাত্যে বিভিন্ন প্রাণীর অতীত নিয়ে ততদিনে আলোচনা শুরু হয়েছে। ডারউইন লিখে ফেলেছেন অন দি অরিজিন অব স্পিসিস। উপেন্দ্র কিশোর প্রাণীজগতের সেই অপার রহস্য বাঙালি শিশুর কাছে হাজির করলেন, আর সেটা করলেন সহজ আকর্ষণীয় অর্থপূর্ণ কথনভঙ্গির মধ্যে দিয়েই। যেমন প্লেসিওসোর বা প্লিসিয়াস বিলুপ্ত সামুদ্রিক প্রাণীটির বর্ণনায় উপেন্দ্র কিশোর বলছেন, এ জন্তুটা নিতান্তই অদ্ভুত ছিল। গোসাপের মুখ, কুমিরের দাঁত, সাপের গলা, তিমির ডানা। কেহ কেহ বলিয়াছেন যে ইহার চেহারা দেখিলে হঠাৎ মনে হয় যেন একটা সাপের গায়ে একটা কচ্ছপ গাঁথিয়া গিয়াছে। এইভাবে লোকসমাজে যা প্রচলিত উপাদান তাই তুলে এনেছেন উপেন্দ্র কিশোর, আর এটা সম্ভব হয়েছিল গ্রাম জীবন নিয়ে তাঁর অপরিসীম শ্রদ্ধার জন্য। সেটা আরও বেশি টের পাওয়া যায় বঙ্গভঙ্গ স্বদেশিকতার জাগরণ পর্বে। এই সূত্রেই তথাকথিত অশিক্ষিত পল্লীবাসীর সঙ্গে শিক্ষিত শহরবাসীর ভেদ দূর করতে পারলেই যে দেশের উন্নতি সম্ভব, এই ধারণা উপেন্দ্র কিশোর তৈরি করতে চাইলেন। ফলে উঠে এলো ঠান দিদির বিক্রম, ভট্টাচার্যীয় চোরের মতো সৃষ্টি। এই সূত্রে আমরা মনে করতে পারি উপেন্দ্র কিশোরের ভ্রাতুষ্পুত্রী লীলা মজুমদারের একটি বক্তব্য।
তিনি বলেছিলেন, দেশের সংস্কৃতি মানেই দেশের গান, গল্প, শিল্পকর্ম। উপেন্দ্রকিশোর জানতেন, রামায়ণ মহাভারত সম্বন্ধে জ্ঞান না থাকলে নিজের দেশকে চিনতে কেউ আরম্ভ

0: গল্পও করতে পারে না। এই প্রসঙ্গে উপেন্দ্রকিশোরের পুরাণের গল্প, মহাভারতের কথা, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারতের কথা না বললে তাঁর সাহিত্য কীর্তির প্রতি যথাযথ সম্মান জানানো হয় না। মনে রাখা দরকার, ১৯ শতকে শিশু সাহিত্যের আদিপর্বে লেখকদের মূল উদ্দিষ্ট পাঠকগোষ্ঠী ছিল অল্প সংখ্যক মেয়ে এবং বেশিরভাগ ছেলে শিশুরা। কিন্তু শিশু বা বালক বালিকা কাদের বলবো তা নিয়ে একটা সময় পর্যন্ত বাঙালি সাহিত্যিকদের মনে সঙ্গত কারণেই ধোঁয়াশা ছিল। এমন এক প্রেক্ষিতেই উপেন্দ্রকিশোর বলছেন ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত। বস্তুত এখানে ছেলে শুধু ছেলে নয়, বালক বালিকা উভয়ের কথাই বলা হচ্ছে। আর তাদের জন্যই পুরাণ কথাতেও উপেন্দ্রকিশোর আনলেন যুক্তিবোধ। তাই বলছেন, সাধারণ মানুষের চক্ষু আছে, তথাপি তাহারা অন্ধের ন্যায় কাজ করে। ধর্ম অধর্মের কথা, পাপ পুণ্যের কথা তাহাদিগকে না বলিয়া দিলে তাহারা কেমন করিয়া বুঝিবে? পুরাণ কথাকে বাস্তবসম্মত যুক্তি দিয়ে শিশুমনের বিস্ময়ের উত্তর দেওয়ার চেষ্টাও করেছেন উপেন্দ্রকিশোর। এই যুক্তিবোধ থেকেই পৌরাণিক চরিত্রদের যেন ঘরের মানুষ করে তোলেন তিনি। সঙ্গী হয় তাঁর কথনভঙ্গি। তাই অগস্ত চোঁচো করে সাগর পান করে, শকুন্তলা হয়ে ওঠে খুকি, পরীক্ষিতের বুড়ো মন্ত্রী দাড়ি চুলকাইতে থাকে। খাপ ছাড়ায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সহজ কথায় লিখতে মোরে কহ যে, সহজ কথা যায় না লেখা সহজে। উপেন্দ্রকিশোর এই সহজ কথার মানুষ, যে কথা সহজ কিন্তু আদতে ছড়িয়ে ছিটিয়ে থাকে বাস্তবতার নানা রঙে।
1: শুনলেন কথিকা গল্পের আড়ালে বাস্তবের রূপকার উপেন্দ্রকিশোর, বললেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীত একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন শরদ, শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়, রাগ বাঙাল ভৈরব, তবলা সহযোগিতায় আবির মুখোপাধ্যায়।

স্বরদেয়ে শুনলেন রাগ বাঙাল ভৈরব, বাজিয়েছেন অনিন্দ বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন আবির মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানে প্রথম পর্ব। এই পর্বে শুনুন অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান। ছবির প্রথম গান মান্না দে।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে. আরে বাস.
1: অন্য ফাঁদে.
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না. RBI এ কথা বলে.
3: জেনে রাখুন, সতর্ক থাকুন.
4: অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান শুনছেন. এবারের গান শুরুর অধীর বাগজি এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে.
5: শুনো হে অ্যান্টনি, তোমায় একটি কথা কই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই। শুনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, শুনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়।

0: দেখি দিস কেমন হে পা।
1: ছেলে মাথা খা মাথা খা মাথা খা।
2: সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, ও তোর পাদ্রী সাহেব।

শুনলেন অ্যান্টনি ফিরিঙ্কি ছবির কয়েকটি গান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্বে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশ নেবেন। অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটার গ্রেপ্তার। পশ্চিম এশিয়া সংঘাত রোধে শান্তি চুক্তির ইরানের সর্বশেষ প্রস্তাব খারিজ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত বিশ্বব্যাপী জ্বালানি সংকট ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে বর্তমান সময়ে জ্বালানি নিয়ন্ত্রিত ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি বলে তিনি দেশবাসীকে সতর্ক করেছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যগুলি শুধুমাত্র প্রয়োজনীয় বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত।
2: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
1: सोना केनार ব্যাপারে देशवासी के सतर्क থাকতে বলেছেন श्री मोदी।
2: एक जमाना था जब संकट आता था तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे।
1: প্রধানমন্ত্রী আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশ নেবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন, পরে একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে একটি রোড শোরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করছেন।
3: শনিবার শপথ গ্রহণের পর
1: নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গাঢ় ভনা দেওয়া হবে। একটি প্রতিবেদন।
3: শনিবার শপথ গ্রহণের পর এবার প্রশাসনিক কাজকর্মে হাত দিতে চলেছে রাজ্যের নতুন সরকার। আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে 14 তলার ক্যাবিনেট রুমে বসবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। ওই বৈঠকে শপথ নেওয়া আরও 5 জন মন্ত্রীর দপ্তর বণ্টনও হতে পারে, সেই সঙ্গে অন্যান্য দপ্তরের মন্ত্রীদেরও নাম ঘোষণা করা হতে পারে। প্রথম বৈঠকেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প, রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশনের কার্যকর করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারাদিন বিভিন্ন দপ্তরের সচিব, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের গতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে। নবনির্বাচিত বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় 3 জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভবনে ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারিশ দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলেও সূত্রের খবর। উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের পেছনে ভিন রাজ্যের আততায়ীদের যোগাযোগের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। গতকালই সিআইডি এবং এসটিএফ আততায়ীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। জানা গিয়েছিল, বালি টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোল দেওয়া হয়। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই খোঁজ খবর শুরু করেন তদন্তকারীরা। আগেই জানানো হয়েছে গত 6 মে মধ্যমগ্রামে রাস্তায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজ খেলার মাঠে আয়োজিত হবে। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। অস্থায়ী অধ্যক্ষ MV কারুপাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা আগামীকাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েব সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তির প্রতিরোধ সংক্রান্ত আলোচনা এই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েব বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষ বিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিং

0: ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য প্রশাসন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের এইচপিসিএস স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, পালা বদলের পালা। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। পরিবর্তন জগতের স্বাভাবিক নিয়ম। কোনো দেশ বা রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির ক্ষমতা দখল ভারতীয় রাজনীতিতে এতটাই তাৎপর্যপূর্ণ যে শুধু সংখ্যার বিচারে তা পরিমাপযোগ্য নয়। বিজেপির উৎস সংগঠন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে পদ্মফুলের বিকাশ ঘটানোর বড় স্বাদ ছিল বাজপেয়ী আদবানি জুটির। আক্ষেপও করতেন তা নিয়ে। সেই 1998 সালে তৃণমূল কংগ্রেসের উদ্ভবের সময় থেকেই বিজেপি চেষ্টা করে আসছিল এই স্বপ্ন পূরণের। 2021 বিধানসভা নির্বাচনে 3-77, তারপর 2026 এই ভোটে মোদী অমিত শাহ জুটি সেই স্বপ্ন পূরণ করলে মানসিক ও তাত্ত্বিক দিক থেকে ভাজপা নেতৃত্বের এ এক বিশাল জয় ও সন্তোষ। স্বাধীনতার পর এই প্রথম বঙ্গ বিজয় করে অঙ্গবঙ্গ কলিঙ্গের পাশাপাশি সমগ্র পূর্ব সীমান্তের একক নিয়ন্ত্রক এখন বিজেপি। এবারের ভোটে, বিশেষ করে 2024 অগস্টে বাংলাদেশে পট পরিবর্তনের পর বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলি বঙ্গ বিজয়ের জন্য একসঙ্গে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার নজির ভূভারতে মেলা দুষ্কর। সম্ভবত জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই রাষ্ট্রবাদী এই সংগঠনের এই দুর্মট প্রয়াস, এমনটা ভাবলে ভুল হবে না। তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি, অপশাসন, বেকারি, যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করা, শিক্ষা, স্বাস্থ্য, রেশন কেলেঙ্কারি, বালি, কয়লা, গরু পাচারে নেতাদের নাম যুক্ত হয়ে পড়া, নেতামন্ত্রীদের জেল, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, কর্মীদের ডিএ নিয়ে গড়িমসি, সর্বোপরি আর্জিকর কাণ্ড নিয়ে শহরের শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে গণবিক্ষোভ আন্দোলন, তৃণমূল শাসনের বিরুদ্ধে রাজ্যের একটা বিশাল অংশের মানুষকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তুলেছিল। এসআইআরে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া, নির্বাচনী প্রশাসনিক ব্যবস্থাপনা, এমনকি বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে নির্ভয়ে রেকর্ড পরিমাণ ভোটদান বিজেপির সহায়ক হয়েছে বলে কেউ কেউ মনে করেন। সাফল্য এসেছে সমবেত প্রয়াসে। খেলা মেলা মৎস্যপের সরকার অভিধায় সমালোচিত তৃণমূল কংগ্রেস সরকারের বিপ্রতিপে একাধিক জনমুখী সংকল্প নিয়ে রাজ্যে এখন আসীন নতুন বিজেপি সরকার। এবঙ্গের ভোটারদের বিজেপির কাছে এখন অনেক প্রত্যাশা। নির্বাচনী সংকল্পপত্রই এই প্রত্যাশার উৎস। 7.5 লক্ষ কোটি টাকারও বেশি ঋণভারে জর্জরিত একটি রাজ্য সরকার কীভাবে এই প্রত্যাশা পূরণ করে, পর্যবেক্ষকদের তার উপর অবশ্যই নজর থাকবে। রাজ্যের প্রায় 8,200 স্কুল বন্ধের মুখে। শিক্ষা, শিল্প, বকেয়া উন্নয়নী প্রকল্পের রূপায়ন, কর্মসংস্থান সবেতেই এরাজ্যের মানুষ বেশ কিছুদিন যাবৎ নেই রাজ্যের বাসিন্দা। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রকল্প কবে থেকে শুরু হবে তা জানতে মহিলারা উদ্গ্রীব। 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালু করার সংকল্পও ভোটারদের মধ্যে যথেষ্ট সাড়া জাগিয়েছিল। নতুন প্রজন্মের ভোটাররা চাকরির আশায় বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁদের আশা, যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন, দুর্নীতি হবে না, ভারী শিল্প, কর্মসংস্থান প্রকল্প রূপায়িত হবে। মনে রাখা দরকার, দীর্ঘ 49 বছর পর কেন্দ্র ও রাজ্যে একই দলের, বিজেপির ভাষায় ডাবল ইঞ্জিন সরকার। কাজেই কেন্দ্রের বঞ্চনা শব্দবন্ধটি আর প্রযোজ্য হবে না, একথা নিশ্চিতভাবেই বলা যায়। 100 দিনের প্রকল্প বা আবাস যোজনা আর বন্ধ থাকবে না, রাজ্যবাসীর এটা বিশ্বাস। আর বাঙালি যেন না ভাবেন তাঁদের ভাষা ও সংস্কৃতি নতুন জামানায় কোণঠাসা হয়ে পড়েছে। এ কিন্তু বাঙালির স্বাভিমান, যা অত্যন্ত মূল্যবান। কবি বলেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া

0: বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া। কে কাকে ভোট দিয়েছেন, কে কাকে ভোট দেননি, এখন এসবের ঊর্ধ্বে উঠতে হবে। বঙ্গবাসীর তাই আশা, ধর্ম জাত পাত বর্ণ দলমত নির্বিশেষে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মতো কাজ হবে। কারণ গণতন্ত্রে নির্বাচিত কোনো রাজ্য সরকার সমগ্র রাজ্যবাসীরই সরকার। যারা ভোট দিতে পারেননি বা বিজয়ী দলকে ভোট দেননি, সেই সরকার তাঁদেরও, তাঁদেরও সেই একই মুখ্যমন্ত্রী। কাজেই উন্নয়নের সুফল যাতে সবাই পান তা নিশ্চিত হওয়া দরকার। ধর্ম এখানে কোনো বাধা হবে না এমনটাই প্রত্যাশা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব একটু পরেই।
2: দশ লাখের লটারি জিতেছি আমি।
1: গানে গানের দ্বিতীয় পর্বে প্রথমে অনুরাগের ছোঁয়া ছবির গান, শিল্পী কিশোর কুমার।

0: তাও অ্যাপ থেকে বা
1: উল্লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অনুরাগের ছোঁয়া ছায়া ছবি থেকে পরের গানটি শিল্পী অমিত কুমার।

গানটি শুনছিলেন অমিত কুমারের কণ্ঠে আপন আমার আপন ছায়াছবি থেকে। গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে গানের ভেলা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের গানের ভেলায় সকলকে স্বাগত। আজকের গানের ভেলায় আমি রয়েছি আপনাদের সঙ্গে, শ্রাবন্তী মৈত্র। আপনারা জানেন আজ সোমবার, তাই আজ আমাদের গানের ভেলায় ভক্তিগীতির অঙ্গনে রয়েছে কীর্তন। কীর্তন শব্দটি আসলে বিশিষ্ট নরপতি কিংবা দেবদেবীর গুণ লীলা এবং কীর্তি প্রভৃতির বর্ণনা প্রসঙ্গে আমাদের ভারতে ব্যবহার করা হয়ে থাকে। সারা ভারতবর্ষ জুড়ে কীর্তন গান একটি জনপ্রিয় গীতরীতি। বাংলায় এই ধারণাই প্রচলিত যে কীর্তন গান বৈষ্ণব ধর্মাবলম্বীদের গান, কিন্তু কার্যক্ষেত্রে এ কথা আংশিক সত্য হলেও সম্পূর্ণ নয়। সারা ভারতবর্ষ জুড়ে খ্রিস্টীয় চতুর্থ থেকে পঞ্চদশ শতকের মধ্যভাগ পর্যন্ত বৈষ্ণবীয় অনুষঙ্গ বিশিষ্ট প্রচুর প্রত্নলেখার সন্ধান পাওয়া যায়। বাংলা তথা ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও এই নিদর্শন ভুড়ি ভুড়ি ছিল। এই সময়ে বাংলায় একই সঙ্গে সৌর, শৈব, শক্তি, গণপত্য ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম প্রচলিত ছিল এবং সেগুলি যথেষ্ট জনপ্রিয় ছিল। সে সময় কিংবা তার পরবর্তী সময়েও বাংলায় বিষ্ণু, শিব, শক্তি, সূর্য, গণেশ, এই পঞ্চদেবতার উপাসনার প্রাবল্য লক্ষ্য করা যায়। তবে এ কথা ঠিক যে বাংলা এবং ভারতবর্ষের পূর্ব দিকের রাজ্যগুলিতে এই পঞ্চধর্মের বা পঞ্চদেবতার উপাসনার প্রাবল্যের ঐতিহ্যের মধ্যেও বৈষ্ণব ধর্মের একটি বিশেষ স্থান ছিল। তো আজকের এই গানের ভেলায় আসুন আমরা প্রথমে ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি কীর্তন শুনি।

সহজিয়া বৈষ্ণবের ক্ষীণ সূত্রের আভাস পাওয়া যায় ত্রিপুরা জেলার ময়নাপতিতে পাওয়া তাম্রলিপিতে লিখিত সহজ শব্দটির মাধ্যমে। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে আমরা বহু বৈষ্ণব উপপুরাণের হদিশ পাই। আদিপুরাণ, কল্কি পুরাণ।

যাজকোষায় নরসিংহ পুরাণ, ভবিষ্য পুরাণ, বৃহৎধর্ম পুরাণ, বিষ্ণুধর্মোত্তর, বিষ্ণুধর্ম প্রভৃতি এইসব পুরাণের যারা রচনা করেছিলেন তারা বৈষ্ণব ধর্মের সঙ্গে পঞ্চোপাসনার ঐতিহ্যকে মিশিয়ে নতুন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দীর সময়কালের মধ্যে বিষ্ণুর স্থলাভিষিক্ত হলেন কৃষ্ণ, আর তখন কীর্তন মানে আমরা জানলাম উচ্চৈস্বরে গুণকথন বা গুণবর্ণনা। ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আরেকটি কীর্তন শুনি।

0: একজন শ্রোতা বন্ধু এসেছেন। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই, আমি পূর্ব বর্ধমানে গোর্খি থানা থেকে আদরাটি থেকে কল্পনা হালদার বলছি।
0: আচ্ছা বলুন।
1: অনুষ্ঠান খুবই সুন্দর লাগছে, রাধা রানী কণ্ঠে একটি কীর্তন শুনতে চাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি আমার কাছে আছে মানে সংগ্রহে রাধারানী দেবীর কীর্তন। আপনার কল্পনা দি বললেন তো, হ্যাঁ আপনার অনুরোধ রাখা নিশ্চয়ই চেষ্টা করব। কেমন, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার নমস্কার। এবারে আমরা রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি কীর্তন শুনে নি, তারপরে দেখি যে শ্রোতা বন্ধু ফোন করলেন তার অনুরোধ রাখতে পারি কিনা।

হয়ে বৃন্দাদুতি মথুরায় প্রবেশ করলেন। পথে এক মথুরা বাসিনীর সঙ্গে তার সাক্ষাৎ হল। তাকে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলেন। মথুরা বাসিনী জানালেন, মহারাজ কৃষ্ণের কাছে এমন কাঙালিনীর বেশে যাওয়া হবে না। তখন যুতি বলে, ও গো সই।

সতীর কাতর ডাকে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ আসন ছেড়ে দূতীর নিকটে এসে তাঁর নাম ধাম জিজ্ঞাসা করলেন। তখন বৃন্দাদূতী বলছেন, রাজা হয়ে বুঝি কিছুই মনে নেই?

0: আর একজন শ্রোতা বন্ধু এসেছেন, না এই মুহূর্তে নেই। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নমস্কার।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: আপনি আজকে যে এইমাত্র যে মাথুর পর্যায়ের কীর্তন শোনালেন, সেখানে শুরুর দিকে একটা জায়গা রয়েছে যে ছবি অঙ্কন করছেন সুমতি রাধিকা, এবং কিভাবে অঙ্কন করছেন উনি কিন্তু পাকছেন শ্যামসুন্দরে। পা কেন আঁকছেন না, যে পা থাকলেই তো ছেড়ে চলে যাবে। এই যে বিরহ, এই বিরহটা এত মধুর এবং এত কষ্ট, কষ্টের মধ্যে তো মধুরতা রয়েছে, তাই না?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের বিরহের মধ্যেই তো সেই মাধুর্য, মানে প্রিয়কে, প্রিয়তমকে নিজের অন্তরে উপলব্ধি করার যে অবসর, সেই সময় বোধহয় তাকে সেই পরমেশ্বরকে
1: রবীন্দ্রনাথ
0: আরো বেশি করে পাওয়া যায়। বলুন বলুন।
1: বিরহ, রবীন্দ্রনাথ লিখছেন, বিরহ মধুর
0: হলো আজি।
1: এই যে বিরহটা ছিল বলে এই যে শতবর্ষের চন্দন, এই যে ধূলির সাথে রাধারানী মিশে যাওয়া এবং না পোড়াই ও রাধা অঙ্গ, এই যে পর্যায়টা এটা অসাধারণ। এবং কি টান, কি তাদের মধুরতা, যে দ্বারকায় কৃষ্ণ একবার, এটা কথিত রয়েছে যে

0: খেতে বসেছেন রাধারানী তারকায় গিয়ে দুধে হাতটা পুড়ে গেছে, শ্যাম সুন্দরেরও তার মানে গরম দুধে হাত পুড়ে গেছে, সেটা উপলব্ধি করছেন বেদনাটা, মানে গরম দুধ সেটা রাধারানীর হাতে পড়েছে, রাধারানীর হাতটা পুড়েছে, সাথে সাথে কৃষ্ণের সেই জ্বালা, কৃষ্ণ সেই জ্বালাটা
1: অনুভব করছেন।
0: আর আর এটাই তো প্রেম দিদি,
1: অবশ্যই ভক্ত এবং ঈশ্বর যখন একই সঙ্গে,
0: রাধারানী রাধারানী ভক্ত, রাধারানী রাধারানীর আরাধ্য কৃষ্ণ, আবার কৃষ্ণের আরাধ্য হচ্ছে রাধারানী, এই যে পারস্পরিক সম্মান।
1: হ্যাঁ জি, আপনি যে কথাটা বললেন রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে জেমেছে।
0: আরে আমি যদি না থাকি তাহলে তোমাকে ডাকবে কে?
1: এই রাধা কৃষ্ণের প্রেম লীলা বা মিলনের এই যে অসাধারণ ব্যঞ্জনা আমাদের কীর্তনগুলির মধ্যে, সত্যি মানে এর মধ্যে ডুবে গেলে বোধহয় সেই রসের আস্বাদন করতে করতে,
0: আমি একজন সদ্য সাতাশে পা দিয়া যুবক, তাও আমাকে আন্দোলিত করে তোলে এই কীর্তন।
1: খুব ভালো লাগলো, ভালো লাগলো আপনি এরকম ভাবেই আমাদের যে নিজস্ব ভাবধারা, নিজস্ব ভক্তিগীতি, তাকে সঙ্গে নিয়ে জীবনের পথে চলুন, ভালো থাকবেন, কেমন, নমস্কার। এর আগের যিনি শ্রোতা বন্ধু ছিলেন তার অনুরোধে রাধানন্দ দেবের একটি কীর্তনের আগে শোনালাম, আসুন এবারে শুনি কানাই বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পরের কীর্তনটি।
2: রাধারানী শ্রী গোবিন্দ প্রতি অনুরাগে আক্ষেপ করে বলছেন বদ।

আমার ভাগ্যে সুদাকরণ হবে তাই বয়সে বসুনে। যদি জানিতাম অল্প ইঙ্গিতে তবে কি এমন করি, জাতি কুল সে মজিল সকল।

যে কথা বলছিলাম তখন, এই কীর্তনের কথা, যে কীর্তন মানে আমরা জানলাম উচ্চ ঈশ্বরের গুণকথন বা গুণবর্ণনা। এই বর্ণনা বেশিরভাগ সময়ই পদ্যের আকারে হতো। পদ্যের আকারে যা কিছু করা হোক না কেন, তাকে পদ বলে আখ্যা দেওয়া হতো। পদ তো দুই রকমের আপনারা জানেনই, কাব্যপদ আর গেয়পদ। কাব্যপদ পাঠের উপযোগী আর গেয়পদ গানের উপযোগী। সারা ভারতবর্ষে কৃষ্ণের যাবতীয় গানকে কিন্তু ভজন বলা হয়ে থাকে, কিন্তু আমাদের বাংলায় কৃষ্ণের স্তুতিমূলক গানগুলিকে ভজন বলা হলেও কৃষ্ণ লীলা সংক্রান্ত পদগুলি বা গানগুলিকে পদকীর্তন আখ্যা দেওয়া হয়। প্রসঙ্গত এটা উল্লেখ করা যেতেই পারে যে আমাদের বাংলায় ভজন গানের প্রাচুর্য ও জনপ্রিয়তা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের তুলনায় কিন্তু কম, কেননা এখানে সমস্ত জনপ্রিয়তাই পদাবলী কীর্তনকে ঘিরে। আর পদাবলী কীর্তনের মূল আকর্ষণ হল প্রেম ভক্তি প্রদর্শনী। এতে ভক্ত শ্রোতা এবং কীর্তনিয়া একই সাথে আপ্লুত হন এবং ভেসে যান সেই নাম গানের মাধুর্যে মহিমায়। বাংলায় বৈষ্ণব পদাবলী কিন্তু কোনো একটি ধারার সঙ্গীত নয়, এর মধ্যে এই কীর্তনের মধ্যেও কিন্তু রয়েছে বিভিন্ন শাখা। যাই হোক, এবারে আমরা আসুন একটি গান শুনে নিই রথীন ঘোষের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার সুপ্রভাত দিদি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নমস্কার,
1: আমি পূর্ব বর্ধমান জেলার বলছি, তার অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্ল দাস বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: মানে আজকে এত সুন্দর অনুষ্ঠান দিদি, তো আমি এই জায়গায় বসে মনে হচ্ছে সত্যি করি আমি সেই পবিত্র বৃন্দাবনে পৌঁছে গেছি, এত সুন্দর।
0: আসলে এই নাম কীর্তনের একটা অন্য একটা মাহাত্ম্য আছে সেই জন্য।
1: অবশ্যই দিদি, সত্যি করি। আর আমাদের কাছে পবিত্র মানে জায়গা এখন হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের এই গীতাঞ্জলি চ্যানেল, তাই আমাদের এই গীতাঞ্জলিকে সশ্রদ্ধ প্রণাম রইল।
0: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এই যে নাম কীর্তন, এটি তো পদাবলী কীর্তনের একটি বিশেষ উল্লেখযোগ্য শাখা এবং বৈষ্ণবীয় রীতি অনুসারে ভগবত সাধনার একটি প্রধান অঙ্গ। অনুসন্ধান করে আমরা এটা জানতে পেরেছি যে অনেক আগেও, এমনকি খ্রিস্টপূর্ব 4000 থেকে 3500 অব্দের সময়ও নাম মাহাত্ম্য সাধারণের মধ্যে প্রচলিত ছিল। চৈতন্যদেব যখন বাংলায় অবতীর্ণ হলেন তখন বাংলা এবং বাঙালি জাতিকে উজ্জীবিত করতে চৈতন্যদেব এই নাম কীর্তনকেই

প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন এবং নিজেই নাম কীর্তনের দল তৈরি করে তিনি নগর পরিক্রমা করতেন। আপনারা জানেন, এক একটি দলে অন্ততপক্ষে দুজন শৃখল বাদক, একজন মূল গায়ক এবং কমপক্ষে 10-15 জন সহগায়ককে নিয়ে এক একটি সম্প্রদায় গড়ে তোলা হতো এবং তারা লোকালয়ে ঘুরে ঘুরে নাম কীর্তন পরিবেশন করত। যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, যে কোনো জাতির মানুষ এতে যোগদান করতে পারত। এতে সেই সময়ে দিকভ্রষ্ট বাঙালি যেন একটা দিশা পেল। আর আজও, এই এত বছর পরেও, কয়েকশো বছর পরেও, নাম সংকীর্তন আজও বাঙালিদের মধ্যে একইভাবে প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয়।

0: এই কীর্তনটি আমরা শুনলাম কমলা ঝরিয়ার কণ্ঠে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে?
1: আমি ধামরথানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ লস্কর।
0: আচ্ছা বলুন।
1: মানে এই যে ঘরে বসে এই যে মধুর সুরে নাম সংকীর্তন, কি যেন মানে কি বলবো, আকাশবাণী বলে সম্ভব। আমাদের মতন শ্রোতা, আমাদের মতন কেন, গোটা সমাজ সমাজ এই গানে যে আমরা নাম সংকীর্তন, এখানে বসে যে আমরা নাম সংকীর্তন শুনছি,
0: আপনাদের
1: মন যেমন
0: নিশ্চয় নিশ্চয় আপনাদের ভালো লাগার জন্যই তো আমাদের অনুষ্ঠান, আপনারা সঙ্গে আছেন বলেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। কেমন?
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন।
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার। এই কীর্তনের আরেকটি মানে নাম কীর্তনেরই আরেকটি শাখা হলো বেড়া কীর্তন। এটা নাম কীর্তন থেকে জাত হলেও নাম কীর্তনের মতো ব্যাপক উদ্দেশ্যে পরিবেশিত হয় না। এটি একটি বিশেষ বৈষ্ণব ধর্মীয় আচার।

0: মন্দিরে বিগ্রহের আরতির পর বৈষ্ণব সাধক গায়ক বাদক মিলে তুলসী মঞ্চকে ঘিরে নৃত্য সহকারে এই কীর্তন পরিবেশন করে থাকেন, আর অন্যান্য ভক্ত সাধারণ দূর থেকে এটি দেখেন এবং এর রস আস্বাদন করেন। সমস্ত ভক্ত সাধারণ মিলে বিগ্রহের সামনে বা নাম সংকীর্তনের আসরে শেষে নাম কীর্তনের প্রলম্বিত ভাগ হিসেবে বিশেষ কয়েকজন এই কীর্তন পরিবেশন করে থাকেন। আর বৈষ্ণবীয় যে ভক্তি তার একটি বিশেষ অঙ্গ হল বন্দনা কীর্তন। প্রাচীনকালে যে কোনো বৈষ্ণব গ্রন্থকারী যে গ্রন্থ লিখতেন, তার লেখা সেই গ্রন্থের শুরুতে অবশ্যই একটি বন্দনা পদ রচনা করতেন। কীর্তনের ক্ষেত্রে বন্দনা নিজেই এক প্রকার গান, যা সহজ সুর তাল লয় সহকারে গাওয়া হয়ে থাকে। বর্তমানে অনেক রকমের বন্দনা পদ গাওয়া হয়। গুরুবন্দনা, গৌড় বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, বৈষ্ণব বন্দনা, রাধা কৃষ্ণ বন্দনা ইত্যাদি। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই, কেমন আছেন? ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি। আপনাদের নিয়েই আমাদের ভালো থাকা, আমাদের অনুষ্ঠান সবকিছু। কেমন?
1: আমি সেই রায়নার বাণী মুখার্জি বলছি, হ্যাঁ, মেয়ের বাড়ি আছি লাউগ্রাম। তবে যদি এই গানটা শোনান, আমার বয়স কয়েক বিয়ান রয়েছেন, শুনতে ভালোবাসি। আমি কৃষ্ণ চাই না, কৃষ্ণ নাম সখী লিখে দে আমারই ভারে।
0: আজকে আর হবে বলে মনে হয় না দিদি, দেখছি যদি সম্ভব হয়। আমার সময় তো প্রায় শেষ হয়ে এসেছে।
1: হ্যাঁ, যদি বলেন তাহলে ভালো হয়।
0: ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার।

ভক্তিরসে অবগাহন করলে সময় যে কোথা দিয়ে চলে যায় সত্যি তার যেন তল পাওয়া যায় না। কিন্তু সময় তো প্রায় শেষের দিকে, তাই এবারে আজকের গানের ভেলায় শেষ কীর্তনটি ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: গানের ফেলা আজকের মতো এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলাম আজকে শ্রাবন্তী মৈত্র, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই যুববাণীর অনুষ্ঠান।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান বিতর্ক। উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও সৈকত গুপ্ত।

0: উফ, কি গরম! বাবারে বাবা, একটু বাইরে বেরোতে না বেরোতেই জাস্ট ঘেমে স্নান করে যাচ্ছি। গরমটা না জাস্ট একেবারে মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে আমি কোনো একটা জ্বলন্ত ওভেনের মধ্যে ঢুকে যাচ্ছি।
1: দেখো, যখন যেরকম সময় তখন তো সেরকমই চলবে বিষয়টা। এই কদিন যেমন একটু বৃষ্টির আমেজ কাটিয়েছো, বৃষ্টির আমেজে থেকেছো, হাওয়া খেয়েছো সুন্দর, রাতে সুন্দর ঘুম দিয়েছো বেশ ফুরফুরে ওয়েদারে, তেমন এখন যখন একটু গরম পড়বে সেটাও তো সহ্য করতেই হবে, সেটা তো এভাবে ছেড়ে দিলে হবে না।
0: তা বলে এই এত গরমের মধ্যে আমি পারছি না গো, আমার অসহ্য লাগছে। তবে হ্যাঁ, মানে তুমি যখন এই বৃষ্টির কথা বললে, ওয়েদারটা তো ভালো আছে। দেখো মানে ওয়েদারটা একসময় ভালো যেমন আছে, তেমন আবার এই যে গরমটা, এটা কি তুমি মেনে নিতে পারছো সত্যি করে বলো তো?
1: না দেখো, এটা তো না মেনে নেওয়ার কিছু নেই। গরমকালে গরম পড়বে, এটাই স্বাভাবিক। তো তখন যখন রাস্তায় বেরোবো বেশ একটু সানগ্লাস পরবো, যদি প্রয়োজন পড়ে সানস্ক্রিন লাগিয়ে বেরোবো, ভালো হালকা হালকা জামা কাপড় পরবো, যখন যেরকম প্রয়োজন তখন সেরকমভাবে চলবো, এটাই তো নিয়ম।
0: হ্যাঁ মানে তুমি সানগ্লাস ছাতা সব ব্যবহার করে নেবে, কিন্তু তোমার গরমকালটা দরকার, তাই তো? ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি বললে না জামা কাপড়ের কথা, এই জামা কাপড়ের কথা বলতেই আমার একটা কথা মনে পড়ে গেল। তোমার জন্য একটা দারুণ খবর আছে, বলো তো কি।
1: কি খবর?
0: এই যে মানে আমাদের কলকাতা ধর্মতলা মোড় আর তার সামনে দিয়ে যে ফুটপাতটা চলে যাচ্ছে না সোজা একদম আমাদের জাদুঘর অবধি, তো এই লাগোয়া ফুটপাতে আমরা দেখতে পাই বিভিন্ন রকম গ্যাজেটস, তারপর জামা কাপড়ের স্টল আছে। তো এই স্টলের ভেতরে মানে জামা কাপড়ের স্টলের ভেতরে সামারের জন্য দারুণ দারুণ কালেকশন এসেছে জানো।
1: বাহ, কি এনেছো আমার জন্য?
0: তোমার জন্য খবর তো আছে যে এই সামার কালেকশনের মধ্যে মানে টি শার্ট শুরু হচ্ছে একদম কটন 100 টাকা থেকে।
1: আরে বাবা, খবর এনে কি হবে, আমার জন্য কি তুমি এনেছো একটাও টি শার্ট, সেটা বলো আগে।
0: না দেখো, সেটা তো আনিনি, কিন্তু আমরা একসঙ্গে গিয়ে শপিং তো করতেই পারি, তাই না? তখন কিনে দেবো।
1: এমন ভাবে বললে যে তোমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে নাকি খবর আছে বললে, তাহলে হয়তো তুমি নিশ্চয়ই আমার জন্য কিছু কিনে নিয়ে এসছো।
0: তো এটা কি একটা ভালো খবর না? বললাম তো একসঙ্গে যখন শপিং করতে যাবো তখন কিনে দেবো।
1: না দেখো, ব্যাপারটা হচ্ছে 100 টাকায় টি শার্ট ঠিক আছে বলছো যখন নিশ্চয়ই আছে, কিন্তু কোয়ালিটিটা
0: দারুণ। আমি তো দেখতে দেখতে এলাম, লোকজন ভিড় করে কিনছে, মানে এতটাই ভালো কোয়ালিটি হবে নিশ্চয়ই।
1: আচ্ছা ঠিক আছে, দেখি যখন ফিরবো ফেরার পথে একবার দেখে যাবো না হয়
0: কেন
1: কি রকম 100 টাকায় পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটির টি-শার্ট, দেখবো।
0: কেন, আমি বললাম বিশ্বাস হলো না নাকি?
1: না না, তুমি বললে শুনলাম, বিশ্বাস না হওয়ার তো কিছু নেই, কিন্তু নিজে তো একবার দেখতে হবে। আমি তোমার কথায় বিশ্বাস করে ওখানে চলে গেলাম, তারপরে দেখলাম তুমি আমার সঙ্গে মজা করেছো। আমি ওখানে গিয়ে বললাম, কি দাদা 100 টাকায় টি শার্ট কেমন? বলছে আপনি বেরোন এখান থেকে। তখন কি করবো?
0: দেখো এখানে আমার দুটো কথা বলার আছে।
1: বলো।
0: এটা মে মাস, তাই তোমাকে এপ্রিল ফুল করার কোনো ইন্টেনশন আমার
1: নেই। মে ফুল করতে পারো।
0: না, মে ফুল করার বললাম কোনো ইন্টেনশন নেই। আর দ্বিতীয়ত, তুমি যে বলছো নিজের চোখে গিয়ে দেখবে বুঝবে কিনবে, বেশ ভালো, তুমি চলে যাও গিয়ে তোমার পছন্দ মতো জিনিস তুমি দেখে নাও, আর তারপরে কিন্তু তুমি যে অবিশ্বাস করে আমাকে যাচ্ছো, আর তারপরে সমস্ত ডিটেইলসটা লাইভে বলবে তো সবাইকে।
1: দেখো বিষয়টা সেটা নয় যে আমি তোমাকে অবিশ্বাস করছি, আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু তোমার তোমার কথায় বিশ্বাস করার থেকেও আমি যেটা সবচেয়ে বেশি বিশ্বাস করব সেটা হচ্ছে নিজের চোখকে, নিজের হাতকে, যেটা দিয়ে আমি গেঞ্জিটা ছুঁয়ে দেখবো যে এটা সত্যি কতটা ভালো কোয়ালিটির, কারণ সেটার থেকে তো বেশি বিশ্বাস আমি আর অন্য কিছুতে করতে পারি না, তাই না?
0: বাবা রে বাবা, তুমি তো দেখছি দার্শনিক হয়ে গেছো। একটা কথা কিন্তু মনে রেখো সই কথা, হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর।
1: দেখো এবার এই বিশ্বাসের কথাতেই যদি তুমি আসো, তাহলে সেই বিশ্বাসের যেমন বস্তু মিলিয়েও যায় তেমনি এমনই মিলিয়ে যায় যে আর চোখেই দেখা যায় না, সেরকমও হতে পারে কিন্তু। তবে তর্ক করে যদি তুমি যুক্তি দিয়ে কোনো কিছু বোঝবার চেষ্টা করো, তাহলে তুমি সেটার পেছনে সেরকম ভাবেই লড়তে পারবে, সেই বিষয়টা নিয়ে সেরকম ভাবেই লড়তে পারবে যেন তোমার কাছে সেই বিষয়টা জলের মতো ক্লিয়ার। তুমি কারোর কথায় বিশ্বাস করে যখনই কোনো কিছু করতে যাবে বা কোনো কিছু অন্য কাউকে বোঝাতে যাবে, তখনই কিন্তু তোমার মনের মধ্যে একটা একটা ব্যাপার কাজ করবে যে তুমি নিজে কিন্তু দেখোনি, তুমি অন্যের কথায় বিশ্বাস করে কাজটা করছো। আর যখন তুমি নিজে সেইটা পরীক্ষা করে দেখছো, নিজে সেটা যুক্তিগুলো জানছো, তখন কিন্তু তোমার কাছে সেই ভয়টা থাকছে না।
0: হয়ে গেছে স্যার আপনার ক্লাস করানো?
1: এটা ক্লাস মনে হচ্ছে তোমার?
0: তুমি এত সুন্দর একটা লেকচার দিলে না, মানে আমি ভাবছিলাম আহা সৈকত স্যার কি দারুণ লেকচার দেন, তোমার কাছে আমার টিউশন পড়া উচিত ছিল। আর তুমি যেই বলছো এত কি যুক্তি তক্কর কথা, মানে তক্কই বলবো, সেটা হচ্ছে দেখো আমরা যুক্তি দিচ্ছি ভালো কথা, কিন্তু তর্কটা যখন অতিরিক্ত তর্ক হয়ে যায় তখন তো সেখানে সমস্যাটা আরও বেড়ে যায়। সামান্য একটা টি শার্ট সেখান থেকে তুমি যুক্তির কথা টেনে আনলে আনতেই পারো, কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি একটু বিশ্বাস করে কেনো তাহলে তুমি ঠকবে না, এই গ্যারেন্টিটা আমি দিচ্ছি। আর কি জানো তো, মানে অনেক সময় আমার অনেক বেশি যুক্তি দিয়ে ফেলি, তর্ক করে ফেলি, তো মানে একটা ছোট বিষয় নিয়ে এত যুক্তি তর্ক কি আছে সেটা তো আমি বুঝি না, যেখানে বিশ্বাস করলে একটা শান্তিতে থাকা যায়।
1: দেখো, বিশ্বাস করলে শান্তিতে থাকা যায় আমি সবই মানলাম, কিন্তু এই যে আমি তোমাকে, তুমি বললে আমি তোমাকে এত বড় একটা লেকচার দিলাম, এত সুন্দরভাবে তোমাকে বিষয়টা বোঝালাম, কিন্তু তুমি কি আমার কথা বিশ্বাস করলে? তুমি তো সেই নিজের বিশ্বাস নিয়ে আমার সঙ্গে তর্কই করছো, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। তাহলে ভেবে দেখো, তুমিও কিন্তু কোথাও গিয়ে আমার পথেই চলছো, তাই নয় কি?
0: হয়ে গেছে, দেখো আমি বিশ্বাস করে তো তোমার উপর তর্কটা করলাম, আমি বলবো কি, তুমি এত সুন্দর কথা বলছো যে আমার হাসি পাচ্ছে।
1: দেখো আমাদের হাতে এখন এক ঘন্টা প্রায় রয়েছে এবং সেই এক ঘন্টা ধরে আমাদের এই তর্ক বিতর্ক চলতেই থাকবে,
0: বুঝতেই পারছি।
1: তবে যেটা থাকতে পারে সেটা হচ্ছে আমাদের বন্ধুরাও কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারে। এই যে আজকে আমরা কথা বলছি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এর পক্ষে বলছে অন্বেষা, আমি বলছি বিপক্ষে। আর তোমরা যারা রেডিও সেটের ওপার থেকে আমাদেরকে শুনছো, তোমরা কিন্তু চলে আসতে পারো আমাদের ফোন লাইনে। আমাদের ফোন নম্বর 2213-1342, আগে অবশ্যই কিন্তু 033 বসাতে হবে।
0: এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতাকে ফলো করে রেখেছো জানি, যারা করনি তারা চটপট ফলো করে নাও বিভিন্ন রকম আপডেটসের জন্য। আর তার সঙ্গে আজকের একটা সুন্দর পোস্টার আছে প্রথমেই আমাদের বিতর্ক, সেখানে গিয়ে কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমরা কার পক্ষে, অন্বেষার পক্ষে নাকি সৈকতের পক্ষে। আমি জানি তোমরা আমার পক্ষেই হবে, ঠিক আছে, তবু দেখবো, তাই না?
1: ঠিক আছে, দেখে সেটা দেখা যাবে। তবে তার আগে আড্ডার শুরুতে যখন রয়েছি একটা গান তো শুনতে হয়। দেখো তুমি তুমি অনুষ্ঠানের শুরুতেই বললে বাইরে কি রোদ্দুর, কি গরম লাগছে হঠাৎ। তাহলে
0: তাহলে আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো?
1: আমিও সেটাই ভাবছি। তাহলে চলো চট করে একটা গান শুনে ফিরে আসছি, কোথাও যেও না, শুনতে থাকো আজকের বিতর্ক অনুষ্ঠান। সঙ্গে রয়েছি সৈকত আর অন্বেষা।

0: পাপনের কণ্ঠে গান শুনে ফিরে এলাম আমরা আবারও আজকের বিতর্কর আড্ডায়। দেখো অন্বেষা, তুমি বলছিলে তোমার এত গরম লাগছে, এবং সেই জন্য কিন্তু আমি তোমাকে এমন একটা গান শোনালাম যেটার মধ্যে, হ্যাঁ, যেটার মধ্যে একটা বৃষ্টির আকুতি রয়েছে, একটা বৃষ্টির জন্য আকাঙ্ক্ষা রয়েছে। কেউ তো ভাবে, তাহলে দেখো অথচ তুমি আমার সঙ্গে তর্ক করে চলেছো। তো আমরা যে কথায় ছিলাম সেটা হচ্ছে আজকে আমাদের বিতর্কর যে বিষয় সেটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
1: অন্বেষা বলছে অনেক দূর চলে গেছে, মানে বহুদূর কি, বহু বহু বহুদূর চলে গেছে ও।
0: তাহলে তোমার পাশে কে বসে রয়েছে? এটা
1: তুমি তো তর্ক করতে গিয়ে বহুদূর চলে গেছো। আমি কি বলেছি তুমি আমার ছেড়ে বহুদূর চলে গেছো?
0: না, দেখো বিষয়টা হচ্ছে এই যে তোমার বিশ্বাসের কথা তুমি বলছো তখন থেকে, তো দেখো বিশ্বাস তো অবশ্যই থাকবে, বিশ্বাস থাকবে, কিন্তু তার পাশাপাশি নিজের চোখ, নিজের কান, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো দিয়ে পরখ করে, কারণ এগুলো তো আমাদের এমনি এমনি দেওয়া হয়নি, এগুলো দেওয়া হয়েছে নিশ্চয়ই যুক্তি তর্ক, যুক্তি দিয়ে সবকিছু বিচার করার জন্য। তো সেটা কেন করব না?
1: ঠিক আচ্ছা, এবার একটা কথা বলি তোমাকে।
0: বলো, একটা কেন, অনেকগুলোই বলো।
1: হ্যাঁ, অনেকগুলো বলে তো শেষ হবে না, তাহলে একটা একটা করে শুরু করি।
0: চলো।
1: তো ফার্স্ট কথা হচ্ছে এই যে দেখো, আমরা মানে যখন জন্মালাম তারপর আস্তে আস্তে বড় হয়ে উঠলাম, ঠিক আছে, তো সেখানে আমাদের এই যে একটা সারা জীবনের মধ্যে দিয়ে একটা টানা পড়েন, বা প্রতিদিনের একটা যে দিন যাচ্ছে, জীবন যাত্রা চলছে, মানে মানে প্রত্যেক দিন এক একটা এপিসোড চলছে আমাদের লাইফের, সেটা তুমি বিশ্বাস করো নিশ্চয়ই।
0: এবার
1: আমার কথা হচ্ছে যে আমরা তো একা একা চলছি না, আমাদের সঙ্গে আমরা বয়ে নিয়ে যাচ্ছি বিভিন্ন রকম সম্পর্ক, সেটা হতে পারে মা বাবার সঙ্গে আমার সম্পর্ক, কিংবা ভাই বোনের সঙ্গে আমার সম্পর্ক, বা আর একটু এগিয়ে গিয়ে যদি আমি দেখি তাহলে বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক, আর যদি একটু গভীরে যাই তাহলে চলে আসে ভালোবাসা বা লাভ রিলেশনশিপের একটা গল্প। তো এই প্রত্যেকটা রিলেশনশিপ কিন্তু বিশ্বাসের ওপরেই দাঁড়িয়ে আছে সৈকত, তর্ক দিয়ে যুক্তি দিয়ে এই সম্পর্কগুলো টেকে বলে তো আমার মনে হয় না।
0: দেখো সম্পর্ক টেকাতে যদি তুমি চাও সেখানে বিশ্বাস যেমন থাকবেই, তার সঙ্গে সঙ্গে সবকিছুকে পরখ করে দেখাও থাকবে। তার কারণ তুমি যদি অন্ধবিশ্বাস করো কাউকে, সেটা যে কোনো কেউই হোক না কেন, সেটা তোমার বন্ধু হোক বা পরিবারের কেউ হোক বা সেটা তোমার ভালোবাসার মানুষটাই হোক না কেন, তুমি যদি নিজে মানে নিজে এই পরখ করার সাহসটা বা এই পরখ করার শক্তিটা বা এই পরখ করার যে নেচারটা, এটা যদি তুমি তোমার মধ্যে না রাখো তাহলে তুমি কখন যে ঠকতে থাকবে তুমি নিজেও বুঝতে পারবে না। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তুমি যদি তোমার ভালোবাসার মানুষের মানে মানুষটার সঙ্গে খুব খুব বিশ্বাসের একটা সম্পর্কে রয়েছো এবং তুমি খুব বিশ্বাস করো তাকে, মানে কোনো রকম অবিশ্বাসের কোনো জায়গাই নেই দুজনের মধ্যে, কিন্তু হঠাৎ দুদিন পর তুমি এমন কিছু একটা জানতে পারলে যে, এবং কোনো তৃতীয় ব্যক্তির থেকে, কোনো তৃতীয় বন্ধুর থেকে, যেটা হয়তো তোমার ভালোবাসার মানুষটির করা উচিত নয় বা তুমি জানো না যে সে সেটা করছে, তুমি কি বললে? তুমি বললে যে না না এটা হতেই পারে না, আমি বিশ্বাসই করি না। ও সেই বন্ধুটা তখন বলল যে ও বিশ্বাস করিস না, ঠিক আছে আমার কি যায় আসে, আমার যেটুকু বলার ছিল তোকে বললাম, তুমি বিশ্বাস করলে না। দুদিন পরে তুমি যে সত্যিটা জানতে পারবে যখন, যদি সত্যি সত্যি সেরকম কিছু হয়ে থাকে, আমি কিন্তু বলছি না যে হয়েছেই বা এরকম কিছু, ইনকেস যদি সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তখন তুমি নিজেকে কি বলে সান্ত্বনা দেবে?
1: আচ্ছা, এখানে আমার একটা প্রথম কথা হচ্ছে সৈকত একটা খুব গুরু গম্ভীর ব্যাপারে ঢুকে পড়েছে, অ্যানাদার লাইফ লেসন আমাকে দিয়ে দিল। তো সেটা হচ্ছে দেখো, সম্পর্কে তৃতীয় ব্যক্তি এসে কিছু একটা বলবে সেটা এখনকার দিনে দাঁড়িয়ে খুব স্বাভাবিক, কিন্তু আমি বলছি বিশ্বাসটা কখনো যেন অতিরিক্ত সন্দেহে না চলে যায়। মানে আমি যখন মানে তুমি যে বললে না যে থার্ড পার্সন এসে সেটা বলবে আমার খারাপ লাগবে, ডেফিনেটলি, তো তখন কি আমি আর তাকে বিশ্বাস করব? করব না। তখন কি হবে না, আমার বিশ্বাসটা ভেঙে যাবে। কিন্তু বিষয়টা কি জানো তো, যে আমি কোনো একটা সম্পর্কে রয়েছি, যদি আমি শুরু থেকেই তার প্রতি সন্দেহ করি, কথায় কথায় তর্ক করি, মানে যুক্তি দিয়ে বলো বা অযৌক্তিক বিভিন্ন রকম তর্ক হয়, বিষয়টা তো তর্কের না, তো সেখান থেকে দাঁড়িয়ে সেই সম্পর্কটা প্রথম থেকে তিক্ত হতে হতে না, মানে ওটা কি বলবো, টক্সিক হয়ে যাবে। তো আমার মনে হয় প্রথমটা তুমি বিশ্বাস দিয়ে দেখো না মানুষকে, মানে হতেই পারে মানুষটা ভালো, আবার হতেও পারে খারাপ, একদম ঠিক, মানে তুমি যেটা বললে খারাপের গল্প সেটাও আছে, কিন্তু কোথাও গিয়ে যদি আমরা বিশ্বাস দিয়ে কোনো একটা সম্পর্কের ভিত তৈরি করি তাহলে আমার মনে হয় সেটা একটু বেশি মজবুত হবে, আদার দ্যান ওই প্রথম থেকেই সন্দেহ ভুল বোঝাবুঝি এগুলোর থেকে, তাই না?
0: সন্দেহ ভুল বোঝাবুঝি অন্য জায়গায়, কিন্তু নিজের যুক্তিটা নিজে বুঝে নেওয়া, নিজে যাচাই করে নেওয়া, সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি ঠিক করে নাও যে আমার এই এই বিষয়ে যখন এমন একটা কথা উঠছে, ঠিক আছে আমি সত্যি সত্যি এটা পরখ করে দেখি না যেটা সত্যি কিনা, তাতে তো কোনো দোষ নেই, তুমি তো কাউকে সেখানে ছোট করছো না, তুমি এমন একটা জায়গায় সেখানে দাঁড়িয়ে রয়েছো যেখানে তোমার নিজের ভালোর জন্য, তোমার নিজের ভালোটা বোঝার জন্য সেই বিষয়টা একেবারে পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়ার আগে একটু যাচাই করে নেওয়া কিন্তু প্রয়োজন।
1: একেবারে তাই, মানে অন্ধবিশ্বাস করবো না কিন্তু বিশ্বাসটা রাখবো, আমার কথা সেটাই। আর তর্ক বলতে আমি কিন্তু এখানে অতিরিক্ত তর্কের কথা বলছি, যেখানে মানে মাত্রা ছাড়া সবসময় আর্গুমেন্ট হতেই থাকে, আমি সেই ব্যাপারটা তোমাকে বলছি। আসলে অনেক বেশি তর্ক করে ফেলে না কোথাও একটা গিয়ে সম্পর্কে সেই উষ্ণতাটা কমে আসে, এটা তো আমার মনে হয়।
0: দেখো, মাত্রাতিরিক্ত তর্কের কথা তো আসছে না, যেটুকু প্রয়োজন শুধুমাত্র সেইটুকুর কথা। কারণ দেখো, আজকে ধরো সাপোজ আমি তোমাকে দিনের পর দিন ধরে আমি ধরো দেরি করে আসছি এবং আমি তোমাকে বলছি আমি অমুক জায়গায় জ্যামে আটকে রয়েছি, আমি অমুক জায়গায় পড়ে রয়েছি। এবার এটা একদিন ঠিক আছে, তুমি বিশ্বাস করে নিলে, কিন্তু তিন দিন, চার দিন, পাঁচ দিন যখন একই জিনিস হচ্ছে, তুমি তখনও যদি সেটা বিশ্বাসই করতে থাকো চোখ বন্ধ করে, তাহলে তো বলতে হবে যে তোমার সেই মুহূর্তে তুমি একেবারে অন্ধবিশ্বাসে ডুবে গেছো এবং তুমি আর কিছুই দেখছো না তার বাইরে।
1: কিন্তু সেই মুহূর্তে আমি বিশ্বাস তোমাকে কেন করব, এটা কারা করে? আর দেখো, ফোন লাইনে কিন্তু বন্ধু চলে এসেছে, হ্যাঁ, আমাদের গল্প করতে করতে, তো দেখা যাক কোন বন্ধু। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো
2: হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে?
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে আর্য সিংহরায় বলছি। আজকে আমার যুবভারী অনুষ্ঠান খুবই ভালো লাগছে, তোমাদের তর্ক তর্কে খুব ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে সৈকত অঙ্কের যেটা বলছে সেটাই ঠিক।
1: আচ্ছা, কেন মনে হচ্ছে তোমার?
2: কারণ প্রথমে কাউকে চট করে বিশ্বাস করা ঠিক না, কারণ সে আমাকে ঠকাতেও পারে।
0: দেখো, সবটাই ঠিক ছিল, তুমি আমার পক্ষে ভোট দিলে আমি খুব খুশি হলাম, কিন্তু এই যে তুমি আমাকে আঙ্কেল বানিয়ে দিলে এইটাতে কিন্তু আমি খুব রেগে গেলাম, আমি কিন্তু খুব আহত হলাম। আর্য,
1: হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে কোথায় যেন ছিলাম আমরা সৈকত, দেখো তুমি এমন আমাকে যুক্তিতর্ক দেখালে আমি কিন্তু ভুলেতে বসেছি এবার। তো হ্যাঁ, আমরা বলছিলাম ওই রিলেশনশিপের সেই সময়টা যখন আমরা অতিরিক্ত বিশ্বাস করে ফেলি বা অতিরিক্ত তর্ক করে ফেলি, কি তাই তো?
0: এবার সেই অতিরিক্ত তর্কটা যেন, মানে আমার পয়েন্টে এটাই যে অতিরিক্ত তর্ক করার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেই সময় যেখানে দাঁড়িয়ে তোমার একটা কোনো কিছু একটা নিয়ে তোমার কোনো সন্দেহ হচ্ছে বা একটু মনের মধ্যে খটকা লাগছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু সেটা পরখ করে নেওয়াই উচিত।
1: আচ্ছা, সে পরখ করে তো নিচ্ছি, কিন্তু এই যে শুরু থেকেই যেটা আমি বারবার বলে আসছি যে প্রথমেই তর্কেতে আমরা কেন যাব? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, যখন আমার বিশ্বাসটা ভাঙছে বা আমি বুঝতে পারছি যে কিছু একটা তো গণ্ডগোল এখানে আছে, তখন সেখানে আমি কেনই বা বিশ্বাস করব? সেই বিশ্বাসের কথা কিন্তু আমি বলছি না। আমার মনে হচ্ছে বিশ্বাস সবসময় তেমন মানুষকে করা উচিত যে কিন্তু বিশ্বাস রাখা বা বিশ্বাস যোগ্যতাটা অর্জন করতে পারে, কিন্তু আমরা প্রথম দেখাতে কি করে বুঝবো যে এ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কি করবে না? তার জন্য তো মানুষটাকে আগে আমাকে সুযোগ দিতে হবে, সেকে বিশ্বাস করে দেখতে হবে একদিন দুদিন, তারপরেও যদি সে আমার মানে বিশ্বাসকে নিয়ে কি বলবো একটা
0: কিন্তু আমাদের আজকের টপিক তো এরকম নয় যে প্রথমে বিশ্বাস করো পরে তর্কে বহুদূর যাও, আমাদের টপিক কিন্তু
1: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেই জন্যই তো বস্তুটাকে মেলানোর জন্য আমি বিশ্বাস করবো।
0: আমি তোমার কথার সঙ্গে একেবারেই সহমত হতে পারছি না,
1: সেটা আমি জানি,
0: এবং

0: পেলাম একটা সুন্দর গান শুনে আজকের বিতর্কের আসরে। সঙ্গে রয়েছি অন্বেষা আর সৈকত। আর আজকের বিতর্কের অনুষ্ঠানের বিষয় তোমরা অলরেডি জেনে গেছো যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আমরা গানে যাওয়ার আগে বলছিলাম সম্পর্কের কথা। আচ্ছা সৈকত, তোমার কি মনে হয় যে কোনো একটা সম্পর্কে যদি তুমি বা আমি সবসময় চাই যে প্রমাণ দাও, মানে ধরো কেউ তোমাকে বললো আমি তোমাকে ভালোবাসি, খুব নর্মাল একটা কথা, তো তুমি সেখানে যদি বারবার গিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে প্রমাণ দাও, বিষয়টা কেমন দাঁড়াবে?
1: দেখো, এখানে আমি কিন্তু ইম্যাচিউরিটির কথা বলছি না, এগুলো ইম্যাচিওর তর্ক বা এগুলো ইম্যাচিওর অদ্ভুত একটা আচরণ। যে ভালোবাসার প্রমাণ নিশ্চয়ই হবে না, অবশ্যই সেই সমস্ত যেগুলো চোখে দেখা যায় না বা যেগুলো আমাদের অনুভূতি, যেগুলো আবেগ, সেগুলোর প্রমাণ তো হয় না, সেগুলোর প্রমাণ দেখানো যায় না। কিন্তু হ্যাঁ, যদি তুমি এরকম, যদি তোমার সত্যিই কখনো সন্দেহ হয় বা সত্যি যদি তোমার মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো, যদি কাউকে তোমার প্রশ্ন করতে ইচ্ছে করে, সে যদি উত্তর হ্যাঁ দেয়, তোমার যদি তখন সেটাতে বিশ্বাস না হয়, তুমি বলতেই পারো যে তাহলে আমাকে এইটা তুমি করে দেখাও। বা সাপোজ একজন, যদি একটা যদি একজন কাপেলের কথা বলি, তার মধ্যে থেকে যদি একজন বলে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আরেকজন তখন বলতেই পারে অপর দিক থেকে যে সত্যিই ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করো, আসতেই পারে না। সুতরাং এই এইরকম দিক থেকে, মানে বিষয়টা এমন নয় যে তোমার সব সময় অবান্তর প্রশ্ন করতে হবে, অবান্তর তর্ক করে যেতে হবে, বিষয়টা সেটা নয়। বাট যখন প্রয়োজন, যখন তোমার মনে হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে এই কথাটা প্রয়োজনীয়, তখন তোমাকে সেই প্রশ্নটা কিন্তু সেখানে তুলতেই হবে।
0: মানে তুমি প্রথমে দেখলে তো বিশ্বাস করলে তাকে, কারণ তুমি বলছো অপ্রয়োজন, মানে যখন তোমার প্রয়োজন থাকবে তখন তুমি বলবে,
1: না না
0: তাহলে তার আগে তো তুমি তাকে বিশ্বাস করছো।
1: তোমার মনে যদি প্রথম থেকেই সন্দেহ থাকে তাহলে তুমি প্রথম থেকেই প্রশ্ন করবে, তাই না? এখানে বিষয়টা হচ্ছে তোমার মনের ওপর, তুমি কিভাবে ভাবছো। তুমি যদি ভাবো যে সব ঠিক আছে,

0: ভুল নেই এখানে, তাহলে তুমি কেন প্রশ্ন করবে? তোমার তো প্রয়োজন নেই সেখানে কোনো তর্ক করার। তাহলে আমি সেখানে
1: বিশ্বাস করলাম, তাই তো?
0: হ্যাঁ, যদি তোমার পুরোটাই তো তোমার মনের উপর, তুমি যদি মন থেকে ভাবো যে না আমার কিছু এখানে কোনো কিছু সমস্যা নেই, সব ঠিক আছে, তাহলে তোমার দরকার নেই, তুমি থাকো। তুমি যদি তারপরে ঠকো, ঠকবে,
1: এখানটাই তোমার উপর। এসে বোঝা গেল যে বিশ্বাসে মিলায় বস্তু
0: না, কোনো মতেই এটা বোঝা গেল না।
1: কারণ দেখো, তুমি বলেছো তোমার আমার মনের উপর, না না, তুমি বলেছো আমার মনের উপরে, বা যদি আমার মন বলে এই লোকটা ভালো, আমি তাকে বিশ্বাস করলাম, এবার হতেই পারে সে খারাপ, তখন ঠকে গেলাম। সেটা তো ডিপেন্ডস করে সিচুয়েশনের উপর। ধরো এটা তো একটা এক্সাম্পল গেল, আর একটা তোমাকে এক্সাম্পল,
0: এবার তুমি যদি প্রথমেই সেই মানুষটাকে দেখে তুমি ভালো করে যাচাই করে নাও যে মানুষটা আসলেই ভালো কিনা, বা মানুষটাকে আসলেই বিশ্বাস করা যায় কিনা, তাহলে তোমার শেষে কি ঠকার সম্ভাবনাটা থাকছে না। এবার তোমার উপর সেটা, তুমি রিস্ক নেবে না রিস্ক নেবে না,
1: তাই জন্য সেটা তোমার আগে থেকে জানা জানা বোঝাটা দরকার, যাতে পরবর্তীকালে সমস্যাগুলো না হয়।
0: এবং সেই জন্যই আগে থেকে যুক্তি তর্ক নিয়ে বিচার করা উচিত।
1: যুক্তি তর্ক থেকে বড় কথা যে সে কেমন সেটা আগে যাচাই করা উচিত।
0: সেটা যাচাই করা মানেই তো এখানে তর্ক, এখানে সেই বিষয়ে বলা হচ্ছে,
1: তর্কের কথা আসছে না, সেটা শুধু তর্ক আসছে না
0: সেখানে। যাচাই তুমি কি করবে, তুমি যাচাই করার মানেই তো আমি সেই, আমি তো, আমি তো তর্ক বলতে তো ইটসেলফ তর্কের কথা বলছি না,
1: যে একদম মৌখিক তর্ক,
0: তর্ক বলতে যাচাই করা। এখানে
1: ও যাচাই করা,
0: কথাটার কথাটার আক্ষরিক অর্থ কি,
1: কি বলো?
0: কথা তুমি বলো,
1: তুমি বলো না, তুমি এত সুন্দর ইললজিক্যাল লজিক দিচ্ছ, বলো বলো
0: না। দেখো এইভাবে যদি তুমি মানে টেরে আসতে চাও তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা প্রথম থেকেই বলছি যে যুক্তি দিয়ে সব কিছু পরখ করে যাচাই করে তারপর তুমি বিশ্বাস করো। আগে দেখো না, তারপর তুমি বিশ্বাস করো, তারপর তুমি সবটা দেখো। সেটা করলে পরবর্তীকালে গিয়ে তোমার রিগ্রেট করার সময়টা বা রিগ্রেট করার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে।
1: আচ্ছা, আমি এখানে ছোট্ট একটা কথা তোমার থেকে জানতে চাই। তুমি যে এত সুন্দর করে বোঝাচ্ছো আমাকে, আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো।
0: বুঝছো তো তুমি?
1: না না, দাঁড়াও দাঁড়াও, তুমি তর্ক কথাটাই, তর্ক মানে কি বলো তো, একটু সংজ্ঞা দাও, বলো।
0: আমি তো জানি না, আমি তো জানি না, তুমি বলো,
1: ডেফিনেশন বলো না।
0: আমি
1: তো বিশ্বাসের ডেফিনেশন জানি, তর্কের ডেফিনেশন তুমি জানো?
0: আমি জানি না, তুমি বলো দেখি।
1: এ বাবা, তুমিও জানো না?
0: তাহলে এই যে তুমি আমার সঙ্গে এতক্ষণ তর্ক করছো, তুমি নিশ্চয়ই জানো বিশ্বাসের।
1: তুমি তো আমার সঙ্গে আগে তর্ক শুরু করলে, আমি তো তোমাকে বিশ্বাস করলাম।
0: ধুর, কোথায় বিশ্বাস করলে? তাহলে তুমি আমার কথা মেনে নাও যে আমি ঠিক।
1: তুমিও তো সেটা করতে পারো যে তুমি আমার কথা,
0: আমি তো বলছি বিশ্বাস করব না তোমার কথা, কেন বিশ্বাস করব আমি? আমাকে তো নিজে আগে বুঝতে হবে। এই যে বন্ধুরা যারা আমাদেরকে শুনছে,
1: তুমি আমার সঙ্গে এতক্ষণ ঝগড়া করছো, মানে তর্ক করতে করতে এটা অনেক দূর পৌঁছে যাচ্ছে, বহু দূরে পৌঁছে যাচ্ছে। তো সেখানে তুমি তুমি বললে কি তুমি বিশ্বাস করো না, আর আমিও তো বলছি আমি তর্ক করতে চাই না, আমি শান্তিপ্রিয় মানুষ।
0: বন্ধুরা যারা শুনছে আমাদেরকে রেডিও সেটের ওপার থেকে, তারা নিশ্চয়ই এতক্ষণ থেকে এতক্ষণ শুনে বুঝতে পারছে যে তারা কার দলে, এবং তারা যার দলে আসবে সেখান থেকেই কিন্তু আজকে মোটামুটি প্রমাণ হয়ে যাবে যে কে ঠিক, আমি ঠিক নাকি অন্বেষা ঠিক। এবং সেই মতোই ফোন লাইনে একজন বন্ধু চলে এসছে, শুনবো বন্ধু কি বলছে, বন্ধু কার পক্ষে।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: বন্ধুর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, বন্ধু ফোন ফোন লাইনে এসেও কোনোভাবে কথা শোনা গেল না। তবে আমরা যে কথায় ছিলাম সে কথায় আমরা আবারও ফিরে আসব, যে আমাদের যে বিষয়, আমাদের যে মনের সন্দেহ হোক বা যাই হোক না কেন, দেখো তুমি প্রথম থেকে অনেক সম্পর্কের কথা বলছিলে, যে সম্পর্কের কথাই তুমি বলো না কেন, সব সম্পর্কেই চোখ বুঝে বিশ্বাস করার আগে তুমি অবশ্যই কিন্তু একটু যাচাই করে নেওয়া উচিত।
1: হ্যাঁ, তো যাচাই তো অবশ্যই করে নেওয়া উচিত, কিন্তু তুমি যে সম্পর্কেই থাকবে তার সঙ্গে তর্ক করাটা কি খুব জরুরি? আগে নিজে একটু অবজার্ভ করো তাকে। সেটা দেখো, আমরা এতক্ষণ লাভ রিলেশনশিপের কথা বললাম, খুব ভালো কথা। আর একটা জিনিস তুমি খেয়াল করলে দেখবে, ডক্টর অ্যান্ড পেশেন্টের সম্পর্ক সেটা, এবার দেখো মনে করো তুমি ডাক্তার হয়ে যাও, এখন আমি রুগী হয়ে যাই, গুরুত্ব দিচ্ছি না বা তোমাকে আমি সন্দেহ করছি যে এইরকম হচ্ছে, তো এই ডাক্তারবাবুটা কি আমাকে ঠিক ওষুধ দিচ্ছে বা আমার কি ঠিক চিকিৎসা হচ্ছে? কারণ এটা সবার মধ্যে, মানে কোনো বড় অসুখ করলে কিন্তু আমরা দেখি প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং মি খুব একটা মানে হাইপার টেনশন হয়, তখন আমরা অনেক কিছু মানে ভাবতে থাকি যে ইনি কি আমার ভালো চিকিৎসা করছেন বা আমার চিকিৎসাটা কি ঠিকঠাক হচ্ছে, ওষুধগুলো কি খাবো, মানে এরকম তো চলতেই থাকে না মাথার ভেতরে, মানে কতদিনে আমি সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরবো, তো সেই দিনটায় যদি আমি এটাই কন্টিনিউয়াসলি করতে থাকি, প্লাস আমি আমার ডক্টরকে যদি বিশ্বাস না করি আর তার কথার উপর আমি সমানে বলতে থাকি যে আপনি যে ওষুধ দিচ্ছেন বা আপনি যেভাবে চিকিৎসা করছেন সেটা কি কতটা ঠিক, সেখানে কিন্তু আমারই আখেরে ক্ষতি হচ্ছে, কারণ আমার চিকিৎসাটা

0: সেখানে কোথাও গিয়ে ফলো আপ করা হচ্ছে না, ফলে আমি অসুস্থ থেকে আরো বেশি ওই অসুস্থতাকে টেনে নিয়ে যাই, মানে যাচ্ছি। তো তুমি এখানে কি বলবে?
1: তোমার মনের মধ্যে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা রয়েছে এখানে, সেটা হচ্ছে ডাক্তার এবং রোগীর সম্পর্কে রোগীর মনে বা রোগীর মানে পেশেন্টের পরিবারের মনে যদি কোনো সন্দেহ থাকে, সে কখনোই ডাক্তারের সঙ্গে এভাবে ডাক্তারকে জিজ্ঞেস করে না যে আপনি কি ঠিক ওষুধ দিচ্ছেন, আপনি কি ঠিক চিকিৎসা করছেন, কখনোই করে না। যেটা করতে পারে সেটা কি, সেটা হচ্ছে যে ওষুধগুলো ডাক্তার দিচ্ছে সেগুলোর পরীক্ষা। কীরকম পরীক্ষা? সেগুলোর পেছনে নাম্বার থাকে, সেগুলোর পেছনে কোম্পানির নাম থাকে, ব্র্যান্ডের নাম থাকে, সেগুলো দিয়ে ভালো করে যাচাই করা। যে ওষুধের দোকান থেকে ওষুধ আসছে সেই ওষুধের দোকানটার কোনো এরকম জালিয়াতি করার বা এরকম কোনো জাল ওষুধ বিক্রি করার কোনো হিস্ট্রি আছে কিনা সেগুলো ঠিক করে দেখতে পারে। অথবা এবং এই সব কিছুর পাশাপাশি যে রিপোর্টসগুলো আসছে, যে মেডিকেল টেস্টের যে রিপোর্টসগুলো আসছে সেগুলো চেক করা। মেডিকেল টেস্টের রিপোর্ট থেকে আমি যদি দেখি যে কিছুই ধরা পড়ছে না অথচ ডাক্তার কিছু একটা যেন চিকিৎসা করে যাচ্ছে, তখন যদি আমি সন্দেহ না করি সেটা আমার ব্যর্থতা। সেটা আমাকে বুঝতে হবে যে তাহলে মনে হয় আমার মনের মধ্যেই কোথাও একটা দোষ রয়েছে, যে ডাক্তার বিনা রোগে চিকিৎসা করে যাচ্ছে, যে রোগটাই এখনো ডায়াগনোসিস করা যায়নি তা সত্ত্বেও চিকিৎসা চলছে, ওষুধ চলছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে না, এবার বোধহয় একটু যাচাই করার, যাচাই করে দেখে নেওয়ার, সত্যি সত্যি তোমার মতো ডাক্তারকে জিজ্ঞেস করার যে আপনি কি ঠিক চিকিৎসা করছেন,
0: সেই সময়টা চলে এসেছে। বলিনি যে ডাক্তারবাবুকে সরাসরি গিয়ে বলবো, আমি বলেছি কি আমাদের মনে চলতে থাকে। তার আগে আমি বলেছিলাম সৈকত,
1: মনের কথা মুখে প্রকাশ করাই মানুষের স্বভাব, স্বাভাবিক স্বভাব। এবার সেটা যদি তোমার অন্য কিছু হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই।
0: যে ডাক্তারবাবুকে গিয়ে কেউ এভাবে জিজ্ঞেস করে না, আমি কেন বলবো ডাক্তারবাবুকে গিয়ে হঠাৎ করে? কিন্তু প্রত্যেকটা মানুষের একটা মাথার মধ্যে কাজ করতে থাকে না, যে কিরকম কি হচ্ছে না হচ্ছে সেটা বললাম। আর ফোন লাইনে কি বন্ধু আছে দেখে নি, বন্ধু কি বলছে? হ্যালো, কে বলছো? না, আবারও বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, তো আমরা যে কথা বলছিলাম, তো সৈকত, তো তোমার কি মনে হচ্ছে এখানে, যে প্রথমে তো বিশ্বাস করা উচিত না যেটা আমি বললাম?
1: না, আমার একবারও তাই মনে হচ্ছে না। আমি তো প্রথম থেকেই বলছি মনে হচ্ছে না।
0: আমাকেই বললে তুমি এই বলছো যে আমি অবিশ্বাস করছি, আবার বলছো কি আমিও বিশ্বাস করছি না, কি বলছো?
1: আমি কখন বললাম তুমি অবিশ্বাস করছো?
0: এই যে তুমি বললে আমি নাকি গিয়ে জিজ্ঞেস করবো যে আমার চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কিনা।
1: তুমি নিজের কথা আগে ঠিক করো, তুমি আগে নোট করে নাও যে তুমি কি কি বলবে, কি কি পয়েন্টে আমার সঙ্গে তর্ক করবে। তুমি নিজে একেবারে গুলিয়ে গ হয়ে যাচ্ছ। তার থেকে একটা ভালো কথা বলছি তোমাকে, আমি তোমাকে একটা ভালো গান শোনাচ্ছি, গানটা শুনতে শুনতে আগে ঠিক করে নাও যে কিভাবে আমার সঙ্গে তর্ক করবে, তারপর তুমি আসো। আর ততক্ষণ বন্ধুরাও কিন্তু
0: গানটা ওপারে আমি বলছি, তো আমাকে বললো তো এরকম করে দেখাচ্ছি।
1: ঠিক আছে, বন্ধুরাও গানটা শুনতে থাকো আর ওকে একটু ভাবার সময় দাও বরং।

0: একটা সুন্দর গান শুনে ফিরে এলাম আজকের বিতর্কের আসরে। সঙ্গে রয়েছে অন্বেষা আর সৈকত। তো আমরা গানে যাওয়ার আগে যেভাবে বিতর্ক চলছিল সেরকম গান থেকে ফিরে এসো, হয়তো বিতর্ক চলবে, কারণ সৈকতের খুব পছন্দের বিষয় হচ্ছে। তো যাই হোক, আমি সৈকত তোমাকে আরো একটা মানে বিশ্বাস করার জায়গা বলে দিচ্ছি।
1: দেখো এসব কথা পরে হবে, তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি নোট ডাউন করলে?
0: হ্যাঁ আমি করেছি নোট ডাউন।
1: আচ্ছা তাহলে এবার এমন ভাবে তুমি বলো যাতে বন্ধুরা তোমার কথা বুঝতে পারে এবং বন্ধুরা ভাবে যে না আমি হয়তো ভুল, কারণ আমি চাইছি যে এবার যে বন্ধু আসবে, দেখো আমি অলরেডি একটা ভোটে এগিয়ে রয়েছি, এবার তোমারও তো একটু এগোতে হবে, মানে না হলে আমার তো মায়া হচ্ছে।
0: উফ কি কষ্ট। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আমি তোমাকে আরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের গ্রুপ প্রজেক্ট বা টিম ওয়ার্ক, এই কথা দুটোর সঙ্গে আমরা সবাই খুব বেশি পরিচিত। তো সেখানে মনে করো কোনো একটা গ্রুপ প্রজেক্টে বা টিম ওয়ার্কে ছজন আছে। তো সেখানে বিষয়টা হচ্ছে যে এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এইবার মনে করো সেখানে ছজনের মধ্যে দুজন খুব ভালোভাবে ভালোবেসে কাজটা প্যাশনের সঙ্গে সেই দায়িত্বটা ফলো করছে, আর বাকি চারজন নিজের দায়িত্ব থেকে কোথাও একটা সরে আসছে। তো সেখান থেকে যেটা দেখা যায় যে তো সরে আসছে, কিন্তু যে দুজন কাজ করছে সেখানে তাদের মধ্যে খুব ক্ল্যাশ হচ্ছে। এ বলছে আমার কাজটা হচ্ছে ভালো, ও বলছে আমার কাজটা হচ্ছে ভালো। তো এই দুটো কাজের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই টিম ওয়ার্কটা কোথাও গিয়ে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ কেউ কাউকে ওখানে বিশ্বাস করছে না। মানে যে ছজনের কথা আমি বললাম, ধরো ছজন ছজনকেই বিশ্বাস করছে না, তো সেখানে কি হবে? টিম ওয়ার্কটা তো ভেস্তে যেতে পারে, তাই না?
1: দেখো আমি টিম ওয়ার্ক বলতে যেটুকু বুঝি, একটা প্রজেক্ট বা একটা কাজ সেটা ছজন, তুমি ছজনের কথা বললে ছজন মিলে করছে। যদি আমরা অন্য কোনো যদি কোনো গেমের কথা বলি, ফুটবল হোক বা ক্রিকেট হোক, সেখানেও 11 জন খেলছে, প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে যুক্ত। এবারে কোনো মুহূর্তে তুমি ধরো এই টিম ওয়ার্কের কথাই যদি তুমি বলো, ছজন ছজনকে বিশ্বাস করছে, একথা ঠিক, কিন্তু তাই বলে অন্য যাকে পুরোপুরি বিশ্বাস করছে সে যে ঠিক কাজ করছে, সে যে কাজগুলো সঠিকভাবে করছে, সেটা তো তোমাকে যাচাই করতে হবে। তুমি বিশ্বাস করে তো চুপ করে থেকে যেতে পারো না। তুমি ভাবলে সে কাজটা করছে, অথচ আদতেই সে কাজটা করছে না, তুমি বিশ্বাস করে বসে রইলে এবং যেদিন প্রজেক্ট সাবমিট করার দিন সেদিন গিয়ে দেখলে ওই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক এবং তোমাদের 6 জনের নাম্বার গোল্লা হয়ে গেল, তখন কি করবে?
0: কিন্তু সেটা কেন হবে? আমি তো আগে থেকে দেখছি যে সে কাজ করছে, তারপর তো তাকে বিশ্বাস করব।
1: তার মানে আগে তুমি যাচাই করছো?
0: হ্যাঁ, আমি তো তর্কে যাচ্ছি না, আমি তো যাচাই করছি সে আদৌ কাজটা করতে পারবে কিনা।
1: ওই দেখো এখানে বিষয়টা এটাই যে ওই যাচাই করছো মানেই তুমি কিন্তু বিষয়টা আগে থেকে জেনে যাচ্ছ। এবং এইখানে যে আরো একটা বিষয় সেটা হচ্ছে একজন বন্ধু ফোন লাইনে চলে এসেছে এবং এইবারে বন্ধু কি বলছে কার পক্ষে এসে সেটা শুনবো।
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
1: বন্ধুর কাছে অনুরোধ, রেডিও সেট থেকে

0: একটু দূরে গিয়ে কথা বললে আমরাও তোমাদের কথা শুনতে পাই, তোমরাও শুনতে পাও। কে রয়েছো ফোন লাইনে? না, ফোন লাইনে কেউ নেই, আমরা নিজেদের গলায় শুনতে পেলাম
1: একদম।
0: আর এবারে আমরা বরং যে কথাটা বলছিলাম যে এই যে টিম ওয়ার্ক, তো টিম ওয়ার্কের ক্ষেত্রে যদি তুমি বলো যে এই বিশ্বাসের কথা বা এই সমস্ত কিছুর কথা, এবার তুমি ভাবো, তুমি তুমি যদি পড়াশুনোর কথা বলো, তুমি ভেবে দেখো আমরা যখন ছোট থেকে পড়াশুনো করছি, আমরা আমরা পরীক্ষার আগে খুব টেনশন করছি, ভাবছি বা কি হবে কি হবে কি না হবে, কিন্তু সেখানে যদি তুমি এটা বিশ্বাস, তুমি সাপোজ ধরো তুমি ভাবলে যে আমি এটা বিশ্বাস করব যে আমি খুব ভালো ফল করব পরীক্ষায়, খুব ভালো রেজাল্ট করব, এবার সেটা কি তুমি শুধু বিশ্বাস করলেই হয়ে যাবে?
1: না, অবভিয়াসলি পড়াশোনা করতে হবে, তার সঙ্গে
0: পড়াশোনাটা করতে হবে।
1: মানে দেখো, নিজেকে এফোর্ট দেওয়া যতটা বেশি গুরুত্বপূর্ণ, নিজের প্রতি বিশ্বাস রাখাটাও কিন্তু তত বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কনফিডেন্স, নিজের উপর একটা সেলফ ট্রাস্ট না থাকলে কিন্তু আমরা কোথাও গিয়ে সেই জায়গাটা করতে পারি না। মানে তুমি পড়াশোনা করছো, ধরো তুমি পড়াশোনা করেই যাচ্ছ, কিন্তু তোমার খালি মনে হচ্ছে যে তুমি পরীক্ষায় কিছু পারবে না কিছু পারবে না, এই করে তুমি যেটুকু পড়েছো সেটুকুও তো ভুলে যাবে ওই টেনশন করতে করতে, নিজের উপর অবিশ্বাস করতে করতে।
0: না, এখানে তর্ক করা বা যাচাই করা বলতে এটাই বোঝানো হবে যে তুমি কতটা পড়াশোনা করেছো, সেইটুকু নিজেকে নিজের নিজের মধ্যে অ্যানালিসিস করা, যে আমি যতটা পড়াশোনা করেছি আমি ততটা নাম্বার পাবো। আমি কখনোই বিশ্বাস করব না যে আমি 40 নম্বরের পড়াশোনা করে আমি 90 নম্বর পাবো।
1: কিন্তু আমি এটাই তো বলছি তোমাকে যে আমি যতটা মানে পড়াশোনা করেছি আমি ততটাই নাম্বার পাবো, এটা মানে তো নিজের প্রতি আমার বিশ্বাসই হলো আর কি।
0: না, এটা বিশ্বাস হলো না,
1: তাহলে কি তর্ক হলো নিজের সঙ্গে নিজের?
0: নিজের সঙ্গে নিজের, নিজের একটা বোঝাপড়া হলো, এবং সেই বোঝাপড়া করতে আরেকজন বন্ধু চলে এসেছে ফোন লাইনে, শুনবো বন্ধু কি বলছে।
1: হ্যালো,
2: হ্যালো,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম জেলা থেকে বলছি, জেলা মাছ থানা থেকে।
1: বলুন,
0: নাম, আপনার নামটা?
2: মানব দীনেশ।
0: বলুন।
2: আমি শোকতের পক্ষে আছি।
0: আচ্ছা,
2: যেটা কথা হলো যে যা না দেখবো নিজের চোখে সেটা বিশ্বাস করবো না, গরু বসবো না, এটাই আমার বক্তব্য।
0: বেশ, ঠিক আছে। এবং শুধু আমাদের বন্ধুই কিন্তু নয়, এবং আমিই কিন্তু নয়, আমাদের বড় বড় মনীষীরাও বলে গিয়েছেন, স্বামী বিবেকানন্দও বলে গিয়েছেন যে যুক্তি দিয়ে তর্ক দিয়ে সবকিছু যাচাই করে তারপর বিশ্বাস করো, এবং অন্বেষা যদি সেটা ডিফার করতে চায় তাহলে কিন্তু আলাদা কথা।
1: না, আমি তো স্বামীজির কথাকে কখনোই ডিফার করছি না, কিন্তু আমার মনে হচ্ছে উনিও বলেছিলেন প্রথমে বিশ্বাস করে দেখেছিলেন, তারপর কোথাও গিয়ে তিনি সেই বিশ্বাসের আশানুরূপ ফলটা পাননি বলেই এটা বলেছিলেন।
0: না, একেবারেই নয়, তিনি প্রথম থেকেই বলেছেন যে সবকিছু যুক্তি দিয়ে তর্ক দিয়ে বিচার করো তারপর বিশ্বাস করো। যাই হোক, এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে, কিন্তু যেটা চলতে থাকবে না সেটা হচ্ছে আমাদের আড্ডা। তাই যতক্ষণ আড্ডায় আছি একটু মজা চলছে, একটা গান তো শুনতেই হবে, তাই না?
1: হ্যাঁ।

0: ফিরে এলাম একটা সুন্দর গান শুনে আজকের বিতর্কের আসরে। সঙ্গে রয়েছে অন্বেষা আর সৈকত। বিতর্ক তো চলতেই থাকছে, বিতর্ক আরো হবে। তো সৈকত বলছিল যে এবার একটু ফেসবুকের কমেন্টগুলো পড়া দরকার, মানে কে কার পক্ষে। তো চলো পড়ি।
1: কে আমাদেরকে কোথা থেকে কমেন্ট করেছে?
0: তুমি খাতা পেন নিয়ে বসো।
1: বসে পড়েছি, চলো।
0: ঠিক আছে, প্রথম কমেন্ট করেছে সৌভিক সরকার অভি। সে বলছে যে আমার পক্ষে।
1: বাহ, তোমার স্কোর বাড়লো তাহলে, এক হলো শূন্য থেকে বেড়ে।
0: ঠিক আছে, মনে করানোর দরকার নেই। আচ্ছা, নেক্সট অলোকা নাগ বলছে যে শুধু বিশ্বাস নয়, তর্কেরও প্রয়োজন আছে, মানে তোমার পয়েন্ট।
1: বেশ।
0: আচ্ছা, কৃষ্ণেন্দু মল্লিক বলছে যে আমি সৈকতের পক্ষে। তিনি অনেক কিছু লিখেছেন, এখন পড়ছি না, তোমাকে পরে বলে দেব। আচ্ছা, শঙ্কর দাস বলছে যে আমিও সৈকতদার পাশে আছি। ঠিক আছে, সৌমেন সাহা বলছে যে আমিও সৈকতের পক্ষে। আচ্ছা, সজিত মল্লিক বলছেন সৈকতদার পক্ষে। শিল্পী ভান্ডারী বলছে সৈকতদার পক্ষে। পিউপা ঘোষ বলছে সৈকতদার পক্ষে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কথা। তোমার পয়েন্টস আমি জানি অনেকটা বেড়ে গেছে।
1: কত আমি শুনতে চাই, তুমি বলো তো, গুনেছো?
0: তোমার পয়েন্টস তুমি টোটাল করে যোগ করে আমাকে বলো না দেখি।
1: আমার পয়েন্টস আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 9।
0: আচ্ছা,
1: এবং তোমার পয়েন্টস কত?
0: আমি নিজেই বলবো 1। দেখো, আমি তো 0 পয়েন্টে হারিনি, আমি 1 পয়েন্ট মানে পেয়েছি। আমি পরের বিতর্কতে আবার নতুন ভাবে ফিরে আসব বেশি পয়েন্টস নিয়ে তোমাকে হারিয়ে।
1: এইটাই দেখলে তো, মানে এই যে প্রথম থেকে তুমি একটা বিশ্বাস করেছিলে তুমি জিতবে,
0: এবং
1: সেই বিশ্বাসের শেষে এসে তুমি সেই তর্কে হেরে গেলে, এবং তোমাকে সেই 1 পয়েন্ট নিয়ে এখন বাড়ি যেতে হচ্ছে।
0: তর্কে হারাটা আমার কাছে কোনো বড় কথা না, আমার সেলফ কনফিডেন্স আছে, সেলফ ট্রাস্ট আছে, তো আমার নিজের প্রতি নিজের বিশ্বাস আছে।
1: হ্যাঁ, মানে তোমার এই বিশ্বাস নিয়ে যদি তোমার হারতে ভালো লাগে তাতে আমার কোনো আপত্তি নেই, সেটা তো তোমারই, তোমার একটা খুব বড় গুণ আমি বলবো যে তুমি বিশ্বাস নিয়ে হারতেও পছন্দ করো।
0: একদম তাই,
1: খুব ভালো।
0: এবং নিজের প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে আমার মনে হয় জরুরি। মানে দেখো, তর্কে তো জেতাই যায়, কিন্তু যদি মানুষের মন আমি জয় না করতে পারি বা বিশ্বাস জয় না করতে পারি, তাহলে আর কি হলাম।
1: এবং দেখো, তোমাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা শেষ সুযোগ দিচ্ছি।
0: বলো।
1: একজন বন্ধু এসেছে ফোন লাইনে, সে যদি তোমাকে ভোটটা দেয় তাহলে তোমার অন্তত 1 থেকে বেড়ে 2 হবে। দেখি কে রয়েছে ফোন লাইনে।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো,
0: একটু রেডিও সেট থেকে দূরে গিয়ে কথা বললে ভালো হয়।
2: হ্যাঁ, পাঁচকুড়া থেকে বলছি।
0: আচ্ছা,
1: নামটা?
2: মুকুল জানা।
1: আচ্ছা, আপনি কার পক্ষে?
2: আমি অন্বেষার পক্ষে। কারণ প্রথম কথা হচ্ছে যে বিশ্বাসটা থাকা জরুরি। কারণ আমি বলছি, কারণ আমি আমার স্ত্রীকে যদি না বিশ্বাস করি, আমি আমার সন্তানকে যদি না বিশ্বাস করি, তাহলে একটুকুও এগাতে পারবো না। পৃথিবীতে বিশ্বাস না হলে কোনোদিন এগানো যাবে না। তাই আমি অন্বেষাকে সমর্থন আমার।
1: বেশ,
0: অনেক ধন্যবাদ আপনাকে।
1: তাহলে অন্বেষা, তোমার 1 থেকে কিন্তু 2 হলো বেড়ে।
0: ঠিক আছে,
1: তবে আজকে আর ঘড়ির কাঁটা বলছে আর খুব একটা সময় নেই আমাদেরকে, এবারে উঠতে হবে স্টুডিও থেকে। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু তোমার মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।
0: ঠিক আছে, আজকের মতো তাহলে বাই। আর আমরা শুধুমাত্র চলে যাচ্ছি না, যাওয়ার পথে তোমাদের জন্য রেখে গেছি এই গানটা, শুনতে থাকো। টাটা।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও সৈকত গুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান শিল্পী সুচরিতা সাহা।

পরপর তিনখানি আধুনিক গান শুনলেন সুচরিতা সাহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন প্রচলিত লোকগীতি, শিল্পী রমেশচন্দ্র সরকার।

শুনছিলেন প্রচলিত লোকগীতি রমেশ চন্দ্র সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্নে আজ নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। ইতোমধ্যেই মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন। নবান্নের 14তলায় ক্যাবিনেট রুমে 5 মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। শপথ নেওয়া 5 মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিককে আজই তাদের দপ্তর দেওয়া হতে পারে। এরপর আইনশৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী 3টি প্রশাসনিক বৈঠক করবেন। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠক হবে। এরপর সব জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।

0: তাঁকে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নাথ এবং পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরা। এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের বাড়িতে যান, সেখানে দুজনে বৈঠকে বসেন। এরপর রাজ্য সভাপতির সঙ্গে সল্টলেকের দলীয় কার্যালয়ে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে স্বাগত জানান বিজেপি কর্মীরা। উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা এলাকায় ভাটপাড়ায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা আজ সকালে ঝোপের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগের ভেতর থেকে একাধিক বোমা উদ্ধার করে। বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে। পুলিশের পাশাপাশি এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। হুগলির আরামবাগে দীর্ঘদিন ধরে বন্ধ তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে গতকাল একাধিক জব কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে নিয়ে পার্টি অফিসে তালা খোলেন, এরপরই সরকারি নথি উদ্ধার হয় সেখান থেকে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। গতরাতে তেঁতুলিয়া ব্রিজ লাগোয়া এলাকা থেকে কাজী মুজাফফর আহমেদ নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্বরূপনগরের বাসিন্দা জামাই শামীম গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল শ্বশুর মুজাফফরের। গতরাতে তেঁতুলিয়া ব্রিজের কাছে মুজাফফরকে শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর জন্য তার মুখে বিষ ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ির ভক্তিনগর থানার নেতাজিনগর এলাকায় নদীর চরে অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্র্যাক্টর আটক করেছে পুলিশ। বালিবাজারের গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়, যদিও সুযোগ বুঝে পালিয়ে যায় ট্র্যাক্টর দুটির চালক। পূর্ব বর্ধমানের গুসকরায় লরির ধাক্কায় রাস্তার ধারে থাকা একটি দোকান সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন দোকানের মালিক। জানা গেছে, মানকরগামী লরিটি আজ ভোরে নতুনপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ধাক্কা মারে, ভেঙে পড়ে পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিও। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ভাগীরথীর কমলনগর ঘাটে গতকাল স্নান করতে গিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রী তলিয়ে গেছে। রিয়া মণ্ডল নামে ওই ছাত্রী স্থানীয় লক্ষ্মীপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোনকে নিয়ে গতকাল ভাগীরথীতে স্নান করতে যায় রিয়া, জলে নামতেই নদীগর্ভে তলিয়ে যায়, এখনও তার খোঁজ মেলেনি। উত্তর চব্বিশ পরগনার বাগদার পাথুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীরাও এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস নেতা মিহির বিশ্বাসের অভিযোগ, বিজেপির বিজয় মিছিল তার বাড়ির সামনে পৌঁছতেই একদল যুবক তার বাড়িতে চড়াও হয়। বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তারা। যদিও বিজেপির দাবি, তৃণমূলের অনেকেই বর্তমানে নব বিজেপি হওয়ার চেষ্টা করছে, তারাই এই কাজের সঙ্গে যুক্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা 3-4 ডিগ্রি বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
1: বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে, তবে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি 12 তারিখ থেকে। উত্তরবঙ্গের বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদা, দুই দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।
0: গ্রামীণ সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার কিছু জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু একটি জায়গায়। আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে ঘন্টায় 40-50 কিলোমিটারের বেশি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর।

0: উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরেই উনজমির দুন ফসল অনুষ্ঠান।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
5: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

অনুজমির দোনো ফসলে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক। আজকে যে প্রথম গানটির অনুরোধ আমরা পেয়েছি, সেই গানটির অনুরোধ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা দীপঙ্কর, সুব্রত, দেবাশিস ও রিকিমাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী মৃণাল চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

পরের গানের অনুরোধে যাই, পরের গানটি শুনতে চেয়েছেন গ্রাম গোংরা থানা চাপড়া নদিয়া থেকে হীরামন শেখ ও রেহানা শেখ। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

কিন্তু আমরা তো জানি যে আমাদের বন্ধুরা কিন্তু আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন, আর তাদের ভালোবাসা আমরা ঠিকই পাব, তাই তো বন্ধুরা? আর এই ভালোবাসা নিয়েই আমরা কিন্তু আশায় বুক বাঁধি। পরের গানের অনুরোধে যাই। পরের গানটি অনুরোধ করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী, আর আপনার পছন্দের শিল্পী সুবীর সেন।

না, সুর আর গান কি কখনো থেমে যেতে পারে? কখনোই না। আর আমরাও জানি যে আমাদের শ্রোতা বন্ধুরা কখনোই আমাদের ভুলে যাবেন না। আর আমাদের চিঠি তো নিশ্চয়ই লিখবেন, তাহলে চিঠি লেখার ঠিকানাটা একবার জানিয়ে দিই আপনাদেরকে। চিঠি লিখুন অনুজমির দুনো ফসল কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এই ঠিকানায়। আর আমার যে বন্ধুরা আমাকে ইমেল করে গানের অনুরোধ পাঠাচ্ছেন, তাদের জন্য বলি যে ইমেল করবেন AIRKOLAGRI, অর্থাৎ AIRKOLAGRI@gmail.com। এই ইমেল আইডিতে আপনার পছন্দের গান বা পছন্দের শিল্পীর নাম লিখে আমাদের পাঠিয়ে দিন, আমরা নিশ্চয়ই সে অনুরোধ রাখব। পরের অনুরোধে চলে যাই। পরের অনুরোধ করেছেন ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু, সুচিত্রা, সুজয়, সোমা, সুপেন ও রুশিকা বসাক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

পরের গানে চটপট চলে যাই। পরের গানটি শুনতে চেয়েছেন চাঁদপুর বানপুর নদিয়া থেকে একেবারে নতুন বন্ধু আমাদের রজত বিশ্বাস। আপনি শুনতে চেয়েছেন শিল্পী তালাত মামুদের কণ্ঠে এই গানটি।

আজকে আজকে কিন্তু সময় বলছে এবারে আমাকেও বিদায় নিতে হবে, কিন্তু ওই যে কথা যেটা বলেছি আগেও, অবশ্যই আমাদের চিঠি লিখুন। চিঠি লেখার ঠিকানাটা আরও একবার জানিয়ে দিই, উনজমির দুনো ফসল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর নতুন বন্ধুরা কিন্তু আমাদের ইমেলও করছেন, আরও বন্ধুরা ইমেল করুন aircolagri@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনার পছন্দের গান বা আপনার পছন্দের শিল্পী জানিয়ে আমাদের চিঠি লিখুন বা মেইল করুন, আমরা নিশ্চয়ই সেই গান আপনাদের শুনিয়ে দেব। তাহলে ভালো থাকুন সকলে, আবারও কথা হবে আগামী সোমবার উনজমির দুনো ফসল এই অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।

0: এতক্ষণ শুনছিলেন উনো জমির দুনো ফসল অনুষ্ঠান, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয় এসে নিজে

1001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে প্রথম শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

গানটি শুনলেন গঙ্গাধর দাসের কণ্ঠে। শুনছেন নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। এর পরের গানটি মালা সরকারের কণ্ঠে।

গানটি চালাতে একটু বিঘ্ন ঘটায় দুঃখিত। এ পরের গানটি আমরা শুনি নির্মলা মিশ্রের কণ্ঠে।

লোকগীতিটি শুনলেন অনন্তবালা বৈষ্ণবের কণ্ঠে। নির্বাচিত লোকগীতির অনুষ্ঠানে আর যেসব শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনলেন তারা হলেন আব্বাস উদ্দিন আহমেদ, বাঁশরী লাহিড়ী, অমর পাল, কল্যাণী দাস, গঙ্গাধর দাস, নির্মলেন্দু চৌধুরী, নির্মলা মিশ্র এবং অনন্তবালা বৈষ্ণবী। নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আজ বসেছে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ অমৃত পর্ব শুধুমাত্র অতীত উদযাপনের উৎসব নয়, আগামী এক বছর ধরে দেশকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দেন। ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দিনেই দেশের প্রথম তিনটি পারমাণবিক পরীক্ষা হয়েছিল এবং ভারতীয় বিজ্ঞানীরা বিশ্বের সামনে দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন।
1: देश ने 11 मई को पहले तीन परमाणु परीक्षण किए। हमारे वैज्ञानिकों ने भारत की क्षमता को दुनिया के सामने रखा। दुनिया में तूफान आ गया। दुनिया भर की शक्तियां भारत को दबोचने के लिए मैदान में उतरी। अनेक प्रकार के बंधन लग गए। उस समय पूरी दुनिया का दबाव भारत पर था, लेकिन अटल जी के नेतृत्व में बीजेपी सरकार ने दिखाया था कि हमारे लिए राष्ट्र प्रथम है।
0: सोमनाथ मंदिर उद्बोधनेर 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি পুনর্নির্মিত এই মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে ভারতীয় বিমানবাহিনী একটি এয়ার শো এর আয়োজন করেছে। পরে এক বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে প্রভাস পাটনে পৌঁছে হামির যে গোহিল সার্কেল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন শ্রী মোদী। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
1: उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, हमें वो मुद्रा भी बचानी है। वैश्विक संकटों से जो चुनौतियां आई है, हमें उन चुनौतियों को परास्त करना होगा।
0: উল্লেখ্য, গত মাসে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ব্যারেল পিছু $126 পৌঁছে যায়। প্রধানমন্ত্রী মোদী এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচের দিকটি পুনর্বিবেচনা করতে এবং এক বছরের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এই সময়কালে বিদেশের ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা না করার এবং অত্যধিক সোনা কেনার প্রবণতা কমানোর কথাও বলেছেন তিনি। শ্রী মোদী ফের একবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার আবেদন জানান। এছাড়াও রান্নায় ভোজ্য তেলের ব্যবহার এবং কৃষিকাজের জন্য বিদেশ থেকে আমদানি রাসায়নিক সার ব্যবহারে কাটছাট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের ভাবনায় জোর দিয়ে শ্রী মোদী 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ করতে জৈব চাষ এবং আত্মনির্ভরতা বাড়িয়ে তোলার উপর জোর দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, পশ্চিম এশিয়া সংঘাত এখনও চলছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
2: অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন আ ক্লারিয়ন কল ইয়েস্টারডে এন্ড আই উইল রিকোয়েস্ট অল দি ইন্ডাস্ট্রিজ এন্ড অল দি সিটিজেন্স টু লিসেন টু ইট এন্ড ইমপ্লিমেন্ট ইট থ্রু আউট দিস টার্বুলেন্স উই হ্যাভ সিন এন্ড দিস ইজ সামথিং দিস ইজ আ কনফ্লিক্ট ওয়ার উই ডোন্ট হ্যাভ এনি রোল দিস কনফ্লিক্ট ইজ অ্যাফেক্টিং আওয়ার ইকোনমি অ্যান্ড আওয়ার পিপল So far we have withstood this conflict, the implications of this conflict. We as citizens now must take equal responsibility for this.
0: ফুজাইরা বন্দর দিয়ে ভারতীয়দের সরিয়ে আনার বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে যে খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, বিদেশ মন্ত্রক তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়া মার্কিন ইরান সংঘর্ষের শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী হাজার বছরের অনুপ্রেরণা হয়ে থাকবে। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি সাতটি আহ্বান জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে রাজ্য। 45 দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতারের জন্য দেওয়া হবে জমি। রাজ্যে আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। তামিলনাড়ুতে নবনির্বাচিত বিধানসভার অধিবেশন।

উচ্চারিত হচ্ছে, বিদেশ মন্ত্রক তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়া মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী 13-15 মে সে দেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নিচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে চৌদ্দতলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে যুক্ত করা হল।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য
0: কারুয়াপ্পা নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর পয়লা জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইন এর অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। নতুন এই রূপরেখার অধীনে কাজ শুরুর জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে আকাশবাণীর সংবাদদাতা জানান। উল্লেখ্য, 2005 সালে চালু হওয়া 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে 100 দিনের কাজের বদলে নতুন ভিবিজি রামজি আইন আনা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লি থেকে অস্ট্রেলিয়ায় জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী যাদব জানান, কনফারেন্স অব পার্টিস বা COP31 অগ্রাধিকার এবং চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের মূল আলোচ্যসূচি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCL স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 2025-26 মৌসুমের লা লিগা খেতাব জয় করেছে FC বার্সেলোনা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে 14 পয়েন্ট এগিয়ে গিয়ে টানা দ্বিতীয় বছরের জন্য লিগ নিজেদের দখলে নিল বার্সা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান কোনো অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী 1000 বছরের অনুপ্রেরণা। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ভারতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। রাজ্য যুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। 5 বছর বাড়ানো হচ্ছে সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে সিট। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইএসএল ফুটবলে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে

0: আজই যুক্ত করা হলো। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।
0: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস আইএএস আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। তিনি বলেন, 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি করা হল। শপথ নেওয়া 5 মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিতা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করেন তিনি। এর আগে নবান্নে পৌঁছানোর পরই নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নান্দ এবং পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের বাড়িতে যান, সেখানে দুজনে বৈঠকে বসেন। এরপর রাজ্য সভাপতির সঙ্গে সল্টলেকের দলীয় কার্যালয়ে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে স্বাগত জানান বিজেপি কর্মীরা। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নান্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিজের সমাজমাধ্যমে পোস্টে তিনি জানান, স্বচ্ছ এবং কার্যকর প্রশাসন গড়ে তুলতেই নতুন সরকার বদ্ধপরিকর। সব জেলা শাসকদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির জরুরি শুনানির আর্জি জানানো হয়েছে। আগামীকাল মামলাটির শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। ধৃতদের মধ্যে 2 জন উত্তরপ্রদেশের এবং 1 জন বিহারের বাসিন্দা। গতরাতেই মায়াঙ্ক রাজ মিশ্রা, ভিকি মৌর্য এবং রাজ সিংহকে কলকাতায় নিয়ে আসা হয়। ভবানী ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারি দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, চন্দ্রনাথের খুনের পেছনে ভিন রাজ্যের আততায়ীদের যোগাযোগের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। জানা গিয়েছিল বালি টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোল দেওয়া হয়, সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা। আগেই জানানো হয়েছে গত 6ই মে মধ্যমগ্রামে রাস্তায় গুলি করে খুন হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা এলাকার ভাটপাড়ায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা আজ সকালে ঝোপের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগ থেকে একাধিক বোমা উদ্ধার করে। বোমাগুলিকে পরে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। তার ছেলে সমুদ্র বসুও সঙ্গে রয়েছেন বলে খবর। দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত থাকায় সেই সময় নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনো ভূমিকা ছিল কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ভোটের আগে একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সুজিতের বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি

0: রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর পয়লা জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘাত এবং হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 ছাড়িয়ে গেছে। এহেন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর এই আবেদন। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন।
1: খেলনা শুধু শিশুদের বিনোদনের মাধ্যম নয়, শেখারও অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। আর সেই খেলনা শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে ভারত সরকার 2020 সাল থেকে চালু করেছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। এই পরিকল্পনার মাধ্যমে দেশীয় খেলনা শিল্প, বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোগ এবং ঐতিহ্যবাহী কারিগরদের উৎসাহ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নতুন শিক্ষানীতির সঙ্গে মিলিয়ে শিক্ষামূলক খেলনার উপরও জোর দেওয়া হচ্ছে। কাঠের পুতুল, মাটির খেলনা, বাঁশের খেলনার মতো ভোকাল ফর লোকালের ভাবনাকে সামনে রেখে ভারতীয় খেলনা এখন পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। এই পরিকল্পনার ফলে ভারতে খেলনা আমদানি কমেছে, বেড়েছে দেশীয় উৎপাদন ও রপ্তানি। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজের মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা আর আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত খুলেছে দেশের সামনে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে গণনার কাজ। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
4: অন্য ফাঁদে।
5: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। আপনাদের সঙ্গে ব্রততী দাস।

নমস্কার, আজ মহিলা মহল নিয়ে সঙ্গে রয়েছে ব্রততী দাস। রবীন্দ্র মাস বৈশাখ মাস, তাই আজকে অনুষ্ঠান শুরু করব তাঁরই একটি গান দিয়ে, তারপর মূল অনুষ্ঠানে যাব।

0: কবিপক্ষ শুরু হয়ে গেছে, আমরা 14-25 বৈশাখ পেরিয়ে এলাম। কবিপক্ষ জুড়ে আমাদের নানা আলোচনার বিষয়ের কেন্দ্রে থাকেন কবিগুরু। আজও সেরকম একটি বিষয়ে, কবিগুরুর প্রিয় বিষয় ভোজন। তিনি তো ভীষণ ভোজন রসিক ছিলেন। সেই কবিগুরুর প্রিয় খাবার বা ঠাকুরবাড়ির রান্না, প্রিয় খাবার, এই সব নিয়েই আজকে কথা হবে শেফ শর্মিষ্ঠা দের সঙ্গে। খুব পরিচিত মুখ আপনাদের, আপনারা চেনেন, গলাটা শুনলেও হয়তো চিনতে পারবেন। দিদিকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার দিদি, আজকে আমাদের এই খাদ্য পর্বে, রবি ঠাকুরের খাবার দাবারের, প্রিয় খাবার দাবারের পর্বে আপনাকে স্বাগত। আমরা বৈশাখ মাসে কবিগুরুকে নিয়ে অনেক অনুষ্ঠান করি, তার মধ্যে আপনার সঙ্গে আজকে বসেছি, কেমন লাগছে এসে বলুন।
1: হ্যাঁ নমস্কার ব্রততি, আমি শেফ শর্মিষ্ঠা দে। বেশ কিছুদিন পরে আবার আকাশবাণী মহিলা মহলের ডাক পেয়ে আমি আপ্লুত। তাও আবার আমার প্রিয় বিষয় ঠাকুরবাড়ির রান্না।
0: বেশ, তাহলে একেবারে সোজাসুজি আমরা ঠাকুরবাড়ির রান্না বান্না খাওয়া দাওয়াতেই চলে যাই। এবং শ্রোতাবন্ধু, আপনারাও কিন্তু খাতা কলম নিয়ে একদম তৈরি থাকুন। দিদি যে কখন কোন ফাঁকে একটা ছোট্ট রেসিপি বলে দেবেন, সেটা আপনারা যাতে মিস না করেন, কেমন? দিদি, প্রথমেই জানতে চাইব, কবিগুরু যে ভোজন রসিক ছিলেন তা আমরা কিন্তু অনেক ছোটোখাটো ঘটনা জানতে পারি, প্রচুর ঘটনা কিন্তু আছে তাঁকে নিয়ে, তাঁর খাবার দাবার নিয়ে। তো তার প্রিয় খাবার কি, সেটা কি ঠিকঠাক জানা যায়, বা আপনি কি সেটা আমাদের জানাতে পারেন?
1: হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম দিয়ে শুরু করব আজকের কথা। তিনি যেমন আমাদের সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, ঠিক তেমনই তার আরেকটি প্রতিভা বিদ্যমান ছিল। সেটি হলো, তিনি একদিকে যেমন রন্ধন বিশেষজ্ঞ ছিলেন, ঠিক তেমনই তিনি রান্না নিয়ে গবেষণা করতে ভীষণ ভালোবাসতেন। উনি অবশ্যই ভোজন রসিক ছিলেন। রবীন্দ্রনাথের জীবন কাহিনী পড়লেই বোঝা যায়, যা সুন্দর সুন্দর বিবরণ দেওয়া হয়েছে তাতে বোঝা যায় উনি রান্নাগুলি খুবই তৃপ্তির সঙ্গে খেতেন এবং উপভোগ করতেন। সেই রকমই একটি মিষ্টি হচ্ছে কমলপুলি। এর জন্য লাগবে দুধ, ময়দা, ক্ষীর, নারকেল কোরা, চিনি, খুব সামান্য ইনগ্রেডিয়েন্ট।
0: এটা কি কবিগুরুর প্রিয় খাবারের মধ্যে? আচ্ছা আচ্ছা, বেশ,
1: আমি ছোট্ট করে একটু বলে দিই।
0: হ্যাঁ, আমি তো শ্রোতাবন্ধুদের খাতা কলম নিয়ে তৈরি থাকতেই বলেছি।
1: দুধের সঙ্গে অল্প ময়দা, নারকেল কোরা, উনুনে জ্বাল দেবে। আমি না একটু ওই বই থেকে যেরকম ভাবে লেখা আছে সেইভাবেই কিন্তু বলছি। হ্যাঁ,
0: বেশ।
1: ক্ষীর ও এলাচ দানা মেখে রাখবে। গোলাটা শুকনো হলে, যাতে পুলি গড়া যায় সেইভাবে, ঠান্ডা হলে ক্ষীরের পুর দিয়ে ছোট ছোট পুলি গড়ে নিতে হবে। এবার ঘিয়ে ভেজে চিনির রসে ফেলতে হবে। এই রান্নাটি আমি পেয়েছি পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না বইতে।
0: আচ্ছা, পূর্ণিমা ঠাকুর যেভাবে লিখেছেন আপনি ঠিক সেইভাবেই বললেন, যাতে রান্নাটার কোনো পরিবর্তন না হয়। বন্ধু, আপনারা যদি করতে চান তাহলে যেন ওই রকমই ঠাকুরবাড়ির স্বাদটা পাওয়া যায়। এরপরে জানতে চাইব যে সমগ্র বাঙালি জাতির মধ্যে কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহল নিয়ে মানুষের কৌতূহল বা উৎসাহের কিন্তু শেষ নেই। সেই ঠাকুরবাড়ির রান্নাবান্না নিয়ে আপনার সঙ্গে কথা বলতে বসেছি। আপনার কি মনে হয় যে ঠাকুরবাড়ির রান্না নিয়ে মানুষের কেন এত আগ্রহ?
1: হ্যাঁ ব্রততি, একটা কথা হচ্ছে যে ঠাকুরবাড়ির অন্দরমহলে সব কিছুই ছিল খুব আধুনিক। আজ আমরা যেরকমভাবে শাড়ি পরি, ব্লাউজ পরি, সেটাও কিন্তু এসেছে ওই ঠাকুরবাড়ির মহিলাদের থেকেই। ওই ব্লাউজ পরা এবং ওই সামনে কুঁচি দিয়ে যে শাড়ি পরা, এগুলো কিন্তু ওই বাড়ি থেকেই শুরুটা হয়েছিল। ঠাকুরবাড়ির সকলেই ভোজন রসিক ছিলেন। ঠাকুরবাড়ির সকলেরই খাদ্য নিয়ে নিত্য গবেষণা করার একটা প্রবণতা ছিল। একটি রান্না যে কত রকমভাবে করা যেতে পারে, সেই বিভিন্ন পদ্ধতি দেখা যায় ঠাকুরবাড়ির রান্নার মধ্যে। নতুন নতুন ভাবনা চিন্তা করে সুন্দর সুন্দর রান্নার সূচনা কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহলেই হতো। যেমন কবির প্রিয় মানকচুর জিলিপি বা মানকচুর মালপোয়া, এটা বোধহয় আমাদের কল্পনারও বাইরে। আমার মনে হয় এই কারণেই ঠাকুরবাড়ির রান্নাবান্না নিয়ে সকলের এত আগ্রহ।
0: হ্যাঁ, এই মানকচু জিলিপির কথা যে বললেন, এটা কবির মৃণালিনী দেবী কিন্তু এটা খুব ভালো বানাতেন এবং কবির পছন্দের ছিল তার হাতে বানানো মানকচুর জিলিপি। এটা একদম অভিনব একটি পদ যাকে বলে। প্রজ্ঞাসুন্দরী দেবী ঠাকুরবাড়ির রান্নার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, তার সঙ্গে রয়েছেন পূর্ণিমা ঠাকুরও আমরা খুব ভালোভাবে জানি। প্রজ্ঞাসুন্দরীর কথা আমরা যেটা জানি যে উনি বরাবরই রান্নাবান্না করতে ভালোবাসতেন এবং নানা রকম নতুন নতুন পদ কিন্তু তৈরি করে করে সবাইকে খাওয়াতেন। একটু যদি বলেন যে উনি কী ধরনের রান্না করতে ভালোবাসতেন এবং মানুষদের কাছে কীভাবে পৌঁছে দিতেন সেই সব রান্না।
1: আচ্ছা, এখানে বলতে হয় যে মহর্ষি দেবেন্দ্রনাথের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথের দ্বিতীয় কন্যা হলেন প্রজ্ঞাসুন্দরী দেবী। বিবাহ হয়েছিল সুখ্যাত অসমীয়া সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার সাথে। পিতা হেমেন্দ্রনাথ চেয়েছিলেন লেখাপড়া, গান বাজনা, শিক্ষার পাশাপাশি রান্নাবান্না তো সুপটি হয়ে উঠুক তার সন্তানেরা, তাই বাড়িতে সুদক্ষ পাচক নিয়োগ করেছিলেন যাতে শিক্ষাদানের সুব্যবস্থা হয়। প্রজ্ঞাসুন্দরী ঠাকুরবাড়ির ঐতিহ্য

0: ঐতিহ্যবাহী রান্নার যে ছাপ ওনার বইতে লিপিবদ্ধ করে গেছেন, সেই বইটি আমাদের আজকের যুগের আধুনিক রন্ধন জগতের সঙ্গে রাবীন্দ্রিক রন্ধন ঘরানার মেলবন্ধন ঘটায়। ওনার লেখা আমিষ ও নিরামিষ আহার দুটি খণ্ড আছে এটার, হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় খণ্ড, একটিতে আমিষ একটাতে নিরামিষ, পড়ে সে যুগের রান্না সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। আর বলতে হয় পূর্ণিমা ঠাকুরের কথা, ওনার মা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পৌত্র দীপেন্দ্রনাথের কন্যা নলিনী দেবী, পিতা ছিলেন প্রমথ চৌধুরী। ওনার লেখা ঠাকুরবাড়ির রান্না বইটিতে বিশেষভাবে অনেক রান্নার উল্লেখ পাওয়া যায়। উনি লিখছেন, মানে ওনার ভাষায় আমি বলি, পাথরের থালায় চারিদিকে বাটি সাজিয়ে হাতে পাখা নিয়ে সযত্নে খাবার আয়োজনে কোনো গৃহবধূকে যদি এই রান্নার বইটি সাহায্য করে তাহলে বইটি মূল্যবান হয়ে উঠবে।
1: বাহ, মানে উনি এই সঙ্গে বর্ণনাও করে দিলেন যে কিভাবে মানুষকে আপ্যায়ন করতে হবে, খেতে দিতে হবে। এখনকার সময়ে তো সেই ডাইনিং টেবিলে বসে আমাদের খাওয়া, কিন্তু তখনই মনে হয় একটি আসন পেতে সুন্দর করে নিচে পাথরের বাটিতে সাজিয়ে থালায় সাজিয়ে দিলে তাতে যেন আহারটি আরো বেশি উপাদেয় হয়,
0: মানে এত সুন্দর পিকচারাইজেশন,
1: একদম তাই, ছবির
0: মতন।
1: ঠিক, মানে আগেকার দিনে সাহিত্যে যেরকম খাবার দাবারের বর্ণনা থাকতো বা বসিয়ে খাওয়ানোর যে চলটি ছিল হাতে পাখা নিয়ে, ঠিক সেরকম। আপনার তো নিজস্ব একটা অভিজ্ঞতা, নিজস্ব একটা অভ্যাস রয়েছে রোজই নতুন নতুন রান্না করার, তো ঠাকুরবাড়ি নিয়ে যে সমস্ত রান্না করছেন, এই বৈশাখ মাস ধরে তো আমরা ঠাকুরবাড়ি নিয়ে আলোচনা করি, তো আপনি যদি একটু বলেন যে কী রান্না করলে মনে হয় যে এটা যদি একটু কবিকে খাওয়াতে পারতাম।
0: ঠাকুরবাড়ি কেন্দ্রিক রান্না যখনই করি তখনই মনটা ভীষণ ভালো হয়ে যায়, মনে হয় এটা মনে হয় আমার আর কি একটা যোগাযোগ হচ্ছে রবি ঠাকুরের সাথে, আমার প্রাণের প্রিয় মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এটা আমার মনে হয়। কারণ আমি তো রান্না ছাড়া বিশেষ কিছু জানি না, অনেকে নাচ গান আবৃত্তির মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন, আর আমি করি রান্নার মাধ্যমে।
1: হ্যাঁ, এই রান্নার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করলে কিন্তু কাছে তাড়াতাড়ি পৌঁছানো যায়। আপনি হয়তো কবির কাছে সেই সূত্র ধরে, সেই পথ ধরে আরও বেশি কাছে পৌঁছচ্ছেন, সেটা তো খুবই ভালো কথা। তো কোন রান্নাটা মনে হয় যে এটা কবিকে খাওয়াতে পারলে ভালো হতো?
0: আমি কয়েকটা রেসিপি কি বলবো?
1: হ্যাঁ বলুন না,
0: তাহলে আমার শ্রোতা বন্ধুদের একটু বলি খাতা পেন নিয়ে লিখতে।
1: একদম,
0: হ্যাঁ, তাহলে একদম, মানে ওই আমি অবশ্য প্রজ্ঞাসুন্দরী দেবী আর পূর্ণিমা ঠাকুরের বই থেকেই বলছি, একটু মানে ওনাদের ভাষাটা একটুখানি রাখার চেষ্টা করেছি আর কিছুটা আমাদের ভাষা দিয়েছি। আচ্ছা শুরু করি তাহলে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, প্রথম হলো মাংসের বৃন্দালু, এটা কিন্তু ভিন্ডালু নয়, হ্যাঁ, বৃন্দালু। উপকরণ, মাংস, পাঁঠার মাংস 500 গ্রাম, ঘি 3 টেবিল চামচ, নুন 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো বা তখনকার দিনে তো লঙ্কা বাটা হতো 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনে বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, গোলমরিচ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, টক দই 100 গ্রাম, সিরকা, এখানে ওনারা লিখছেন সিরকা, আমরা এটাকে বলি ভিনিগার, 1 টেবিল চামচ, পেঁয়াজ 3টি কুচানো, বিলিতি বেগুন, বিলিতি বেগুন কিন্তু এখন আমরা বলি টমেটো, 1টি কুচানো, গরম মশলা 1 টেবিল চামচ। এবার হলো প্রণালী, মাংসের টুকরোগুলি সমস্ত মশলা দিয়ে মাখিয়া রাখিবে 2-3 ঘন্টা, কড়াইতে ঘি চড়াইবে, পেঁয়াজ কুচি ভাজিয়া লইবে, এবারে মাংস ও মিশ্রিত মশলা দিয়া দিবে, অল্প আঁচে জাল দিবে, প্রায় 3 কোয়ার্টার সময় লাগিবে, মাংস সিদ্ধ হইয়া আসিলে গুঁড়া মশলা দিয়ে তেজ আঁচে চড়াবে, ঘিয়ের ওপরে মাংস ভাসিলে নামাবে। এ গেল মাংসের বৃন্দালু।
1: বেশ,
0: এরপরে একটা মাছ আছে, সেটা বেশ আমার প্রিয়, এটাও আমি আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে চিঁড়ে দিয়ে মাগুর মাছ। উপকরণ, মাগুর মাছ 4 টুকরা, আলু 2 টুকরা, চিঁড়ে 1/2 কাপ, বড়ি সামান্য, হলুদ 1 চা চামচ, নুন 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 4টি, চিনি সামান্য, ঘি প্রয়োজন মতো, গরম মশলা বাটা 1 টেবিল চামচ। প্রণালী, ঘি গরম করিবে, ইহাতে চিঁড়া দিবে ও ভাজিয়া তুলিবে, ইহাতে বড়ি দিয়ে

0: ভাজিয়া তুলিবে। মাছ নুন ও হলুদ দিয়া মাখিয়া রাখো, ওই ঘিতে মাছ ভাজিয়া লও, এতে আলুও ভাজিয়া লইবে। নতুন করিয়া ঘি বা তেল চড়াও, ইহাতে সমস্ত মশলা দাও ও জল ছিটিয়ে ভাজিয়া লও। তেল উঠিলে জল, আলু, মাছ ভাজা দিবে। ঝোল ফুটিলে চেরা কাঁচা লঙ্কা, ভাজা বড়ি, চিড়ে, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। গরম ভাতের পাতে পরিবেশন করো। এই দুটো তো গেল, একটা মাংস আর একটা মাছ। এবার হচ্ছে একটা মিষ্টি বলবো, সেটা হচ্ছে
1: শেষ পাতে মিষ্টি না হলে বাঙালির খাওয়া কিন্তু হয় না, একদম শেষ হয় না।
0: হ্যাঁ, এটা হচ্ছে কবি সম্বর্ধনা বরফি। এটা ব্রততী যখন কবি নোবেল প্রাইজ পেয়ে যখন ফিরছিলেন, তখন ওনার আত্মীয় স্বজনরা ঠিক করলেন যে ওনাকে সারপ্রাইজ দেওয়া হবে একটা মিষ্টি বানিয়ে। তখন এই কবি সম্বর্ধনা বরফিটা তারা বানিয়ে ওনাকে খাইয়েছিলেন।
1: মনে হয় এটা প্রজ্ঞা সুন্দরী দেবী বানিয়েছিলেন।
0: এটা প্রজ্ঞা সুন্দরী দেবীর। হ্যাঁ। আলতা পাতা একটি, খোয়া ক্ষীর 500 গ্রাম, বাদাম 250 গ্রাম, জাফরান, ছোট এলাচ কয়েকটি, কিশমিশ 125 গ্রাম, চিনি 1 কেজি, ঘি এবং গোলাপ জল। প্রণালী, জল ও চিনি চড়াইয়া দাও, গাঢ় রস হইলে নামিয়ে রাখো। ফুলকপির ফুলগুলি সিদ্ধ করিয়া শিলে পিষিয়া নাও, ঘি চড়াইয়া কিশমিশ ভাজিয়া লও, এই ঘিয়ে খোয়া ভাজিয়া লও। এবারে বাটা ফুলকপিগুলি কষিয়া লও, এইবার এতে দাও ঘন রস, ভাজা কিশমিশ, বেশ শুকনো হইলে দুই ভাগ করো, এক ভাগে আলতা ও ছোট এলাচ গোলাপ জল মিশাও, অপর ভাগে জাফরান মিশাইয়া লও। একখানি থালার ওপরে এই লাল ভাগ পাতিয়া দাও, তাহার উপরে হলদে অংশ বসাও, একেবারে ওপরে কুচনো বাদাম, রূপার বা সোনার পাতা বসাইয়া দিবে। ইহা ফুলকপি বলিয়া কেহ বুঝিতেই পারিবে না, পরে বরফির আকারে কাটাইয়া লও।
1: আচ্ছা, এইখানে ওই যে সোনার পাতা বা রূপোর পাতা, মানে আমরা যখন এখন যেটা তবক বলি, রূপলি তবক বা সোনালি তবক, সব কিছুই একদম আমরা আধুনিকীকরণ করে নিয়েছি, কিন্তু ওনার বইতে একদম তখনকার সময়ের লেখা। খুব ভালো লাগলো যে তখনকার লেখাটাই আপনি পড়লেন, এটা আরও বেশি ভালো লাগলো। আপনার পেশা হচ্ছে রান্না করা, নেশাও রান্না করা, তো কী ধরনের রান্না করতে বেশি ভালোবাসেন, দেশি না বিদেশি?
0: হ্যাঁ, আমার পেশা ও নেশা রান্না করা, কারণ আমি একজন শেফ, আমার 29টি রান্নার বই রয়েছে, বিভিন্ন দেশে আমি

0: আর বেকিং আমার প্রিয়। এখানে আমি কিছু কেক বানাতে ভালোবাসি। এক্ষেত্রে আমি বলি, আমার সমাজ মাধ্যমে একটি চ্যানেল আছে, তার নাম রান্নাঘরে শর্মিষ্ঠা। তাতে আমি গত বছর রবি ঠাকুরের জন্মদিনে নিবেদন করেছিলাম কবি সম্বর্ধনা বরফি, যেটা নাকি ভাইরাল হয়েছিল। এই বছর করলাম কমলপুলি। আমার মূল উদ্দেশ্য এই রান্নাগুলি প্রণালী, সামগ্রীর মাপদণ্ডের ভাষা সরলীকরণ করা ও পুনরায় আধুনিক ভাষায় সংস্করণ করে সমগ্র দর্শকবৃন্দদের বা শ্রোতাবৃন্দদের সেটিকে তুলে ধরা। এই হচ্ছে আমার মানে মোটামুটি
1: মানে নেশাকে আর পেশাকে এক জায়গায় এনে একটা নতুন করে পথ চলা শুরু। এই যে বিদেশে বিভিন্ন জায়গায় আপনি ওয়ার্কশপ করাতে যান, সেখানে গিয়ে তো রান্না নিয়ে নানা রকম তথ্য ওখান থেকে নিশ্চয়ই আপনি সংগ্রহ করেন।
0: হ্যাঁ,
1: কারণ সেখানকার ধরন আলাদা, সেখানকার উপাদান আলাদা হয়, তো সেগুলো খুব আগ্রহ নিয়েই নিশ্চয়ই আপনি সংগ্রহ করেন।
0: হ্যাঁ, ব্রততে একটা কথা যে শেখার না কোনো বয়স নেই, কোনো শেষ নেই। আমি যেখানে যাই, ধরো আমি শারজায় গেছি, সেখানে গিয়ে আমি কিছু জিনিস শেখালাম, ওয়ার্কশপ করালাম, করিয়ে ওখানকার যে লোকাল রান্না সেগুলো আমি শেখার চেষ্টা করি। সেগুলো শিখলে কিছু অ্যারাবিক রান্না শিখলাম, সেগুলো আমরা জানিই না, এবং সেগুলো এসে আমি এখানে আমার যে কুকিং ক্লাস আছে তাতে, কিংবা আমার যে কোনো দর্শক বন্ধুদের কিংবা শ্রোতা বন্ধুদের জন্য আমি, কিংবা আমার বইয়ের জন্য, মানে আমি
1: কিছু
0: সংগ্রহ রাখি।
1: ঠিক তাই, সেই জন্য আপনাদের মতো মানুষদের জন্যই কিন্তু এখনকার সময়ে দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবারের কথা আমরা জানতে পারি, এই যে সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। ধরুন যারা রান্না করতে ভালোবাসে, আমাদের রেডিওর ওপারে অনেক শ্রোতাবন্ধু রয়েছে, তাদের মধ্যে এই গুণটি হয়তো কারোর মধ্যে রয়েছে বা কেউ ভাবছে যে এই পথে এগোবে, রান্না নিয়ে তার নেশাকে পেশা করবে, আপনি তাদের কি বলবেন?
0: আমি তো সবসময় তাদের খুব এনকারেজ করি, কিন্তু একটা কথা, ছোট্ট কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে একটু ভেবেচিন্তে রান্না করবেন। একবার একটা কম্পিটিশনে আমি গেছিলাম, সেখানে গিয়ে আমি মানে আমি জাজমেন্ট করছিলাম, তো সেখানে দেখলাম গোলাপ রুই, হ্যাঁ, গোলাপ ফুলের পাপড়ি বেটে সেটা মানে সেটা দিয়ে আর কি একটা মাছ রান্না করেছিলেন ভদ্রমহিলা। তো আমি তখন ওনাকে বললাম যে এই গোলাপ ফুল দিয়ে কেন, বলছে না এটা তো আমার বাগানে হয়েছিল, আমার ভীষণ ভালো লাগলো তাই জন্য। আমি বললাম দেখুন একটা কথা, আমরা তো গোলাপ ফুলটা খাই না, গোলাপ ফুলটা তো আমরা দেখি কিংবা ওটাকে সাজিয়ে রাখি। হ্যাঁ, তা উনি আমাকে তখন বললেন কেন অনেক মিষ্টির ওপরে তো গোলাপ ফুল থাকে, গোলাপ ফুলের পাপড়ি থাকে। তখন আমি বললাম না এটা সেটা কিন্তু স্টেরিলাইজ করা থাকে, হ্যাঁ, আর আপনি একদম বাগান থেকে তুলে দিচ্ছেন, সেটা আপনাকে নিজে চিন্তা করতে হবে যে এটা খাদ্যবস্তু নাকি এটা খাদ্যবস্তু নয়। সেই জন্য আমি একটু বলি চিন্তাভাবনা করে একটু রান্নার ইনগ্রিডিয়েন্টস খুঁজলে ভালো। তারপরে ধরুন অনেক সময় ওই চিলি চিকেন পাটিসাপটা, হ্যাঁ, এটা তো এত ফিউশন হয়ে গেল, না চিলি চিকেন হলো না পাটিসাপটা হলো, এতটা ইনোভেশন ঠিক আমার না স্যুট করে না। যাই হোক, আমি সবাইকে সবসময় উৎসাহ দিই, আশা রাখি রন্ধন জগতে আপনারা নতুন নতুন পা রাখবেন এবং নতুন নতুন রান্নার উদ্ভাবন করবেন, সাথে ট্র্যাডিশনাল রান্না ভুললে চলবে না। কিন্তু যেমন ওই যে এক্ষুনি বললাম না পাটিসাপটা, যদি পাটিসাপটা হতো ধরুন ক্ষীর দিয়ে কিংবা নারকোল আর গুড়ের একটা ট্র্যাডিশনাল হয় না একটা পুর দিয়ে, সেটা কিন্তু খেতে অনেক বেশি উপভোগ্য হতো, তাই না? আমার তো তাই মনে হয়।
1: একদমই তাই, আসলে নিজেদের শিকড় ভুললে চলবে না, এবং কোনো জিনিসেরই অরিজিনালিটি, তার নিজস্বতা যেটা রয়েছে সেটা বজায় রেখে যদি আমরা তার সঙ্গে কিছু নতুন উদ্ভাবনা মেলাতে পারি, নতুন ভাবনা মেলাতে পারি, তাতে মনে হয় যে কোনো জিনিসই খুব সুন্দর হয়ে ওঠে, সেটা খাবারই হোক বা গানই হোক বা যে কোনো শিল্প। রন্ধনও একটা শিল্পের পর্যায়ে পড়ে, তার কারণ কতটুকু নুন দেবো, কতটুকু চিনি দেবো, সেটুকু যদি ঠিক ঠাক না পড়ে তাহলে কিন্তু রান্নাটা খাবার উপযুক্ত হয়ে ওঠে না।
0: ঠিকই, যেমন অনেক গান রিমিক্স করতে করতে খুব সুন্দর হয়ে যায়, আবার অনেক গান ভালো লাগে না।
1: একদম তাই।
0: ঠিকই
1: দিদি, আজকে আমাদের সঙ্গে কবিপক্ষে ঠাকুরবাড়ির রান্না নিয়ে কথা বলতে পেরে আপনার কেমন লাগছে?
0: ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি আর কিছু মানে বলতে মানে আমার কথা শেষ হয়ে যাচ্ছে। আমি কিছু বিখ্যাত রান্নার কথা একটু বলি, ঠাকুরবাড়ির কিছু বিখ্যাত রান্না যা আমার খুবই প্রিয়, আর সেরকম আর কি আমি ইনগ্রেডিয়েন্টস হয়তো সব বলে বোঝাতে পারবো না,
1: নামগুলো
0: বলি,
1: কারণ নামগুলোর মধ্যেও কিন্তু অভিনবত্ব রয়েছে।
0: অবশ্যই, আপেয়াজি মাংসের কারি, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া মাংসের একটা কারি।
1: হ্যাঁ,
0: তারপর একটা সিরাজ কালিয়া, এটা একটা মাংসেরই একটা কালিয়া, সেই যুগে কিন্তু হতো খুব সুন্দর, এটা আমার ঢিমে আছে রান্নাটা হতো। তারপর কিমা মাংসের ভাজা কারি, তারপরে কাতলা মাছের সস কারি, চিংড়ি মাছ দই দিয়ে, তারপর হচ্ছে কুরকিট,

0: সার্কিট নামটা শুনলে একটা মানে অদ্ভুত লাগে, এটা কিন্তু অনেক আগে ওনারা করতেন, যেরকম আমরা এখন খাই না ফিশ ফিঙ্গার, ঠিক সেই জিনিসটাই ওনারা করতেন কাতলা মাছ দিয়ে। কাতলা মাছের ওই পেটিটা সেদ্ধ করে নিয়ে তারপর তার থেকে ওরকম ফিঙ্গারের মতন বানিয়ে ব্রেড ক্রাম দিয়ে, মানে সেই যুগেও সেই তোমার যেরকম ফিশ ফিঙ্গার ঠিক সেরকমই যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো সেইটা হচ্ছে
1: নামটার মধ্যে কি অভিনবত্ব না, কুরকিট, মানে খেতে খেতে যেমন আমাদের কুরকুরে একটা ব্যাপার আমরা বুঝতে পারি, ঠিক সেরকম যেন নামটা শুনলেই মনে হচ্ছে কুরমুর করে উঠবে,
0: খুব মানে একটা ইন্টারেস্টিং। তারপরে মাগুর মাছের হিঙ্গি, ক্ষীরপোয়া, দইয়ের মালপোয়া, ভাপা সন্দেশ, দামেদো, দামেদো হচ্ছে সুজির একটা মিষ্টি পদ, এটাও মানে ওই শেষ পাতে খাওয়ার জন্য ক্ষীর টির দিয়ে বানানো হতো। মানে ওনাদের সব কিছুই আমার মানে ওনার রান্নাবান্নার ওনাদের যে রান্নাবান্নার যে বইটইগুলো আছে না, সেগুলো পড়লে মনে হয় না এক্ষুনি বানাই এক্ষুনি এটা সবাইকে সার্ভ করি।
1: একদম, আসলে আপনারা রান্নার সঙ্গে মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসেন, শুধু রান্না করলে হবে না, রান্না করে মানুষকে খাওয়ানোর ভালোবাসাটা আপনাদের এতটাই প্রবল যে ওই জন্য রান্নাঘরে এতক্ষণ সময় কাটাতেও কিছু কষ্ট হয় না। এত ভালো লাগলো আজকে কবিপক্ষের এমন একটি দিনে আপনাকে পেয়ে, ঠাকুরবাড়ির রান্নার বিস্তর পদের কথা জানতে পারলাম, তার অভিনবত্বের কথা জানতে পারলাম, তার সঙ্গে ছোট ছোট আরও কত ইনফরমেশান, বিদেশের কত কথা জানতে পারলাম। খুব ভালো লাগলো দিদি আপনাকে আজকে এই অনুষ্ঠানে পেয়ে, আবার নিশ্চয়ই কোনো দিন আপনার সঙ্গে কথা হবে, আবার কোনো রান্নাবান্না অভিনব কিছু রান্নাবান্না নিয়েই আপনার সঙ্গে কথা বলবো।
0: আবার কথা হবে, ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।
1: ও আচ্ছা, হ্যাপি কুকিং, ধন্যবাদ দিদি, নমস্কার দিদি আপনাকে।
0: নমস্কার।
1: এতক্ষণ সঙ্গে ছিলেন শেফ শর্মিষ্ঠা দে এবং শুনছিলাম ঠাকুরবাড়ির নানা খাবার দাবার নিয়ে আলোচনা। মানে খিদের কিন্তু চনমন করে উঠেছে পেটে দুপুরবেলা যেহেতু, আর বন্ধুরা আপনারাও নিশ্চয়ই রান্নাগুলো লিখে নিয়েছেন খাতায় কলমে। এবারে আসবো আপনাদের চিঠিপত্রের বিষয়ে।

প্রথমে বলি এক কলমে দুই নারীর বিষয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা ও প্রমোদা চরিত্র, এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্য দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন মেল আইডি mohilamahol.air@gmail.com এই মেল আইডিতে, বা খাতায় কলমে চিঠি লিখে পাঠান। চিঠি লেখার ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে 2026। এবার আসি আমার কলম। বিষয় কোলাহল পেরিয়ে মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, বাস্তবে রূপ পায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছের মধ্যে কখনো মনে হয় পালিয়ে যাই কয়েকদিনের জন্য, ঠিক নিজের মতন করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান। নিজেদের সেই ছুটির ঠিকানার গল্প আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা মেল করুন আপনাদের পরিচিত মেল আইডি, আরেকবার বলে দিই mohilamahol.air@gmail.com, mahilamahol.air@gmail.com, আর চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

এক্ষেত্রেও কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে 2026। বন্ধুরা, এখনকার আবহাওয়া কিন্তু ততটা খারাপ নেই, গরম কিন্তু ততটা নেই, তবুও নিজেদেরকে খুব সাবধানে রাখবেন, নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আজ মহিলা মহল এই পর্যন্ত, সঙ্গে ছিলাম ব্রততী।

ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় খুব হালকা বৃষ্টি হয়েছে। খুব হালকা বৃষ্টি হয়েছে বিহার, সিকিম, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গাতেও। ওড়িশা, বিহারের দু একটি জায়গায় দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ওড়িশার নৌপাদায় 39 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে দীঘা, দৈতারি, বাঁকিতে 2 সেন্টিমিটার, রাঁচির ভঞ্জনগরে 5 সেন্টিমিটার, বানমানখি, আনন্দপুরে 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি অঞ্চলেও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমের দু একটি অঞ্চলে। দিনের তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে সিকিমের বেশিরভাগ অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বিহারের কয়েকটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ওড়িশার দু একটি অঞ্চলে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং 2 মেদিনীপুর জেলার ওপর দিয়ে। আগামীকাল শিলা বৃষ্টি হতে পারে বিহারের দু একটি অঞ্চলে। ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি অঞ্চলে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে ওড়িশা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোর ওপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সিকিমের দু একটি জায়গায়। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আজ এবং আগামীকাল প্রধানত মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকালও দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জানানো হচ্ছে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কখনো কখনো ঘণ্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ। 6:40 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় রক্তচাপ নিয়ন্ত্রণে সুন্দর জীবন। অতিথি ডাক্তার নীলাদ্রি সরকার, সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা শিল্পী বিপ্লব ভট্টাচার্য। 9:30 দৃষ্টিপথ, বিকল্প জ্বালানির সন্ধানে। এ বিষয়ে ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, সম্পাদনা এবং প্রযোজনায় দেবর্ষী ঘোষ। বাংলা ছায়াছবি গান রাত 10:00, 10:30 নজরুল গীতি শিল্পী স্বাগতা মিত্র, 10:45 রজনীকান্তের গান শিল্পী সুজাতা রায় মান্না, রাত 11:00 আধুনিক সঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সুচরিতা সাহা।

জানিয়ে দিই আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ছায়াছবির গান, এরপর দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, অতিথি ক্রীড়া সাংবাদিক রবীন্দ্রনাথ চৌধুরী, উপস্থাপনা নীলাদ্রি সেন, 5:30 মিনিটে বিদ্যার্থীদের জন্য, 6:05 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, 6:00

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইফি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে শুনছিলেন এই গান। এখন আশা ও ভালোবাসা থেকে কবিতা কৃষ্ণমূর্তি।

ছায়াছবির গান শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:01 হয়ে 10 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

0: নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, ক্রীড়াঙ্গনে থাকে এই সব খেলার খবরাখবর, পর্যালোচনা, বিশেষজ্ঞদের মতামত, সেই সঙ্গে স্থানীয় খেলার উপর থাকে বেতার প্রতিবেদন, ও সঙ্গে থাকে আপনাদের সক্রিয় অংশগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, সক্রিয় অংশগ্রহণের কথা বলছি। আজ সোমবার, আজ হ্যালো ক্রীড়াঙ্গন, আর হ্যালো ক্রীড়াঙ্গনে আপনারা চলে আসতে পারেন আমাদের সঙ্গে, আমাদের অনুষ্ঠানে। আমরা হ্যালো ক্রীড়াঙ্গনে একটি বিষয় নিয়ে আলোচনা করি, আপনারা জানেনই, আর সেখানে থাকেন উপস্থিত বিশেষজ্ঞরা, আর সেই বিশেষজ্ঞদের আপনারাও প্রশ্ন করতে পারেন এই বিষয়ের উপর। শ্রোতা বন্ধুরা, আজ সোমবার, অনেকদিন পর আপনাদের সঙ্গে আবার কথা বলার সুযোগ পাবো আজ হ্যালো ক্রীড়াঙ্গনে। আর আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ হিসেবে 80 ও 90 দশকের খ্যাতনামা ফুটবলার অমিত ভদ্র। অমিতদা, ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার, আপনাদের ধন্যবাদ যে আমাকে বলার জন্যে, যাতে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমীদের কাছে পৌঁছে যেতে পারি, এবং তাদের প্রশ্ন যদি কিছু থাকে তাদের আমার ধারণা বা আমার বুদ্ধি দিয়ে যতটা আছে, আমার খেলার অভিজ্ঞতা দিয়ে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করব।
0: অবশ্যই, এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, আমাদের যে নিউজ অন এআইআর অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে যারা শুনছেন তারা গোটা পৃথিবী থেকে আমাদের এই অনুষ্ঠান শুনতে পান এবং শোনেনও। আমরা সেরকমই ফিডব্যাক পাই, তাদের কাছ থেকে মেল পাই, চিঠি পাই, এবং আমরা আশা করব আজকেও আমাদের বন্ধুরা সকলে রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং আমাদের অনুষ্ঠানে অংশও নেবেন। আমরা আগেই বলেছি 2213134221342 নম্বরে আপনারা চলে আসতে পারেন। আর আমাদের বিষয়ে, হ্যাঁ বুঝতেই পারছেন, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি খ্যাতনামা ফুটবলার ছিলেন, 80 ও 90 দশকের আন্তর্জাতিক ফুটবলার, এবং তিনি যখন রয়েছেন তখন বিষয় তো হবেই ফুটবল।

0: আমাদের সঙ্গে আপনারা আসবেন, তবে তার আগে আমরা দেশ বিদেশের খেলার খবরাখবর একটু দিয়ে দিই আপনাদের। এক নজরে আমরা রাখব দেশ বিদেশের খেলার দিকে চোখ। হ্যাঁ, ফুটবলের কথা বলছিলাম। ফুটবলে, ভারতীয় ফুটবলে একটি অত্যন্ত ঐতিহাসিক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যে হয়তো জানেন ভারতীয় ফুটবলে ইতিহাস গড়ার সম্ভাবনা কি কারণে অনূর্ধ্ব ১৭ মহিলা এশিয়ান কাপে আজ কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি চীনের, আর এই খেলাটি এখনই শুরু হচ্ছে। এবং এই খেলাতে জিততে পারলে, অর্থাৎ ভারত যদি সেমিফাইনালে পৌঁছতে পারে, তাহলে ভারত সরাসরি অনূর্ধ্ব ১৭র বিশ্বকাপের মূল পর্যায়ে খেলার সুযোগ পাবে। এই এক বড় সম্ভাবনা। অমিতা, এটা একটা বিরাট সুযোগ, তাই নাকি?
1: না, এটা একটা ইতিহাস তৈরি হবে ভারতীয় ফুটবলে। আমরা প্রথম একটা কম্পিটিটিভ টুর্নামেন্টের কোয়ালিফাইং করে করে সেখানে যদি আমরা মহিলা টিম, এই মুহূর্তে ভারতে পৃথিবীতে আমাদের বোধহয় মহিলা টিমের স্থান আছে ৬৭তম জায়গায়, এটা খুব একটা উল্লেখযোগ্য মানে পজিশান। সেই তুলনায় বলবো যে আজকে একটা বড় চান্স, সেখানে যদি ভারতবর্ষ, হয়তো লাস্ট ম্যাচটা আমরা লেবাননের কাছে ৪ গোলে জিতেছিলাম, এবং অনূর্ধ্ব ১৭ যদি এইটা করে দেখাতে পারে, এটা হবে ভারতের ফুটবল ইতিহাসে একটা নবজাগরণ হবে। এবং এখান থেকে হয়তো আগামী দিনে বহু খেলোয়াড়রা আসবে, এবং তখন হয়তো আমরা আগামী দিনের জন্য আরও একটা ভালো টিম তৈরি করতে পারবো, যেটা এখন বা পার্মানেন্টলি একটা এক সময় আমরা ওয়ার্ল্ড কাপের মহিলা দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো।
0: একদম ঠিক। এবং মহিলাদের ফুটবলে ভারত কিন্তু যথেষ্ট উন্নতি করেছে গত কয়েক বছরে। আমরা দেখেছি IWL অর্থাৎ ইন্ডিয়ান উইমেন্স লীগ চালু হয়েছে, সেখানে কলকাতার দলও খেলছে, ইস্টবেঙ্গল এই মুহূর্তে বেশ ভালো খেলছে, এবং আমরা সেসব আলোচনায়ও আসব। এবং তার সঙ্গে থাকবে আমাদের সেই আশা যে আজকের ম্যাচটিতে যেন ভারত জিততে পারে। ফুটবলের কথা আসবো, তবে তার আগে ক্রিকেটের কিছু খবর দিয়ে দিই। IPL-এ মুম্বাই ইন্ডিয়ানসকে রোমাঞ্চকর ম্যাচে দু উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের নিষ্পত্তি হলো একেবারে শেষ বলে। মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে ব্যাট করে ৭ উইকেটে করে ১৬৬ রান, এবং তিলক ভার্মার ব্যাট থেকে আসে ৫৭ রান। নামনধীর করেন ৪৭, ৩২ বল খেলে তিলক ভার্মা ৪২ বলে ৫৭ করেন। এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নিয়েছেন ২৩ রান দিয়ে ৪ ওভার বল করে। ইতিমধ্যেই ভুবনেশ্বর কুমারকে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে আবার সুযোগ দেওয়ার একটা দাবিও উঠেছে। রয়্যাল চ্যালেঞ্জার্সের রান ১৬৭, ৮ উইকেট হারিয়ে একেবারে শেষ বলে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স, এবং জয়ে বড় ভূমিকা নেন কৃণাল পাণ্ডিয়া। তিনি ৪৬ বলে ৭৩ রান করেন, তার ইনিংসে ছিল ৪টি ৪ এবং ৫টি ৬। আমরা শুনে নেব কৃণাল পাণ্ডিয়া খেলার পরে কি বলেছেন।

0: tricky. It was slightly too pace, as you saw. You know, all 40 overs for batsmen, it was slightly more challenging. But again, the advantage what I had where we bowled first and we did assess the condition in a way where you can't simply line up on this wicket. You have to play cricketing short. That's what when I went, obviously I was under pressure. We lost three quick wickets. But my plan was pretty simple, that I knew that if I take it to, if I build an innings from here on.
1: Akrinal Pandya, as you said, উইকেটে স্লগ করা সম্ভব ছিল না, অর্থাৎ ক্রিকেটীয় শট মারার প্রয়োজন ছিল, এবং ঠিক সেভাবেই ইনিংসটি চমৎকারভাবে খেলেছেন এবং খেলে দুর্দান্ত একটি ম্যাচ উইনিং ইনিংস খেলে কৃণাল পান্ডিয়া 73 রান করেন এবং দলকে জয়ের দিশা দেখান। 73 রান করেন 46 বল খেলে, 4টি 4 এবং 5টি 6 সহযোগে। অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে হারায় লখনৌ সুপার জায়ান্টসকে। লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। জোস ইংলিশের ব্যাট থেকে আসে

0: 85 রান 33 বলে তিনি 85 করেন 10টি চার এবং 6টি ছয় মেরে। জেমি ওভারটন সিএসকে এর হয়ে 3টি উইকেট নেন 36 রান দিয়ে 4 উইকেট 4 ওভার বল করে। এবং চেন্নাই সুপার কিংসের হয়ে উর্বিল প্যাটেল 65 রান করেন 23 বল খেলে। ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে আসে 42 রান 28 বলে এবং চেন্নাই সুপার কিংস এই ম্যাচটি জিতে যায় 5 উইকেটের ব্যবধানে। আমরা শুনে দেব ওভারটন ম্যাচের পর কি বলেছেন।
1: Felt really comfortable being among the group, and yeah, I think that's a real positive for Chennai as a franchise. It allows people to play the way they want to play, and obviously last year didn't go too well for me, bowling in the phase that I've not bowled in, but it's not one I've done a mass amount of. So that was a learning experience for me. I'm still developing that area of the game, doing that with Eric outside of the matches, but this is what I've done for 3 or 4 years, just bowling in the middle and executing that.
0: গত 3 বছর 4 বছর ধরে যেটা করছি ইনিংসের মাঝপথে আমাকে বল করতে দেওয়া হচ্ছে এবং আমি সাফল্য পাচ্ছি, এটা অবশ্যই আনন্দের বিষয়। ওভারটনের বক্তব্য আমরা শুনলাম। এবার জানি যে বাংলাদেশের মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা চলছে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে, আমরা শেষ খবর আপনাদের কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। এর আগে বাংলাদেশ 413 রান করেছে প্রথম ইনিংসে, পাকিস্তান 386 রান করেছে, অর্থাৎ কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। স্থানীয় ক্রিকেট লিগে দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হল বিএনআর। এক রোমাঞ্চকর ম্যাচে বিএনআর 4 উইকেটে হারালো জর্জ টেলিগ্রাফকে। এবার আন্তর্জাতিক ফুটবলের কথা আসবো। লা লিগায় বড় ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 29তম বার লিগ চ্যাম্পিয়ন হল। খেলা 9 মিনিটের মাথায় দলকে এগিয়ে দিলেন মার্কাস রাশফোর্ড, 18 মিনিটে দ্বিতীয় গোলটি করেন এবং বার্সার জয় নিশ্চিত করেন ফেরান টোরেস। বার্সেলোনা 35 ম্যাচে 91 পয়েন্ট সংগ্রহ করে লিগ চ্যাম্পিয়ন হলো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অমিত ভদ্র, সেই সঙ্গে আমরা পেয়ে গেছি ক্রীড়াঙ্গনের প্রযোজক সৌর্য চৌধুরীকে। সৌর্য, একটা বড় জয় বার্সেলোনা, কিন্তু বেশ প্রত্যাশিতই ছিল, কি বলো?
2: হ্যাঁ, এই সিজনে হ্যান্সি ফ্লিকের দল যেভাবে খেলেছেন, বিশেষ করে ডোমেস্টিক লিগে, তাতে এই জয়টা খুব একটা যে আশ্চর্য করেছে আমাদের তা নয়। যদিও কালকে রিয়াল মাদ্রিদ বেশ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু সেগুলো তারা সদ্ব্যবহার করতে পারেনি। বার্সেলোনা হাই লাইনে খেলে থাকে ডিফেন্সিভলি, সেই ক্ষেত্রে অনেক চান্স তারা দিয়ে থাকে। অপরদিকে কিন্তু তারা খুব লাইটনিং ফাস্ট কাউন্টার অ্যাটাক্স করে থাকে। যে প্রথম গোলটি আসে সেটা মার্কাস র্যাশফোর্ড করেন এবং দুর্দান্ত একটি ফ্রিকিক, থিবো কোর্টোয়াকে ফ্রিকিকে হারানো বেশ কঠিন কাজ, কিন্তু তিনি একদম কর্নারে বলটি রাখতে সক্ষম হন। মনে রাখতে হবে র্যাশফোর্ড কিন্তু লোনে খেলছেন বার্সেলোনা এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এবং দুর্দান্ত খেলেছেন এই সিজনে। এবং পরে ফেরান টোরেস, যিনি কিন্তু আগে সিটিতে খেলেছেন, তার একটা ইংল্যান্ড কানেকশন আছে, একটি ভালো মুভের পর 1-2 খেলেন তিনি ড্যানি অলমোর সঙ্গে এবং একটি বেশ স্বচ্ছন্দ ফিনিশ করেন এবং বার্সেলোনা লিগ টাইটেল জিতে গেল। যেটা আমার মনে হয় এই সিজনে যেভাবে তারা খেলেছে একেবারেই তারা সেটা ডিজার্ভ করে। যেটা মাথায় রাখতে হবে, এই দুটি দলই কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগে তেমন কিছু করতে পারেনি। অ্যাথলেটিকো মাদ্রিদ বরং কিন্তু ফাইনাল উঠেছে। আর একটা খেলা নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে আর্সেনাল বনাম ওয়েস্টহ্যাম ইউনাইটেড, সে নিয়ে তুমি বোধহয় পরে বলবে। আমি জানিয়ে রাখি যে কালকে আর্সেনাল ওয়েস্টহ্যামের বিরুদ্ধে একটা বেশ বিতর্কিত ম্যাচ জিতে গেছে 1-0 গোলে এবং খেলাটা বেশ টেন্স ছিল, সেটা প্রত্যাশিতই ছিল। তার কারণ একেবারে লিগের যে লড়াইটা চলছে ইংল্যান্ডে কিন্তু একেবারে গায়ে গায়ে চলছে, যেখানে বার্সেলোনা ডমিনেট করেছে এবারে লিগ এবং রিয়াল মাদ্রিদের হাতে একটা যাকে বলে একাডেমিক চান্স ছিল এবার লিগ জেতার, সেই তার উল্টো দিকে কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ডের লিগ। কারণ ম্যানচেস্টার সিটি একেবারে পেছন থেকে লড়ে গেছে, অনেকটা গ্যাপ তারা মেক ওভার করেছে এবং কিন্তু শেষ মুহূর্তে একটা ড্র করে ফেলে আগের উইকেন্ডে এবং তাতে কিন্তু একটা গ্যাপ খুলে যায়। আর্সেনালের জয়ের দরকার ছিল, তারা এক গোলে এগিয়ে যায় ট্রসার্ডের গোলে। যদিও খেলাটা খুব টেন্স, একটু যাকে বলে জিটারি খেলা ছিল, খুব সৃষ্টিশীলতা আমরা দেখতে পাইনি গতকাল। এবং শেষের দিকে একটি বিতর্কিত পেনাল্টি নয়, একটি গোল বাতিল করা হয়, কারণ ফাউলের আখ্যা দেন ভিএআর দেখে রেফারি ক্রিস ক্যাভানা। এবং তার ফলে কিন্তু 5 পয়েন্ট এই মুহূর্তে আর্সেনাল এগিয়ে গেল। 2টি খেলা তাদের বাকি রয়েছে, 3 খেলা রয়েছে সিটির হাতে। কিন্তু যদি আর্সেনাল স্লিপ আপ না করে তাহলে বারংবার যে তারা সেকেন্ড হচ্ছে প্রিমিয়ার লিগে সেটা এবার হবে না, তারা কিন্তু লিগ জিতবে। অপরদিকে যে সুতো দিয়ে শুরু করলাম আমি, অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদ, তারা ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগে, তাদের কিন্তু প্রতিপক্ষ হবে এই আর্সেনালই এবারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। অর্থাৎ ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে কিন্তু ইউরোপ সেরা হওয়ার লড়াইটিও হবে।
0: একদম ঠিক।

0: যে কথা বলছিল, বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের 14 পয়েন্টের তফাত রয়েছে, সেখানে কিন্তু ইপিএল অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর্সেনাল 1-0 গোলে ওয়েস্ট হ্যামকে হারালো। এছাড়াও নটিংহাম ফরেস্ট ও নিউক্যাসলের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে এভারটনের খেলাটিও 1-1 গোলে শেষ হয়েছে। এবং এছাড়াও অ্যাস্টন ভিলার সঙ্গে বার্নলির খেলাটিও 2-2 গোলে শেষ হয়েছে, অর্থাৎ অন্যান্য প্রতিটি খেলায় ড্র হয়েছে। 6 জন ভারতীয় বক্সার এশিয়ান অনূর্ধ্ব 15 বক্সিং চ্যাম্পিয়ন ফাইনালে পৌঁছেছে। এটি ভারতীয় ক্রীড়াক্ষেত্রে একটি ভালো খবর। বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অবশ্য বিশ্বের 1 নম্বর খেলোয়াড় মুস্তাফা আসালের কাছে পরাজিত হলেন ভারতের চাত্রানি। এই সঙ্গেই শেষ হল ভারতের এই প্রতিযোগিতায় যাত্রা। ধন্যবাদ সূর্য আমাদের ইউরোপীয় ফুটবলের আপডেট দেওয়ার জন্য। এবার আমরা চলে আসবো অমিতদার কাছে, অর্থাৎ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রখ্যাত খেলোয়াড় অমিত ভদ্র। অমিতদা, আজ আইএসএল এ ইস্টবেঙ্গল পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল 1 নম্বরে রয়েছে, অনেকটা পিছিয়ে থেকে তারা অনেকটা এগিয়ে এসেছে। একটা সময় খুব সমালোচনা হচ্ছিল যে কারণে প্রশিক্ষকেরও একটু ক্ষোভ আমরা দেখেছি কালকে, এখন কিন্তু একটা লিগ জয়ের জায়গায় চলে গেছে। আজকের খেলাটি নিয়ে কী বলবেন?
1: প্রথমেই আসি পাঞ্জাব টিমটাকে নিয়ে, আগে আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা দেখতে পাবো যে পাঞ্জাব জাস্ট, যদি আপনারা যদি লাস্ট মোহনবাগান ম্যাচটা দেখেন, পাঞ্জাব প্রথম কিছুক্ষণে, প্রথম 10-15 মিনিটের মধ্যে 1 গোলে এগিয়ে গিয়েছিলো, এবং সেটাকে আবার শোধ হয়ে যাওয়ার পর আবার পাঞ্জাব একটা গোল করে প্রায়। তারপর সাহাল একটা অনবদ্য গোল করে পাঞ্জাবকে, এই মোহনবাগান টিমকে আবার ড্রয়ের জায়গায় নিয়ে আসে। এবং খেলার একেবারে অন্তিম লকডে, যাকে বলে এক্সট্রা টাইমে যে সময়টা, সেখানে একটা বিতর্কিত বলবো না, বিতর্কিত গোল একটা ইসমাইল ক্লেম করছে বিতর্কিত গোল, এবং এতেও দেখা গেছে হয়তো ওটা ফাউল দিলেও দেওয়া যেত। একটা সেই বিতর্কিত গোলে একটা মোহনবাগান কিন্তু একটা মূল্যবান 3 পয়েন্ট এগিয়ে গিয়ে, 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে খুব একদম, এখন লিগটাকে, আইএসএলটাকে একেবারে খুব অ্যাট্রাকটিভ করে দিল।
0: একদম ঠিক। আমরা আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়েছি 2213134221342 আপনারা চলে আসতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে। আমাদের দু একজন শ্রোতা বন্ধু ইতিমধ্যেই আসছেন, আমরা দেখবো এর মধ্যে কেউ আছেন কিনা। আপনারা চলে আসুন 2213134221342, আপনাদের প্রশ্ন অবশ্যই আমরা এখন নেব। আমরা আলোচনা চলে এসেছি,
2: আমরা কিন্তু ফোন ইন আজ করতে পারছি, এবং একজন এসেও গেছেন আমাদের।
0: একদম ঠিক, একজন এসে গেছেন, আমরা দেখে নিই কে রয়েছেন।
3: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ কে বলছেন?
3: আমি আমতা থেকে সন্ময় দাস কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ সন্ময়,
3: এবার কি ইস্ট বেঙ্গল আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হবে?
0: হ্যাঁ, ইস্ট বেঙ্গলের সমর্থক কি?
3: হ্যাঁ
0: হ্যাঁ, ইস্ট বেঙ্গলের সমর্থক, তাই জন্য একটা প্রশ্ন সরাসরি, ইস্ট বেঙ্গল কি চ্যাম্পিয়ন হবে?
1: হ্যাঁ, ইস্ট বেঙ্গল এবছর চ্যাম্পিয়ন হবে কিনা এক্ষুনি বলা যাবে না, হয়তো আপনারা আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ, আজকের ম্যাচটা যদি থ্রু হয়ে যায় ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে। তবে এবছর একটা যে উল্লেখযোগ্য যে ইস্টবেঙ্গল খুব ভালো ফুটবল খেলছে, লিমিটেড, যাদেরকে বলবো যে স্বল্প সামর্থ্য বলবো না, যাকে একটা লিমিটেড এ নিয়ে তারা যে এই জায়গায় পৌঁছেছে, এবং ইস্টবেঙ্গলের এই মুহূর্তে ড্রেসিং রুম হচ্ছে খুব ভালো পরিবেশে রয়েছে, যদিও তাদের একটা কোচ হয়তো নতুন জায়গায়, কোচকে বোধ হয় নতুন কোচ আসবে, কিন্তু ইস্টবেঙ্গল ড্রেসিং রুম এই সময় এই মুহূর্তে যে পজিশনে রয়েছে, আমার মনে হয় তারা অনেক অসাধ্যকে সাধন করে দেবে, অসাধ্য সাধন করে তারা হয়তো লিগ জয়ের পথে নিয়ে যাবে। তবে আজকের ম্যাচটা খুব ভাইটাল, আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততেই হবে।
0: হ্যাঁ, এবং প্রশিক্ষকের একটু খুব, যেটা বলছিলাম একটু উনি প্রকাশ করেছেন, তার কারণ প্রথম দিকে ভালো খেলছিল না ইস্টবেঙ্গল, সে সময় অনেক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এটা তো হয়েই থাকে বড় বড় যে লিগে আপনারা যখন খেলতেন তখনও তো এরকম হতো, সমালোচনার মুখে পড়তে হতো।
1: একসময় সুভাষ ভৌমিক জাস্ট রেজাল্ট দিতে পারছিল না বলে জাস্ট লাস্ট মানে সিকিম গোল্ড কাপটা জিতেই তারপরের দিনই পদত্যাগ করতে হয়েছিল, এবং অমল দা এসে তারপর ডুরান বা ডিসিএম এগুলো সাকসেস পেয়েছিল। এগুলো যে কোনো ফুটবলে, বড় ফুটবলে এগুলো হয়, এবং এগুলো কোচকে মেনেই নিতে হবে। যখন দায়িত্ব দেওয়া হয়, একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, এবং তার থেকে যদি তারা তাদের কিছু মানে কাঙ্ক্ষিত রেজাল্টটা তারা যদি না দিতে পারে, তখন তাদের চেঞ্জ হওয়া স্বাভাবিক।
0: হ্যাঁ, এবং সমালোচনার মুখে পড়তে হয়। আমরা এবার চলে আসি আরেকজন শ্রোতা বন্ধুর কাছে, দেখা যাক কে বলছেন। হ্যালো
4: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
4: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: হ্যাঁ দেবশঙ্কর,
4: আমি বলছি আইএসএল এ ওই যে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান এই চ্যাম্পিয়নের ক্ষেত্রে কাকে আপনারা এগিয়ে রাখছেন?
0: আচ্ছা, ইস্ট বেঙ্গল ও মোহনবাগান এই দুটি দলের মধ্যে কাকে এগিয়ে রাখছেন? একটি ডার্বি ম্যাচও আছে।
1: হ্যাঁ, এই মুহূর্তে আছে, এই সামনেই আছে একটা ডার্বি ম্যাচ। ডার্বি ম্যাচটা কিন্তু একদম, যেহেতু ডার্বি ম্যাচের পরে একটা কি দুটো ম্যাচের সুযোগ পাবে, সেই জন্য ডার্বি ম্যাচের রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।

0: ফলে এই ম্যাচটা যে ডুয়ারডাইয়ের ম্যাচ দুটো টিমের পক্ষে, সেখানে যদি ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে ইস্টবেঙ্গলের ফেভারে চলে যাবে, মোহনবান জিতে গেলে মোহনবানের ফেভারে চলে যাবে। এবং তার কারণ তারপরে হয়তো রিকভার করার সুযোগটা দুটো টিমের কাছেই খুব কম থাকবে, একটা কি দুটো ম্যাচ করে এক একজনের থাকবে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটুখানি ভালো রিদিমে আছে, মোহনবাগানও তো বলবো যে পাঞ্জাব ম্যাচটা প্রায় হারা ম্যাচটাকে ড্র থেকে জেতার জায়গায় নিয়ে গেছে, সেটাও তাদের একটা পজিটিভ দিক। মোহনবাগানের অ্যাডভান্টেজ হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনে অনেকগুলো চেঞ্জেস, মানে যাকে বলে বেঞ্চে অনেকগুলো বিদেশি ফরওয়ার্ডও ভালো আছে, এবং মোহনবাগান টিম হিসেবে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের থেকে হয়তো রাশে ভাড়ে বা নামে অনেকটা এগিয়ে, কিন্তু ইস্টবেঙ্গলের যে ফাইটিং স্পিরিটটা সেটা যদি কাজ করে যায় তাহলে কিন্তু আপনারা একটা উপভোগ্য লড়াই দেখতে পাবেন। তবে ডার্বি ম্যাচের রেজাল্টই কিন্তু যে জিতবে তার ফেভারে যাওয়া যাবে আইএসএল,
1: মানে একটা নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। তারপরে যদি ইন্টারকাশির সঙ্গে খেলা রয়েছে ইস্ট বেঙ্গলের, আমরা আরেকটা টেলিফোন নিয়ে নেব। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি বাঁকুড়া থেকে নির্মল সুন্দর বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমি বলছি কি, সূর্যবংশীকে একটু ধরে খেলার জন্য প্লেয়ারদের পরামর্শ দেওয়া উচিত, সব বলে 4-6 মারবো,
1: খুবই জনপ্রিয় খেলোয়াড় এই মুহূর্তে, সে কারণে সকলেরই একটা আশা রয়েছে। আচ্ছা, আইপিএল এর কথা যখন এলোই অমিত দা, আইপিএল ভারতীয় ক্রিকেটকে যতটা সমৃদ্ধ করতে পেরেছে, যতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে, আইএসএল কি পেরেছে ফুটবলের ক্ষেত্রে?
0: হ্যাঁ, খুব একটা যে আইপিএল কিন্তু প্রতি বছর আপনারা যদি লক্ষ্য করেন, আইপিএল আর আইএসএল এর যে ডিফারেন্সটা আমি একটু ভালো করে বুঝলে বলে দিচ্ছি, এরা কিন্তু প্রতি সিজনেই একটা দুটো করে স্টার তৈরি করে, মানে আপনারা যদি গিল, শুভনাম গিল, অভিষেক শর্মা এবং পরে সূর্যবংশী, এই যে এক একটা যে স্টার তৈরি করে, এই স্টারটাই হচ্ছে মূল অ্যাট্রাকশন। একটা বড় লিগে যদি একটা স্টার তৈরি না হয় তাহলে
1: আইএসএল পাচ্ছে না কেন?
0: এই সেইখানে এরা আমরা কিন্তু সেই অর্থে আমরা সেই লিস্টন কোলাসুর পর বা সাহালের পর কিন্তু সেই অর্থে খুব একটা স্টার তৈরি করতে পারছি না পরপর আর কি। এরকম যদি পরপর বছরে 2-4 করে স্টার তৈরি হয় তাহলে কিন্তু আইএসএল এর অ্যাট্রাকশন বেড়ে যায়। এই অ্যাট্রাকশনটা নেই বলেই আমাদের কিন্তু বাজার পেতেও অসুবিধে হচ্ছে। আপনারা সবাই জানেন যে এবছরে প্রায় হাফ লিগ হয়ে গেছে, আইএসএলটা হাফ হয়ে গেছে, যেখানে আমাদের হওয়ার কথা ছিল 28টা লিগ, সেটাও সাফিসিয়েন্ট না একটা ভারত বা ভারতীয় টিমের পক্ষে বা কোনো একটা টুর্নামেন্টের পক্ষে। এই কটা ম্যাচ কিন্তু মানে যাকে প্লেইং টাইম এটা এত শর্ট হলে একটা ছেলে ডেভেলপ করার একটু অসুবিধা হয়, ফলে তার এফেক্টটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলেও পড়ছে। এই প্লেইং টাইম বা একটা এই ম্যাচ খেলার সুযোগটা যদি আরও বেশি সংখ্যায় হতো, আপনারা যদি আগে দেখতেন, আগে কিন্তু প্রায় 40-50 যে কোনো কারণেই হোক 60 ম্যাচ খেলতেই হতো একটা মোহনবাগান প্লেয়ারকে, সেই সুযোগটা কিন্তু এখন কমে গেছে, ফলে আমাদের স্টার তৈরি হচ্ছে না। স্টার যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আইএসএলেরও অ্যাট্রাকশন বাড়বে এবং আমাদের স্পন্সর পেতে অসুবিধা হবে না, যেটা আমরা আইপিএল এর সাথে এইটা মেজর ডিফারেন্স।
1: আরেকজন বন্ধু চলে এসেছেন, হ্যালো,
3: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
3: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বেঙ্কিম দাস বলছি।
1: হ্যাঁ বলুন।
3: দেখুন, আমাদের এই যে মহিলা ফুটবল টিমের যে উন্নতি, তার জন্য সমস্ত মহিলা টিমকে আমি জানাই শুভেচ্ছা আন্তরিক।
1: আমরা সকলেই শুভেচ্ছা জানাই।
3: হ্যাঁ, আজকে জিততে পারলে তো আমরা একটা দারুণ জায়গায় চলে যাব মহিলা ফুটবলের।
1: একদম ঠিক।
3: আর আমাদের এই যে পুরুষ ফুটবল টিমের যে এই উন্নতিটা হচ্ছে না,
1: বুঝতে পেরেছি আপনার প্রশ্ন,
3: দেখার জন্য কি করলে পরে আমরা এইভাবে মহিলারা যেমন এগিয়ে যাচ্ছে, পুরুষ ফুটবল টিম এগিয়ে আসবে, সেটা যদি জানান একটু।
1: একদম ঠিক। আমরা জাতীয় ফুটবল দলের কথা আমরা যদি একটু আলোচনা করি, উনি বলছেন মহিলারা এগিয়ে যাচ্ছে, অনূর্ধ্ব-17 প্রায় বিশ্বকাপ খেলার জায়গা চলে গেছি, পুরুষদের ফুটবল দলের সাফল্য আসছে না কেন? জাতীয় দলের কথা যদি আমরা একটু বলি, আর সূর্য যেটা আমরা আলোচনা করেছি এই অনুষ্ঠানে আগেও করেছি, যে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি যারা খেলেন,
4: ওসিআই যাদের বলে,
1: তাদের আনা ইতিমধ্যেই একজন খেলোয়াড় খেলেছেন
4: এবং ভালো শুরু করেছেন, রেকর্ড ব্রেকিং শুরু করেছেন,
0: গোল করেছেন।
4: ব্যাপারটা আমার মনে মানে এমনিও এজ গ্রুপ ফুটবলে ইন্ডিয়া বেটার করে থাকে, যতই আমরা সিনিয়র দিকে এগোতে থাকি তত আমাদের কোনো একটা জায়গায় আমাদের
1: হারিয়ে যায়,
4: ক্যাপ থেকে যায়, মহিলাদের ফুটবলে আরেকটু হয়তো ওপেন থাকে, এবং এটা খুব ভালো মানে একটা জায়গায় আমরা রয়েছি, কোয়ালিফাই করে জেতার জায়গায়, এবং খেলাটা চলছে এই মুহূর্তে চায়না বনাম ভারত, বাকিটা অমিতবাবু অবশ্যই বলতে পারবেন যে পরিকাঠামোগত কোথায় থাকছে, যে 48 দলের বিশ্বকাপেরও ধারে কাছে আমরা যেতে

0: পাচ্ছি না। না না, মহিলা ফুটবলের মানে তুমি যদি দেখো যে ফিউচারটা আমার মনে হয় যে ভীষণ ব্রাইট, আমরা আগামী দিনে অন্তত 50তম জায়গায় হয়তো চলে আসব। কারণটা বলছি, এখনো কিন্তু আমরা জাস্ট শুরু করেছি কন্যাশ্রী কাপ বা বিভিন্ন ধরনের কাপ,
1: আইডাব্লিউএল,
0: এইগুলো খুব একটা আমি বলবো ভালো তত্ত্বাবধানে, ভালো একটা ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এটা হচ্ছে বলে এটা কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি, আপাতত ভালো রেজাল্ট পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা প্রচুর লোককে ইনভলভ, প্রচুর খেলোয়াড়, বাচ্চা বাচ্চা খেলোয়াড়দের ইনভলভ করতে পেরেছি এই মহিলা ফুটবলে। মহিলা ফুটবলে আপনারা যদি দেখেন যে আমাদের যে প্রান্তিক অঞ্চলগুলো ছিল সেখানকার বহু খেলোয়াড়রা ভীষণভাবে পার্টিসিপেট করছে। আমি কিছুদিন আগে ঝাড়গ্রামে গেছিলাম, তাদের একটা মহিলা টিম দেখলাম, এক্সেলেন্ট, মানে ভাবাই যায় না যে তারা মানে আমাদের মতো ছেলেদের মতনই টান করছে। আগেকার দিনের যে মেয়েদের মহিলা ফুটবলের যে ইন্ডিয়ান টিম ছিল, আর এখনকার মহিলা ফুটবলের সাথে অনেকটাই ফারাক হয়ে গেছে। কারণ তারা মোটামুটি সব টেকনিকই পেয়ে যাচ্ছে, এবং সমস্ত ক্লাবগুলো আইএসএল বা আই লিগের ক্লাবগুলো তারা বিদেশি কোচও রাখছে, এবং সব রকম ফেসিলিটিস তাদের দেওয়া হচ্ছে, মডার্ন ফেসিলিটিসগুলো দেওয়া হচ্ছে, যেগুলো তারা বাচ্চা বয়স থেকেই তারা রপ্ত করে নিয়েছে, ফলে তাদের ভালো ফুটবল খেলাটা হচ্ছে। এবং আর যদি ছেলেদের ফুটবলের সাথে যে কম্পেয়ার করা যায়, পৃথিবীতে ফুটবলটা এতটাই জনপ্রিয় এবং সারা পৃথিবীতে ফুটবল নিয়ে যেভাবে চর্চা হয়, তার কোনোটাই সাইন্টিফিকভাবে ভারতীয় ফুটবলে কিছুই করা হয় না।
1: একদম ঠিক, আমরা অমিত দা আশা করব আমরা যে ফুটবলে পরিকাঠামোর উন্নতি ঘটবে এবং আমাদের পুরুষ এবং মহিলা
2: দুজনেই বিশ্বকাপ খেলতে হবে। আমি তো শুধু তথ্য দিয়ে দিচ্ছি যে মিনিটে 26 মিনিট খেলা হয়েছে ভারত বনাম চীন, এখনো কিন্তু 0-0 যে খেলাটির কথা হচ্ছিল, এটা জিতলে ভারত কিন্তু অনূর্ধ্ব-17 বিশ্বকাপ মহিলাদের দল খেলতে পারবে। মহিলাদের সিনিয়র দল এবার একটু মিস আউট করেছে অবশ্যই, তাদেরও কিন্তু দোরগোড়ায় তারা প্রায় পৌঁছে গেছিলো, কিছু সমস্যা হলো, কোচ পরিবর্তন হলো, এবং তারপর কিন্তু শেষ রক্ষা হয়নি, কিন্তু হবে খুব শিগগিরই আমার মনে
1: হয়। একদম ঠিক অমিত, অনেক ধন্যবাদ, সৌর্য ধন্যবাদ, এবং আপনাদের শ্রোতা বন্ধুদের বলে দিই যে আমাদের এই আলোচনা বজায় থাকবে, আমরা আকাশবাণী মৈত্রীতে, মৈত্রী ক্রীড়াঙ্গনে আমরা এই আলোচনা চালিয়ে যাব, অমিত দা থাকবেন আমাদের সঙ্গে স্টুডিওয়ে। যাওয়ার আগে বলি, 1985 সালে অর্থাৎ আজকের দিনে 41 বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনায় 56 জন ফুটবল দর্শকের মৃত্যু ঘটেছিল ব্র্যাডফোর্ডে। ব্র্যাডফোর্ড সিটি ও লিঙ্কন সিটির খেলাটিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর একটি সঙ্গীত রচিত হয়, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। আমরা সেই গানটা শুনতে শুনতেই আজকে বিদায় নেব ক্রীড়াঙ্গন থেকে, এবং সেই সমস্ত মানুষদের প্রতি আমাদের আবারও শ্রদ্ধা নিবেদন করবো।

আপনাদের সঙ্গে ছিলেন নীলাদ্রি সেন, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী পিন্টু ধারা, সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 701 থেকে জানাচ্ছেন শ্রী রাহুল রায় গড়ন মাঝারি, বয়স 8 বছর, উচ্চতা 3 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি। গত 27 ডিসেম্বর 2025 দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাধবপুর থানার অন্তর্গত ঘুনিমেঘি গ্রামের ফুটবল খেলার মাঠের সামনে থেকে নিখোঁজ হয়েছে। শ্রী সি এন সেনগুপ্ত, সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 701 থেকে জানাচ্ছেন, একজন অজ্ঞাত পরিচয় পুরুষ ব্যক্তি, যার গড়ন রোগাটে, বয়স 55 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত 30 মার্চ 2026 SSKM হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সেই হাসপাতালের হেফাজতে রয়েছেন। এই ব্যক্তিদের অভিভাবক অথবা আগ্রহী ব্যক্তিদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন অফিসার ইনচার্জ, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন, আলিপুর, কলকাতা 707 অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 701 এই ঠিকানায় যোগাযোগ করেন। শ্রী পিন্টু ধারা, সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 701 থেকে জানাচ্ছেন, একজন অজ্ঞাত পরিচয় পুরুষ ব্যক্তির মৃতদেহ, বয়স 45 বছর, গড়ন রোগাটে, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে ছিল নীল রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট। গত 18 ডিসেম্বর 2025 থেকে SSKM হাসপাতালে অপেক্ষা করছে। এই ব্যক্তির অভিভাবক অথবা আগ্রহ ব্যক্তিদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন অফিসার ইনচার্জ, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন, আলিপুর, কলকাতা 707 অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 701 এই ঠিকানায় যোগাযোগ করেন। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিদ্যার্থীদের জন্য
1: অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক অজয় বৈদ্য ও দুই শিক্ষার্থী
2: উৎসব ভট্টাচার্য,
3: কৃষণ সর্দার।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক অজয় বৈদ্য ও দুই শিক্ষার্থী
3: উৎসব ভট্টাচার্য,
2: কৃষণ সর্দার।
4: প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ আমরা দশম শ্রেণীর গণিতের বাস্তব সহগযুক্ত এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটি আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আচ্ছা উৎসব, দ্বিঘাত সমীকরণ তো যেহেতু ফার্স্ট সেমিটিভে পড়েছিস, আমি যদি বলি বাস্তব সহগযুক্ত একটি একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম বা সাধারণ আকার ax² + bx + c, এটা কি ঠিক?
3: না স্যার, এটা ঠিক হতে পারে না, কারণ সঠিকটা হলো ax² + bx + c = 0।
4: ওকে, ভেরি গুড। তার মানে ax² + bx + c এইটুকু বলে যদি শেষ করে দিই তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এটা কি
3: স্যার? এটা আসলে একটি বহুপদী সংখ্যামালা।
4: ভেরি গুড। তাহলে ax² + bx + c এটা একটা বহুপদী সংখ্যামালা। যদি আমরা বলি ax² + bx + c = 0, তবে এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক বলা হলো, কিন্তু এখনও কমপ্লিটলি বলা হলো না। অর্থাৎ এটাকে যদি আমি সম্পূর্ণ নির্ভুলভাবে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে ax² + bx + c = 0, হোয়ার a ≠ 0। এই কথাটা এটা মেনশান করতে হবে, তাহলেই কমপ্লিটলি দ্বিঘাত সমীকরণটা বলা হবে। আর আমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এখানে এ, বি, সি এই যে তিনটে ধ্রুবক পদ, এরা বাস্তব রাশি। তাহলে ax² + bx + c = 0, যেখানে এ, বি, সি বাস্তব রিয়েল এবং a ≠ 0, তবে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। তৃষণ, যদি a = 0 হতো তাহলে কি সমস্যা কী ছিল
3: স্যার? যদি এই সমীকরণের মধ্যে এ

0: ইকুয়ালস টু জিরো হতো, তাহলে এক্স স্কোয়ারের সহগ যেহেতু এ, তাহলে এক্স স্কোয়ার ওই অংশটা হচ্ছে জিরো হতো,
1: জিরো হয়ে যেত। অর্থাৎ যা ইকুয়েশনটা দ্বারা তো bx প্লাস c ইকুয়ালস টু জিরো, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস c বাই b, এবং bx প্লাস c ইকুয়াল টু জিরো হওয়া মানে এটা একটা লিনিয়ার ইকুয়েশন বা এক চলবিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে যেত। কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে এই একটা ছোট বিষয় যেটা অনেক সময় হয়তো গুরুত্ব নাও দিতে পারি, যে একটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে তার এক্স স্কোয়ারের সহগটা নট ইকুয়াল টু জিরো এটা অলওয়েজ মেনশান করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের এ ইকুয়াল টু জিরো কখনো হতে পারবে না। এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই ইকুয়েশনে কখনো কি বি ইকুয়াল টু জিরো হওয়া পসিবল, সম্ভব উৎস?
0: হ্যাঁ স্যার, এখানে বি ইজ ইকুয়াল টু জিরো হওয়া পসিবল।
1: বি ইকুয়াল টু জিরো হলে ইকুয়েশনটা এসে দাঁড়ালো এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ। এখানে একটা ইন্টারেস্টিং জায়গায় এসে আমরা পৌঁছলাম, কিন্তু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ, রুটের ভেতরে একটা মাইনাস, কীরকম একটা টিশন কীরকম লাগছে রুটের ভেতরে মাইনাস? তাহলে কি এই যে বীজ বা যে সমাধান পেলাম সমাধানটা কি বাস্তব হবে?
0: হ্যাঁ স্যার, বাস্তব হতেই পারে, কারণ এ অথবা সি এর মধ্যে যে কোনো একটা যদি ঋণাত্মক আধান যুক্ত।
1: ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এ এবং সি এর মধ্যে যে কোনো একটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই মাইনাস সি বাই এ এই পোর্শনটা পজিটিভ হয়ে যাবে, তাহলে রুটের ভেতরে আর নেগেটিভ রইলো না। তার মানে অনেক সময় মনে হতে পারে এই জেনারেল ফর্ম থেকে আমরা যখন সলভ করলাম এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ, রুটের ভেতরে মাইনাস সি বাই এ, তাহলে তো এটা বোধহয় কাল্পনিক, এটা ইমাজিনারি, কী করে আমরা চাই? অথচ আমরা এখানে বাস্তব সহযুক্ত দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার আলোচনা করছি, এটা বোধহয় সঠিক বীজ বেরোলো না। কিন্তু না, একেবারেই নয়, যদি এ এবং সি এর মধ্যে কোনো একটি নেগেটিভ হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়, তাহলে দেখো মাইনাস সি বাই এ, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে রুটের ভেতরে পজিটিভ বেরোলো মানে এটা বাস্তব মান বেরোলো, নো প্রবলেম। আর রুটের আগে আছে প্লাস মাইনাস, তার মানে দুটো সলিউশন বেরোলো। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই ইকুয়েশনে যদি বি ইকুয়াল টু জিরো হয় তাহলে সলিউশনটা বেরোলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ, কোনো প্রবলেম নেই এখানে। আজ এবার উৎসবকে জিজ্ঞাসা করি, যদি এই ইকুয়েশানে সি ইকুয়াল টু জিরো হয় কী পাবো আমরা সলিউশন হিসাবে?
0: স্যার, যদি এই ইকুয়েশানটাতে c ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে সমীকরণটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু জিরো, যেখান থেকে আমরা পাচ্ছি এক্সটাকে কমন নিলে এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো।
1: ওকে,
0: অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু জিরো একটা বীজ হচ্ছেই, আর আরেকটা বীজ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস
1: বি বাই এ। ভেরি গুড। আর যদি এরকম হয়, ট্রিশানকে এবারে জিজ্ঞাসা করি, আমরা আগে আলোচনা করলাম এ নট ইকুয়াল টু জিরো হতে হবে, এ ইকুয়াল টু জিরো হলে ইকুয়েশানটা দ্বিঘাত থাকে না। তারপরে আলোচনা করলাম যদি বি ইকুয়াল টু জিরো হয় সলিউশন কী পাবো, নেক্সট আলোচনা করলাম যদি সি ইকুয়ালস টু জিরো হয় তাহলে সলিউশন কী পাবো, এবারে বলছি যদি বি এবং সি বোথ যদি জিরো হয়, দুটোই যদি জিরো হয় শূন্য হয়, তাহলে সলিউশন হিসাবে আমরা কী পাবো? ট্রিশান
0: স্যার, যদি বি এবং সি উভয়ই জিরো হয় তাহলে এক্সের যে সহগ আছে সেটা যেহেতু বি, তাহলে ওইটা
1: শূন্য হয়ে গেল, সি জিরো হয়ে গেল, তাহলে ইকুয়েশনটা গিয়ে দাঁড়ালো এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এক্স হিসাবে বা এক্স এর মান হিসাবে সমাধান যেটা পেলাম সেটা হলো জিরো অ্যান্ড জিরো, দুটো শূন্য পেলাম। ঠিক আছে, সমাধান। তাহলে আমরা এই যে কতগুলো যে কেসগুলো আলোচনা করলাম প্রত্যেক ক্ষেত্রে দেখ আমরা দুটো করে সলিউশন পেয়েছি, নয় কি? যখন বি ইকুয়ালস টু জিরো হয়েছে তখনও দুটো সলিউশন পেয়েছি, যখন সি ইকুয়ালস টু জিরো হয়েছে তখনও দুটো সলিউশন পেয়েছি, যখন বি এবং সি দুটোই জিরো হয়েছে তখনও দুটো সলিউশন পেয়েছি। তার মানে এখান থেকে কি এরকম একটা সিদ্ধান্ত আমরা করতে পারি যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা বা সমাধান সংখ্যা দুই হবে? বলতে পারি, মানে কোনো দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হলো সবসময়ের জন্য দুই। আগে আমরা ভেবেছি কি না ভেবেছি সে সমস্ত চিন্তা এখন ছেড়ে দিয়ে এখন তাহলে জানলাম যে কোনো দ্বিঘাত সমীকরণের নাম্বার অফ রুটস বা সমাধান সংখ্যা বা বীজ সংখ্যা হলো দুই। আচ্ছা, উৎসবকে জিজ্ঞাসা করি, আমি একটা দ্বিঘাত সমীকরণ বলছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, এর বীজ কী হবে বল দেখি উৎসব?
0: স্যার, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এটা থেকে আসছে
1: সেখান থেকে সলিউশন হিসেবে পেলো এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু টু। আচ্ছা ত্রিশান,

0: আমি আর একটা ইকুয়েশন বলছি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা যদি সলভ করি ওই একই উৎসব যেভাবে করলে সেভাবেই করবো তো?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা করলে
1: স্যার, তাহলে আপনি যে সমীকরণটা বললেন সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এর পরের লাইনটা আসবে আমাদের এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, সেখান থেকে আমরা আসবো এক্স ইজ ইকুয়াল টু জিরো,
0: এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান। ওকে, তার মানে যে দুটো ইকুয়েশন দুজনকে বললাম, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, ওখান থেকে উৎসব সলিউশন হিসেবে পেলো এক্স ইকুয়াল টু টু, তৃষানকে জিজ্ঞেস করলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, সেখান থেকে সলিউশন বেরোলো এক্স ইকুয়াল টু ওয়ান, দুজনেই কিন্তু একটা করে সলিউশন পেলি। অথচ একটু আগে আলোচনা করলাম যে একটা দ্বিঘাত সমীকরণ হলে তার বীজের সংখ্যা হয় দুই, তাহলে কোথাও একটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। এখন এই জায়গাটায় একটা বেশ ইন্টারেস্টিং জায়গা এসে এখানেও আবার আমরা পৌঁছচ্ছি যে খানিকক্ষণ আগে আমরা সিদ্ধান্তে এসে একটা দ্বিঘাত সমীকরণের সলিউশন হয় দুই, অথচ এখানে পাচ্ছি একটি দ্বিঘাত সমীকরণের সলিউশন হয় এক বা একটা, তাহলে কিছু একটা মিস্টেক তো হচ্ছে। মিস্টেকটা হচ্ছে বোধহয় এই যে দুটো এক্সাম্পল বললাম, এখানেও কিন্তু সলিউশনের সংখ্যা বা নাম্বার অফ সলিউশনস টু, অর্থাৎ দুটো সলিউশনই হচ্ছে। আমি একটা বাস্তব জীবনের একটা এক্সাম্পল বলি, মনে কর টুইন ব্রাদার বা টুইন সিস্টার, মানে যমজ ভাই বা যমজ বোন আছে। এবারে দুই যমজ ভাই বা দুই যমজ বোন, তারা টোটালি আইডেন্টিক্যাল, মানে তাদের হাইট, তাদের কালার, তাদের ফেস প্যাটার্ন সম্পূর্ণ আইডেন্টিক্যাল, কোনো বাইরের লোকের পক্ষে তাদেরকে তো আলাদা করা সম্ভব নয়। কখনো কখনো বাড়ির লোকেরাও কনফিউজড হয়ে যায় যে কোনজনকে, তাই দুজন যদি আইডেন্টিক্যাল হয় তার মানে কি এই যে দুজন একই ব্যক্তি?
1: না স্যার,
0: নয়, দুজন তো দুজনই, তারা দুজন সম্পূর্ণ পৃথক দুজন, দুই ভাই অথবা দুই বোন, আইডেন্টিক্যাল হলেও দুজন এক নয়। তাহলে এখানেও এই যে প্রথম যে এক্সাম্পল বলেছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, এখান থেকে এক্স ইকুয়াল টু টু বেরিয়েছে, অ্যাকচুয়ালি এটা হয়েছিল কি এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তাকে যদি আমি ব্রেক করি দাঁড়াই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে দুটো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো মানে ওই একই, আগে আমরা যেটা জেনেছি দুটো রাশির গুণফল শূন্য হলে যে কোনো একটা শূন্য, তাহলে যেহেতু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু, ওই দুই যমজ ভাই বা দুই যমজ বোনের মতন, যে এক্স মাইনাস টুও যা পরের এক্স মাইনাস টুটাও তাই, প্রথম এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো করলে ওখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু টু, সেকেন্ড এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো করলে ওখান থেকেও পেলাম এক্স ইকুয়ালস টু টু, অর্থাৎ দুখানা সলিউশনই পেলাম এক্স ইকুয়ালস টু টু অ্যান্ড টু, যারা দেখতে সম্পূর্ণ আইডেন্টিক্যাল। যেমন দুই যমজ ভাই বা দুই যমজ বোন, তারা সম্পূর্ণ আইডেন্টিক্যাল হওয়ার অর্থ দুজন একজন হয়ে যাওয়া নয়, সেই রকম এই দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ তারা দেখতে আইডেন্টিক্যাল হয়ে গেল, দুটোই টু হলো, তার মানে এই নয় যে একটা বীজ, বীজ দুটোই বা সমাধান দুটোই এক্স ইকুয়াল টু টু, অর সেকেন্ড যে এক্সাম্পল দিয়েছে সেখানে এক্স ইকুয়াল টু ওয়ান, কিন্তু বীজ দুটো দুটো আইডেন্টিক্যাল হয়ে গেছে। এবারে বলি উৎসবিদর
1: স্যার, একটা এক্সাম্পল আমার যেটা মনে আসছে সেটা হতে পারে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইজ ইকুয়াল টু জিরো।
0: ভেরি গুড, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়ালস টু জিরো, তার মানে ওটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, ওখান থেকে এক্স ইকুয়াল টু থ্রি, এক্স ইকুয়াল টু থ্রি বেরোবে, দুটোই সেম বেরোবে। একই রকমভাবে এরকম অজস্র এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মানে ইনিশিয়ালি যে আলোচনা করলাম সেই আলোচনার মাধ্যমে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম, সেখান থেকে এ ইকুয়ালস টু জিরো হতে পারবে না, অলওয়েজ নট ইকুয়াল টু জিরো হবে, আর বি ইকুয়াল টু জিরো হলে কী হয়, সি ইকুয়াল টু জিরো হলে কী হয়, বি সি বোথ ইকুয়াল টু জিরো হলে কী হয়, সেগুলো পেলাম। সেখান থেকে আমরা কনক্লুশনে এলাম যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান সংখ্যা সবসময়ের জন্য দুই হবে বা দুটো সমাধান থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কনফিউজড হওয়ার সুযোগ আছে যে বোধহয় একটা সমাধান, কিন্তু তা নয়, সমাধান অ্যাকচুয়ালি দুটোই থাকে, সেটা আমরা পেয়ে গেলাম। আমি এটা অতিরিক্ত একটা জিনিস ইনফরমেশান দিচ্ছি, সেটা হচ্ছে এই কোনো দ্বিঘাত সমীকরণের ভেরিয়েবলের বা এক্সের ওয়াই এর হতে পারে, যদি ওখানে ওয়াই ভেরিয়েবলের হিসাবে ইউজ করি তো ওয়াই, তার সর্বোচ্চ ঘাত যেটা হবে ততগুলোই বীজ থাকবে। যেমন একটা এক্সাম্পল দিই, মনে কর এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এই ইকুয়েশনের বীজও কিন্তু তিনটে হবে, কারণ যেহেতু ইকুয়েশনের এক্সের সর্বোচ্চ ঘাত তিন, ওটা থেকে তিনটে বীজই পাবো। কীভাবে পাবো বলতে পারবে উৎসব?
1: স্যার, এক্সের কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটা থেকে পেতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো।
0: ইয়েস, ভেরি গুড, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওটাকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি ওটা দাঁড়ায় এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান।

0: ইকুয়ালস টু জিরো তো জিরোই, যেহেতু দুটো প্রোডাক্ট জিরো বেরিয়েছে, তাহলে ওখানে যে কোনো একটা অবভিয়াসলি জিরো, এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ওখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু ওয়ান। আর সেকেন্ড পোর্শন যেটা, সেটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ওই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা কি, এটা একটা কোয়াড্রেটিক ফর্ম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এখান থেকে দুটো বীজ পাবো। ঠিক আছে, তাহলে আগে পেলাম এক্স ইকুয়াল টু ওয়ান একটা সলিউশন পেলাম, আর এখান থেকে দুটো, তার মানে তিনটে সলিউশন পাবো, তাই না কি? তার মানে এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা যেহেতু একটা ত্রিঘাত সমীকরণ ছিল, এক্সের সর্বোচ্চ ঘাত যেহেতু তিন ছিল, তাহলে দেখ এখান থেকে কিন্তু তিনটে বীজ পেলাম। ঠিক আছে, যদি আমাদের এই চ্যাপ্টারটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা, তবু আমরা কিছু ইনফরমেশান এক্সট্রা তো জানতেই পারি। তাই এটা আরও মনে কর একটা এক্সাম্পল, যদি ত্রিশানকে বলছি, মনে কর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান যদি বলা হয় একটা ইকুয়েশন, এখানে দেখ এক্সের সর্বোচ্চ ঘাত ছয় আছে। ঠিক আছে, এটার এক্সের সর্বোচ্চ ঘাত যেহেতু ছয় আছে, তাহলে তো এটা থেকে ছখানা বীজ আসা উচিত।
1: হ্যাঁ স্যার,
0: বলতে পারবে কি ত্রিশান?
1: হ্যাঁ স্যার, চেষ্টা অবশ্যই করব।
0: হ্যাঁ কর।
1: আপনি যেটা বললেন এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে ওর পরের লাইনে আমরা পেতে পারি যে এক্স কিউ প্লাস ওয়ান ইনটু এক্স কিউ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তারপরের লাইনে এক্স প্লাস ওয়ান ইনটু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আবার এক্স মাইনাস ওয়ান ইনটু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান।
0: তুই প্রথমে বললি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাকে ফ্যাক্টরাইজেশন করলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়, পেলাম এক্স কিউব প্লাস ওয়ান ইনটু এক্স কিউব মাইনাস ওয়ান। আচ্ছা, আমি ওই দুটোকেই আবার ফ্যাক্টরাইজেশনে না গিয়ে ওখান থেকে দেখ, এক্স কিউব প্লাস ওয়ান ইনটু এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো পেয়েছি, যেহেতু এটা দুটো রাশির গুণফল শূন্য, ওখান থেকে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো একটা বলতে পারি, আবার বলতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো বলতে পারি। এবারে এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা একটু আগে একটা যে ত্রিঘাত সমীকরণে পেলাম এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ওখান থেকে পাবো এক্সের তিনটে সলিউশন, আবার এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ওখান থেকেও পাবো এক্সের তিনটে সলিউশন, তার মানে ছখানা সলিউশন পাবো। তাহলে এই ব্যাপারটা কোনো কনফিউশন তো আর আমাদের মধ্যে রইল না, যে দ্বিঘাত সমীকরণে যেমন এক্সের সর্বোচ্চ ঘাত দুই হলে তার যেমন দুটো সলিউশন থাকে, সেরকম একটা এক্সাম্পল এই যে মাত্র ত্রিশানকে যেটা দিলাম এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, উৎসব তুইও তো দেখলি ওখান থেকে ছটা সলিউশন বেরোলো, তার মানে কোনো ইকুয়েশনের চলরাশির সর্বোচ্চ ঘাত যেটা হবে সেই ইকুয়েশনের ঠিক ততগুলো সলিউশনই থাকবে। ওকে, কোনো ডাউট রইল না?
1: না স্যার।
0: এবার আসি আমরা কোনো দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ, বীজগুলোর নেচার বা প্রকৃতি কীরকম হবে, কি ধরনের বীজ হবে, ঠিক আছে, সেটা নির্ণয় করব। আমরা তো এমনি দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনের জেনারেল ফর্ম তো আগেই বলেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আচ্ছা, এবারে একটা দ্বিঘাত সমীকরণ সলভ করবার জন্য আমরা বিভিন্নভাবে সলভ করেছি, প্রথমত হয়তো দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করেছি, করে সেখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ফর্মুলায় এনেছি, এনে তার সলিউশন বার করেছি, কখনো বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করেছি, করে তার সলিউশন বার করেছি, এরকম পদ্ধতিগুলো আমরা অলরেডি করে এসেছি। সেই সঙ্গে এটাও জেনেছি যে যেগুলো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হয় না সেটার ক্ষেত্রে ওই বর্গের অন্তররূপে প্রকাশ করে ওখান থেকেই আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করেছিলাম, যে সূত্রটা মানে গণিতজ্ঞ শ্রীধর আচার্যের নাম অনুসারে যেটাকে শ্রীধর আচার্যের সূত্র হিসাবে আমরা বলেছি, সেই সূত্রটা কি ত্রিশান বল? যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো হলে সলিউশন হিসাবে এক্সের মান যে দুটো আমরা পেয়েছি সেই সূত্রটা কি?
1: স্যার, এখান থেকে হবে শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী এক্স ইকুয়ালস টু বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হোল ডিভাইডেড বাই টু এ।
0: টু এ, তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। দেখ এখানে আর একটা জিনিস, আগে আলোচনা একদম শুরুতে আমরা আলোচনা করে ফেলেছিলাম, সেই জিনিসটা আবার কতটা গুরুত্ব সহকারে এখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখ আমাদের সলিউশনের নিচে কি বেরিয়েছে, উৎসব নিচে হরটা মানে ডিনোমিনেটর হরে কি বেরিয়েছে, টু এ, তার মানে নিচে এ এসছে, টু এ টুটা গুণ হিসেবে আছে এ এসছে। তাহলে দেখ যদি এ জিরো হয়ে যায় তাহলে এই সলিউশনটা কি আর এক্সিস্ট করবে, এর কোনো মানে থাকবে
2: না স্যার? থাকবে, অসংজ্ঞাত হয়ে যাবে,
0: অসংজ্ঞাত হয়ে যাবে, মানে থাকবে না, তার মানে সলিউশন আমরা পাবোই না। তাহলে প্রথমেই যে আমরা আলোচনা করে নিয়েছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনের এ নট ইকুয়াল টু জিরো হতে হবে, সেটার গুরুত্বটা আর একবার আমরা এখানে এসে ফিল করলাম।
2: হ্যাঁ স্যার,
0: সলিউশনটা পেয়েছিলাম এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি হোল ডিভাইডেড বাই টু এ, এই এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ এ ইকুয়াল টু জিরো হলে সলিউশনটা এক্সিস্ট করে না, অসংগত হয়ে যায়।

0: তাহলে n নট ইকুয়াল টু জিরো হবে, এই গুরুত্বটা আর একবার আমরা ফিল করলাম। এবারে এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কিন্তু, ভেরি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এই কারণে, কারণ এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর ডিপেন্ড করছে এই যে সমাধান দুটো পাচ্ছি, এই সমাধান দুটো কী ধরনের হবে, তাদের নেচারটা কীরকম হবে, ঠিক আছে। যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই রুটগুলোর নেচারটাকে নিরূপণ করে দেয়, সেই কারণে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে কী নামে ডাকা হয় দেখি মনে করতে পারিস কি না?
1: নিরূপক বলে,
0: নিরূপক বলে, ভেরি গুড, নিরূপক বলে, তার মানে বা ইংরেজিতে ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট বা বাংলাতে নিরূপক, কারণ এ নিরূপণ করে দিচ্ছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কী টাইপের হবে। প্রথমে একটা বলি, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো হয়, ত্রিশান বল এই বীজগুলো কী টাইপের হবে?
1: স্যার বীজদ্বয় বাস্তব ও সমান হবে।
0: বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আচ্ছা তাহলে আমরা এটাকে একটু ব্যাখ্যা করি দেখি। আমাদের সলিউশন ছিল মাইনাস বি, উৎসব ভালো করে শুনবি, কোশ্চেন করলে যেন রাইট আনসার পাই। হ্যাঁ, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হয়, তার মানে প্লাস মাইনাসের পরের পোর্শনটা অ্যাবসেন্ট হয়ে গেল, রইল না, তাহলে ওটা রইল না মানে প্লাস মাইনাসে এই যে দুটো সলিউশন সেটা তো ওই প্লাস এবং মাইনাস ওটার কারণেই তো, নাকি? প্লাসের কারণে একটা আর মাইনাসের কারণে একটা, তা প্লাস মাইনাসের পরের পোর্শনটাই যদি জিরো হয়ে যায় তার মানে আর দুটো সলিউশন পাওয়ার কোনো সুযোগ থাকে না?
1: না স্যার।
0: সেই কারণেই তিশান বলল যে স্যার বীজদ্বয় বাস্তবভাবে এবং সমান হবে, মানে সমান হবে ওই কারণে, যেহেতু দুটো সলিউশন পেলাম না সেই কারণে। আর বাস্তবভাবে কী কারণে? কারণ আমার সলিউশনটা তো দাঁড়ালো এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ, কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসি নেই আর, তাহলে মাইনাস বি বাই টু এ। আর এ বি এবং সি বাস্তব সেটা তো আমরা আলোচনার শুরুতেই বলেছি, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ, তার মানে স্বাভাবিকভাবে বীজ দুটো বাস্তব হয়ে গেল, তাহলে তৃষান একদম রাইট আনসার দিয়েছে। আচ্ছা এবারে উৎসবকে জিজ্ঞাসা করি, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ওটা তো আগে বললাম ইকুয়াল টু জিরো হলে কী হবে, এবার বলি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয়, গ্রেটার দেন জিরো মানে তাহলে জিরো হলো না, তার মানে প্লাস মাইনাসের পরের পোর্শনটা থেকে যাচ্ছে, ওর উপস্থিতি ও জানান দিচ্ছে যে আমি আছি, ঠিক আছে, তাহলে ওর অস্বীকার করতে পারবো না আমরা, তাহলে ও যদি থেকে যায় তার মানে প্লাসের জন্য একটা সলিউশন বেরোবে, মাইনাসের জন্য একটা সলিউশন বেরোবে, যাই বেরোক পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে যা ভ্যালু বেরোবে তাই, কিন্তু দুটো বেরোবে, তাই তো? তাহলে উৎসব বল, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এই ইকুয়েশনের যে সলিউশন দুটো পাবো সেই সলিউশন দুটো কী টাইপের হবে?
1: স্যার বাস্তব এবং অসমান হবে।
0: ভেরি গুড, তার মানে তখন এই বীজ দুটো হবে বাস্তব এবং অসমান। আগেরবারে ইকুয়াল টু জিরো হলে, বিস্কা মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হলে বীজ দুটো হয়েছে বাস্তব এবং সমান, আর এখন গ্রেটার দেন জিরো হলে বীজ দুটো বাস্তব এবং অসমান। বাস্তব সবসময়ের জন্যই হবে কারণ আমরা এ বি সি এদের বাস্তব রাশি ধরেছি, বাস্তব হবে, আর অসমান হবে কারণ প্লাস মাইনাসের পরবর্তী অংশ উপস্থিত থাকছে বলে, সেই কারণে, যেহেতু ওটা জিরো হচ্ছে না। আচ্ছা এবারে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে বাস্তব অসমান হবে পেলাম, এবার গ্রেটার দেন জিরোটাও কিন্তু আবার দু ধরনের হতে পারে, এটা কখনো কি ভেবে দেখেছিস? গ্রেটার দেন জিরো হয়ে সেটা দু ধরনের কোয়ান্টিটি মানে কী কী হতে পারে? আমাদের আলোচনার মধ্যে যে দুটো আসবে সে দুটো হচ্ছে, গ্রেটার দেন জিরো এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে, আবার পূর্ণবর্গ নাও হতে পারে, তাই তো? পূর্ণবর্গ হতে পারে, এরকম একটা সংখ্যার এক্সাম্পল তিশান দে তো, পূর্ণবর্গ সংখ্যা
1: যেমন ফোর,
0: ফোর, নাইন, সিক্সটিন, টোয়েন্টি ফাইভ, এরকম বহু সংখ্যা, ওয়ানও হতে পারে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা এরকম। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো এবং যদি পূর্ণবর্গ অর্থাৎ ইংরাজিতে যাকে বলে পারফেক্ট স্কোয়ার যদি পূর্ণবর্গ হয়, তাহলে সেক্ষেত্রে বীজ দুটো যে বেরোবে মানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ছিল, এই রুট স্কোয়ার রুটের রুট অংশটা থাকবে না কারণ ওটার তো বর্গমূল হয়ে গিয়ে যে নাম্বারটা পাবো সেটা একটা ইন্টিজার, যেমন ফোর হলে পরে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ফোর হয় বর্গমূল হয়ে টু হবে, নাইন হলে বর্গমূল হয়ে তিন হবে, ষোলো হলে বর্গমূল হয়ে চার হবে, তার মানে রুট অংশটা রুটটা আর থাকবে না, একটা নাম্বার পাবো, বাস্তব সংখ্যা পাবো কিন্তু সেখানে স্কোয়ার রুট থাকবে না। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হওয়ার সঙ্গে সঙ্গে যদি পূর্ণবর্গ হয় তাহলে কী হবে, ওই বীজ দুটো বাস্তব হবে, বীজ দুটো অসমান হবে, অসমান কেন, কারণ প্লাস মাইনাসের পরের অংশটা থেকে যাচ্ছে বলে অসমান হবে, এবং বীজ দুটো মূলদ হবে, প্রোভাইডেড একটা শর্ত জোড়াতে হবে, বীজ দুটো মূলদ হবে যদি কি না এ এবং বি দুজনেই মূলদ হয়, কারণ এক্সের সলিউশন হিসাবে আমরা লিখেছিলাম মাইনাস

0: বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। আমরা তো রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিরূপকটা নিয়ে এতক্ষণ আলোচনা করছি, কিন্তু নিরূপকটা ছাড়াও তো কিছু অংশ আছে, তাকেও তো ভাবতে হবে, ঠিক আছে? সেটা হলে কি, প্রথমে ছিল মাইনাস বি লবে আর নিচে ছিল টু এ, ওই যে বি লবের প্রথম অংশে যে বি ছিল আর হরেতে যে এ ছিল, এই এ আর বি এর মধ্যে কোনো একজন যদি অমুলাদ হয়ে যায় তাহলে তো বিজটা অমুলাদ হয়ে যাবে। কিন্তু যদি এরা দুজনেই মুলাদ হয়, এ এবং বি এর দুজনেই যদি মুলাদ হয় তাহলে বিজ দুটো মুলাদ হবে। তাহলে আবার এটাকে বলছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হওয়ার সঙ্গে সঙ্গে যদি এটা পূর্ণবর্গ হয় তাহলে বিজ দুটো হবে বাস্তব, অসমান এবং মূলদ, ঠিক আছে? সঙ্গে শর্ত কি, না এ এবং বি দুজনেই মূলদ, এটা ধরে নিয়ে। এবারে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো কিন্তু পূর্ণবর্গ যদি না হয়, পূর্ণবর্গ হলো না মানে ফোর সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স এই টাইপের নাম্বার যদি না হয়, সাপোজ সেভেন ফাইভ সিক্স ইলেভেন থার্টিন এরকম যত অসংখ্য সংখ্যা আছে এদের যদি কেউ হয়, তার মানে পূর্ণবর্গ হলো না মানে ওই প্লাস মাইনাস স্কোয়ার রুটের ওই অংশের স্কোয়ার রুটটা উঠবে না, তখন ওই অংশটা রুট হিসাবে থেকে যাবে। রুট হিসাবে থেকে গেলে তাহলে বীজ যেটা পাবো সেটা আর মূলদ পাবো না, র্যাশনাল পাবো না, মানে মূলদের ইংলিশ টার্মটা র্যাশনাল, তাই তো? র্যাশনাল নাম্বার হবে না, ইরেশনাল নাম্বার হবে। তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দ্যান জিরো বাট পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে এর যে বীজ দুটো সেই বীজ দুটো বাস্তব হবে, অসমান হবে এবং অমূলদ হবে, ঠিক আছে? কারণ অমূলদ কেন হলো, কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসি পারফেক্ট স্কোয়ার হলো না বলে সেই কারণে অমূলদ হবে। ওকে, আচ্ছা, তা আর একটা কেস আলোচনা করি, সেটা হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় তাহলে কি হবে উৎসব?
1: স্যার তাহলে এটাতে কোনো বাস্তব বীজই থাকবে না।
0: ইয়েস, বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হওয়া মানে স্কোয়ার রুটের ভেতরে আমরা নেগেটিভ কোয়ান্টিটি পেয়ে গেলাম। স্কোয়ার রুটের ভেতরে নেগেটিভ মানে কাল্পনিক সংখ্যা এবং তারা অসমান। অসমান কেন? কারণ প্লাস মাইনাসের পরে যে বি স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ওটা জিরো তো হয়নি, নেগেটিভ রুটের ভেতরে নেগেটিভ হয়ে থাকতে পারে কিন্তু জিরো তো হয়নি। যেহেতু জিরো হয়নি তার মানে প্লাস মাইনাসের পরবর্তী অংশটা থেকে গেছে, থেকে গেছে মানে দুটো বীজ আনইকুয়াল হয়েছে, অসমান হয়েছে, ঠিক আছে? তাহলে এবার আমি যে এই বীজদ্বয়ের প্রকৃতি বা নেচার সম্বন্ধে যা কিছু আলোচনা করলো তারও একটা সামারি করি। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে বীজগুলো বাস্তব হবে এবং সমান হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে বীজ দুটো বাস্তব হবে এবং অসমান হবে। এবারে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরোর মধ্যে আবার দুরকম ভাগ করছি। এক নম্বর হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো এবং পূর্ণবর্গ রাশি অর্থাৎ পারফেক্ট স্কোয়ার যদি হয় তাহলে বীজ দুটো বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। তবে মূলদ হওয়ার জন্য অতিরিক্ত শর্ত, এ এবং বি এদের দুজনকেই মূলদ হতে হবে। যদি এ এবং বি এর কোনো একজন অমূলদ হয়ে যায় তাহলে ওই বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণবর্গ হওয়া সত্ত্বেও বীজ দুটো কিন্তু অমূলদ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ওই বাস্তব আর অসমান এটা থাকবে, বীজ দুটো বাস্তব এবং অসমান হবে এটা রাইট, কিন্তু বীজ দুটো অমূলাদ হয়ে যাবে কখন, যদি এ এবং বি এর মধ্যে কোনো একটা অমূলাদ হয়ে যায়। কিন্তু এ এবং বি এর দুজনেই যদি মূলাদ হয় তাহলে বীজ দুটো বাস্তব হবে, অসমান হবে এবং মূলাদ হবে। আচ্ছা, সেকেন্ড কেস বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরোর ফার্স্ট কেস তো বললাম যদি পূর্ণবর্গ হয়, সেকেন্ড কেস হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো কিন্তু পূর্ণবর্গ নয়, সেক্ষেত্রে কী হলো, বীজ দুটো বাস্তব, অসমান এবং অলওয়েজ অমূলদ, ইরাশনাল, এটা কিন্তু মূলদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো এবং পূর্ণবর্গ হয়েও কখনো কখনো অমূলদ হতে পারে। কখন অমূলদ হতে পারে, যদি এ এবং বি এর মধ্যে কোনো একটা অমূলদ হয়ে যায় তাহলে অমূলদ হতে পারে। কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো এবং পূর্ণবর্গ যদি না হয় তাহলে রুট দুটো কিন্তু কখনোই মূলদ হওয়ার কোনো স্কোপ নেই, যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণবর্গ নয়। অতএব আমরা একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে রুট দুটো অমূলদ হবে, আর সেই সঙ্গে তো বাস্তব এবং অসমান হবেই। সর্বশেষ যেটা পেলাম সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দ্যান জিরো হয় তাহলে বীজ দুটো হবে অবাস্তব বা কাল্পনিক এবং তারা অসম। আচ্ছা, আমরা আমাদের এই চ্যাপ্টারের আলোচনার মোটামুটি শেষের দিকে চলে এসেছি। দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ জেনেছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এই দুটো বীজকে যদি আমরা আলফা এবং বিটা দিয়ে ডিনোট করি, লিখি, তাহলে ওখান থেকে কী পাই, আলফা বিটা ওয়ান হওয়ার অর্থ হচ্ছে সি বাই এ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ সি ইকুয়াল টু এ, ঠিক আছে, তার মানে কোনো দীঘার

0: সমীকরণে যদি ধ্রুবক পদ সি এবং এক্স স্কোয়ারের সহগ যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে ওই দ্বিঘা সমীকরণের বীজ দুটো পরস্পরের রেসিপ্রোকাল বা অনন্যক হয়। এরকম একটা ইকুয়েশনের এক্সাম্পল, 2x² - 5x + 2 = 0, মানে যার x² সহগ 2 এবং ধ্রুবক পদটাও 2, যেহেতু দুটো সংখ্যাই এ এবং সি ইকুয়াল, তার মানে এর একটি বীজ অপর বীজের অনন্যক। আচ্ছা, আবার আর একটা কেস আলোচনা করি। এমন তো হতে পারে যে দুটো যে বীজ ধরলাম বা বেরোলো, ধরো আলফা এবং বিটা, বীজ দুটো সাংখ্য মানে সমান কিন্তু পরস্পরের বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ α = -β হওয়ার অর্থ α + β = 0, আর α + β মানে একটু আগে জেনেছি বা আমরা আগেও পড়েছি -βa - βa = 0, সেটা কি মিন করে? তার মানে b = 0। তার মানে একটা দ্বিঘাত সমীকরণের যদি x এর সহগটা শূন্য হয়ে যায়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি হয়? পরস্পরের সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। এমন এক্সাম্পল কি হতে পারে, x² - 4 = 0 বলেছি, মানে কি মিডলে যে টার্মটা x সহগ x চলযুক্ত যে টার্মটা সেটা বলিনি, x² - 4 মানে বিটা নেই, তাহলে এখান থেকে সলিউশন কি পেলাম, x = +-2, মানে x² - 4 = 0, মানে x² = 4, x = +-2, তার মানে বীজ দুটো কী হলো, একটা +2 আর একটা -2, মানে সাংখ্য মানে সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। ঠিক আছে, এবং এই যে জিনিসটা এখান থেকে পেলাম এই বীজদ্বয় সম্বন্ধ থেকে, যে α = -β হলে α + β = 0, যদি b = 0 হয় তাহলে বীজ দুটো পরস্পরের সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয়। যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আলফা বিটা কথাটা আর উচ্চারণ না করি, আমরা এইভাবে বলতে পারি, x² - বীজদ্বয়ের যোগফল (x) +বীজদ্বয়ের গুণফল = 0। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক অজয় বৈদ্য ও দুই শিক্ষার্থী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92%, সর্বনিম্ন 54%। বিকেল 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শিল্পী পায়রানী খোম্বাড়ি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে কৃষি বিষয়ক অনুষ্ঠান, কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে সাক্ষাৎকারে রতন মুর্মু।

6:15 লোকগীতি ফিলিপ টুডু এবং সহশিল্পীবৃন্দ, করণ হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, নোনা জলে মাছ চাষ এবং খাদ্য ভাবনা। সাক্ষাৎকারে ডক্টর তাপস কুমার ঘোষাল, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাসরায়। জিওল মাছের প্রজনন, সাক্ষাৎকারে কল্লোল বোদালি এবং সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাসরায়। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় রক্তচাপ নিয়ন্ত্রণেই সুন্দর জীবন। অতিথি ডাক্তার নীলাদ্রি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী বিপ্লব ভট্টাচার্য। 9:30 দৃষ্টিপথ, বিকল্প শক্তি সন্ধানে, এই বিষয়ে ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ। সম্পাদনা এবং প্রযোজনায় দেব

কৌশিক ঘোষ। বাংলা ছায়াছবির গান রাত ১০টায়, ১০টা বেজে ৩০ মিনিটে নজরুল গীতে শিল্পী স্বাগতা মিত্র, ১০টা বেজে ৪৫ মিনিটে রজনীকান্তের গান শিল্পী সুজাতা রায় মান্না, ১১টায় আধুনিক সঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সুচরিতা সাহা।

11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শরৎ, শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। 11:40 খেয়াল, শিল্পী মন্দিরা লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে একটু পরেই 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনাম সিং, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুলগুলসান উপস্থাপনায় পুনাম সিং, 7:10 শিল্প সংলাপ, চট শিল্পে এক সফলতার কাহিনী, এই বিষয়ে শুনবেন মহুয়া রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল। ৭:30 দর্পণ উপস্থাপনায় পুনাম সিং, 8:00 ছায়াছবির গান, নানা রঙের গান, 8:15, 9:16 স্পটলাইট, ১০:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, ১১:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা খবর পাড়ায় ধনঞ্জয় সরেন। সোমনাথ অমৃত মহোৎসবে সেলেদ কাতে মারাম মন্ত্রী মানতন নরেন্দ্র মোদি দয় মেন কেদা সোমনাথ অমৃত পরাব দো একেন মারেন পরাব দো বাং বিচকম দারাই কান 1000 সেরমা ধুরিয়ে দিশম উদ্গাউ রিয়া মিত মহত আনা জখেদ গে কানা। মারাম মন্ত্রী দো গেমিত মে রিয়া মহত কথায় সাব রাকাব কেদা। উনি দয় মেন কেদা ইন হিলো গে দিশম রিয়া পেয়া লেবেন দাঁড়ে আনা বিডো হই লেনা আর ভারত রেন সাণেসিয়ে কদো জেগেতেরি রে দিশম রিয়া ক্ষমতায় প্রমাণ কেদা। আজা কথা লেকাতে ওনা বিডো দো জেগেত এ উদু আদে তাহেন ভারতা রাজারিকে আনা দাঁড়ে দো তিনা কেটেয়া। তেহেন দোহড়াতে বেনাও আকান সোমনাথ মন্দির উঠেওনা রেয়া 15 সেরমা পুরো দিশা পুইলো জ্যোতির্লিং মহাদেব মন্দির রে লাসাণ হেতে মারাম মন্ত্রী দয় বঙ্গা বুরু কেদা। পনতরে নাওয়াগে তোল আকান বিজেপি সরকারি মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারিয়া আয়ুরতে তেহেন পুইলো মন্ত্রী মান্ডেরা দুপুড়ুবরে আইমা কথা কো গোটা হাকানা। নবান্ন রেনা গেপুন চুড়রে ক্যাবিনেট কাঁধারে মন্ত্রী মান্ডেরা দুপুড়ুব তায়াম খবরিয়ে কো হেলমেলরে উনি দয় মেন কেদা সীমা আড়েরে জনুম তারতে এটেদ লাগিন পুঙ্গে মড়ে মাহা মধ্যে বিএসএফ ঠেক লক্তি নাপিত হাসা জায়গা কো উচড় হাকোয়া। ভূমি সংস্কার দপ্তর প্রধান সচিব আর মুখ্য সচিব নয়া দিশা অঙ্গীভার কো এম আকাওয়া দিয়া পটুক পারম কো সুযোগ এম লাগিন গে তৃণমূল কংগ্রেস সরকার দো নুমিন দিন হাসা জায়গা বাঙে এম আকাদা মেনতে লালিস আকাদায় মুখ্যমন্ত্রী দো। মানতান আধিকারী দো আরহ মেন্তরা কেদা আয়ুষ্মান ভারত পান্থা দো তেহেঙ্গে নয়া পনত সাঁও জোয়াওয়েনা। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রেয়া সুবিধা হো নিত পনতরে মানওয়া কো নামা। হড় লেখা লেখান কেন্দ্রীয় সরকার উনুদু তেহেঙ্গে সিগিল হইউ কানা মেনতে মুখ্যমন্ত্রী দয় মেন কেদা। উনি দো আরহ মেন কেদা পনত পুলিশ সার্ভিস আইএস আইপিএস অফিসার কদো তালমা সরকার আচেত হাতাও ইদি কাতে তেহেঙা দুপুড়ুবরে ঠাউকা হাকানা। পনতরে তঙ্গে মেনা সাঁওতারি নিরৈ পন্থা কদো বাং বন্ধওয়া মেনতে মুখ্যমন্ত্রী দয় মেন কেদা। নাগারমাডের দুর্নীতি মামলার মারেন দমকল মন্ত্রী সুজিত বসু দো তেহেন ইডি দপ্তররে হেজির লেনা। হপন তে সমুদ্র বসু হো সাঁরে মেনায়া মেনতে বেওরা নাম কানা। আইমা দিন দমদম নাগার সাঁও জোয়াওরে তাহেকান অক্ত নিয়োগ কামি হরারে আজা যাহান ভূমিকা তাহেকানা সে বাং ওনা দিশে হো কুলি তলাস এত কিনা কো তুনুখি কদো। ভোট লাহা অফিসার দো সুজিত বসু কো ডাকেলে দেয়া। মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী পিএ চন্দ্রনাথ রদ গজ ঘটনরে সাব আকাদ কো ময়ঙ্করাজ মিশ্র ভিকি মর্জ আর

0: আর রাজ সিং দো তেহেঞ বারাসাত আদালত রেখো সামাং কেট করে গেপে মাহা রেয়া পুলিশ হেফাজত রে তাহেন লাগিন হুকুমে এম আকাদে বিচারিয়া নোয়া লাহা উনকু দো মেডিকেল বিডাও কেত কোয়াকো উত্তর প্রদেশ খনগে নুকু পেনে হর গ্রেপ্তার কেত কো তায়ম কলকাতা রেকো আগু কেত কোয়া নুকু দো সানাম কোগে শার্প শুটার কানা কো মেনতে বাড়াই নাম আকানা লাহারগে বাড়াই কানা পারমেন তুরুই মে হিলো মধ্যমগ্রাম রে ডাহার রে গুলি কাতে কো গজ কে দিয়া শুভেন্দু আধিকারী পিএ চন্দ্রনাথ রদ্দ। দক্ষিণ দিনাজপুর জেলা রেয়া বংশীহারী থানা রেয়া দেউরিয়া আতুরে সিধু কানহু তাকিনা মুঠান রপুদ ঘটনরে আডি আট বিরোধ আকাদায় অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি AIJASC পশ্চিম বাংলা পনত কমিটি রেনি পার্শ্বদ মানতান পরিমল হাসদা গমকে যাহাই উনকিনা মুঠান কো রপুদ আকাদা উনকু উসারা গ্রেপ্তার লাগিন সরকার পাহাটা খন উনকিনা মুঠান বেনাও আরু সাঁতে আইমা দাবি কো তাহেন কানা মেনতে মানতান চিত্তরঞ্জন মাঝি গমকে বাড়াই হেচো আকাদ লেয়া। আইএসএল ফুটবল রে তেহেন ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব FC কিন সামাং দাপ্রামোয়া যুব ভাতৃ ভারতী খেলন ডেহিরে ম্যাচ দো এহবোয়া সিঙ্গার 2:30 টিড়ি রে গেল ম্যাচ রে 21 পয়েন্ট হামেট কাতে ইস্ট বেঙ্গল দো লিগ তালিকা রেয়া চটাত রে মেনায়া 7 থক রে মেনায় পাঞ্জাব FC ওয়া বরাবরি ম্যাচ রে পয়েন্ট মেনা 18। আইপিএল ক্রিকেট রে হিমাচল প্রদেশ রেয়া SPCA স্টেডিয়াম রে তেহেন পাঞ্জাব কিংস আর দিল্লি কিন সামাং দাপ্রামোয়া ম্যাচ দো এহবোয়া সিঙ্গার 2:30 টিড়ি রে হান্তে হলানো রায়পুর রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দো 12 উইকেট তে মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস দো 5 উইকেট তে লখনউ সুপার জয়েন্টে হারাও কেদেয়া। আতু টোলারে ওড়া পিছি সাফাসাফি নল দা এম লাগিন কেন্দ্রীয় সরকার দো জল জীবন মিশন পান্থা পনত লাগিন 12,700 টাকা এম রে সাই এ এম আকাদা। তেহেঞাক খবর পাহাড় দো নোডেগে মুচাদ এনা।
1: আখড়া দো চনুক কানা আকাশবাণী কলকাতা রে গীতাঞ্জলি উছেন তালমা খন নিত আজম তাবন পে ফিলিপ মার্ডি আর সাঁতেন কোয়া দং সেরিং।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁচ মন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। নবান্নে আজ নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব ভাগ করে নেন। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 15 বছর ধরে রাজ্যে কয়লা গরু বালি পাচারের পাশাপাশি আদিবাসীদের সঙ্গেও যে দুর্নীতি হয়েছে তার ফলে রাজ্যের আর্থিক অবস্থা বেহাল। এক মাসের মধ্যে সবকিছু বন্ধ করা এবং উন্নয়নের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন।
1: বেঙ্গল মে চলতে রে 15 সাল মে মমতা কে শাসনকাল মে ও বন্ধ হনা চাহিয়ে ইসলিয়ে সারে ডিএম কো নির্দেশ দিয়া জো আমারা সিএম থা ও নির্দেশ দিয়া ডিএম কো যে আগলে এক মহিনে মে সারে ও যে কাম চলতা হে কাট মানি তোলাবাজি ইলিগাল কাজ চলতা সারে বন্ধ হনে কে নির্দেশ দিয়া আর এক মহিনে বাদ ফের রিভিউ মিটিং হোগা যে বন্ধ হোগা কি নেই হোগা ও কোল ভি হো ও বালি ভি হো সারে যে ইলিগাল কাজ কটেল ভি হো সারে গাই তস্কর সব এক মহিনে কে অন্দর ফের মিটিং হোগা রিভিউ মিটিং ও মিটিং মে কিতনা কাম হুয়া কিতনা নেই হুয়া ও ফের রিভিউ হোগা।
0: উল্লেখ্য ব্রিগেড গত শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই পাঁচ বিধায়কও মন্ত্রী পদে শপথ নেন। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্যসচিবকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এই রাজ্যকে আজ থেকেই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধেও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরো বলেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে বলেও নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে নির্দেশ দেন। দীর্ঘ 2 বছর পর

0: কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে অন্দরন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আজ প্রবেশ করেন বিজেপির প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। প্রধান ননীবালা বর্মন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে ওই দপ্তরে ঢোকেন। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে জয়ী হওয়া সত্ত্বেও এতদিন তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতেও আজ দীর্ঘদিনের তালাবন্দি অচলাবস্থার অবসান ঘটিয়ে জনপরিষেবা চালুর উদ্যোগ নিলেন বিধানসভা নির্বাচন বিজেপির পরাজিত প্রার্থী বিশ্বজিৎ পাল। তার উপস্থিতিতে পঞ্চায়েত ভবনের সামনে লাগানো বিজেপির দলীয় পতাকা সরিয়ে ফেলা হয়। হুগলির গোঘাটে 2 নম্বর ব্লকের হাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষুব্ধ গ্রামবাসীদের তালা লাগিয়ে দেওয়া তৃণমূল কার্যালয়ের চাবি আর তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বকে ফিরিয়ে দিয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025-এর চলতি বছর 1 জুলাই থেকেই চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করে এই আইন রূপায়ণের প্রক্রিয়া চলেছে।
1: বিকশিত ভারত জি রামজি অধিনিয়ম কি অধিসূচনা জারি কর দি গই। 1 জুলাই से अब विकसित भारत जी राम जी योजना के अंतर्गत ग्रामीण क्षेत्र में रोजगार चाहने वाले हमारे मजदूर भाइयों को बहनों को अब 100 नहीं साल में 125 दिन का रोजगार दिया जाएगा।
0: গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরির আধিকারিকদের নিয়ে এই মর্মে আজ এক বৈঠক করেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 7:35।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
4: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
3: এখনও পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
5: কম সুদে লোন চান তাও অ্যাপ থেকে বা
6: বললো ফাদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
7: RBI এ কথা বলে
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1টি জায়গায়। আগামীকাল হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কতায় জানানো হয়েছে, ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ধমকা হাওয়া বয়ে যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং 2 মেদিনীপুর জেলার 2-1টি জায়গার ওপর দিয়ে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার দু

জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায়। আগামী ২৪ ঘন্টায় ডিভিসি অঞ্চলে আবহাওয়ার কোনো সতর্কতা নেই। আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর।

0: একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায় তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: এপার বাংলা, ওপার বাংলা, দুই বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বলছি আপনাদের রাম ভাই। কেমন আছেন সবাই? ভালো তো? দেখুন, আমরা তো বাঙালি, তো সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের কিন্তু একটা বিশাল বদনাম আছে। কেন বলুন তো? সবাই আমাদের না ভেত বাঙালি বলে। আসলে আমরা তো ভাত খাই, হ্যাঁ, তো সেজন্য বাইরের মানুষজন আমাদের বলে ভেত বাঙালি। যদি আবার ভাবেন অন্যভাবে মেছো বাঙালি, তাহলে কেমন হবে বলুন তো? মানেরও মাছ খাই তাহলে মেছো বাঙালি। আরে লোকে যা বলছে বলুক, তাতে আমার কি আর আপনার কি বলুন? হ্যাঁ, আমরা ভাতও খাবো, মাছও খাবো, মৎস্য খাবো, কিন্তু খাবো কি করে? তাহলে তো মাছের উৎপাদনটা বাড়াতে হবে। আজকাল তো দেখাই যাচ্ছে যে মাছের উৎপাদন বাড়াতে গেলে অনেক বেশি পরিমাণে খাদ্যের যোগান দিতে হচ্ছে, আর সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। লাভটা তো আনতে হবে ভাই, পকেটে নাই করি তাহলে কিন্তু কোনো কিছুরই দাম নেই। করিটা আসতে হবে, আসবে কি করে, প্রশ্নটা সেখানেই তো। আমরা দেখুন, যদি একটু ভাবি তাহলে এসেই যায় সুন্দরবন। সুন্দরবন লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা মানে সমুদ্র উপকূলবর্তী এলাকায় নোনা জলের উৎস পাচ্ছি, তো সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা মৎস্য চাষ ব্যাপক আকারে এবং বিজ্ঞান ভিত্তিতে শুরু হয়েছে। আর তার জন্যে সেই বিজ্ঞান ভিত্তিতে মাছ চাষ করার জন্য কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার একটা বিশেষ সংস্থা রয়েছে যারা এ নিয়ে কাজ করছে। আসছি সেই প্রসঙ্গে একটু পরে। শুধু জীবন জীবিকা নয়, মাছ চাষ যেন তাদের প্রাণ, তাদের জীবন। কত জীবনের ঝুঁকি নিয়ে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান ভাবুন তো একবার। রয়েছে সমুদ্রের ঝঞ্ঝা, রয়েছে নানা ধরনের যে জলবায়ু পরিবর্তন আজকাল হচ্ছে, তো নানা সমস্যার মুখে তারা পড়ছেন, তবুও কিন্তু মাছ চাষকে তো ছাড়তে পারেন না, কারণ তারা তো মাছ চাষ থেকেই নিজেদের জীবন জীবিকা রুজি রুটি যা কিছু বলুন তা সঞ্চয় করে নিচ্ছেন। আর সেই মাছই কিন্তু পরবর্তীতে বাজারে আসছে, আমরা খাচ্ছি। তাহলে তাদের এই যে জীবন জীবিকার জন্য এই ঝুঁকি, তারা দু পয়সা রোজগার করার জন্য ভাবছেন বটে, তো ভেবে দেখুন তো। আমরা যারা মাছ খাচ্ছি খুব আমোদে খুব উৎসাহ সহকারে, যদি তারা এই কাজটা না করতেন তাহলে আমরা কোথায় যেতাম, কিভাবে পেতাম এত মাছের যোগান? কারণ সেটা তো বিল বাউরে সম্ভব নয়, এত মাছ আসবে কোথা থেকে সমুদ্র ছাড়া? একবার তাই সকল শ্রোতা বন্ধুদের বলব, আপনারা মাছ চাষী ভাইদের যারা সমুদ্রের নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যান, তাদের কথা একটু ভাবুন। আসুন আমরা অঙ্গীকার করি, বিপদে আপদে ঝড় ঝঞ্ঝায় বা প্রাকৃতিক নানা ধরনের যে সমস্যার কারণে তারা বিপদগ্রস্ত হন, আমরা তাদের পাশে আছি, থাকব। আর শুধু রসনা পূর্তি কেন, রসনা পূর্তি ছাড়াও কত শত মানুষের জীবন জীবিকা নির্ভর করছে এই মাছ চাষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর শুধু তো তাই নয়, অর্জিত হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। তাই আজ আমরা কথা বলব বন্ধুরা দুই বাংলার মৎস্যজীবী বন্ধুদের জন্য। আজকের বিষয় নোনা জলে মাছ চাষ ও খাদ্য ভাবনা। আর এই বিষয়ে বলার জন্য স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়ে এসেছেন ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার এন্ড রিসার্চ, অর্থাৎ ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত সিবা, সেন্ট্রাল ইনস্টিটিউট অব ব্র্যাকিশ ওয়াটার।

0: একুয়াকালচার বাংলায় বললে কেন্দ্রীয় নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থান এর পক্ষ থেকে কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর তাপস কুমার ঘোষাল। ডক্টর তাপস, স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: যে কথাটা এতক্ষণ বলছিলাম আপনি শুনছিলেন, আপনি হচ্ছেন একজন বিশেষজ্ঞ আর আমি হচ্ছি আমাদের শ্রোতাদের রাম ভাই, এই আপনাদের সঙ্গে সঙ্গে থেকে একটু আধটু বলতে শিখেছি এই মাত্র। তা বলছিলাম কি, কৃষক বন্ধুদের জন্য অবশ্যই, কারণ যারা চাষ করেন ভাই, মাছ চাষ, তারাও কিন্তু কৃষক। কৃষক কিন্তু আজকে শুধুমাত্র মাঠে চাষ করলে কৃষক নন বা মাঠে চাষ করলে কৃষিকাজ নয়, কৃষি কাজের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে দিকে দিকে। কিরকম? যেমন জমিতে আমরা লাঙ্গল করব তখনও আমরা কৃষক চাষি, আমরা যদি মাছ চাষ করি তবুও সেটা চাষি, আমরা যদি পশু পালন করি তবুও চাষি, আমরা যদি মেষ পালন করি, ছাগল পালন করি বা অন্যান্য যে কোনো প্রাণী প্রতিপালন করি তাহলেও কিন্তু আমরা চাষি। ঠিক বলছি তো? তো কৃষকদের কথা আমাদের ভাবতে হবে, মনে রাখতে হবে। যদি ধরা যায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি চ্যানেলে কৃষি কথার আসর, সেখানে কিন্তু আমরা কথা বলি সেই সমস্ত মানুষজন যারা গ্রামে বসবাস করেন এবং কৃষিজীবী, কাজ করছেন অথচ মুনাফা পাচ্ছেন না, এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের জানান। আমাদের দপ্তরে আপনারা চিঠি লিখুন, আমাদের মেইল নাম্বার আমরা দিয়ে দেব অনুষ্ঠানের পরে। কথা বলবো নোনা জলে মাছ চাষ ও খাদ্য ভাবনা নিয়ে, যে কথা বলছিলাম ডক্টর তাপস কুমার ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, প্রিন্সিপাল সায়েন্টিস্ট বা প্রধান বিজ্ঞানী এই কাকদ্বীপ রিসার্চ সেন্টারের রয়েছেন তিনি। আমরা জেনে নেব তার কাছে আমাদের রাজ্যে মূলত বা সেটা কেন, বরং আমরা এইভাবে বলি তাপসবাবু, যদি সামগ্রিকভাবে মাছ চাষের অর্থনৈতিক গুরুত্বটা সম্পর্কে একটু বলে নেওয়া যায় কেমন হয়?
1: হ্যাঁ, অবশ্যই। তো আমরা যদি একটু পরিসংখ্যান দিয়ে বোঝার চেষ্টা করি ব্যাপারটাকে, আমাদের ভারত সরকারের আমাদের ফিশারিজ, মৎস্য, পশুপালন এবং যে ডেয়ারিং মন্ত্রক আছে দিল্লিতে, তো তার যে বিগত বছরের পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে কি আমাদের ভারতবর্ষে 16.24 মিলিয়ন মেট্রিক টন, অর্থাৎ 162 লাখ টনেরও বেশি মাছ কিন্তু গত বছর আমাদের উৎপাদিত হয়েছে, এবং তার মধ্যে ধরুন প্রায় 4 মিলিয়ন মেট্রিক টন বা 40 লাখ টন মাছ আমাদের সমুদ্র থেকে আহরণের মাধ্যমে হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে সমুদ্র থেকে বহু লোক আমাদের মাছ ধরতে যায় ধরার মাধ্যমে, কিন্তু বাকি যে ম্যাক্সিমাম যে মাছটা, বেশিরভাগ মাছটাই কিন্তু আমাদের আমাদের যে খাল বিল নদী নালা সেখান থেকে কিন্তু আহরণের মাধ্যমে কিংবা চাষের মাধ্যমে আমাদের কিন্তু আজকে উৎপাদিত হচ্ছে।
0: আচ্ছা,
1: আমাদের রাজ্যেও প্রায় আমাদের 16-17 লাখ টন আমাদের কিন্তু মাছ
0: উৎপাদিত
1: হচ্ছে। তো কাজী, এবং আজকের দিনে যদি দেখি, আমরা বলতাম যে আগেতে বলতো কোথায় যাচ্ছিস, মাছ ধরতে যাচ্ছি, এখন কিন্তু আর মাছ ধরতে যাওয়া বলা হয় না, এখন বলে মাছ চাষ করতে যাচ্ছি, মাছ চাষ করছি। মাছটা কিন্তু ধরা থেকে, অর্থাৎ ধরা মানে এটাকে বলতো আমরা ক্যাপটিভ, জাল ফেলে সমুদ্র থেকে বা নদী থেকে মাছ ধরা, আজকে কিন্তু মাছ চাষ, অর্থাৎ একটা পুকুরের মাধ্যমে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কিন্তু চাষি ভাইরা কিন্তু মাছ চাষ করছে।
0: তাহলে এই কথা বন্ধু আপনাদের বলছি, যে কথাটা ডক্টর তাপস বললেন যে মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। আপনারা কি মনে রাখেন আগের অনুষ্ঠানে আমি বলছিলাম যে এগ্রিকালচার করার অর্থ অনেকে হয়তো খাটো করে দেখেন, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে একসময় ভাবা হতো যে কিছু একটা চাষ করলেই বোধ হয় সেটা কৃষিকাজ হয়ে যায়, এগ্রিকালচার হয়ে যায়। এগ্রিকালচারটা কিন্তু প্যারাডাইম শিফট হয়ে গেছে, অর্থাৎ ভীষণ রকম ভাবে অন্যভাবে ভাবনা হচ্ছে যে এটা শুধু কালটিভেশন প্র্যাকটিস নয়, শুধুমাত্র চাষবাসের কথা নয়, এগ্রিকালচার বৃহদার্থে এখন একটা এন্টারপ্রাইজ। ঠিক বলছি কি? তাহলে ব্যবসার একটা জায়গায় চলে এসছে, আমরা যে চাষটা করলে পরে আমরা বেশি লাভবান হব আমরা তাই করব, মুনাফা যেখানে বেশি আছে আমরা তাই করব। কেন আমার দেশের চাষিরা ভুকা মাছটা খেয়ে মরবেন?
1: তো এই প্রসঙ্গে আর একটু যদি আমি বলি, একটু দৃষ্টিপাত করি যে আমাদের দেশে প্রায় 16 মিলিয়ন ফার্মার্স এই আজকে কিন্তু মাছ চাষের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত
0: জড়িয়ে আছে,
1: এবং আরো বহু লোক, লক্ষ লোক তারা কিন্তু হয়তো মাছ চাষ প্রত্যক্ষভাবে করে না, কিন্তু পরোক্ষভাবে মাছ বিক্রি, মাছের প্রক্রিয়াকরণ, মাছের বাজারজাতকরণ এইভাবে কিন্তু তার সঙ্গে জড়িত আছে। কাজেই বোঝা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের একটা আজকে মাছ চাষ একটা বিপুল কর্মসংস্থান, বেকার যুব যুবতীদের জন্য একটা বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। এবং আমরা যদি দেখি যে আমাদের ভারতবর্ষে একটা বিস্তীর্ণ এটা যে একটু আগে যারা বললেন সমুদ্র তীর।

0: বর্তী একটা তটীয় এলাকা আছে, প্রায় 8818 কিলোমিটার একটা বিস্তীর্ণ একটা কোস্টাল তো সেই সব 9টা রাজ্য আছে আমাদের ভারতবর্ষের, বেশ কিছু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ কথা তো আপনি বললেনই একটু আগে, তিনটে জেলা আছে। তো কাজেই আমাদের ভারতবর্ষে যদি দেখি, আমাদের কিন্তু এখন প্রায় 1.24 মিলিয়ন হেক্টর, অর্থাৎ 12 লাখ হেক্টর জায়গা কিন্তু আমাদের নোনা জলের সম্পদ আছে, যেটা কিন্তু আমরা কৃষিকাজে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না, আমরা পানও করতে পারি না, এবং সেখান থেকে কিন্তু আজকে আমরা বিপুল পরিমাণে মাছ বা চিংড়ি উৎপাদিত করছি, এবং সেটা আমাদের যেমন রসনাতৃপ্তি হচ্ছে, আমাদের কিন্তু বিদেশের বাজারেও প্রায় রপ্তানি করে আমরা বিগত বছরে প্রায় আমরা 57,586 কোটি টাকা, এবং সেটা আমাদের দেশের বিপুল অঙ্ক আমরা রপ্তানি করেছি, এবং সেটা আমাদের দেশের টোটাল জিডিপি তার প্রায় 1.1%, এবং আমাদের এগ্রিকালচার জিডির মধ্যে প্রায় 7% কাছাকাছি।
1: তো চলে আসি মূল প্রসঙ্গে, আমাদের রাজ্যের কথা যদি ধরি, আপনি যদি ডক্টর তাপস একটু বলেন যে মূলত কি কি ধরনের মাছ চাষ হয়ে থাকে।
0: আমরা যদি আমাদের রাজ্যে যে নোনা জলের মাছ চাষের যে প্রসঙ্গ আমরা আলোচনা করছি, তাদের কিন্তু আমাদের রাজ্যের যে তিনটি কোস্টাল জেলা, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সেখানে প্রায় আমাদের 2 লাখ হেক্টরের মতো আমাদের কিন্তু জায়গা আছে, যেখানে কিন্তু মাছ চাষ সম্ভব, এবং তার মাত্র 1/3 এরিয়া, অর্থাৎ 70-80 হাজার হেক্টর আমরা কিন্তু এখন মাছ চাষ করছি, নোনা জলের মাছ, এবং সেটাও কিন্তু বিজ্ঞানসম্মত উপায় নয়, অনেকটা প্রথাগত উপায়ে করছি। আস্তে আস্তে চাষি ভাইরা কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে নোনা জলের মাছ চাষ, যেমন আমাদের মিশ্র চাষ করছেন আমাদের।
1: আচ্ছা, এই প্রসঙ্গে বলি তাপস, বিষয়টা হচ্ছে যে শোনা যাচ্ছে আজকাল প্রচুর পরিমাণে নোনা জলে চিংড়ি চাষ হচ্ছে এবং খুবই লাভজনক, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের কৃষকবন্ধুদের।
0: তো রাম ভাই, যেটা বলছিলাম আমি যে আমাদের নোনা জলের যেমন একটা সাদা মাছ যেটা বলছি আমরা মিশ্র চাষ, আমাদের ভেটকি, পার্শে, ভাঙন, ট্যাংরা এইগুলো যেমন আছে, তার সঙ্গে কিন্তু আমরা নোনা জলের মাছ চাষ বলতে যা বুঝি যে চিংড়ি চাষটাকেই মূলত বোঝা হয়।
1: ঠিক ঠিক।
0: এবং যেহেতু চিংড়ি আমাদের সোনার ফসল আমরা বলি, এবং আমাদের ভেরি অঞ্চলে এখনো চিংড়িকে বলে, বাগদা চিংড়িকে বলে ভেরি লক্ষ্মী, তো সেই যে বাগদা চিংড়ি, এবং বর্তমানে আরেকটা নতুন আমরা বিদেশ থেকে চিংড়ি নিয়ে এসেছি যেটাকে বলা হচ্ছে ভ্যানামি চিংড়ি। যেই চিংড়িটা আপনারা দেখতে হয়তো অনেকটা আমাদের চাপড়া চিংড়ির মতো, এবং আমরা যদি জানি যে আমাদের আজকে দেশীয় বাজারে কিন্তু এই ভ্যানামি চিংড়ি বেশি পাওয়া যাচ্ছে, তো এই বৈশিষ্ট্য হচ্ছে চিংড়িটার চাপড়ার সঙ্গে তফাৎ হচ্ছে যে এই চিংড়িটা সাদা কিন্তু সুরগুলো হচ্ছে লাল, তা আপনারা দেখবেন বাজারে যে এখন লাল সুর সুন্দর চিংড়ি 15-20 গ্রামের চিংড়ি কিন্তু এখন প্রায় 300-350 টাকায় কিন্তু প্রতি বাজারে বিক্রি হচ্ছে।
1: একটা কথা কিন্তু বলতেই হয় যে এই যে মাছ চাষী বন্ধুরা আজকাল যেভাবে উৎপাদনের কথা ভাবছেন, বাড়িয়ে দেওয়ার কথা ভাবছেন, তাতে করে বাজারে কিন্তু আমরা অনেকটা সস্তায় মাছ খেতে পাচ্ছি, না হলে এই চিংড়ি মাছ, হ্যাঁ, পাবদা মাছ, পার্শে মাছ, ওগুলো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরেই ছিল, বলুন। তো একটু জানতে চাইব, এই চাষ করতে গেলে এই যে চিংড়ির কথা আপনি বললেন যে আমাদের রাজ্যে এই চাষের অবস্থাটা একটু জেনে নেব, আর একটু যদি বলেন কি কি ধরনের সুবিধাদি মানে পেতে পারেন, বা চাষ করতে গেলে কি কি ধরনের জিনিস প্রয়োজন হতে পারে, একটু কৃষক বন্ধুদের যদি সেভাবে একটা নির্দেশনা দেন ভালো হয়।
0: হ্যাঁ রামভাই, যেটা বলেছেন খুব প্রাসঙ্গিক আলোচনা আজকে, যে আমাদের যে নোনা জলের সম্পদ সেটাকে যদি আমরা চিংড়ি চাষ করি, অর্থাৎ আমরা যদি দেখি আমাদের 2010 সালের আগে পর্যন্ত মোটামুটি বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের বাগদা চিংড়ি চাষ হতো, তো কিন্তু 2010 সালের পরে আমাদের ভারত সরকারের অনুমতি সাপেক্ষে আমরা কিন্তু বিদেশ থেকে যেটা বললাম ভ্যানামি চিংড়ি সেটা কিন্তু নিয়ে এসেছি, এবং আজকে কিন্তু ভ্যানামি চিংড়ি চাষ করার পরে কিন্তু আমাদের যে নোনা জলের যে ক্ষেত্রটা তাতে কিন্তু উৎপাদন কিন্তু প্রচুর বেড়েছে,
1: বেড়ে গেছে,
0: এবং যেটা বললাম
1: এবং মানুষের কিন্তু এটা ক্রয় ক্ষমতার মধ্যে
0: একদম একদম। তো যদিও আমরা এখনো আমাদের মানে চিংড়ি মাছ খেতে অভ্যস্ত নয়, তার জন্য যদি আমরা বিদেশে রপ্তানি করি, কিন্তু আমরা বর্তমানে দেখছি বর্তমান প্রজন্ম কিন্তু আস্তে আস্তে চিংড়ি মাছটাই কিন্তু তাদের খাদ্য তালিকার মধ্যেও কিন্তু একটা মানে ঢুকিয়ে ফেলেছে। কাজেই আমরা আশা করব যে আগামী দিনে এই যে ভ্যানামি চিংড়ি চাষ বা বাগদা চিংড়ি চাষ সেটা কিন্তু আরো জনপ্রিয়তা পাচ্ছে, এবং আজকেও দেখি বহু চাষি ভাই আমাদের কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের কিন্তু সঠিক পরিচর্যা করে, সঠিক মিন মজুত করে এবং সঠিক খাবার দিয়ে কিন্তু তারা কিন্তু বাগদা চিংড়ি বা ভ্যানামি চিংড়ি কিন্তু চাষ করছেন।
1: আচ্ছা, এই প্রসঙ্গে ডক্টর তাপস একটা কথা কিন্তু বলতেই হয়, এই যে মিন ব্যাপারটা তুলেন না, মিনের সঙ্গে কিন্তু আমাদের কৃষি বিভাগের একটা বিশেষ যোগাযোগ আছে, কি বলুন তো? আরে সুন্দর।

0: অঞ্চলে গ্রামের মহিলারা যেভাবে মিন ধরার কাজে নিজেদের জীবন জীবিকার প্রশ্নে তারা জড়িয়ে আছেন, এই কথাগুলো তুলে ধরেন আমাদের যে প্রতিনিধি পবিত্র কুমার মণ্ডল। পবিত্র প্রায় চলে যায় এই সুন্দরবন অঞ্চলে এবং গিয়ে সমস্ত মানুষজন যারা গ্রাসরুট লেভেলে মানে একদম তলানিতে আছেন তাদের সঙ্গে ট্রলারে কথা বলছে বাচ্চা শীতের সঙ্গে এবং সেইটা এসে তুলে ধরছেন। কিন্তু এটা আকাশবাণীর একটা অনেক চিঠি আমরা পাচ্ছি এসব নিয়ে যে আপনারা এভাবে মাছ চাষকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেজন্য আকাশবাণীকে ধন্যবাদ।
1: তো এই প্রসঙ্গে আমার যেটা বলার যে ঠিক আছে মিন ধরাটা আমাদের একটা হয়তো জীবন জীবিকা সুন্দরবনের মানুষের, কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু আমরা এই মিন ধরতে গিয়ে আমরা জানি যে মিন ধরতে গিয়ে একটা চিংড়ি মিন ধরতে গিয়ে অনেক অন্য মাছ কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। তার জন্য এখন আমরা যেটা করছি যে বিজ্ঞানসম্মত ভাবে মাছ চাষ করার জন্য কিন্তু আমাদের বহু হ্যাচারি হয়ে গেছে, সেই হ্যাচারিতে কিন্তু আমরা আমরা এই মিনগুলো তৈরি করছি। আমরা কখনোই মাছ চাষ করতে গেলে কিন্তু প্রকৃতি থেকে যে আহরণ করা যে মিন সেটা কিন্তু আমরা ব্যবহার করব না, সেটা কিন্তু আমরা অঙ্গীকার।
0: মানে সেটা হচ্ছে তাহলে বিজ্ঞান কি বলছে সেই কথাটা বলে দিই,
1: তাহলে আমরা যেটা বলেছি
0: সেটাকে এনকারেজ করা যাবে না।
1: কিন্তু
0: আমার জানা ছিল না, আমি বন্ধুদের বলবো যারা অনুষ্ঠান শুনছেন বা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন, যেমনটা আজকে আমাদের বিশেষজ্ঞ এখানে বললেন ডক্টর তাপস কুমার ঘোষাল, তার কথাটা কিন্তু মেনে চলতে হবে, কারণ উনি কিন্তু সরাসরি মাছ চাষের সঙ্গে যুক্ত এবং প্রধান বিজ্ঞানী আমাদের এই ICRC বা কাকদ্বীপ রিসার্চ সেন্টারের। তো এই কথাটা মনে রাখতে হবে, যেটা প্রকৃতির বিরুদ্ধে আমরা এমন কোন কাজ করব না যেটা আমাদের ভবিষ্যতে ক্ষতি সাধন করবে, তাহলে এই যে মহিলারা যাবে কোথায়?
1: তো রাম ভাই যেটা বলি যে আমরা ওই মহিলাদেরকে কিন্তু আমাদের একটা বিকল্প কর্মসংস্থানের কিন্তু সুযোগ করে দিতে
0: হবে। হ্যাঁ, সেটা নিয়ে ভাবনা,
1: সেই জন্যই কিন্তু আমাদের যে বিভিন্ন কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন প্রকল্প আছে, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে। আপনি নিশ্চয় জানেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 2020-21 সাল থেকে একটা মাছ চাষের জন্য ভীষণ একটা ভালো জনপ্রিয় প্রকল্প নিয়েছেন, যেটাকে বলছি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা,
0: মৎস্য সম্পদা
1: যোজনা বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে PMMSYG। PMMSYG এর মাধ্যমে আমাদের আগামী 5 বছরে আমাদের 20,050 কোটি টাকা আমাদের বরাদ্দ করা হয়েছে মাছ চাষীদের বিভিন্ন প্রকল্প প্রদান, এবং তাতে করে কিন্তু আমাদের প্রচুর একটা সাবসিডি দেওয়া হচ্ছে যে আমাদের যেমন মাছ চাষের জন্য কেউ যদি হ্যাচারি স্থাপন করে, কেউ যদি মাছ চাষের জন্য পুকুর তৈরি করে, কেউ যদি মাছ চাষের জন্য ফিড মিল তৈরি করে, কেউ যদি মাছ চাষের জন্য মাছকে বাজারে বিক্রি করার জন্য সেটি ভালো একটা দোকান তৈরি করে, এবং জালের জন্য মাছকে প্রক্রিয়াকরণ করে রাখার জন্য তার জন্য কিন্তু বিভিন্ন স্কিম করা আছে। সেই স্কিমে শিরুল কাস্ট শিরুল ট্রাইবের জন্য 60% সাবসিডি এবং মহিলাদের জন্য 60% সাবসিডি এবং বাকি আমাদের জন্য 40% সাবসিডি।
0: দারুণ সুযোগ। কিন্তু এটাতে প্রচারের ব্যবস্থা কি করছেন? একদিন রেডিও প্রোগ্রাম খুললে হয়ে গেল?
1: অবশ্যই না, প্রচারও আছে এবং এটা যদিও এটা কেন্দ্রীয় সরকারের স্কিম, কিন্তু এই যে স্কিমগুলো কিন্তু
0: রূপায়িত
1: হয় কিন্তু
0: কথা জানতে চাইব ডক্টর তাপস আপনার কাছে যে এই যে কেন্দ্রীয় সরকারের স্কিম কতগুলো আমাদের রাজ্যে কখনো হচ্ছে কখনো হচ্ছে না, আমাদের রাজ্যের অবস্থানটা কি এবং রাজ্য সরকারের কি পরিকল্পনা স্কিম আছে যদি আপনার জানা থাকে?
1: অতি সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে PMSY যে স্কিম তার মাধ্যমে কিন্তু বহু প্রকল্প আমাদের কেন্দ্র সরকারের আমাদের চাষী ভাইরা কিন্তু স্কিম দিচ্ছেন এবং সেই স্কিমগুলো কিন্তু রূপায়িত অলরেডি হচ্ছে। এছাড়াও আমাদের রাজ্য সরকার তো জানেন কৃষক বন্ধু প্রকল্প বা আরো অনেক সাবসিডি ছোট ছোট প্রকল্প তৈরি করেছেন, সেগুলোও রূপায়িত হচ্ছে। কেউ যদি মনে করেন যে আমি বিকল্প জীবন জীবিকা করব মাছ চাষ করব, তার জন্য কিন্তু সরকারি বিভিন্ন ব্যবস্থা রয়েছে। তো এই প্রসঙ্গে যারা আলোচনা করছেন আমরা যে ওই যে এখন যারা মাছ ধরতেন তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু আজকে মাছ চাষের সঙ্গে কিন্তু জড়িয়ে যাচ্ছেন। এই যে নোনা জলের যে অঞ্চলে তারা ছোট ছোট পুকুর করে মাছ বলুন কাঁকড়া বলুন চিংড়ি বলুন সেগুলো কিন্তু চাষ করছেন এবং এই জন্য কিন্তু আমরা সবসময় তাদের কিন্তু সহযোগিতা করছি। আমাদের
0: এটা একটা ভীষণ ভালো দিক। কে চাষী বন্ধুরা শুনছেন তো, দেখুন নিজের কান যদি আপনারা সোজা না রাখেন তাহলে কিন্তু চলবে না। এই যে এত শত প্রকল্প রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য নিচ্ছেন, আপনাদের উন্নয়ন কল্পে নিচ্ছেন, আপনারা কি এই ব্যাপারে সচেতন? আপনারা কি জানেন? আপনারা কি পঞ্চায়েত বা ব্লক লেভেলে BDO অফিসে আপনারা কি গিয়ে ফিশারি অফিসার যিনি রয়েছেন মৎস্য সম্প্রসারণ আধিকারিক তার সঙ্গে কথা বলেন? দেখুন ভাই, একটা কথা খুব পরিষ্কার জলবত্তরলম রাম ভাই বলছি, আপনি যদি হাত না পাতেন হাতটা না বাড়া

0: চান তাহলে ওপরে ভগবান বা ঈশ্বর যাই বলুন না কেন, আল্লাহ গড, আপনার হাতে নাড়ু কিন্তু পড়বে না। আমরা কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, কিন্তু বলার উদ্দেশ্য একটাই, আমাদের এই বিভাগ চালানো বা সেটা কৃষি কথার আসরই বলুন, সেটা ক্ষেত খামারের কথাই বলুন, উদ্দেশ্য একটা, যে আপনারা জাগুন, আপনারা সচেতন হন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন এবং নিজে উন্নয়নের একটা প্রগতির কথা মাথায় রেখে এগিয়ে চলুন। সরকার, এনজিও বা অন্যান্য সংস্থা আপনার পাশে আছে, আমরা আপনার পাশে আছি, কিন্তু এগোতে হবে আপনাকে। চলে আসি যে বিষয়ে কথা বলছিলাম সেই প্রসঙ্গে, নোনা জলের মাছ চাষ ও খাদ্য ভাবনা। খাদ্য ভাবনার কথাটা বলতে হবে, কেন খাদ্য ভাবনা এখানে জোড়া হল দেখুন তাপসবাবু, বিষয়টা হচ্ছে যে আমরা যখন মাছ চাষ করছি, মাছ চাষে এত সরকার সুযোগ সুবিধা দিচ্ছে, কেউ আমরা জানছি কেউ জানছি না, কিন্তু মাছ চাষ করতে গেলে আজকাল ব্যয়ও কিন্তু প্রচুর হচ্ছে। মাছ চাষের খাদ্যের বিষয়টা, খাদ্যের একটা বড় অংশ বাড়তি বাইরে থেকে দিতে হচ্ছে, যেটা প্রকৃতিতে উৎপাদিত হচ্ছে না, সাপ্লিমেন্ট ফুড, তাতে করে চাষির প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছে, তারা কি ততটা মুনাফা পাচ্ছেন?
1: রাম ভাই, সফলভাবে আপনি এই তথ্যটা উপস্থাপন করেছেন। যেটা বলছিলাম যে মাছ চাষ করতে গেলে তিনটি জিনিস প্রয়োজন, একটা হচ্ছে সিড অর্থাৎ মিন বা চারা, যেটা আমরা বললাম যে আমরা হ্যাচারি থেকে, বিভিন্ন হ্যাচারি আছে সেখানে সংগ্রহ করতে হবে সিড। তারপর সেকেন্ড যে জিনিসটা লাগবে, দ্বিতীয়ত ফিড, মানে খাবার, আর তৃতীয়ত হচ্ছে মার্কেট। মার্কেট মানে আমরা তো বললাম মার্কেট, আমাদের চিংড়ি হলে আমাদের বৈদেশিক বিদেশে মার্কেট আছে, আমাদের দেশীয় মার্কেট আছে,
0: দেশীয় মার্কেট মাছ চাষে কিন্তু মানে মার্কেটটা কোন বিশেষ সমস্যা।
1: আমি যদি বলি যে এই মাছ চাষ করতে গেলে আমাদের প্রায় খাবারের জন্য প্রায় চাষিবাজে কিন্তু 50-60% অর্থাৎ অর্ধেক খরচ কিন্তু এই খাবারের মাধ্যমে হয়, এবং এই খাবার বিভিন্ন কোম্পানি আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তাদের খাবার আজকে যদি বলি ভ্যানামি চিংড়ি খাবারের 90-100 কিলো খাবার, এবং সেই খাবার অনেক দামি, কিন্তু চাষি ভাইয়েরা যদি মনে করেন যে এই খাবারটা কিন্তু তারা নিজেরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমাদের চারদিকে যে প্রাকৃতিক খাদ্য উপাদান আছে, যেমন আমাদের আমরা বলি চাল, আটা, ময়দা, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন রকম খোল জাতীয় জিনিস, সয়াবিন খোল, আমাদের সর্ষের খোল, সূর্যমুখী খোল, এছাড়াও আমরা তেল জাতীয় যেটা আছে ফিশ অয়েল বা আমাদের যে সয়াবিন তেল বা পাম তেল, এবং ভিটামিন মিনারেল মিক্সচার, সেগুলো কিন্তু আমাদের চারপাশেই কিন্তু আছে। তো চাষি ভাইরা মনে করলে কিন্তু তারা নিজেরাও কিন্তু কিছুটা খাদ্য তৈরি করতে পারেন, এবং তাতে করে কিন্তু তার যে ওই অনেক পয়সা সেটা কিন্তু তাদের সাশ্রয় হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খাদ্যের ভূমিকাটা বিরাট, খাদ্য শুধু বানানো নয় এবং খাদ্য পরিচালন ব্যবস্থা ঠিকঠাক করে খাদ্যটা কিন্তু পুকুরে দিতে হবে। হ্যাঁ, যেমন চিংড়ি চাষে প্রাথমিক অবস্থায় একবার ও দুবার দিনে খাবার দেওয়া হয়, পরদিনে তিনবার, তারপরে চারবার, চার মাসের চাষে। তো সেই জায়গায় কিন্তু আর যে দুটো কথা, যে খাবারটা অবশ্যই সুষম খাদ্য হতে হবে, মানে খুব ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য হতে হবে। আর এটা হচ্ছে কি না, এই খাবারের যে খাদ্য উপান্তর ভারতের এফসিআর, যে আমার কত খাবার খেয়ে কত মাছ বাড়বে, সেটা কিন্তু চাষি ভাইকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। সঠিক খাদ্য এবং সঠিক খাদ্য পরিচালন ব্যবস্থায় হচ্ছে লাভের মূল কাঠি।
0: বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। কারিগরি জ্ঞান বা চাষি বন্ধুরা কিভাবে পেতে পারেন না পারেন, এগুলো আমি জানতে চাইব না আপনার কাছে। চাষিদের উচিত তারা তাদের প্রয়োজনে কিন্তু যেতে হবে, আপনার যেহেতু প্রয়োজন, আপনি যেহেতু চাষবাস করেন, আপনাকেও কিন্তু সেই সন্ধানে থাকতে হবে, যেখানে গেলে আপনি খোঁজটা পাবেন সেটা তাদের দায়িত্বের। কিন্তু একটা কথা আপনার কাছে অবশ্যই জানতে চাইব, ICRC বা কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী হিসাবে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যদি দু চার কথায় বলেন?
1: অবশ্যই,
0: এই যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের অন্তর্গত একটা সংস্থা, মানে তার একটা ব্যক্তি রয়েছে, বাংলাদেশ বলুন, বিদেশ বলুন, যে কোনো জায়গায় ভারতের রিপ্রেজেন্টেশন কৃষি ক্ষেত্রে করছে, তার অধীনে একটা সংস্থা, তা আপনার সংস্থার সম্পর্কে একটু বলুন।
1: তো আমরা যেটা সিবা, অর্থাৎ আমরা যেহেতু একটা ব্যাকি সটার নোনা জলের একটা ব্যাপক সম্পদ আছে এবং সেখান থেকে এত মাছ উৎপাদন হয়, সেই জন্য ভারত সরকার সেই নোনা জলের মাছের যে বিভিন্ন রকম গবেষণা, অর্থাৎ তাদের স্বাস্থ্য, কি কি ধরনের চাষ করতে হবে, তাদের খাবার তৈরি করা, এবং সেই ধরনের আমরা গবেষণা করি। আর এছাড়াও আমাদের আরেকটা যেটা মূল কাজ চাষিদের কি, সেই গবেষণালব্ধ জ্ঞানটা কিন্তু আমরা পৌঁছে দিই, সে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমেই হোক বা আমরা বিভিন্ন সংস্থা, যেমন বললাম এফিওর মাধ্যমে হোক, আমরা কিন্তু চাষিদের কাছে কিন্তু নিয়মিত চাষিদের সঙ্গে যোগাযোগ থাকে, এবং চাষি ভাইরা আমাদের কাছে আসেন, তারা নিয়মিত আমাদের কাছ থেকে ট্রেনিং নেন।

0: বিভিন্ন মাছ চাষ ব্যাপারে, শুধুমাত্র নোনা জলের নয়, সাদা জলের মাছ চাষের ব্যাপারেও, মিষ্টি জলের মাছ চাষের ব্যাপারেও তারা আসেন, প্রতি মুহূর্ত আমাদের কাছে পরামর্শ পান। তাদের যে জলের পরীক্ষা, মাটির পরীক্ষা, তাদের যে মাছের স্বাস্থ্য পরীক্ষা এবং খাবার তৈরির প্রণালী, ফিড প্ল্যান্ট আমাদের আছে যেখানে আমরা নিয়মিত খাদ্য তৈরি করি, তো সেগুলো কিন্তু তারা কিন্তু আমাদের কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে যদি আসেন, চাষি ভাইরা কিন্তু সব রকম সহযোগিতা পাবেন।
1: জানতে চাইব একটু আপনাদের কাকদ্বীপ কেন্দ্রের ঠিকানা।
0: তো কাকদ্বীপ রিসার্চ সেন্টার বললে তো কাকদ্বীপ থেকে চলে যাবে, এবং আমাদের আজকে মেল আইডি তো আছি, সেই মেল আইডি হচ্ছে krckagdeep@gmail.com, বা যদি গুগলে আমরা ICRC বা কাকদ্বীপ সেন্টার দেন তাহলে কিন্তু চাষি ভাইরা আমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবেন।
1: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি, অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি, কিন্তু তার আগে আপনাদের বলছিলাম আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা আপনাদের জানিয়ে দেব, তাহলে একটু লিখে নিন, কৃষি কথার আসর, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, আর আমাদের ইমেল আইডি হল aircoal@gmail.com। একদম সময় নেই, রাম ভাই বলছি, আমি রামরঞ্জন দাস রায় আপনাদের জন্য নিবেদিত, সঙ্গে রয়েছেন ডক্টর তাপস কুমার ঘোষাল, এসেছিলেন ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ, সেন্ট্রাল ইনস্টিটিউট অব ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার, কাকদ্বীপ রিসার্চ সেন্টারের প্রধান বিজ্ঞানী ডক্টর তাপস কুমার ঘোষাল। নমস্কার। বন্ধুরা, আমরা যারা মাছ চাষ করি, আমরা যদি বাজারে যাই তাহলে কিন্তু আমরা দেখি যে জিওল মাছের দাম বাজারে অনেক বেশি, মানে আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের কেনার পক্ষে খুবই অসুবিধার একটা কারণ হয়ে যায়। তাহলে জিওল মাছের দাম এতটা বেশি কারণ এতটা পরিমাণে যোগান হয়তো নেই, তা সেই জন্যই কিন্তু বেশি দাম দিয়ে মাছ কিনে নিতে হয়। তাহলে যোগান বাড়াতে গেলে নিশ্চয়ই এদের বংশ বিস্তারের কথা ভাবতে হবে। তো যারা, যে সমস্ত কৃষক বন্ধু মাছ চাষ করেন, তারা যদি ভাবেন যে জিওল মাছের চাষ করবেন, তাহলে জিওল মাছের প্রজনন করিয়ে মাছ চাষের উৎপাদন বাড়াতে পারেন। আসুন আজকে আমরা এই বিষয়ে জেনে নেব, জিওল মাছের প্রজনন। আর এ বিষয়ে বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের মৎস্য সম্প্রসারণ আধিকারিক কল্লোল কোদালি। কল্লোল বাবু নমস্কার।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে জিওল মাছের চাষ প্রসঙ্গে, যে জিওল মাছের দাম কিন্তু বাজারে আকাশচুম্বী, তো এই যে ওরা যে বংশ বিস্তার করে, এটা কি প্রাকৃতিক ভাবে বংশ বিস্তার করে, মানে কিভাবে বংশ বিস্তার?
2: ওরা প্রাকৃতিক ভাবে, দেখবেন এরা থাকে হচ্ছে মজা ভাজা পুকুরে থাকে, বা অনেক সময় ধান খেতে থাকে। তো এই বর্ষাকালের সিজনটা হচ্ছে ওদের মেইনলি ব্রিডিং সিজন, অর্থাৎ প্রজননের সময়। ওরা কিন্তু ন্যাচারালি, অর্থাৎ স্বতঃসিদ্ধ ভাবেই কিন্তু ওরা প্রজনন করে, কিন্তু যা চাহিদা আছে সেই অনুযায়ী আমরা যদি শুধুমাত্র নেচার থেকে, অর্থাৎ প্রকৃতি থেকে কালেকশনের কথা ভাবি, তাহলে কিন্তু আমরা এই সাপ্লাই ডিমান্ডের গ্যাপটা কিন্তু আমরা বন্ধ করতে পারবো না।
1: ঠিক ঠিক।
2: তো সেটা করতে গেলে আমাদের কিন্তু
1: পুনরুদ্ধিত প্রজননের কথা ভাবতে
2: হবে এবং চাষ বাড়াতে হবে।
1: তাহলে মাগুর শিঙ্গির ক্ষেত্রে আমরা যদি প্রণোদিত প্রজননের কথা ভাবি, তাহলে সেটা ব্যবসায়িক দিক থেকে ভাবতে হবে,
2: ব্যবসায়িক দিক থেকে ভাবতে হবে। এবং মাগুর শিঙির মধ্যে দেখবেন মাগুরের প্রেফারেন্সটা আমরা বেশি করি, কেন মাগুরের শিঙির তুলনায় মাগুরের গ্রোথটা, অর্থাৎ বৃদ্ধিটা একটু বেশি হয়। মাগুর সমস্ত সম্প্রদায়ের মাছই খায়, শিঙিটাও মাগুরের পরে শিঙিও কিন্তু করা যেতে পারে। এখন যেটা হয়েছে যে বেশি পরিমাণে ক্রস হয়ে যাওয়ার ফলে, অর্থাৎ হাইব্রিড মাগুর সঙ্গে দেশি মাগুর আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার আমরা খুব চেষ্টা করছি সেটাকে আটকানোর, অনেকটাই আটকানো গেছে। সেই জন্য মাগুরের হয়ে গেছে ক্রস প্রোডাক্ট, অর্থাৎ দেশির সঙ্গে হাইব্রিডের মাগুর, হাইব্রিড মাগুর কিন্তু চাষ করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আর তো আমরা দেশি মাগুর চাষের কথাই বলবো, সেটাকে আটকানোর জন্য খুবই চেষ্টা চলছে এবং অনেকটা আটকেওছে, মানে বন্ধ হয়েছে। মাগুর শিঙি দুটোই কিন্তু মানে অধিক পরিমাণে লাভজনক।
1: না, এবার বিষয়টা হচ্ছে কি, যখনই আমরা প্রণোদিত প্রজননের কথা ভাবব তখনই তো সেটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার এসে যায়, তাহলে সেদিকটা ব্যবসায়িক দিক থেকে যদি আমরা করি তাহলে স্বল্প ব্যয়ে কি সেটা করা সম্ভব?
2: যেমন ধরুন আমরা যদি রুই কাতলা মিগেল হ্যাচারি করতে যাই তাহলে আমাকে একটা বড় পুকুর লাগবে, রুই কাতলা মিগেলের ক্ষেত্রে যেটা আমরা বলি আইএনসির ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে কিন্তু ছোট জায়গায় আমরা করতে পারবো, অর্থাৎ দু কাটা থেকে আড়াই কাটা জায়গা থাকলেই কিন্তু আমরা মাছ চাষটা করতে পারবো। এখানে খরচটাও

0: অনেক কম এবং নতুন যার কোনো অভিজ্ঞতা নেই তাকেও যদি আমরা এই ব্যবসায় যে বাচ্চা প্রণোদিত প্রজননে নামাই, সে কিন্তু লাভজনকভাবে এগিয়ে যেতে পারবে।
1: বিষয়টা হচ্ছে যে আমরা যদি মাগুর মাছের প্রজননের কথা ভাবি, যে কোন একজন গ্রাম বাংলার যে উদ্যোগী যুবক যদি এগিয়ে আসে মাগুর মাছের প্রজনন করে ওর চাষ করবে, তো সেক্ষেত্রে তার কি কি ব্যবস্থা নেওয়া দরকার বা কি পরিকাঠামো দরকার হবে?
0: প্রথমে তাকে 2 থেকে 2.5 কাঠার মতো জায়গা রাখতে হবে, একটা জলের ট্যাঙ্ক, জল ছাড়া তো মাছ চাষ হবে না, জলের ট্যাঙ্ক রাখতে হবে, আর খান দশেক মতো তাকে চৌবাচ্চা রাখতে হবে। এই চৌবাচ্চাগুলোর বিভিন্ন ভ্যারাইটি হবে। প্রথমে ধরুন আমাদের মাগুর মাছ কি হবে, আমি যখন চেষ্টা করছি যে আমি এই মাগুর মাছের ব্রিডিং সিজন হচ্ছে বর্ষাকালটা সিজনটা, তাহলে আমরা এই সময় প্রণোদিত প্রজনন করব, আমরা মানসিকভাবে স্থিরতা গ্রহণ করলাম,
1: ঠিক,
0: তাহলে আমাকে কিন্তু তার আগে অর্থাৎ বছরের অন্য সময় আমাকে দেশি মাগুর বা শিঙি আমাকে কিন্তু জোগাড় করা শুরু করতে হবে, এবং সেগুলোকে আমরা কিন্তু পুকুরেও রাখতে পারি, বা যদি কারো পুকুর নাও থাকে, এটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ এখানে ক্ষেত্রে, যে আমরা পুকুরে নাও চৌবাচ্চাতে আমরা রাখতে পারবো সম্ভব, এবং সেই চৌবাচ্চাতে আমরা মাছগুলোকে এমনভাবেই লালন পালন করব যাতে তারা মোটামুটি 100 থেকে 150 গ্রামের সাইজের মধ্যে ঠিক এই বর্ষাকাল আসার আগেটা এপ্রিল জুন নাগাদ যেন তারা সেগুলোতে ম্যাচিওর চলে আসে।
1: আচ্ছা,
0: সেইগুলোকে আমরা কিন্তু পরবর্তীকালে ওই ব্রিডিং এর জন্য ইউজ করব। আর একটা চেষ্টা করব, যখন আমরা মাছ সংগ্রহ করব, দেখবেন আগে আমাদের বলা হয় যে ভাই বোনের মধ্যে বিয়ে দিতে বারণ করে, কেন এখানে একটা কথা আছে যে যদি আমরা একই ধরনের জায়গা থেকে মাছ নিই তাহলে ইনব্রিডিং হয়ে যাবে, অর্থাৎ তাদের মধ্যে জেনেটিক্যালি যে ভ্যারিয়েশন সেটা আসবে না,
1: ঠিক।
0: সেই জন্য আমরা যখন মাছ কালেক্ট করব তখন আমরা বিভিন্ন পুকুর থেকে কালেক্ট করব, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব, তাহলে তার যখন বাচ্চা মানে ডিম ফুটে বাচ্চা হবে সেই বাচ্চা অনেক হেলদি হবে এবং অনেক ভালো সে মানে সার্ভাইভ করে তার বৃদ্ধিও ভালো হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা বিভিন্ন রিজিয়ন থেকে কিন্তু আমরা মাছ
1: সংগ্রহ করে।
0: এবার আপনি যেটা আমরা বারবার বলছি দেশি মাগুর চাষের কথা বলছি, দেশি মাগুর চিনবো কি করে আমি? এখন তো আফ্রিকান মাগুরও ঢুকে গেছে, দেশি মাগুরও আছে, আমাকে হয়তো নতুন আমি চাষি চাষ করতে নামলাম
1: বেশ,
0: বা পুরনো চাষি হতে পারি যে আমাকে ঠকিয়ে দিতে পারে, তো ওইখানে মাথার খুলির অবস্থানটা দেখতে হবে।
1: আচ্ছা,
0: মাথার খুলির অবস্থানটা দেখে যদি একদম প্রমিনেন্ট ভি শেপের মতো আছে তাহলে সেটা বুঝতে পারবো যে একদম দেশি মাগুর। আর শিঙি মাছের ক্ষেত্রে তো কোনো হাইব্রিডের ব্যাপার নেই, সেই জন্য শিঙি মাছ নিয়ে কোনো মানে ইয়েও নেই, দুটোকে আমরা একইভাবে কালেক্ট করব এবং পরিচর্যা যে করব আমরা কিন্তু 2 টাইম খাবার দেবো, এবং অবশ্যই খাবারের মধ্যে প্রোটিন পার্সেন্টের 35% থাকতে হবে,
1: 35% প্রোটিন থাকতে হবে। কি ধরনের খাবার আমরা ব্যবস্থা করব?
0: আমরা যদি মনে করি শুকটি মাছের গুঁড়ো যেটা আছে, ফিশমিল যেটাকে বলে, তার সঙ্গে বাদাম খোল, সর্ষের খোল দিতে পারি, তার সঙ্গে ভিটামিন মিনারেল মিক্সচার মেশাতে পারি। এছাড়াও বাজারে বিভিন্ন এই যে ব্রুডার ফিশ, যে আমরা যখন ব্রিডিংটা করাবো তার আগে যে মাছটাকে তৈরি করছি তার নাম হচ্ছে সাইন্টিফিক্যালি বলি আমরা ব্রুডার ফিশ তৈরি করা। ব্রুডার ফিশ তৈরি করার সময় এটাও আমরা ইউজ করতে পারি, কিংবা বিভিন্ন কোম্পানির খাবারও আছে তারা এদের এই গ্রোথটাকে এনে দেবে। অর্থাৎ আমরা যেমন মায়ের ক্ষেত্রে, আমরা যদি মানুষের ক্ষেত্রে ধরি, তাদের প্রসবের সময় বা তাদের বাচ্চা আসলে আমরা যেমন আগে একটা প্রিপারেটরি ওয়ার্ক থাকে সেরকম ভাবে করতে হবে।
1: যে সমস্ত পূর্ণাঙ্গ যে মাছগুলো রয়েছে যাদের আমরা প্রজননের কাজে ব্যবহার করব তাদের যাতে বার বৃদ্ধি ঠিকভাবে হয় সেজন্য সেরকম ভাবে খাবার দিতে হবে, তাই তো? সেটা কি ঘরে বানিয়ে নেওয়া সম্ভব?
0: ঘরে বানিয়ে নেওয়া সম্ভব,
1: স্বল্প
0: কিনে আগে প্রথমে একটা সার্কেল বা দুটো সার্কেল করুন, তারপরে যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আমরা নিজেদের মতো ওটাকে ম্যানিপুলেট করে নিয়ে করবেন।
1: আচ্ছা, আপনি যেমন বলছিলেন যে কি করে দেশি মাগুর চেনা সম্ভব বা শিঙি কথা, একটা প্রশ্ন জাগছে মনে যে পুরুষ ও স্ত্রী মাছকে কিভাবে চিনবে?
0: পুরুষ স্ত্রী মাছকে প্রথম অবস্থায় আপনি চিনতে পারবেন না, এটাকে বলে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্ট। মাছটাকে মাগুর মাছটাকে উল্টে নিলেন।
1: আচ্ছা,
0: পেটের দিকটা দেখবেন যে যখন তার পেটে ডিম চলে আসবে অর্থাৎ তাকে আমরা যখন ভালোভাবে লালন পালন করে খাওয়া দাওয়া করলাম, তখন মেল মাছের ক্ষেত্রে দেখবেন পেটটা গোলাকার থাকবে না, কিন্তু ফিমেল মাছের ক্ষেত্রে গোলাকার একটা পিঙ্কিস থাকবে, পেটটা ফুলে থাকবে, এবং ফিমেল মাছের গাটা খসখসে কম হবে আর মেল মাছের খসখসে বেশি হবে, অর্থাৎ বালজিং অ্যাবডোমেন অর্থাৎ ফুলে পেটটা ফুলে থাকবে, ওটা দেখেই বোঝা যাবে। এবং ওখানে যদি আমরা হালকা করে চাপ দিই পেটের কাছে তাহলে দেখা যাবে যে ডিম ফিমেলের ক্ষেত্রে ডিম বেরিয়ে আসবে, আর মেলের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হয়তো স্পাম বেরিয়ে আসতে পারে, তবে মাগুরের ক্ষেত্রে কিন্তু স্পাম বেরিয়ে আসার চান্স নেই।
1: তাহলে এই যে আপনি বলছেন মানে শিঙ্গি মাগুর চাষ করার কথা, মানে আমরা জিওর মাছের প্রজননের কথা যখন ভাবি, তাহলে দেশি মাগুরের উপর জোর দিচ্ছেন, কারণ যেহেতু হাইব্রিড মাগুর চাষ করাটাই বারণ আছে, তাই তো? তা দেশি মাগুর মাছের প্রজনন যদি কেউ শুরু করতে চায় তাহলে সে কিভাবে শুরু করবে?
0: সে প্রথমে তাকে

0: একটা ওভারের ট্যাঙ্কে জলের ব্যবস্থা রাখতে হবে, 1000 লিটার বা 2000 লিটারের জলের ট্যাঙ্ক বোরিং করে রাখতেই হবে। জলে যেন কোন রকম আয়রন বা অন্য কিছু না থাকে, হার্ডনেসটা দেখে নিতে হবে, 75 থেকে 250 মধ্যে PPM থাকে। আয়রন কোনোভাবেই থাকা যাবে না, তাহলে বাচ্চা আসবে না। আর মাছগুলোকে, বুডার মাছ যেগুলোকে, মানে যেগুলো আমরা প্লানন করছি, তাদের জন্য আমরা 10x8 এই ধরনের চৌবাচ্চা রাখতে পারি এবং তার হাইট 4 ফুট থেকে 5 ফুট রাখতে হবে। এবং চৌবাচ্চাটাকে এমনভাবে তৈরি করতে হবে, তার উপরেও জল বেরোনোর ব্যবস্থা থাকবে, নিচেও জল বেরোনোর ব্যবস্থা থাকবে, মানে আউটলেট থাকতে হবে। আর উপরে তাকে ছাউনি দিতে হবে, মানে খড় দিয়ে হতে পারে বা এখন শেড নেট বেরিয়েছে, শেড নেট দিয়ে ছাউনি দিয়ে রাখতে হবে। আর বাকি যে
1: ছাউনির কথা বলছেন এই কারণে কি যে ওরা বাইরে বেরিয়ে যেতে পারে?
0: না, ছাউনি হচ্ছে যে খুব যদি রোদ আসে তাহলে কি হবে, তারা এমনি, এরা হচ্ছে দেখবেন নকচার্নাল হ্যাবিট, যারা হচ্ছে রাত্রিবেলার দিকে এরা বেশি অ্যাক্টিভ হয়।
1: আচ্ছা,
0: আর যদি খুব রোদ থাকে তাহলে চৌবাচ্চাদের শ্যাওলা বেশি জন্মে যেতে পারে, চৌবাচ্চা প্রবলেম হতে পারে বা বৃষ্টি জলে মানে কিছুটা সমস্যা হতে পারে। সেই জন্য এমন একটা থাকবে, রোদও আসবে জলও হবে, কিন্তু পুরোটা যেন ওপেন এয়ারে না থাকে আর কি।
1: আচ্ছা,
0: আর মাগুর শিঙের ক্ষেত্রে কোন সময় কিন্তু চৌবাচ্চার হাইট বেশি, খুব বেশি করা যাবে না, কেন যেহেতু এরা বাতাস থেকে অক্সিজেন নেয়, এদের করে সেই ওটার স্কোপটা রাখতে হবে। আর বাকি ছোট ছোট চৌবাচ্চা আমরা করতে পারি, 8-10 ছাড়াও 5-6 চৌবাচ্চা 5-6টা রাখতে পারি, এগুলো পরবর্তীকালে ভবিষ্যতে যখন আমরা বাচ্চা ফোটাবো তখন কাজে লাগবে। এছাড়াও আমাকে পাশাপাশি পুকুরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যাতে ডাফনিয়া বলে আমাদের একটা জু প্ল্যাঙ্কটন আছে, যেটা মানে যখন ছোট মাছ হবে তখন তাতে করে খাওয়াতে হবে।
1: আচ্ছা,
0: তো এটা ইন্টারেস্টিং, মাগুরের ক্ষেত্রে কি হয়, আমরা যখন বাচ্চা ফোটাতে যাব তখন কিন্তু মেল মাগুরকে কিন্তু আমাকে স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ তাকে মেরে ফেলতে হবে। সেটা কিরকম হচ্ছে, ধরুন আমি বর্ষাকালে মাছের বাচ্চা ফোটাবো বলে একদম মনস্থির করলাম, মাছটাকে আমি প্রথমে ওজন করলাম, একটা ওজন দাঁড়িয়ে রাখতে হবে, আমরা 100 গ্রাম থেকে 120-125 গ্রাম সাইজের মাছগুলোকে আমরা ওজন করে সেগ্রিগেট করলাম। দুটো মাগুর থাকবে, আর একটা হচ্ছে পুরুষ মাগুর দুটো, আর ফিমেল হচ্ছে একটা থাকবে।
1: আচ্ছা,
0: এখানে আমরা কি করি, যেতে পারে উত্তেজিত করার জন্য আমরা বাইরে থেকে হরমোনাল ইঞ্জেকশন প্রয়োগ করি। আগে পিটুইটারি গ্ল্যান্ড এক্সট্রাক্ট নেওয়া হতো, মানে অন্য মাছের,
1: এটা কি মানে স্ত্রী এবং পুরুষ মাছ,
0: আগে পুরুষটাকে আমরা দিই না, স্ত্রীকে দিই আমরা। স্ত্রীকে আমরা পার বডি ওয়েট, অর্থাৎ 1 কেজি যদি ওজন হয় তাকে আমরা 1 থেকে 1.5 ml পর্যন্ত ইঞ্জেকশন দিই MG। এটা ওভাফিন, ওভাটাইট, এরকম বিভিন্ন ধরনের বাজারে ইঞ্জেকশন পাওয়া যায়। সেগুলো দেওয়ার পরে জলে আবার ছেড়ে দেবো, স্ত্রী মাগুরগুলোকে যেমন চৌবাচ্চার মধ্যে রেখে দিলাম, আর পুরুষ মাগুরটাকে আলাদা রাখবো, দুটো মাগুরকে আলাদা রাখবো, স্ত্রী আর পুরুষটাকে আলাদা রাখবো। রেখে ইঞ্জেকশন দেওয়ার পর 14 থেকে 18 ঘন্টা পরে স্ত্রী এটাকে আমরা কিন্তু তুলে নেব, চৌবাচ্চা থেকে তুলে নিয়ে ওইখানে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে বা একটু পাকা হতে হবে, যারা করবেন তাদের ট্রেনিং তো অবশ্যই নিতে হবে। আমরা স্টিপিং পদ্ধতি বলে, অর্থাৎ একটা নেবো গামলা মতো নেবো, প্লাস্টিকের গামলা নেবো।
1: আচ্ছা,
0: তার মধ্যে থাকবে স্যালাইন ওয়াটারও থাকবে, ছোট ছোট বোতল থাকবে, নিয়ে আমরা পেটটা চাপ দেবো, ঠিক মাছের বক্ষ পাখনার কাছ থেকে আমরা আস্তে করে 2-3 মিনিট মতো চাপ দেবো, দিলে কি এবার ডিমগুলো পুরো বেরিয়ে চলে আসবে।
1: যে স্ত্রী মাছগুলোকে আমরা তুলে নিলাম
0: ইঞ্জেকশন দেওয়ার পরে,
1: হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার পরে
0: সেগুলোকে আমরা 14 থেকে 18 ঘন্টা পরে আমরা স্টিপিং পদ্ধতিতে করবো, অর্থাৎ ডিমগুলো অটোমেটিক বেরিয়ে আসবে না, ডিমটাকে আমার পেটের দিকে চাপ দিতে হবে, হালকা করে চাপ দিলে ডিমগুলোকে একটা ট্রের ওপর, প্লাস্টিকের ট্রের ওপর আমরা নেবো, নিয়ে ওখানে সঙ্গে সঙ্গে আমরা স্যালাইন ওয়াটার 0.9% স্যালাইন ওয়াটার আর ডিস্টিল ওয়াটার ছড়াতে থাকবো, দিয়ে কোনো একটা হালকা নরম ব্রাশ বা স্টেরিলাইজ করা পাখির পালক দিয়ে রেডি রাখবো আমরা ওটাকে, দিয়ে নাড়ালাম। এবার ইন্টারেস্টিং ব্যাপার যেটা হবে, যে মেল মাগুর যেটা, সেই মেল মাগুরটার ক্ষেত্রে আমার তারা কিন্তু কোন রকম শুক্রাণু তাদের বেরোবে না।
1: আচ্ছা,
0: তাদের ঘরে বের করার জন্য তাকে তার পেটটাকে আমায় কাঁচি দিয়ে কাটতে হবে বা ব্লেড দিয়ে কাটতে হবে, কেটে তার টেস্টিসটাকে, অর্থাৎ শুক্রাশয়টাকে থেকে শুক্রাণুটাকে আমায় কালেক্ট করতে হবে, করে ওটাকে কাঁচি দিয়ে কেটে আর হালকা নেট দিয়ে ওটাকে ঘষতে হবে। ঘষলে কি হবে, ওর যে শুক্রাণুটা সেই মিলটা যেটা সেটা বেরিয়ে আসবে, দিয়ে সেটাকে আমরা কিন্তু পুরো মিশিয়ে দেবো, যে ট্রের ওপর আমরা অলরেডি ডিমটাকে যে ছড়িয়ে দিলাম সেই ডিমটার ওপর ওটাকে আমরা ভালো করে মিশিয়ে দেবো, মানে শুক্রাণুটা মিশলো আর ডিম্বাণুটা ওখানে রইলো, ডিমটা রইলো, দিয়ে একটা পাখির পালক বা ওই ধরনের কোনো হালকা ব্রাশ দিয়ে আমরা এটাকে স্যালাইন ওয়াটার দিয়ে ঘেঁটে দেবো, দিয়ে ওটাকে সমস্ত জায়গায় ইকুয়ালি আমাদের কিন্তু স্প্রেড করে দিতে হবে। দেওয়ার পর আমাকে এবার যেটা পরিকাঠামো যেটা বলছিলাম, একটা মশারির মতো হালকা নেট নেবো আর তার সেটাকে একটা লোহার কাঠামোর সঙ্গে আটকে দেওয়া থাকবে, সেটাকে আমরা তার উপর ওই যে ডিমগুলো যেগুলো মেশানো হলো সেগুলোকে, দুটো পদ্ধতিতে হতে পারে, ডিমগুলো যেগুলো মেশানো হলো সেগুলোকে

0: ওই মশারির মতো নেটের উপর দিয়ে যে কোনো একটা চৌবাচ্চায় রাখবো, চৌবাচ্চার জলের ডেপ থাকবে হচ্ছে 2 ইঞ্চি মতো।
1: না সেটা একটু পরিষ্কার করে বুঝে নি, মানে এই যে এটা এতে তো ভীষণ দক্ষতা প্রয়োজন,
0: দক্ষতা
1: সমান ভাবে তো শুক্রাণু এবং যে
0: এটা যতটা মিশলো মিশলো, যেগুলো মিশবে না সেগুলো ফার্টিলাইজ হবে না। আপনি ধরেই নিন যে 60% ফার্টিলাইজ হবে, 40% হবে না।
1: আচ্ছা,
0: দিয়ে সেটাকে আমরা এবার পুরো যে মশারির জালটার মধ্যে হলো সেটাকে আমরা একটা লোহার সেডের মধ্যে সেটাকে নিয়ে আমরা কিন্তু চৌবাচ্চাটাকে প্লেস করে দেবো, চৌবাচ্চাটার মশারিটাকে বসিয়ে দেবো
1: চৌবাচ্চার উপরে,
0: চৌবাচ্চার নিচে,
1: চৌবাচ্চার নিচে,
0: তাতে 2 ইঞ্চি মতো
1: জল থাকবে,
0: জল থাকবে, মানে এমন ভাবে জল থাকবে যেন কন্টিনিউ জলের ফ্লোটা থাকে। অর্থাৎ 14 থেকে 18 ঘন্টা এটা করার পরে 14 থেকে 18 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ জলটাকে আমাকে বেশ বের করে দিতে হবে, হালকা করে জলের ফ্লো চালানো থাকবে, উপরে সাওয়ারের মতো থাকবে। তাহলে কি হবে, কোন রকম নোংরা জমতে পারবে না এবং ডিমটা আবার এই 18 ঘন্টা পরে ডিম ফুটে তখন বাচ্চা বের হবে। এটা একটা পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি হতে পারে, আমরা ছোট ছোট যে ডিমগুলোকে মেশালাম, মানে পুরুষ পুরুষ আর স্ত্রীর যে মিলনটা হলো ডিমের আর শুক্রাণুর, সেই শুক্রাণু আর ডিম্বাণুটাকে আমরা ছোট ছোট ট্রেয়ের মধ্যে নিতে পারি। ট্রেয়ের মধ্যে নিয়ে ট্রেয়ের একদিকটা জল বেরোনোর ব্যবস্থা থাকবে, একদিকটা ঢোকার ব্যবস্থা থাকবে, বা ট্রেয়ের ওপর থেকে আমরা সাওয়ারের মতো, আমরা যেমন বাথরুমে যেমন স্নান করি এরকম সাওয়ার লাগানো থাকবে, সাওয়ার দিয়ে জলটা আস্তে আস্তে ডিমগুলো ওপর, মানে ডিমগুলো নড়াচড়া কম করবে, শুধু খালি ওপরের নোংরাটা বেরিয়ে যাবে।
1: আচ্ছা,
0: তাহলে 14 থেকে 18 ঘন্টার পরে আমরা কিন্তু দেখবো যে আস্তে আস্তে বাচ্চা বেরোতে শুরু করবে ডিম ফুটে। আর যে ডিমগুলো ফার্টিলাইজ হলো না, অর্থাৎ নিষিক্ত হলো না, সেগুলো সাদা হয়ে যাবে, আর যেগুলো নিষিক্ত হবে সেগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে।
1: আচ্ছা, এক্ষেত্রে আমাদের মানে যেটা পুরুষ মাছ মাগুর, দেশি মাগুর, তাকে মেরে ফেলতে হবে, তাই তো? আচ্ছা, এরকম কোন ব্যবস্থা নেই যে পুরুষ মাছ কেও আমরা সেইভাবে মানে উত্তেজিত করতে পারি হরমোনাল?
0: ওটাতে আমরা হরমোনাল ইঞ্জেকশন দিতেও পারি, দিলে হয়তো একটু মিলটা বাড়বে, কিন্তু মাগুর মাছের ক্ষেত্রে আমরা এখন যেটা করি সেটা হচ্ছে এক দুটো টেস্টিস আছে, অর্থাৎ দুটো শুক্রাশয় আছে, দুটো শুক্রাশয়ের মধ্যে একটাকে আমরা কাটছি, একটাকে রেখে দিচ্ছি।
1: আচ্ছা,
0: রেখে দিয়ে ওটাকে আবার আমরা সেলাই করে দিচ্ছি, যেমন আমাদের সার্জিক্যাল যে ইয়ে আছে ছুঁচুতো দিয়ে সেলাই করে ওটাকে আবার ছেড়ে দিচ্ছি।
1: আচ্ছা,
0: দিলে ওটাকে আবার পরের বছর বা পরিস্থিতি অনুযায়ী আমরা 3-4 মাস পরে আবার ইউজ করতে পারি, সাধারণত পরের বছর ইউজ করা হয়। তাহলে মাছটা কিন্তু মরলো না, প্লাস হচ্ছে ওই মাছটাকে আমরা বাজারে বিক্রি করলে দাম পেতে পারি।
1: আচ্ছা,
0: কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে শিঙি মাছের ক্ষেত্রে,
1: শিঙি
0: মাছের ক্ষেত্রে কিন্তু আমরা স্যাক্রিফাইস করার কোন ব্যাপারই থাকছে না।
1: আচ্ছা,
0: শিঙি মাছের ক্ষেত্রে শিঙি মাছের ক্ষেত্রে আমরা দুটোকে ইঞ্জেকশন দিচ্ছি, ফিমেলটাকে আগে ইঞ্জেকশন দিচ্ছি আর মেলটাকে হচ্ছে 4-5 ঘন্টা পরে ইঞ্জেকশন দিচ্ছি, হাফ ডোজে। মেলকে যা দেওয়া হচ্ছে ফিমেলকে তার হাফ ডোজে দিই, ফিমেলকে যা ডোজ দেওয়া হচ্ছে মেলকে তার হাফ দেওয়া হচ্ছে,
1: ফিমেলকে যে ডোজ দেওয়া হচ্ছে তার হাফ মেলকে
0: দেওয়া হচ্ছে, মানে 1 থেকে 1.5 ml 1.5 mg বা kg ওয়াডি ওয়েটে দেওয়া হচ্ছে, তার থেকে আমরা কম দিচ্ছি। তো দিয়ে সেটাকে 4 ঘন্টা পরে এটাকে ফিমেলটাকে দিলাম, আর ফিমেলটাকে ধরুন আমরা বিকালবেলার দিকে মেনলি ইঞ্জেকশনটা করতে বলি, সন্ধ্যাবেলার দিকে, যদি এখানে 6টার দিকে ফিমেলটাকে করি আমরা, আরো 4-5 ঘন্টা পরে মেলটাকে করলাম, করে দুজনকে কিন্তু 2:1 অনুপাতে রেশিও, অর্থাৎ হচ্ছে দুটো পুরুষ থাকবে আর একটা মহিলা থাকবে, স্ত্রী থাকবে,
1: মহিলা একটাই থাকবে, দুটো পুরুষ থাকবে,
0: দুজনকে আমরা একটা চৌবাচ্চার মধ্যে কিভাবে করছি, ট্রে নেট বানাচ্ছি, মানে নেট মানে সেটা ঘেরা একটা খাঁচার মতো থাকবে, সেই খাঁচার মধ্যে মেল ফিমেলকে আমরা দিয়ে দিলাম, তলায় পুরো শুধু ডিমটা আটকানোর মতো পড়ার মতো ইয়ে থাকবে, মানে মশারির জাল দিয়ে করা থাকবে, দিয়ে আমরা ওটাকে দিয়ে চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিলাম এবং চৌবাচ্চা কিন্তু 4 থেকে 5 ফুট জল থাকবে।
1: না, তাহলে চৌবাচ্চার মধ্যে যে আমরা মানে মশারির জালের মতো যেটা করছি সেটা তো চারদিক ঘিরে দিই,
0: চারদিক ঘিরে দিয়ে না, মাথাটা খোলা থাকছে, আমরা মাছগুলোকে ইঞ্জেকশন দিয়ে ওখানে ছেড়ে দিলাম, খাঁচাটার মধ্যে ওরা নিজেদের মধ্যে ব্রিডিং করলো, করে ওখানে ডিম ছাড়লো, ডিমটা ওখানে মিলন হলো ওদের ক্ষেত্রে। এবার আমরা খাঁচাটা তুলে নিলাম, ডিমগুলো চৌবাচ্চাদের হয়ে গেল, খাঁচাটা তুলে নিলাম মানে ডিম মাছগুলোকে আমরা আলাদা করে নিলাম, নাহলে তোরা খেয়ে নেবে, নিজেদের ডিমকে নিজেরা খেয়ে নেবে।
1: আচ্ছা,
0: তো সেই জন্য আমরা তুলে নিলাম, তুলে নেওয়ার পর শিঙি মাছের ক্ষেত্রে ওখানেই কিন্তু ওদের এদের মতো কিন্তু আগে নষ্ট করতে হলো না, যেমন মেলকে স্যাক্রিফাইস করতে হলো এখানে হলো না। এবার আমরা ওটাকে ওয়েট করব, মানে 24 ঘন্টার মতো ওয়েট করব, দিয়ে দেখবো যে ডিমগুলো সাদা হয়ে গেছে সেই ডিমগুলোকে আমরা কিন্তু
1: সরিয়ে নিতে হবে,
0: সাইফোনিং করে সরিয়ে নেবো।
1: আচ্ছা,
0: আর যেগুলো ভালো আছে সেগুলো থাকবে। এবার এইখানটা হচ্ছে খুব মানে ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট, যে আপনি যদি ঠিকঠাক ম্যানেজ করতে না পারেন তাহলে মর্টালিটি হয়ে যেতে পারে, প্রথমত হচ্ছে ফাঙ্গাস লাগতে পারে, সেই জন্য আমাদের কন্টিনিউ জলের ফ্লোটাকে রাখতে হবে।

কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম শিপ্রাদি, লিখেছেন সুস্মিতা মণ্ডল। কখনো মাঝরাতে, কখনো আবার কাক ভোরে ক্রিং ক্রিং, চমকে উঠে ফোন ধরতেই ও প্রান্ত থেকে, শোনো না, ওই যে বস্তিতে আগুন লেগেছে ওই খবরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, কিংবা এই জায়গায় এসটিএফ অস্ত্র সমেত এতজনকে গ্রেপ্তার করেছে। কখনো আবার এরপরে হয়তো জিজ্ঞাসা, আচ্ছা শোনো না, এ খবরটা কি তোমরা আগে পেয়েছো? এটা কি আমার নামে যাবে? এই কথাগুলো শুনলেই আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের যে কোনো কারোর বুঝতে এতটুকুও দেরি হবে না যে বক্তাকে কার কথা বলা হচ্ছে। শিপ্রা সেন সাহা, আমাদের শিপ্রাদি, একসময় বেশ সুন্দরী ছিলেন, জাতীয় স্তরের সাইক্লিস্ট। তবে আমরা অনেকেই তাকে যখন থেকে দেখছি তখন তিনি কিছুটা যেন আলুথালু, মানে আপাত অগোছালো। বহু সময় তার সঙ্গে থাকতেন তাকে গুছিয়ে রাখার মানুষটি, তার স্বামী। এই নির্ভরশীলতা অবশ্যই পারস্পরিক। পারিবারিক কোনো কাজে, ধরা যাক স্বামীর চক্ষু চিকিৎসার জন্যই শিপ্রাদি ভিন রাজ্যে বা অন্য জেলায় যাবেন, ফোনে বারবার আগাম সতর্কতা, শোনো না আমি এই কদিন এখানে থাকব না, কোনো খবর থাকলে আমাকে একটু জানিও। কিন্তু এই আপাত অগোছালো আবরণের আড়ালে ছিল সেই অদ্ভুত কাজ পাগল দৃঢ়চেতা মানুষটি। পুলিশের কোনো খবর, তাদের কোনো হস্তক্ষেপের দরকার হলে একমাত্র মাধ্যম এই সরল সাদাসিধে মানুষটি। ধরা যাক অফিসের কাছে মাইকের দাপট, অগতির গতি সেই শিপ্রাদি। আবার অফিসের সামনের রাস্তায় গাড়ি ঢুকতে দিচ্ছে না, কোনো ভিআইপি ব্যাপার, ত্রাতা কিন্তু সেই শিপ্রাদি। কাজ আর দায়িত্ব বাড়লে খুশি হয় এমন বিরল প্রায় প্রজাতির একজন ছিলেন তিনি। ভোটের দিনগুলিতে ব্যস্ততা সেই সময় চরমে, শিপ্রাদিকেও ভোট গণনার বিশেষ কাজে থাকতে বলায় খুব খুশি। বাড়িতে বলেও রেখেছিলেন, সাত সকালে অফিসে যেতে হবে, ফিরব কিন্তু অনেক রাতে। সেই চৌঠামে সকালে তার উপস্থিতির বদলে এলো ছোট্ট একটা এসএমএস, শিপ্রাদি অমৃত লোকে পাড়ি দিয়েছেন। এত আকস্মিক যে এই খবরের বাস্তবতা মেনে নেওয়াই আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। কর্মব্যস্ত দিনের শেষে এক সহকর্মী যথার্থই লিখলেন, এতক্ষণ মনে হচ্ছিল শিপ্রাদি সঙ্গেই আছেন, এখন বুঝতে পারছি সত্যিই নেই, কোথাও যেন ফাঁকা ফাঁকা বোধ হচ্ছে। নিজের যাবার দিনটিও যেন বেশ ঠিকই বেছেছিলেন শিপ্রাদি। দিন তিনেকের অসুস্থতায় সব শেষ। পৃথিবীর অমোঘ নিয়মে আমাদের সবাইকেই যেতে দিতে হয়, কিন্তু কোনো কোনো যাওয়া আমাদের বড় ধাক্কা দিয়ে যায়। এত বড় জায়গায় প্রভাব রাখা মানুষটি মনের দিক থেকে বারবার তার ছেলে মানুষই সরলতা আর ভরপুর প্রাণের পরিচয় দিয়ে গেছেন। কেউ খানিকক্ষণ চুপ করে থাকলেই শুনতে হতো, এই তুমি কি রাগ করেছ? কারো রাগ করে থাকা চলবে না, যেন সবার ভালোবাসা তাকে পেতেই হবে। তার জন্মদিনে কেক কাটা হবে না এ তিনি ভাবতেই পারতেন না। আবার শুধু কেক কাটলেই তো হবে না, তার সঙ্গে সঙ্গত মতো হইচই, আনন্দ, খাওয়া দাওয়াও চাই। ঠিক যেমন কাজ ছাড়া তাকে ভাবা যায় না, তেমনি আমোদ ছাড়া প্রাণচঞ্চল শিপ্রাদি অসম্পূর্ণ। শিপ্রাদির বাড়ির বার্ষিক দুর্গাপুজোয় নিমন্ত্রিত হতো পুরো আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পরিবার। কমাস আগে থেকেই চলত তার নিমন্ত্রণ, আর সেই উৎসবের আন্তরিক আপ্যায়ন, প্রীতির স্পর্শ যে একবার পেয়েছে তার কাছে সেই টান প্রতিবারের দুর্নিবার আকর্ষণ হয়ে উঠেছে। সেখানে তো আমন্ত্রিত নন শুধু এই কার্যালয়ের সদস্যরাই, তাদের নিজ নিজ পরিবারের মানুষজনও সমানভাবে শিপ্রাদির বাড়ির পুজোয় ডাক পান। আর এইভাবেই শিপ্রাদি মানুষটি ঢুকে পড়েছিলেন আমাদের সকলের পরিবারের মধ্যেই। আমরা যেমন তার নিজস্ব

0: পরিবারের বৃহত্তর পরিবার হয়ে উঠেছিলাম, তিনিও হয়ে গেছেন আমাদের পরিবারের অংশ। ছোট ছোট নানান ঘটনার মধ্যে দিয়ে প্রতিনিয়ত শিপ্রাদি তুমি থেকে যাবে আমাদের মনে। সেখানে তোমার স্মৃতি বড়ই আনন্দের, বড়ই মজার। কিন্তু ঠিক একই সঙ্গে যখনই আমাদের কোনো খবরের দরকার হবে, যখনই কোনো খবরের যথার্থতা জানার প্রয়োজন পড়বে, যখনই আমরা মেতে উঠব কোনো আনন্দ অনুষ্ঠানে, তোমার শূন্যতা এক বড় অভাব হয়ে দেখা দেবে। সেখানে তুমি থেকে যাবে আমাদের মন খারাপ হয়ে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুস্মিতা মণ্ডল।
1: একটু পরে খবর।
2: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা ও অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের LPG মজুত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে BSFকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন VVG রামজি আইন 2025 চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। ধরমশালায় আজ সন্ধ্যায় IPL এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। আজ সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করার পর সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সোমনাথ মন্দিরে উঠতে থাকা পতাকা বিজয়ের প্রতীক এবং দেশের মানুষের চেতনার উন্মেষ। তিনি বলেছেন, এই পতাকা প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে। আগেই জানানো হয়েছে, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলনও হয়। গুজরাটের প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলির দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।
3: पुनर्निर्मित सोमनाथ मंदिर में 75 वर्ष पहले प्राण प्रतिष्ठा हुई, तब भारत ने एक नई चेतना यात्रा शुरू की थी। आज 75 वर्ष बाद वही यात्रा और अधिक व्यापक रूप में हमारे सामने है। हमें इसे नई ऊंचाई पर लेकर जाना है। हमारे संकल्पों को पूरा करने में दादा सोमनाथ का आशीर्वाद हमेशा हमारे साथ रहे, यही प्रार्थना है।
2: আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে, দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের LPG মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর 5ম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রাপণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরেও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরি, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর জিতেন্দ্র সিং। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে BSFকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত BJP সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।
4: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা BSFের সীমান্ত সুরক্ষিত

0: করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
1: শ্রী অধিকারী আরো জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরো বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ এবং নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্য সচিব দুষ্মন্ত তানিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধর্মশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 7 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় রক্তচাপ নিয়ন্ত্রণেই সুন্দর জীবন, অতিথি ডাক্তার নীলাদ্রি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী বিপ্লব ভট্টাচার্য। দৃষ্টিপথ 9:30 বিকল্প শক্তি সন্ধানে, এই বিষয়ে ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, সম্পাদনা ও প্রযোজনায় দেবর্ষী ঘোষ। বাংলা ছায়াছবির গান রাত 10টায়। 10:30 নজরুল গীতি শিল্পী স্বাগতা মিত্র। 10:45 রজনীকান্তের গান শিল্পী সুজাতা রায় মান্না। আধুনিক গানের অনুষ্ঠান রাত 11টায় শিল্পী সুচরিতা সাহা। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। 11:40 খেয়াল শিল্পী মন্দিরা লাহিড়ী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় ছায়াছবির গান নানা রঙের গান 8:15, স্পটলাইট 9:16, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, হিন্দি ছায়াছবির গান রাত 11:10। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, একটু পরে খবর।
1: টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
5: গুডির ফিজের। দেখা,
1: 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: তিনটে কলেজেই?
5: অত ভেবো না,
6: ফিজ তো দেখো।
7: কি খবর?
8: কি হলো কি?
5: ফিজ নিয়ে টেনশন।
7: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি।
3: আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
3: দিদি চাকরি পেয়ে গেছি।
9: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
3: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
9: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ,
3: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
9: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
3: কিন্তু দিদি
9: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
3: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর। আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
10: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন

0: রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হচ্ছে না। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমাও 5 বছর বাড়ানো হয়েছে। রাজ্য মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বণ্টন। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দিতে সম্মতি দিয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ধৃত 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধেও এবার থেকে পাবেন রাজ্যের মানুষ। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিসিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না।
0: শ্রী অধিকারী আরো জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ এবার পাবেন পশ্চিমবঙ্গবাসী। পাশাপাশি পূর্বতন সরকারের কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেওয়া, সরকারি চাকরিতে বয়স সীমা বৃদ্ধি, ভারতীয় ন্যায় সংহিতা চালু করা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। এছাড়া আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে রাজ্যের মহিলাদের মাসিক 3,000 টাকা করে সহায়তা দেওয়া, তাদের বিনামূল্যে বাস যাত্রার সুযোগ দেওয়ার মতো বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে ডবল ইঞ্জিন সরকার। আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক বসবে, সেই বৈঠকে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন, মহার্ঘ ভাতা এবং বকেয়া নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে পৌঁছানোর পর নতুন মুখ্যমন্ত্রীকে আজ গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সচিব ও আমলাদের কাজের প্রতি দায়বদ্ধতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেউ দায়িত্ব না পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে তাঁকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। নবান্নে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব ভাগ করে দেন। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সহযোগিতা দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 15 বছর ধরে রাজ্যে কয়লা গরু পাচারের পাশাপাশি

0: আদিবাসীদের সঙ্গেও যে দুর্নীতি হয়েছে তার ফলে আর্থিক অবস্থা বেহাল, এক মাসের মধ্যে সব কিছু বন্ধ করা এবং উন্নয়নের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। নবান্নে আজ কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ এই নির্দেশ জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদেই থাকবেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে রয়েছেন। চলতি বছর 31 জুলাই তার অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যের মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনিও ওই পদেই থাকবেন। রাজ্য সরকার অবসরের বয়সীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে এখনও কাজ করছেন যারা, অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায়। রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 60 বছর বয়সের পর যারা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাঝি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে 5 বস্তা বিভিন্ন সরকারি প্রকল্পের নথি উদ্ধার হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে এলাকার কয়েক হাজার মানুষের কাছ থেকে এইসব নথি নেওয়া হয়েছিল বলে বিজেপির অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই নিয়ে এক বৈঠক করেন। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের পরেই এই টাকা দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত 2 বছর এই প্রকল্পে টাকা আটকে ছিল। বিকশিত ভারত, গ্রামীণ কর্মনিশ্চয়তা, আজীবিকা মিশন, ভিভিজি রামজি আইন চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রাম উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সমস্ত গ্রামীণ এলাকায় এই আইন কার্যকর হবে। এর ফলে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন।
1: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
2: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যানের মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে, আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা ও প্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া, আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি। এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে। এই ন্যাশনাল মিশন থেকে আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ধৃত 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 3 অভিযুক্ত ময়ংকরাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহকে উত্তরপ্রদেশ থেকে কলকাতা আনার পর আজ মেডিকেল পরীক্ষা শেষে বারাসাতের এসিজেএম আদালতে তোলা হয়। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় এসআইআর এর 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এ বিষয়ে শুনানি করবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: তিনটে কলেজেই?
4: অত ভেব না,
3: ফিস তো দেখো।
5: কি খবর? কি হলো কি?
4: ফিস নিয়ে টেনশন।
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
6: আরবিআই এ কথা বলে,
7: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
8: প্ল্যাটফর্ম নম্বর 2 সে চলনে ওয়ালি সুপারফাস্ট এক্সপ্রেস কে যাত্রী।
7: আমি এখানে।
9: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
7: বুদ্ধিতে চার্জ দে।
9: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
7: দেখলি?
9: বাবা দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই। এবার কি করবে? আছে তো ফ্রি ওয়াইফাই।
7: বোকা সুধরে যা।
9: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
10: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
6: আরবিআই এ কথা বলে,
7: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে। তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
9: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
11: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
7: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
11: তাহলে সঠিক নম্বর?
7: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
11: দিদি তুমি বাঁচালে।
7: কাজ থেকে নয়।
11: হ্যাঁ করছি।
6: আরবিআই এ কথা বলে,
7: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
12: ব্যবস্থা হয়ে গেছে।
7: কিসের?
12: গুডির ফিজের।
7: দেখা 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
6: আরবিআই এ কথা বলে,
7: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
13: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রতি সোমবার রাত ৮টার এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই আমাদের সকল শ্রোতা বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাদের পরিজনেরা সুস্থ থাকুন, পারিপার্শ্ব সুস্থ থাকুন, প্রতিটি মানুষ সুস্থ থাকুক, এই সমাজ। হ্যাঁ, অনুষ্ঠানের নাম স্বাস্থ্য জিজ্ঞাসা, লাইভ ফোন ইন। এই অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের। আমাদের এই শরীর তার নানান সময় নানান চলন, আর শরীরখানা যদি ঠিক না থাকে তখন কিন্তু আর যাই করি না কেন ভালো হয় না, ভালো লাগে না আর কিছুই। তাই একটা সুন্দর জীবন পেতে গেলে একটা সুন্দর স্বাস্থ্যের খুব দরকার। কিন্তু আমাদের এই যে প্রত্যেক দিনের একটা ছুটন্ত সময় চলে না, সকাল থেকে রাত ছুটছি ছুটছি ছুটছি, এর মাঝে আর কতটুকুই বা সময় পাওয়া যায় নিজের দিকে তাকানোর? আর ঠিক ওই অতর্কিত সময়টুকুতেই হানা দেয় এমন এমন কিছু রোগ যা রীতিমতো দুর্বিষহ করে তোলে এর পরবর্তী আমাদের জীবনটাকে। চিনে নিতে হবে, জানতে হবে, সচেতন হতে হবে, এবং ডাক্তারবাবুদের পরামর্শ মতন চললে কিন্তু সে সকল নীরব ঘাতকদের আমরা সত্যিই প্রতিহত করতে পারি। নীরব ঘাতক তো বটেই, সারা বিশ্বজুড়েই তাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, যাকে নিয়ে আজকের আমাদের এই আলোচনা। ১৭ই মে সারা বিশ্বজুড়ে পালন করা হবে বিশ্ব ব্লাড প্রেশার দিবস। ব্লাড প্রেশার বা বিপি হাই আমরা তো জানি, আমার আপনার বাড়ির আশেপাশের বহু মানুষের আছেই প্রেশার, আমরা যা বলি প্রেশার আছে। কিন্তু এইরকম সহজে যে কথাখানি বলে ফেলি তাকে নিয়ে একটা দিন সারা বিশ্ব

0: উদযাপন করছে, সচেতন হওয়ার চেষ্টা করছে, সচেতনতা ছড়িয়ে দিচ্ছে। কেন? কারণটা গভীরে প্রথিত। আসুন আজ আমরা জানি যে উচ্চ রক্তচাপ বিষয়টি কি, এবং যদি আমরা তাকে ঠিকঠাক গুরুত্ব না দিই তাহলে কি হতে পারে। এই তাহলে কি হতে পারে এর মধ্যেই কিন্তু সচেতনতার পুরো বার্তাটা। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন SSKM হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার নীলাদ্রি সরকার। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার।
0: নমস্কার। আপনাকে যখন পেয়েছি, আর সামনেই বিশ্ব উচ্চচাপ নিয়ন্ত্রণ দিবস পালন করা হবে, সুতরাং আজকের এই আলোচ্য বিষয়টা এই নিয়েই হোক, আপনার কাছ থেকে নিশ্চয়ই অনেক পরামর্শ পাব। তবে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে শুধু যে স্টুডিওর এপারে বসে আমার মনে যা আসবে সেই প্রশ্ন করে যাব এমনটা নয়, কিন্তু চাইলে আপনারা আপনাদের মনের প্রশ্ন নিয়ে আসতেই পারেন ডাক্তারবাবুর কাছে। ডায়াল করুন 221-3134-2213-1342, আর শুরুতে কোড দিতে ভুলবেন না 033। আবারও বলি 033-221-3134-2। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং তার প্রয়োজনীয়তা, সচেতনতা, গুরুত্ব সব বিষয় নিয়ে আজ ডাক্তারবাবুর সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, এই যে উচ্চচাপ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটা দিন ধার্য করা হচ্ছে, সারা পৃথিবীর মানুষ সেই দিনটিকে সচেতনতার জন্য এবং আরও নানান কর্মসূচিতে ভরিয়ে রাখবেন, এতটা গুরুত্ব দেওয়ার কিবা প্রয়োজন এই উচ্চ রক্তচাপকে?
1: উচ্চ রক্তচাপ একটা এমন একটা প্রবলেম যেটা নাকি অনেক মানুষ বুঝতেই পারে না তার হাই ব্লাড প্রেশার আছে, এবং এটা যদি চেক না করা হয় এখান থেকে প্রায় অনেক এমন এমন প্রবলেম তৈরি হয়ে যায়। ধরুন একটা স্ট্রোক, হার্ট অ্যাটাক, তারপর চোখের ভিশন নষ্ট হয়ে যাওয়া, কিডনি খারাপ হয়ে যাওয়া, এরকম এই সমস্যাগুলো শুরু হয়ে যায়। কাজে সেই জন্য আমরা যদি উচ্চ রক্তচাপ মাঝে মাঝে চেক না করাই এবং আমরা যদি ঠিকমতো ওষুধপত্র না খাই তাহলে কিন্তু আমরা অনেক মুশকিলে পড়ে যাব। সেই জন্যেই এইটাকে সারা পৃথিবীর মানুষ দেখা গেছে যে খুব কম মানুষই তারা জানে, হয়তো 50% মানুষ জানেনই না তাদের হাই ব্লাড প্রেশার আছে, তাদের মধ্যে হয়তো 1/3 হয়তো তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে। এই যে আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার, এটা কিন্তু বিরাট সমস্যার কারণ। এই জন্য আমাদের প্রত্যেককে ব্লাড প্রেশার চেক করাতে হবে, এবং যার যার ব্লাড প্রেশার ধরা পড়বে ডাক্তারের পরামর্শ মতো তাদেরকে ঠিকমতো ওষুধ খেয়ে যেতে হবে, ওষুধ কিন্তু বন্ধ করা চলবে না।
0: ডাক্তারবাবু, এই যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, হাই বিপি, এই নামে আমরা রোগখানিকে চিনি, একটু বলবেন। আমরা জানি পেট খারাপ মানে কি হতে পারে, আমরা জানি জ্বর মানে গায়ের টেম্পারেচার বেড়ে গেল, উচ্চ রক্তচাপ নামক এই যে অসুখ এটি কি যদি একটু বুঝিয়ে বলেন?
1: আমাদের হার্ট যখন কন্ট্রাকশন করছে তখন নর্মালি একটা সিস্টোল হয়, একটা ডায়াস্টোল হয়। এখন যখনই আমাদের এই শিরাগুলোর মধ্যে কোলেস্টেরল জমে যায় তখন ওটা খুব একটা মোটা হয়ে যায়, তার ফলে কি হচ্ছে হার্টকে বেশি পাম্প করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটা পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি সেই রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। আপনি যদি 50-60 বছর আগে দেখেন তখন হয়তো বলা হতো 160/100 বেশি হলে হাই ব্লাড প্রেশার, কিন্তু এখন লেটেস্ট গাইডলাইন বলছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলছেন 130/80 উপরেই হাই ব্লাড প্রেশার ধরা হবে। মানে দেখা গেছে যখনই একজনের ব্লাড প্রেশার ধরুন 130 উপরেরটা আছে আর একজনের 140 আছে, এই যে 30-40 10-এর ডিফারেন্স, এতেই কিন্তু অনেক বেশি মর্বিডিটি মর্টালিটি বেড়ে যাচ্ছে। কাজে এই যে ব্লাড প্রেশার এবং তার ডায়াগনোসিস করা এবং সেটার কী কারণ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এসেনশিয়াল হাইপারটেনশন, মানে যেখানে কোনো কারণ ধরা পড়ে না। 5% কেসে সেকেন্ডারি হাইপারটেনশন, মানে সেকেন্ডারি হচ্ছে হয়তো কিডনি থেকে হতে পারে বা অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে হতে পারে, থাইরয়েড প্রবলেম থেকে হতে পারে, এইগুলো 5% কেসে পাওয়া যেতে পারে। সেই জন্য আমাদের হাই ব্লাড প্রেশারটাকে খুব ভালোভাবে প্রত্যেকের চেক করতে হবে, এবং চেক করার সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এবং ঠিকমতো ওষুধ খেয়ে যেতে হবে।
0: ডাক্তারবাবু, এই যে হাই ব্লাড প্রেশার, তার তো কোনো লক্ষণ থাকবে, মানে আমি সুস্থ সবল একটা মানুষ, হঠাৎ করে আমি কেনই বা ডাক্তারবাবুর কাছে যাব যে আমার প্রেশারটা বাড়ছে কি না? আমার কি কোনো রকম লক্ষণ দেখা দেবে যে এটা এটা এটা এটা হচ্ছে তাহলে হয়তো বা ব্লাড প্রেশার বেড়েছে?
1: হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না, আমরা যখন চেক না করিতে ধরা পড়ে না।

0: অনেক সময় হয়তো দেখা যায় হয়তো মাথা ঝিমঝিম করছে বা চোখে দেখতে একটু অসুবিধা হচ্ছে বা হয়তো মাথাটা ডাল খাচ্ছে, এরকম হতে পারে বা একটু মাথা ব্যথা করছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আজকের কথা বলছি, আজকের আউটডোরে SSKM হসপিটালে একজন পেশেন্টের আমি যখন ব্লাড প্রেশারটা চেক করি, তার দেখি 160/130 ব্লাড প্রেশার।
1: ওরে বাবা, তো অনেক বেশি,
0: অনেক বেশি। এবং উনি হয়তো ওষুধ জানতেন, ব্লাড প্রেশার আছে দু তিন বছর ধরে, কিন্তু উনি ওষুধ ঠিকমতো খেতেন না। জানা সত্ত্বেও ম্যাক্সিমাম মানুষই ঠিকমতো ওষুধপত্র খান না, তার ফলে কী হয়, আস্তে আস্তে হাই ব্লাড প্রেশারটা আরও বাড়তে থাকে এবং একদিন হয়তো হঠাৎ তার একটা কোনো প্রবলেম শুরু হয়ে গেল। এই জন্য এই যে হাই ব্লাড প্রেশার অনেক সময় কোনো সিমটমই হয় না, এই সিমটম না হওয়ার জন্যই হয়তো ওনারা চেকও করান না, সেটা গুরুত্বও দেন না।
1: তাহলে আমার যদি কোনো লক্ষণ নাই থাকে, তাহলে আমি মানে কবে থেকে আপনি বলছেন যে সতর্ক হওয়া দরকার বা নিয়মিত যে ব্লাড প্রেশার চেক করা যাতে করে আমার ঠিক আছে কিনা, নিয়ন্ত্রণে আছে কিনা জানবো, সেটা মোটামুটি কীরকম বয়স থেকে?
0: আমরা যেটা বলি সেটা হচ্ছে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট। ধরুন কারো 18 বছর বয়স, আউটডোরে এসছেন তো জ্বর নিয়ে এসছেন, আমরা সঙ্গে সঙ্গে কী করি, ব্লাড প্রেশারটাকে চেক করে নিই, তা দেখা গেলো হাই ব্লাড প্রেশার, জ্বরটা হয়তো অন্য কোনো কারণে হয়েছে কিন্তু উনি আসলেন এবং আসার জন্য তার ব্লাড প্রেশারটা চেক করার জন্য ধরা পড়ে গেলো হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশারটা কিন্তু তখন শুরু করতে হবে ওষুধপত্র, ডাক্তারও যেভাবে মনে করবেন, জ্বরটা হয়তো ভালো হয়ে যাবে কিন্তু উনি যদি না আসতেন তাহলে এটা ধরা পড়তো না। সেই জন্য আমরা বলি যখনই ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট যে কোনো কারণেই হোক না কেন, একবার ব্লাড প্রেশারটা দেখা উচিত। বিশেষ করে তাদেরকে চেক করতেই হবে যাদের ধরুন ফ্যামিলি হিস্ট্রি আছে, মা বাবার কারো হয়তো হাই ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস আছে, বা ধরুন কারোর খুব ওজনটা বেড়ে যাচ্ছে, তা আস্তে আস্তে ওজনটা বেড়ে যাচ্ছে, হাই ওবেসিটি হচ্ছে, এই রকম ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু ব্লাড প্রেশারটা চেক করে নেওয়া উচিত।
1: আচ্ছা, আমরা এবারে একটু টেলিফোনে আসি, তারপরে আবার না হয় আসা যাবে আমাদের পরবর্তী আলোচনাগুলিতে। 2213134221342, আর শুরুতে কোড দিতে ভুলবেন না 033। কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? নমস্কার,
2: আমি ঝাড়গ্রাম থেকে শীতাংশু মধ্যমিয়া বলছি।
1: বলুন শীতাংশু বাবু।
2: বলছি আমার তো ব্লাড প্রেশারে আমি ওষুধও খাই, কিন্তু মানে আমার খাদ্য তালিকা কি হওয়া উচিত, আমার বয়স 65 বছর।
0: আপনার খাদ্য তালিকার মধ্যে আপনি রেগুলার বেসিসে আপনার ওয়েট যদি নর্মাল থাকে তাহলে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এটা আপনার খেতে হবে। ধরুন আমরা বলি যে আপনি 50-60% কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এটা খাবেন। রেগুলার বেসিসে আপনি ফ্রুটস, ভেজিটেবলস খাবেন, একটা রেগুলার একটা কলা খাবেন, কলাতে হাই পটাশিয়াম আছে, শাকসবজি খাবেন, এই যে ন্যাচারাল ফ্রুটসটা বেশি প্রেফার করবেন, ন্যাচারাল আমরা যেগুলো খাই, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করবেন, পাতে এক্সট্রা নুন খাবেন না, বেশি বাইরের জিনিস যেগুলো জাঙ্ক ফুড সেটা খেলে কী হয়, আস্তে আস্তে দেখা গেলো তার ওবেসিটি হয়ে যায়, আরও হাই ব্লাড প্রেশার হয়ে যায়। সেইভাবে আপনি অল্প ভাত, ডাল, তরকারি, সবজি প্লাস মাছ বা মাংস আপনি যেটা এখানে সবই খেতে পারবেন, কিন্তু পাতে এক্সট্রা নুন খাবেন না।
1: আচ্ছা, আরও একটি টেলিফোনে আসে। নমস্কার, হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? 2213134221342, শুরুতে কোড বসাতে ভুলবেন না 033। আবারও টেলিফোনের আলো জ্বলছে। হ্যালো, হ্যাঁ বলুন।
2: হ্যাঁ ডাক্তার, বলছি প্রশ্ন, আমার প্রেশার বেড়েছিল, বর্তমান নর্মাল, ওষুধ কি খেয়ে যেতে হবে?
0: হ্যাঁ, আপনি কিন্তু ওষুধ বন্ধ করবেন না, এটা কিন্তু অনেক মানুষই করে থাকে এবং বিরাট একটা ভুল হয়ে যায়। ধরুন হাই ব্লাড প্রেশারে আপনি খেতে খেতে এবার প্রেশারটা নর্মাল হয়ে গেছে, এবার আপনি কী করবেন, আপনি ডাক্তারবাবু পরামর্শ ছাড়া উনি যখন না যতক্ষণ না পর্যন্ত আপনি লিখছেন না, আপনি ওষুধ বন্ধ করুন, আপনি নিজে ওষুধ বন্ধ করবেন না, ওষুধ আপনি কন্টিনিউ করে রাখবেন। মনে রাখবেন আপনার ওষুধ খাওয়ার জন্যই ব্লাড প্রেশারটা কন্ট্রোলে এসছে, এই ব্লাড প্রেশারটা যদি কন্ট্রোলে না থাকতো তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের চান্স, স্ট্রোক হওয়ার চান্স, চোখ নষ্ট হওয়ার চান্স, কিডনি খারাপ হওয়ার চান্স, অনেক আরও অনেক অনেক অনেক সমস্যা আরও বেড়ে যেত। যাতে না বাড়ে সেই জন্য আপনি ওষুধটা খেয়ে যাবেন, বন্ধ করবেন না।
1: ডাক্তারবাবু, এই ওষুধ খাওয়া নিয়ে হাই ব্লাড প্রেশার ধরা পড়েছে ধরুন, তারপরে ডাক্তারবাবু তাকে লিখে দিয়েছেন যে আপনাকে এরকম এরকম ওষুধ খেতে হবে, বহু মানুষ আছেন যারা সেই ওষুধটা শুরুই করতে চান না, কারণ একটা মিথ বলুন, একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়েছে যে প্রেশারের ওষুধ একবার শুরু করলে নাকি আর ছাড়া যায় না, সুতরাং ওই ওষুধ না খাওয়াই ভালো, এই বিষয় যদি একটু বলেন আমাদের।
0: আমরা যদি চোখ বন্ধ করে থাকি, ধরুন সামনে আমার একটা বাঘ আসছে, আমি চোখ বন্ধ করে থাকলাম, আমি তাহলে বাঘটাকে

0: দেখতে পাচ্ছি না, কিন্তু বাঘ তো আমাকে ছেড়ে দেবে না, বাঘ তো আমার ঘাড়ে লাফিয়ে উঠবে। ঠিক একইভাবে আমরা যদি সুগার এবং প্রেশার যদি আমরা চেক না করাই বা আমরা যদি ওষুধ না খাই, তাহলে আমাদের কিন্তু অনেক প্রবলেম হবে, অ্যারাইজ করবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই ওষুধ খেতে হবে।
1: আর এটার সঙ্গেই ওই আর একটা ভয়, যেটা যে শুরু করলে আর ছাড়া যায় না, ব্লাড প্রেশারের ব্যাপারে এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও এই একটি ধারণা আছে, এই যে একবার যদি সুগারে বা একবার যদি প্রেশারে ধরে তাহলে ধরলো, মানে আজীবনের মতন আর কিছুতেই তার পিছু ছাড়ানো যায় না। এই বিষয়টা যদি একটু বলেন আমাদের।
0: না, এটাও ঠিক না। আপনার ধরুন ব্লাড প্রেশারটা ডাক্তারবাবু ওষুধ দিলেন, এবার ডাক্তারবাবু চেক করে দেখছেন যে না, ব্লাড প্রেশারটা মোটামুটি একটু কমের দিকে থাকছে, তখন আপনাকে ডাক্তারবাবু ওষুধ বন্ধ করে দেবেন, বলবেন যে আপনি অমুক দিন পরে আসুন। কাজে আমরা এরকম অনেক পেশেন্টকে, যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদেরকে ওষুধ বন্ধ করে দিয়েছি, অনেক ডায়াবেটিক পেশেন্টকে আমরা ওষুধ বন্ধ করে দিয়েছি, তারা ডায়েট এবং এক্সারসাইজ হাঁটাহাঁটি করে এবং ডায়েট কন্ট্রোল করেই কিন্তু সুগারটাকে কন্ট্রোলে রেখেছেন। এটাকে বলে ডায়াবেটিস ইন রেমিশন। সেরকম হাইপারটেনশন বা ডায়াবেটিস সবটাই ডাক্তারবাবু পরামর্শ মতো ডাক্তারবাবু নিজেই বন্ধ করবেন যখন উনি বুঝবেন যে না, এখন ব্লাড প্রেশার খাওয়া ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, আপনি নিজে থেকে কোনো ডিসিশন নেবেন না।
1: অর্থাৎ ব্লাড প্রেশার এমন হতেই পারে যে আমার নর্মাল এসে গেল, নিয়ন্ত্রণে রইল এবং আমি একটু সচেতন হয়েছি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, আমি নিয়মিত শরীরচর্চায় আছি,
0: একদম
1: হয়তো তাহলে আমার একদম নিয়ন্ত্রণেই থেকে যাবে,
0: ওষুধ নাও রাখতে পারে তখন অনেকদিন।
1: বাহ, সুতরাং শ্রোতা বন্ধুরা এটা নিশ্চয়ই শুনছেন যে অনেকেই যে ভয়ে ওষুধটা খাওয়াই শুরু করেন না, যে একবার ধরলে আর ছাড়া যাবে না ওষুধ, তো বিষয়টা এরকম নয়। ডাক্তারবাবুরা বারবার বলছেন যে ওষুধের প্রয়োজন হলে ওষুধ খেতে হবে এবং প্রয়োজন হলে ডাক্তারবাবুরা নিজেরাই বলবেন ছেড়ে দিতে। ডাক্তারবাবু, এবারে ব্লাড প্রেশার একটু না হয় বেড়েই গেল, তো কি হয়েছে? 140/110 যদি আমার হয়, 150/100 আমার যদি হয়, তাতে কি বা এমন ক্ষতি যদি আমি ওষুধ না খাই? এই ক্ষতির দিকগুলো যদি একটু বলেন।
0: আমাদের যে কলের পাইপে যদি মরচে ধরে যায়, তাহলে কলের পাইপ দিয়ে ভালো জলটা ফ্লো করে না। সেরকম যখন আমাদের হাই ব্লাড প্রেশার হয়, তখন আস্তে আস্তে হয় কি, আমাদের শিরাগুলোর মধ্যে, ধমনির মধ্যে আস্তে আস্তে কোলেস্টেরল জমতে থাকে। কোলেস্টেরল যখনই জমতে থাকছে, তখন ঠিকমতো ব্লাড ফ্লো চলাচল করছে না, তার ফলে আস্তে আস্তে আরও ব্লাড প্রেশারটা বাড়ছে। এই করতে করতে কি হয়, হঠাৎ ধরুন একটা কারো একটা স্ট্রোক হয়ে গেল বা ওই ব্লাড প্রেশারটা যে এই যে ভেসেলটা ছিঁড়ে গিয়ে সেখানে একটা হেমারেজ হয়ে গেল, বা কারো একটা হার্ট অ্যাটাক করে গেল, বা কারো দেখা গেলো কিডনি দুটোই খারাপ হয়ে গেছে, তাকে হোল লাইফ ডায়ালিসিস করতে হবে কিংবা ট্রান্সপ্লান্ট করতে হবে, বা হঠাৎ তার একটা হার্ট ফেলিওর হলো, বা তার দেখা গেলো হয়তো চোখটা হঠাৎ দেখতে পাচ্ছেন না, ভিশন নষ্ট হয়ে গেল, বা পায়ে দেখা গেলো একটা গ্যাংরিন হয়ে গেল। এরকম অসংখ্য প্রবলেম হতে পারে আমরা যদি ব্লাড প্রেশারের ওষুধ ঠিকমতো না খাই, আমরা যদি হঠাৎ বন্ধ করে দিই, এবং ব্লাড প্রেশারটা ঠিকমতো খাচ্ছেন কি না, বা আপনার ব্লাড প্রেশার কন, আপনি হয়তো ডাক্তারবাবুকে দেখালেন কিন্তু আপনি তারপরে আর বহুদিন যোগাযোগ করলেন না, 6 মাস 1 বছর যোগাযোগ করলেন না, আপনার ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়ছে, কিন্তু অ্যাডিকুয়েট ডোজ খেতে হবে এবং ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ, ডাক্তারবাবু বলবেন হ্যাঁ আপনার এখন ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে, আপনি কন্টিনিউ করে যান। যতক্ষণ না পর্যন্ত আপনি এইটা শুনছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে যেতে হবে।
1: বেশ, সুতরাং একা আসে না, সঙ্গে করে আরও অনেকে নিয়ে আসে, সেই যাতে সঙ্গী সাথী না নিয়ে আসে, না নিয়ে আসতে পারে ডেকে ডুকে, সুতরাং তাকে আগে থেকেই আটকানো। আমাদেরকে ব্লাড প্রেশার ধরা পড়েছে, ডাক্তারবাবু যদি বলেন ওষুধ খেতে তাহলে খেতে হবে, না হলে সঙ্গে আরও এত কিছু হতে পারে। আমরা আবারও আসবো পরবর্তী কথাতে, তার আগে একটা টেলিফোনে আসি। 0332131342 এই নাম্বারে কে আছেন তার আগে আরও একবার মনে করে দিই, যারা একটু পরে রেডিও সেট অন করেছেন, টিউন করেছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, তাদের জন্য স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় প্রেশার নিয়ন্ত্রণেই জীবন সুন্দর। আর এ বিষয়ে আমরা কথা বলছি, আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন এসএসকেএম হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার নীলাদ্রি সরকার। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার বলুন।
2: হ্যাঁ, আমি হুগলি জেলা হরিপাল বড়বাজার থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন বলুন
2: ডাক্তারবাবু। নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ বলছি যে এই যে আপনি প্রথমেই বললেন যে ব্লাড প্রেশার বাড়লে কিডনিটাও খারাপ হতে পারে, ড্যামেজ হতে পারে, এর কারণটা কি? আর একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম লেভেলটা যদি কম হয়, এ থেকে তো কম হতে পারে, এটা থেকে আমরা রুখবো কি করে?
0: ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই যে ব্লাড প্রেশার থেকে কি হয়, আস্তে আস্তে যখনই ব্লাড প্রেশার বাড়তে আরম্ভ করে, আমাদের কিডনিতে যে কিডনিরও আস্তে আস্তে ব্লাড প্রেশারটা বাড়ছে, তার ফলে কিডনিটার ক্ষতি আরম্ভ হয়ে যায়। যখন দেখা যাচ্ছে যে কিডনিটার অনেকটা ক্ষতি হয়ে গেছে, ধরুন 3 মাসের বেশি ইজিএফআর যেটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 60-এর কম আছে, তখন সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। এই ব্লাড প্রেশার বাড়ার ফলে কি হয়, এটা আস্তে আস্তে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায়। প্রথম দিকে ক্রিয়াটিনিন হয়তো বাড়তে বাড়তে আস্তে আস্তে এমন একটা সময় হলো যখন দেখা গেল এন স্টেজ রেনাল ডিজিজ হয়ে গেছে, তখন আর কিছু করার থাকে না, তখন একমাত্র উপায় হচ্ছে হয় ডায়ালিসিস করে যাওয়া সারা জীবন কিংবা ট্রান্সপ্ল্যান্ট। অনেক সময় দেখবেন হয়তো কারো ব্লাড প্রেশার আছে, তার সঙ্গে সঙ্গে দেখা গেল তার একটা মাসেল ক্র্যাম্প হচ্ছে বা একটা কোনো প্রবলেম হচ্ছে, আমরা সিরাম পটাশিয়াম করে দেখলাম পটাশিয়ামটা কম আছে। এই পটাশিয়াম যখন কম থাকে তখন আমরা হাইপোক্যালেমিয়া থাকলে আমরা ভাবি প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম হচ্ছে কিনা, কোন সিন্ড্রোম হচ্ছে কিনা, এটা আমরা খেয়াল করি। আর আমরা কেন বলি যে আপনি বাসি পাতে এক্সট্রা বেশি নুন খাবেন না, এই যে যখনই আমরা বেশি পরিমাণে নুন খাবো তখন আস্তে আস্তে কী হয়, এই ব্লাড ভেসেলগুলো আরও বেশি ঠিক হয়ে যায়, রেজিস্ট্যান্ট হয়ে যায়, ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে।
1: বেশ, সুতরাং নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেলেন। আরও এক বন্ধুর সঙ্গে কথা বলা যেতেই পারে। নমস্কার।
3: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ আমি ডাক্তারবাবু, নমস্কার। আপনাকেও নমস্কার।
1: নমস্কার বলুন।
3: হ্যাঁ আমি একটা জিনিস জানতে চাইছি ডাক্তারবাবুর কাছে, যে যে আমরা যে ব্লাড প্রেশারটা বাড়িতে আমরা আপনারা অনেকেই মাপি যেটা ডিজিটাল, আর একটা ডাক্তারবাবুদের কাছে যেটা আছে সেটা হাতে পাম্প করে এটা এটা ইয়ে করে, কিন্তু এই যদি ডিজিটালের সঙ্গে বা এই ব্লাড প্রেশার মাপার কোনো ডিফারেন্স আছে?
0: হ্যাঁ, এই ডিজিটালটা আপনি যেটা করবেন একবার ডাক্তারবাবুর সঙ্গে নিয়ে যাবেন, যখন আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবু দুটোই চেক করে দেবেন, তা স্ট্যান্ডার্ডাইজ তো আপনি বুঝতে পেরে গেলেন যে না মোটামুটি প্রায় একই, 5-10 ডিফারেন্স থাকতে পারে, সেটা আপনি একবার ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে চেক করিয়ে নেবেন মেশিনটা ঠিক আছে কিনা বা কতটা ডিফারেন্স হচ্ছে।
1: এই একই বিষয় কিন্তু অনেকের একটু সন্দেহ থাকে, সন্দিহান থাকেন সুগারের ক্ষেত্রেও, বাড়িতে যে র্যান্ডম চেক যেটা হয় সুগারের, হাতে সুচ ফুটিয়ে নিজেরাই করে নেওয়া যায়, সেটাতে চেক করলে যে সেখানে যে প্যারামিটার যে মাত্রাটি দেখায়, যদি আমরা ব্লাড দিয়ে প্যাথোলজি সেন্টার থেকে করাই কখনো কখনো সেখান থেকে ডিফার করে অনেক বেশ খানিকটা, আপনারা কি আমাদেরকে পরামর্শ দেবেন?
0: আমরা দেখেছি যে যেটা খুব ভালো মেশিন, বিভিন্ন যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলোতে খুব বেশি ডিফারেন্স হয় না, সেই জন্য আমরা বলি যে আপনি বাড়িতে নিশ্চয়ই চেক করবেন, ডিজিটাল দিয়ে ব্লাড প্রেশার চেক করবেন, সুগার চেক করবেন, এটাতে কী হবে অনেক সুবিধা হবে, কেননা অনেক সময় কী হয় সুগারের ওষুধ খেতে খেতে মানুষের অনেক সময় সুগারটা ফল করে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, তখন আপনার যদি মেশিন নাও থাকে আপনি যেটা করবেন, যদি কখনো অজ্ঞান হয়ে যান তাহলে আপনি 2-3 চামচ চিনি আর জলে গুলে খাইয়ে দেবেন, যদি সুগার বেশি থাকে তাহলে ক্ষতি নেই, কিন্তু সুগার যদি কম হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে উনি আবার রিকভার করে যাবেন। এই জন্য মেশিনটা একবার চেক করিয়ে নেবেন, দুটো মেশিনই, ব্লাড প্রেশারের মেশিনটা এবং যেটা সুগার মাপার মেশিনটার সঙ্গে আপনি ধরুন একই দিনে ব্লাড দিলেন তাহলে আপনি বুঝতে পারলেন যে মোটামুটি কীরকম আসছে। এছাড়া আরেকটা পরীক্ষা আমরা যেটা করি এটা HbA1c বলি, HbA1c তে আমরা 3 মাসের অ্যাভারেজটা বুঝতে পারি।
1: আচ্ছা ডাক্তারবাবু, এই যে হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার, এটি আমাদের যখন ধরা পড়ে এবং তার পরবর্তীতে আমাদের লাইফস্টাইল চেঞ্জ বা জীবনযাত্রার পরিবর্তন, কি ওষুধ তো খাবই যেমন ডাক্তারবাবুরা বলবেন, এছাড়া আর কি কি আমাদের করা উচিত?
0: আমাদের যাতে হাই ব্লাড প্রেশারটা আমরা যাতে প্রিভেন্ট করতে পারি বা ডায়াবেটিস যাতে প্রিভেন্ট করতে পারি, এটা কিন্তু আমাদের গোল। ধরুন আমাদের ডিজিজটা কেন হয়, ধরুন কারোর আমাদের হয়তো কারোর বাবা মার হয়তো হাই ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস আছে, নেক্সট জেনারেশন হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, কারো ধরুন ফ্যামিলির আছে, ফ্যামিলিতে হাই ব্লাড প্রেশার হিস্ট্রি আছে কিন্তু উনি সেটা সজাগ হয়ে গেলেন, প্রথম থেকেই একদম রেগুলার বেসিসে এক্সারসাইজ করলেন, প্রাণায়াম করলেন, হেলদি ডায়েট খেলেন, ফলো করলেন, দেখলেন ওনার হয়তো জীবনে হাই ব্লাড প্রেশার হলোই না বা ডায়াবেটিস হলো না, কাজে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি, আমরা যদি প্রথমে কিছু সচেতন হয়ে যাই, আমরা যদি ঠিকমতো রেগুলার বেসিসে হেলদি লাইফস্টাইল ফলো করি, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কথা। যদি একটা ওয়ার্ড মনে রাখতে হয় তাহলে আপনি মনে রাখবেন সারা জীবনের জন্য, সেটা হচ্ছে আমাকে হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, সেখানে কোনো রকম নেশা করা চলবে না, সবসময় একটা রেগুলার যদি ফলো করে যেতে হবে, ডায়েট প্যাটার্ন ফলো করতে হবে, এক্সারসাইজ ফলো করতে হবে, মেডিটেশন করতে হবে, এবং মাঝে মধ্যে চেক করাতে হবে, যত নর্মাল থাকলেও কিন্তু আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের অন্য কোনো প্রবলেম আছে কি না।
1: ডাক্তারবাবু এক্ষুনি নেশার কথায় এলেন, যে বললেন কোনো রকম নেশা করা যাবে না। সাধারণভাবে দু তিন রকমের নেশা গড়পড়তা বাঙালিরা করেই থাকেন, এক ধূমপান, দুই মদ্যপান এবং ওই তামাক এবং গুটখা। এই তিনটির ক্ষেত্রে ব্লাড প্রেশারের সঙ্গে এদের কি কি সম্পর্ক একে একে যদি একটু বুঝিয়ে বলেন। শুরুতে ধূমপানে আসব।
0: ধূমপান এটা একটা রিস্ক ফ্যাক্টর, যারা ধূমপান বেশি করেন তাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাদের ক্ষেত্রে হার্টের সম্ভাবনা হওয়ার খুব বেশি এবং ডায়াবেটিসও হওয়ার সম্ভাবনা বেশি। কাজে ধূমপান এবং অ্যালকোহল এবং গুটখা সবগুলোই কিন্তু বন্ধ করতে হবে। তার বদলে যেটা করতে হবে, একটা ভালো হ্যাবিট তৈরি করতে হবে। সেটা কি ভালো হ্যাবিট? সেটা হচ্ছে রেগুলার যোগ প্রাণায়াম করা। যখনই আপনি রেগুলার যোগ প্রাণায়াম করবেন, দেখবেন আপনার আর অ্যালকোহলও খেতে ইচ্ছা করছে না, আপনার স্মোক করতে ইচ্ছা করছে না। তার মানে কি, আপনি একটা পজিটিভ দিকে যাচ্ছেন, তখন আর আপনার ওটা ভালো লাগছে না। এই হ্যাবিটটা ছোটবেলা থেকেই শুরু করতে হবে।
1: বেশ, সুতরাং বাড়ির যে কুচো কাছারা আছে তাদেরকে সঙ্গে নিয়েও যদি শুরুটা করা যায়, যোগব্যায়াম এবং প্রাণায়াম আসন এগুলি, তাহলে সার্বিকভাবে একটা গোটা পরিবার সুস্থতার দিকে এগোবে, তাই না? আর ছোটরা যদি সুস্থ থাকে তার মানে তো নিশ্চয়ই আমরা আমাদের সমাজকে, ভাবি সমাজকে সুস্থ করে তুলতে পারবো। টেলিফোনে আসা যাক, কে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার।
4: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ, আমি হুগলির ধনেখালি থেকে শেখ শামসু বলছি।
1: বলুন।
4: বলছি আমার মা দুয়েক আগে প্রচুর প্রেশার বেড়ে গিয়েছিল, হ্যাঁ, এবং সেই প্রেশারের জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম এবং হসপিটালে আমাকে বললো যে আপনার 70-80% ব্লক হয়ে গেছে। তারপরে আমাকে আবার ওখানে ভর্তি করে নিয়ে স্টেন্ট বসিয়ে দিল, বললে যে স্টেন্ট বসাতে হবে, স্টেন্ট বসাল। এখন নর্মাল আছে, কিন্তু আমি আবার কিডনি করে এটা পরীক্ষা করলাম SSKM-এ গিয়ে নেফ্রোলজিতে, ওখানে আবার কিডনিটা বললো 1.3 তার ক্রিটিনের মাত্রা। আবার ইউরিক অ্যাসিডটাও পরীক্ষা করলো, ইউরিক অ্যাসিডের মাত্রাটা ছিল 10.4। এখন আমার করণীয় কি জানতে চাই?
0: আপনাকে ইউরিক অ্যাসিডের ওষুধ শুরু করতে হবে। আপনার যে ক্রিয়াটিনিনটা হয়েছে সবে জাস্ট বাড়তে শুরু করেছে, এখন থেকে যদি আপনি রেগুলার বেসিসে ওষুধ ঠিকমতো খান, যদি হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করেন, দেখবেন আপনার ক্রিয়াটিনিন খুব বেশি বাড়ছে না। যারা এইভাবে কন্ট্রোল করেন তাদের কিন্তু ওই রকম 1.3 বা 2.3 বহু বছর একই রকম থেকে যায়। এই ইউরিক অ্যাসিডটা যদি আপনার না কন্ট্রোল হয় তাহলে ইউরিক অ্যাসিড থেকে ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি হতে পারে, সেখান থেকেও আস্তে আস্তে ক্রিয়াটিনিন বাড়তে পারে। তাহলে সবগুলি কিন্তু রিস্ক ফ্যাক্টর। আপনার একটা ধরুন স্টেন্ট বসেছে, এটা হচ্ছে হার্টের, যেটা একটু আগেই বলছিলাম, হার্টের যে ভেসেলগুলো এটা সরু হয়ে গেলেই তখনই আমাদের এই স্টেন্টের প্রয়োজনটা হয়। এটা যাতে না হয় সেই জন্য আপনাকে রেগুলার ফলো আপ করতে হবে। আর আপনি ওই ক্রিয়াটিনিনটা নিয়ে ভয় পাবেন না। একটা জিনিস মনে রাখবেন, সবসময় পজিটিভ থাকতে হবে, মনে করতে হবে আমার কোনো রোগ নেই, আমি পুরো ভালো আছি, যে কটা ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন আমি খেয়ে নেবো, কিন্তু রোগ নিয়ে বেশি চিন্তা করবেন না আর ভাববেনও না।
1: আর একই সঙ্গে গুগল সার্চ করা, আমরা সাধারণত বাঙালিরা একটু ডাক্তারি করতে ভালোবাসি নিজেদের মতন করে, আর এখন হাতে ফোন আসার জন্য তো আমরা এত কিছু জেনে গিয়েছি নিজেরা। ডাক্তারবাবু, এই যে সুগার প্রেশার এরকম নানান ধরনের রোগ, তাদের একজনের সঙ্গে আর একজন খুব জড়িয়ে জড়িয়ে থাকে। একটু আগে যেমন আপনার কাছে শুনলাম যে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে না রাখলে সঙ্গে আর কী কী রোগ হতে পারে, একই সঙ্গে এমন কোনো কোনো রোগ আছে কি যে সেগুলি আছে মানেই আমি হাই রিস্ক জোনে এসে গেলাম যে আমার ব্লাড প্রেশারও হতে পারে? অর্থাৎ এমন কোন কোন রোগ আছে যারা ব্লাড প্রেশারকে সঙ্গে করে নিয়ে আসে?
0: আপনার যদি ডায়াবেটিস ধরা পড়ে, ধরুন আজকে ডায়াবেটিস ধরা পড়লো, আপনার ডায়াবেটিস কখন বলে একটু বলে দিতে সুবিধা হবে। যদি ফাস্টিং ব্লাড সুগার 126-এর বেশি হয়,
1: মানে সকালে খালি পেটে,
0: যদি খাবার 2 ঘন্টা পরে 200-এর বেশি হয়,

0: বাচ্চাদের লক্ষ্য করবেন, ম্যাক্সিমাম মানুষই দেখবেন প্রচুর ওয়েট বেড়ে গেছে, অনেক অল্প বয়সে বাচ্চাদের এখন ডায়াবেটিস হয়ে যাচ্ছে, তাদের লিভারে ফ্যাট জমে যাচ্ছে। এই লিভারে ফ্যাট জমা থেকে যদি আস্তে আস্তে যদি এখন ঠিক না করা হয়, তাহলে পরবর্তীকালে লিভারটা আস্তে আস্তে লিভার সিরোসিস হতে পারে, লিভার সিরোসিস হয়ে পেটে জল জমে যেতে পারে, আরও বিভিন্ন প্রবলেম। শিরাগুলোর আমাদের যে শিরাগুলো আছে, এই শিরাকে বলা হয় ভিতরে একটা লেয়ার আছে বলে এন্ডোথেলিয়াম। এই যখন এন্ডোথেলিয়াম রক্ত যাতায়াত করছে, এখন এই এন্ডোথেলিয়ামটা যখন কোনো কারণে ডিসফাংশন হলো, এই ডিসফাংশনের মেইন কারণটা কিন্তু আমাদের পেট থেকে আসছে। পেট থেকে কীভাবে আসছে, আমরা যে খাওয়া দাওয়া করছি, ধরুন সেই খাওয়া দাওয়াগুলো যদি জাঙ্ক ফুড হলো বা যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক খেলাম, ইরেগুলার অ্যান্টিবায়োটিক খেলাম, তাহলে আমাদের হেলদি ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শরীরে যত পরিমাণ কোষ আছে তার থেকে বেশি পরিমাণ ব্যাকটেরিয়া আমাদের শরীরে আছে। এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা যখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বেশি ধরুন যে ব্যাকটেরিয়াগুলো কাম্য না সেই ব্যাকটেরিয়াগুলো গ্রো করে যাচ্ছে, একে বলা হয় গাট ডিসবায়োসিস। এইখান থেকে কি হয়, কোলেস্টেরলগুলো যেগুলো আমাদের রক্তের মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছে, সেগুলো তখন কি হয়, সেগুলো আমাদের এই সাব এন্ডোথেলিয়াল লেয়ারে চলে আসে। সাব এন্ডোথেলিয়াল লেয়ারে মনোসাইটটা চলে গিয়ে ওখানটাকে ম্যাক্রোফেজ হলো, এবং ওই ম্যাক্রোফেজের মধ্যে কোলেস্টেরলটা জমে যাচ্ছে, নিয়ে আস্তে আস্তে একটা শিরার মধ্যে একটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানে ন্যারো হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে ব্লাড ভেসেলটা। এই ব্লাড ভেসেলটা সরু হতে হতে আস্তে আস্তে এমন একটা সময় হলো, তখন দেখা গেলো পুরোটাই বন্ধ হয়ে গেছে, তখন একটা মানুষের হার্ট অ্যাটাক করলো। আর এমনিতে যখনই এরকম অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, মানে কোলেস্টেরল ডিপোজিশন হয়ে যাচ্ছে ভেসেলের মধ্যে, তখন সেখান থেকে আস্তে আস্তে হাই ব্লাড প্রেশার হতে শুরু করে এবং ডায়াবেটিস হয়ে গেল বা কিডনি খারাপ হয়ে গেল। সব কিছুরই মূলে আছে যে একটা সেন্ট্রাল পয়েন্ট, এটাকে বলা হচ্ছে গাট ডিসবায়োসিস। এই গাট ডিসবায়োসিস থেকে পরবর্তীকালে এই ইন্টেস্টিনাম থেকে একটা, কারো হয়তো হাই ব্লাড প্রেশার হলো প্রথমে, কারো হয়তো ডায়াবেটিস হলো, কারোর হয়তো লিভারে ফ্যাট জমলো, ফ্যাটি লিভার হলো, কারোর হয়তো একটা কিডনিটাই খারাপ হয়ে গেল। এই মানে বেসিক জায়গাটা হচ্ছে যে আমাদের যদি ঠিকমতো আমরা হেলদি লাইফস্টাইল ফলো করি, আমাদের যদি গাট ব্যাকটেরিয়া ঠিকমতো থাকে, তাহলে আমাদের প্রবলেমটা কিন্তু কিছুই হবে না।
1: বেশ, সুতরাং আমাদের হাই ব্লাড প্রেশারকে ঠিকঠাক রাখবার জন্য আমাদের কী কী করতে হবে, সেটার সঙ্গে সঙ্গে কেন করতে হবে এটা খুব জানাটা দরকার। যে কারণে শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনছেন তারা বুঝতেই পারছেন বারে বারে যে কত রকমের সমস্যা এই উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে জড়িয়ে জড়িয়ে থাকে। ডাক্তারবাবু বারবার বলছেন ওই একটার সঙ্গে আর একটা ইন্টারলিঙ্কড, খুব জড়িয়ে রয়েছে একটি রোগের সঙ্গে আরেকটি, সুতরাং সচেতনতাটা খুব দরকার। কে রয়েছেন টেলিফোনে কথা বলবে তারও আগে আরও একবার স্মরণ করিয়ে দিই যে আজকের লাইভ ফোন ইন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে প্রেশার নিয়ন্ত্রণে সুন্দর জীবন, এই আমাদের আলোচ্য বিষয়। স্টুডিওতে উপস্থিত রয়েছেন এসএসকেএম হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার নীলাদ্রি সরকার। নমস্কার। হ্যালো, 0332-1313-1342, 0332-1313-1342 এই আমাদের ফোন নাম্বার। নমস্কার। না, কোনো একটি কারণে আবারও মাঝে মাঝে আসলে ওই বারবার বলি আমরা, যন্ত্রের কিছু যন্ত্রণা থাকেই। আরেকটি ফোন নেওয়া যেতে পারে। নমস্কার। হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি বলুন।
2: হ্যালো
1: বলুন, শুনতে পাচ্ছি বলুন।
2: বারাইপুর পুরুন বাজারে বলছি।
1: হ্যাঁ, কে বলছেন?
2: জয়ন্ত, জয়ন্ত শাহ
1: বলুন। জয়ন্ত বাবু,
2: হ্যাঁ বলছিলাম যে আমার ধরো সুগার ডায়াবেটিস নেই। আমি ধরো সকালবেলা করে উঠে ধরো মর্নিং ওয়াক করি।
1: এবারে
2: আমি যদি, হ্যাঁ এবারে আমার কিন্তু ওই খাবার সময় কিন্তু খেতে পাচ্ছি না, মানে মানে খেতে বললে আর খাওয়া নেই, যেন মানে মনে হয় মুখে রুচি নেই, কোনো কিছু খাবার ইচ্ছা নেই।
0: বুঝতে পেরেছি। এই যে আপনার যে খাবারে মুখে রুচি নেই, খাবারের ইচ্ছা নেই, এটার জন্য কতগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে। বেসিক জিনিসগুলো ধরুন আপনার ক্রিয়াটিনিনটা কত আছে, আপনার সুগার আছে কিনা চেক করতে হবে, আপনার লিভারে কোনো ফ্যাট জমলো কিনা, এইগুলো কয়েকটা জিনিস ডাক্তারবাবুর কাছে পরীক্ষা নিরীক্ষা করলেই ধরা পড়ে যাবে যে আপনার খিদেটা কেন কমে গেল। সেই অনুযায়ী ডাক্তারবাবু আপনাকে কিছু ওষুধ দেবেন, আমার মনে হয় আপনার ব্যাপারটা ঠিক হয়ে যাবে।
1: সুতরাং একটু কষ্ট করে

0: ডাক্তারবাবুর কাছে যেতে হবে কিন্তু, কারণ রোগ নির্ণয় না হলে আপনি ভালো থাকবেন কিভাবে? সুস্থ হয়ে যাবেন নিশ্চয়ই, শুভকামনা রইল। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: বলুন। নমস্কার,
1: আমি ভাওতানা থেকে, ভাওতানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নস্কর।
0: বলুন অরবিন্দ বাবু।
1: হ্যাঁ, আমার একটা জানার মানে ইচ্ছে হয়েছে, যেটা যেটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, সিস্টোলিক ডায়াস্টোলিক আমরা সাধারণত 120/80 এইটা আমরা নর্মালি ধরে থাকি, কিন্তু প্রকারভেদে যদি মানে বয়সে প্রকারভেদে কি এইটাই ফাইনাল থাকে? আমি যদি ভুল বলে থাকি ডাক্তারবাবু এই পরিমাপটা যদি সঠিক করে বলেন তাহলে খুব ভালো হয়।
2: আমাদের যখন ব্লাড প্রেশারটা 140 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 90 এর বেশি হয় তখন আমরা সাধারণত হাই ব্লাড প্রেশারের চিকিৎসাটা শুরু করি। যদিও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমি একটু আগেই আপনাদেরকে বলেছি, ওনারাও দেখিয়ে দিয়েছেন এবং ওনারা বলেও দিয়েছেন রেকমেন্ডেশনে যে 130/80 উপর হলেই হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশারটাকে চেক করে দেখতে হবে যে কতটা আপনার ব্লাড প্রেশার আছে। আমরা এটাকে দুটো স্টেজে ভাগ করি, স্টেজ 1 আর স্টেজ 2। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140-159 অবধি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90-99 হয় সেটাকে আমরা বলি স্টেজ 1 হাই ব্লাড প্রেশার। এবং যদি দেখা যায় সিস্টোলিক ব্লাড প্রেশার 160-এর বেশি এবং ডায়াস্টোলিক 100-এর বেশি সেটাকে আমরা বলি স্টেজ 2 হাইপারটেনশন। কারো যদি স্টেজ 2 হাইপারটেনশন নিয়ে প্রথমেই আমাদের কাছে আসেন তখন সাধারণত আমরা তাকে দুটো ওষুধ দিয়ে শুরু করি। যদি স্টেজ 1 হাইপারটেনশন খুব অল্প থাকে আমরা হয়তো ওষুধ দিলামই না, আমরা বললাম আপনি হাঁটাহাঁটি করুন, যোগ প্রাণায়াম করুন, নুনটা একটু খাবেন না, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করুন, কোনো নেশা করবেন না, আবার আপনি আসুন ফলো আপে এক মাস পরে, দেখলাম হয়তো ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেছে, কোনো ওষুধই লাগলো না। কাজেই ডিপেন্ড করছে আপনার ব্লাড প্রেশারটা কত আছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার আরও কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না। যদি দেখা যায় তার সঙ্গে অনেক রিস্ক ফ্যাক্টর আছে তখন আমরা হয়তো ওষুধটা শুরু করতে হতে পারে।
0: ডাক্তারবাবু, ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে কি ব্লাড প্রেশারের যে নর্মাল রেঞ্জ যেটাকে আমরা বলি সেটা কি ডিফার করে, সেটা কি পার্থক্য হয়?
2: না, একই কোনো ডিফার করে না,
0: একই থাকে। সুতরাং ছেলে হন বা মেয়ে হন, বয়স যাই হোক না কেন, ব্লাড প্রেশারের যে রেঞ্জ সেটা একই থাকবে, তাই তো? ডাক্তারবাবু, একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মানে যেহেতু আপনি বললেন যে 18-এর পর থেকে এই একটা রেগুলার চেক আপের মধ্যে থাকলে ভালোই হয়, ছোট বাচ্চাদের কি ব্লাড প্রেশার হওয়ার কোনো সম্ভাবনা আছে?
2: ছোট বাচ্চাদেরও ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা আছে। তখন তাদেরকে যে কাফ দিয়ে আমরা যে ব্লাড প্রেশার কাপ দিয়ে চেক করি সেটা ছোটদের কাপ দিয়ে চেক করে দেখতে হবে। অনেক সময় দেখবেন অনেক তো হয়তো অনেকের হয়তো বাবার একটা পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, মানে কিডনিতে সিস্ট আছে, তার নেক্সট জেনারেশনে তার ছেলেরা সম্ভাবনা আছে যে একটা পলিসিস্টিক কিডনি হবার এবং হাই ব্লাড প্রেশার হওয়ার, এবং অন্য অনেক সময় অন্য কারণেও হাই ব্লাড প্রেশার থাকতে পারে, সেটা কিন্তু চেক করে নিতে হবে। সেটা পেডিয়াট্রিশিয়ানরা উনি চেক করবেন, আমরা সাধারণত অ্যাডাল্ট পেশেন্টদের দেখি, আমরা সেই জন্য আসলে প্রথমেই আমরা ব্লাড প্রেশারটা দিয়ে শুরু করি, কেন তাহলে যাতে ব্লাড প্রেশারটা যাতে মিস যাতে না হয়ে যায়। ব্লাড প্রেশারটা মিস হয়ে গেলে কী হবে, আবার উনি কবে ডাক্তারের কাছে আসবেন তার কোনো ঠিক নেই, তার মধ্যে আস্তে আস্তে ব্লাড প্রেশারটা বাড়তে আরম্ভ করলো এবং বেড়ে গেল, আর একটা প্রবলেম শুরু হয়ে গেল।
0: সুতরাং ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরাই বুঝতে পারবেন, এবং তাদের ক্ষেত্রে কি কোনো নিয়মিত, যেমন বড়দের ক্ষেত্রে আপনি বলছেনই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, যে একটা নিয়মিতভাবে একটা চেক আপে থাকাটা ভালো, যে মাঝে মাঝে আমি গিয়ে চেক করে নিলাম যে ঠিক আছে, তো ছোট যারা তাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কি তেমন কোনো নিয়মিত চেক আপের প্রয়োজন রয়েছে?
2: যিনি ডাক্তারবাবু দেখবেন উনি বলে দেবেন যে কবে আসতে হবে, অবশ্যই চেক আপ তো থাকতেই হবে, কারণ ব্লাড প্রেশারটা ওষুধ যদি দেওয়া হয় সেটা কতটা কমলো কতটা বাড়লো চেক আপ অবশ্যই করতে হবে।
0: আচ্ছা, আর জানতে চাইবো একটু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, এক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রায়শই দেখি বেশ চিন্তিতই থাকেন যে প্রেশারটা বাড়লো কি না, প্রেশারটা বাড়লো কি না। অনেক মায়েরা আছেন যারা আগে হয়তো প্রেশার থাকে না, গর্ভকালীন অবস্থায় সেই সময় তার ব্লাড প্রেশার বেড়ে গেল, এই বিষয়টা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন।
2: এটাকে বলা হয় প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, PIH। আমরা সবসময়ই যখন কোনো গর্ভবতী মা আসেন আমাদের কাছে আমরা প্রেশারটা চেক করে দেখি, তার দেখি সুগার আছে কি না, তার থাইরয়েড স্ট্যাটাসটা কেমন আছে এগুলো দেখে নিই। যদি কোনো গর্ভবতী মায়ের হাই ব্লাড প্রেশার হয় তখন তাকে কিন্তু ওষুধ খেতে হবে, এবং কিছু কিছু ওষুধ কিন্তু সবসময় গর্ভবতী মায়েদের দেওয়া যায় না, কিছু কিছু স্পেশাল ওষুধ সেগুলো দিতে হয় এবং সেটা কন্টিনিউ করতে হয়। তা না হলে কী প্রবলেম হবে যদি উনি না খান ওষুধটা, তাহলে একটা রোগ আছে তাকে বলা হয় প্রি এক্লামশিয়া, আর একটা রোগ আছে তার নাম হচ্ছে এক্লামশিয়া। সেটা কি পাটা ফুলে গেল, হয়তো গর্ভকালীন থাকাকালীন খিচুনি শুরু হয়ে গেল কনভার্ট।

0: ডিপ্রেশন, অথবা উনি অজ্ঞান হয়ে গেলেন। এই প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া যাতে না হয় সেই জন্যই থ্রু আউট প্রেগনেন্সি এই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে রাখতে হবে। এবং এই ব্লাড প্রেশারের জন্য যে ব্লাড প্রেশারের ওষুধটা প্রেগনেন্সিতে দেওয়া যায় সেটাই তাকে খেতে হবে। যদি কারো ধরুন আগে থেকে ব্লাড প্রেশার ছিল, আমরা তাহলে তাকে এমন ওষুধ শুরু করি যাতে উনি গর্ভবতী অবস্থায় কোনো যাতে অসুবিধা না হয়।
1: আচ্ছা, আর ওনার এর পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, যদি কোনো মায়ের এমন হয় যে গর্ভকালীন অবস্থাতে তার প্রেশার বেড়েছে, তাহলে কি এমনটার সম্ভাবনা থেকে যায় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আবার মায়ের প্রেশার নর্মাল হয়ে যাবে?
0: সবার ক্ষেত্রেই কিন্তু প্রেশারটা নর্মাল হয়ে যায় এবং তাদেরকে আমরা ফলো আপ করি, দেখি যে পরবর্তীকালে তার কোনো হাই ব্লাড প্রেশার হচ্ছে কি না। যখনই ডেলিভারি হয়ে গেল তখনই ব্লাড প্রেশারটা একদম নর্মাল হয়ে গেল এবং তাদেরকে আমরা বলি আপনারা ফলো আপে আসুন, আমরা চেক করে দেখি তার ব্লাড প্রেশারটা আবার বাড়ছে কি না।
1: আচ্ছা, আবারও টেলিফোনে কান পাতবো, 0332131342। নমস্কার, হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমার নাম ভিক্টর নন্দী, আমি আসানসোল থেকে বলছি।
1: বলুন ভিক্টর বাবু।
2: আমার মাদার ইন ল, ওনার 73 ইয়ার্স এজ, ওনার হাইপারটেনশনের হিস্ট্রিটা অনেক লম্বা, প্রায় 25 বছরের। তো কারেন্টলি কিছু মেডিকেশন চেঞ্জ হয়েছে আর কি, আমরা কোচি গেছিলাম, কোচির অমৃতা হসপিটালে ওনার ট্রিটমেন্টের জন্য। তো ওখানে কিছু মেডিকেশন চেঞ্জ হওয়ার পর থেকে একটা ছোট্ট জিনিস নিয়ে একটু কনফিউশন আছে যে ডাক্তারদেরও আর রিচ করা যায় না। তো ওনাকে হাইপারটেনশনের জন্য ওষুধ দেওয়া হয়েছে ক্লিনিডিপিন 10 আর টেলমিসার্টন 40। এর সঙ্গে ডাক্তারবাবু বলেছিলেন যে এটা যদি প্রেশারটা কন্ট্রোল না হয় তাহলে রাত্রেবেলাতে মেটোপ্রোললটা দিতে। এবার আমরা এটা বুঝতে পারি না যে ওনার প্রেশার ধরুন নর্মালি এই ক্লিনিডিপিন আর টেলমিসার্টন খেয়ে 130-140 মতন থাকে, কিন্তু দু একদিন হয়তো মানে সপ্তাহে একদিন বা 15 দিনে 2 দিন এরকম আর কি ওটা উঠে যায়, 160-170-180 হয়ে যায়। তো এই মেট্রোপোডলটা কি এমার্জেন্সি হিসাবে যদি হঠাৎ করে বেড়ে গেল তখন দিয়ে দেওয়া যায়, নাকি ওটা মানে ওভার আ পিরিয়ড অফ টাইমই শুধু এফেক্ট হতে পারে?
0: যদি হঠাৎ ব্লাড প্রেশারটা বেড়ে যায় তাহলে আপনি ওই সিলনিডিপিন একটা দিয়ে দেবেন, কারণ মেট্রোপোডলে খুব বেশি ব্লাড প্রেশার কমাবে না। এক্ষেত্রে একটা প্রসঙ্গে একটা না, সিস্টোলিক অনেকগুলো ড্রাগ দেওয়া সত্ত্বেও, ওষুধ দেওয়া সত্ত্বেও সিস্টোলিক হয়তো 180-190 আর ডায়াস্টোলিক 80। তার মানে যখন আমরা 3টে ড্রাগ দিচ্ছি কোনো মানুষকে, তার সঙ্গে একটা ডায়াবেটিক আছে, তার সত্ত্বেও তার ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না হয় তাকে আমরা বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। সাধারণত আমরা যেটা করি, যারা বয়স্ক মানুষ তাদেরকে আমরা ব্লাড প্রেশারটা খুব বেশি কমাতে বারণ করি, কেননা ব্লাড প্রেশারটা কমালে, খুব বেশি কমালে কি হয়, হঠাৎ যদি ধরুন আমাদের ব্রেনে ব্লাড প্রেশারটা কমে যায় তাহলে সেখান থেকে একটা ইস্কেমিয়া হয়ে সেখান থেকে একটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। কাজে যেহেতু একটু বয়স্ক মানুষদের আমরা 140-150 অনেক সময় রাখি সিস্টোলিকটা, ডায়াস্টোলিকটা 80-90 রাখি, তাতে কোনো অসুবিধা হয় না।
1: সুতরাং ওই যে ওষুধটির কথা বললেন উনি সেটা দেওয়ার দরকার নেই, তাই তো? বেশ, আরো একটি টেলিফোন নেওয়া যেতে পারে। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, এই যে মানে ক্লোরোস্টল ট্রাইগ্লিসারাইড নিয়ে যে কথা বলছেন, তাহলে ব্রেন স্ট্রোকের কি একটাই কারণ এই এটা, ব্লাড ক্লোরোস্টল ট্রাইগ্লিসারাইডের একটাই কারণ ব্রেন স্ট্রোকের?
0: না, অ্যাকচুয়ালি যে ব্রেন স্ট্রোক যখন হচ্ছে, যখন সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওটা মোটামুটি 3 রকম হতে পারে। একটা হচ্ছে থ্রম্বোসিস হতে পারে, একটা হেমারেজ হতে পারে, একটা এম্বোলিজম হতে পারে, অথবা সাব অ্যারেটনয়েড হেমারেজ হতে পারে। তার ব্যাকগ্রাউন্ডে পেশেন্টদের হয়তো অনেকে ডায়াবেটিস থাকে, কারোর সুগার থাকে, হাইপারটেনশন থাকে, এবং কারোর হয়তো কোলেস্ট্রল থাকে, সবগুলোকেই কিন্তু বেসিক্যালি যেটা ঘটছে আমাদের শিরাটাকে আরও সরু করে দিচ্ছে। হাই ব্লাড প্রেশার বলুন বা ডায়াবেটিস বলুন বা কোলেস্ট্রল বলুন, সবগুলি আলটিমেটলি হয়তো সরু হয়ে যাচ্ছে, সরু হয়ে গিয়ে কোনোটা পুরোটা ব্লক হয়ে গেলে থ্রম্বোসিস হচ্ছে, বা কোনোটা কোনো ক্ষেত্রে হয়তো শিরাটা ছিঁড়ে গিয়ে, সেই শিরাটা ছিঁড়ে যাওয়ার জন্য সেখান থেকে বাইরে একটা রক্তক্ষরণ হচ্ছে, সেটাকে বলা সেরিব্রাল হেমারেজ। এটা আলটিমেটলি তার একটা স্ট্রোক হচ্ছে বা তার কারোর হার্ট অ্যাটাক করছে বা কারোর হয়তো কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে।
1: বেশ, আবারও আমরা আলোচনায় আসি ডাক্তারবাবু। হাই ব্লাড প্রেশার এবং হাইপারটেনশন, এই দুটি শব্দবন্ধই আমরা ব্যবহার হতে শুনি, এই দুটো কি একই?
0: হ্যাঁ, হাই ব্লাড প্রেশারটাই হাইপার টেনশন।
1: সুতরাং দুটো একই। অনেকেরই এরকম বলেন যে হঠাৎ মাথা ঝিমঝিম করছে, বুক ধরফর করছে, তাহলে হয়তো আমার ব্লাড প্রেশারটা বেড়েছে। তো এই মাথা ঝিমঝিম করা, ঘাড়ে ব্যথা হওয়া বা হাত পা

0: ঝিমঝিম করছে, এই বিষয়গুলো কি ব্লাড প্রেশারের লক্ষণ?
1: এই বিষয়গুলো ব্লাড প্রেশারতে হতে পারে, বা অনেক সময় ব্লাড প্রেশার ছাড়া অনেক সময় একটা প্রবলেম হয় সেটা হচ্ছে অ্যাংজাইটি। এই অ্যাংজাইটি থেকে এগুলো হতে পারে। আপনি ডাক্তারবাবুকে চেক করিয়ে নিন যে আপনার ব্লাড প্রেশারটা কত আছে। ডাক্তারবাবু যদি চেক করে দেখেন যে না আপনার ব্লাড প্রেশার পুরো নর্মাল আছে, তা সত্ত্বেও এরকম হচ্ছে, তখন হয়তো ডাক্তারবাবু আরও ডিটেলস হিস্ট্রি নিয়ে আপনি বার করবার চেষ্টা করবেন যে কেন প্রবলেমটা হচ্ছে।
0: আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য জিজ্ঞাসায় নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে আলোচনা হয়, ডাক্তারবাবুরা আসেন, সেখানে প্রায়শই দেখা যায় বিভিন্ন রোগের ক্ষেত্রেই ভিটামিন ডি নামক বস্তুটি ঠিক মাঝখানে এসে বসছে। সে কখনো স্কিনের প্রবলেমে আসছে, সে কখনো লিভারের প্রবলেমে আসছে, নানান সময় হাড়ের ক্ষেত্রে, অস্থির ক্ষেত্রে, নানান ক্ষেত্রে। এই হাই ব্লাড প্রেশারের সঙ্গে কি ভিটামিন ডি এর কোনো রকম সম্পর্ক রয়েছে?
1: হাই ব্লাড প্রেশারের সঙ্গে এটা সম্পর্ক রয়েছে। এই সাউথ ইস্ট এশিয়াতে দেখা গেছে প্রায় 80-90% তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। ভিটামিন ডি যে আমরা যদি চেক করাতে বলি সেটা অনেক খরচার ব্যাপার। আমরা সেই জন্য কী করি, আমরা 60,000 ভিটামিন ডি আমরা বলি আপনি মাসে মাসে খেয়ে যাবেন। তো এটা খেয়ে গেলে আপনার মোটামুটি নর্মাল থাকবে। আর যারা যারা ধরুন ভিটামিন ডি চেক করাতে পারেন, তাদের সেই রিপোর্টটা দেখে অনেক সময় আমরা যেটা বলি হয়তো 60,000 সপ্তাহে সপ্তাহে খেলেন দু মাস, তারপরে মাসে মাসে কন্টিনিউ করবেন। এই ভিটামিন ডির সঙ্গে কিন্তু হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, আমাদের যে মেমোরি ইম্পেয়ারমেন্ট, সমস্ত অনেক রোগের সঙ্গে কিন্তু এটা জড়িয়ে আছে ব্যাপারটা।
0: সুতরাং ভিটামিন ডি সামর্থ্য থাকলে মাঝে মাঝে একটু টেস্ট করে নেওয়া দরকার। সেটা আপনি যদি, আপনাকে বলি যে একটু আমাদের পরামর্শ দিন যে বছরে একবার বা দু বছরে, সেটা
1: বছরে একবার করলেই হবে। বছরে একবার আপনি ভিটামিন ডি চেক করবেন, একবার সুগার দেখে নেবেন, কোলেস্টেরল দেখে নেবেন, ইউরিক অ্যাসিড দেখে নেবেন, আপনার একবার চোখটা পরীক্ষা করিয়ে নেবেন। হাই ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে কিন্তু মাঝে মধ্যে চোখটাও পরীক্ষা করাতে হবে, ডায়াবেটিস থাকলেও চোখটা পরীক্ষা করাতে হবে, এবং দেখতে হবে যে হাতে পায়ে ঠিক মতো সার আছে কিনা। অনেক সময় অসার হয়ে ডায়াবেটিক ফুড ডিজিজ থেকে গ্যাংরিন বিভিন্ন প্রবলেম হয়, সেই জন্য বছরে একবার যদি চেক করানো হয় হেলদি হ্যাবিট এটা খুব, এবং সে চেক করাতে হবে এবং দেখতে হবে আপনার ওয়েটটা ঠিক আছে কিনা। আপনার যদি ওয়েট ঠিক থাকে, আপনার যদি হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস না থাকে, তাহলে আপনি কিন্তু একদম খুব ভালো আছেন আমি বলবো।
0: ওয়েট ঠিক আছে কিনা এইটা আমরা কিভাবে বুঝব যে আমার, মানে আমি ওবেস নই বা অত্যধিক ওজন নয়, মোটামুটি হেলদি, এইটা কি আমার নিজের পক্ষে বোঝা সম্ভব?
1: আপনি ওয়েট মেশিনে ওয়েট করালে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন আপনার কতটা ওয়েট।
0: সেটা একটা রেঞ্জ, ওই বিএমআই বা এই এই অঙ্ক তো সবাই আমরা করতে পারি না, অনেকেই অঙ্কতে ভয় পাই, সুতরাং সেটা
1: এভারেজে দেখুন। আমি বলছি ধরুন অ্যাভারেজে, ধরুন যারা অ্যাডাল্ট হাইট, ধরুন মেলের ক্ষেত্রে 6'5" 6", 65 কেজি ঠিক আছে, আর মেয়েদের ধরুন 60 কেজি ঠিক আছে। আপনার যদি দেখা যায় যে আপনার ধরুন কোনো কোনো হয়তো ভদ্রমহিলা তার দেখা গেলো তার 70 কেজি বা 80 কেজি 90 কেজি হয়ে গেছে, অনেক ছেলেদেরও যারা দেখা গেছে তাদের 100 কেজি পার হয়ে গেছে, তার মানে এটা অ্যাবনর্মাল। ধরুন আপনার যদি হাইট 6 ফুট হলো, সেক্ষেত্রে আপনার মোটামুটি যদি 70 বা 75 থাকে তাহলে আপনার ঠিক আছে ওজনটা।
0: ডাক্তারবাবু এবারে আসবো, অনেকেরই ব্লাড প্রেশার থাকেই তাকে নিয়মিত ওষুধ খেতে হয়, সঙ্গে আরও কিছু হয়তো তার সমস্যা রয়েছে, কোনো কারণে অপারেশন করতে হবে, এই হাই ব্লাড প্রেশারের সঙ্গে অপারেশন করতে পারা বা না করতে পারার কি কোনো সম্পর্ক রয়েছে?
1: হাই ব্লাড প্রেশার থাকলে সাধারণত আমরা যেটা বলি আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হওয়ার পরেই অপারেশন করলে ভালো হবে। যদি কোনো এমার্জেন্সি অ্যারাইজ করে তখন কি করা হয়, তখন হয়তো ইন্ট্রাভেনাস একটা ড্রাগ দেওয়া হলো, সেটা দিয়ে হয়তো হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে অপারেশন করানো হলো। সাধারণত হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করেই আমরা সাধারণত কোনো অপারেশন করাতে বলি।
0: বেশ, 0332231342 কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, নমস্কার, হ্যালো, আমরা আজ কথা বলছি প্রেশার নিয়ন্ত্রণে সুন্দর জীবন এ বিষয়ে এসএসকেএম হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার নীলাদ্রি সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। কে রয়েছেন দেখা যাক, নমস্কার।
2: নমস্কার, আমি সঞ্জীব মুখার্জি বলছি, আমার বয়স 70 বছর।
0: বলুন।
2: আর আমার এই 3-4 দিন আগে আমি প্রেশার চেক করলাম 155/85। আমি স্মোক করি না, ড্রিঙ্ক করি না, খেলাধুলো করি, এখনো টেবিল টেনিস খেলি, সাঁতার কাটি। তাহলে আমার কি ওষুধ স্টার্ট করতে হবে?
1: হ্যাঁ, আপনি হচ্ছেন স্টেজ 1 হাইপারটেনশন, যেটা আমি একটু আগে আপনাকে বললাম 140 থেকে যদি 159-এর মধ্যে হয়, আপনার 155 আছে, তার মানে আপনাকে স্টেজ 1 হাইপারটেনশন। আপনাকে ডাক্তারবাবু একটা ওষুধ দিয়ে শুরু করবেন। আমাদের টার্গেট হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা যাতে 130/80 নিচে থাকে। 130/80 নিচে থাকলে আপনার পক্ষে সেটা সবথেকে ভালো হবে, সেদিন আপনাকে ওষুধ শুরু করতে হবে।
0: সুতরাং ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং যেমনভাবে, কিন্তু শুনে খুব ভালো লাগলো, এত সুন্দর হেলদি লাইফস্টাইল উনি যা যা বললেন, সুতরাং নিশ্চয়ই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, কিন্তু ওই ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খেতেই হবে। কে রয়েছে টেলিফোনে? নমস্কার। হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
3: নমস্কার স্যার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
3: বলছি আমি হাইপোথাইরয়েড রোগী, আমার বয়স 53+। হাইপার টেনশনও ছিল, কিন্তু এখন আমার প্রেশারটা লো হয়ে গেছে।
1: আচ্ছা।
3: আর আমার ওজন 29 কেজি।
1: ওজনটা খুবই কম আপনার। অ্যাকচুয়ালি টিএসিসটা চেক করতে হবে এবং আপনার হাইপোথাইরয়েডের যে ওষুধটা সেটা ডোজটা অ্যাডজাস্ট করতে হবে, খাওয়া দাওয়ার পরিমাণটা একটু বাড়াতে হবে, সুগারটা একটু চেক করে নেবেন। ওয়েটটা আপনার খুবই কম, সাধারণত 55 কেজি হলে আপনার ওয়েটটা ঠিক হতো, খুবই কম ওজন আপনার।
3: প্রবলেম আছে, সোডিয়াম কমে যায়, সোডিয়াম এই 1.5 বছরে 3 বার কমে গেল।
1: সোডিয়াম কমে গেলে কেন সোডিয়ামটা কমছে সেটা একটা একবার ইভালুয়েট করতে পারলে ভালো হবে, কেন সোডিয়ামটা কমে যাচ্ছে বারবার করে। তবে আপনি একটুখানি বেশি করে নুনটা খাবেন, তাহলে আপনার সোডিয়ামটা কমবে না।
0: ডাক্তারবাবু, এই নুন খাওয়ার প্রসঙ্গে, যে হাইপার টেনশন বা ব্লাড প্রেশার হাই থাকলেই বলা হয় যে নুন একটু কম খাওয়া দরকার, অনেকেরই অভ্যেস আছে এই ভাতের পাত্রে একটুখানি কাঁচা নুন একটা লঙ্কা নিয়ে বসার, তো এই নুনের সঙ্গে হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের কি সম্পর্ক রয়েছে একটু যদি বুঝিয়ে বলেন।
1: যখন আমাদের আমরা বেশি পরিমাণে এক্সট্রা নুন খাচ্ছি, তখন সেটাতে হয় কি, এই আমাদের যে শিরাগুলো আরও স্টিফ হয়ে যায়, স্টিফ হওয়ার ফলে ব্লাড প্রেশারটা আস্তে আস্তে আরও একটু বাড়ে। সেই জন্য এক্সট্রা পাতে আমরা নুন খেতে বারণ করি, রান্নায় যে নুনটা দেওয়া হয়েছে সেটা খেলেই হবে, এক্সট্রার পাতে নুন খাওয়া দরকার নেই। আপনি রেগুলার বেসিসে কিছু কিছু গ্রিন ভেজিটেবলস ফ্রুটস এগুলো খাবেন এবং একটা করে কলা খাবেন। পটাশিয়ামটা যদি এই যে পড়ে, এতে কলাতে পটাশিয়াম আছে, এগুলো খেলে কি হবে, ব্লাড প্রেশারটা একটু কমবে।
0: নুনের বদলে অনেকে বলেন যে বিট নুন খাই, এতে তো কোনো ক্ষতি নেই, তো নুনের বদলে
1: যে কোনো নুনই ক্ষতিকর, সেই জন্য কোনো নুনই আমরা এক্সট্রা পাতে খেতে বারণ করি।
0: সুতরাং অজুহাত বা অছিলা কিন্তু একেবারেই নয়, কারণ ডাক্তারবাবু বলে দিলেন নুনের বদলে বিট নুন নিলাম, সুতরাং আমার 7 খুন মাপ হলো, একেবারেই নয়। ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে নুনও কিন্তু খাওয়া চলবে না। আমাদের এই খাদ্যাভ্যাস নিয়ে যেহেতু আলোচনার প্রায় শেষের দিকে, আরও একবার যে যে কথাগুলো শুনেছি তার কিছু কিছু আরও একবার যারা একটু পরে অন করেছেন, যদি আপনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে খাদ্যাভ্যাস ব্লাড প্রেশারের ক্ষেত্রে যার হাই ব্লাড প্রেশার রয়েছে আমরা কীরকম রাখব।
1: আমার যদি হাই ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে ওজনটা বেশি থাকে, তাহলে আমাদের টার্গেট থাকবে যাতে ওজনটা নর্মালে চলে আসে। তাহলে আপনি কার্বোহাইড্রেট পরিমাণ ভাত বা রুটি কম করে খাবেন, সবজিটা বেশি করে খাবেন, শসাটা খেলেন, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রুটস ভেজিটেবলস, আপনি যদি নিরামিষাশী হন তাহলে নিরামিষাশী খাবার খেলেন, আমিষ যদি খেতে হয় তাহলে আপনি মাছ ডিম সবই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি ডিমের কুসুম সমেত খেতে পারবেন। খাবারের টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় কী হয়, কাজের জন্য ধরুন অনেক সময় অনেকে খাবারে হয়তো খেতে খেতে অনেক রাত হয়ে যাচ্ছে, 12টা 1টা হয়ে যাচ্ছে, তখন হয়তো জাঙ্ক ফুড কিছু অর্ডার করা হলো সেটা খেয়ে নিলেন। কিন্তু এইগুলো দেখা গেছে যারা এরকম ইরেগুলার লাইফস্টাইল ফলো করছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন বা অনেক রাতে খাচ্ছেন, তাদের ওবেসিটি হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। এই জন্য আপনি যদি ঠিক টাইম মতো খান, তাড়াতাড়ি খান, তাহলে কিন্তু আপনার এই হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনাও কম হবে এবং আপনার ওবেসিটি হওয়ার সম্ভাবনাও কম হবে। টাইম মতো খাওয়া এবং সঙ্গে সঙ্গে ব্যাপারটা যে ঠিক হেলদি ডায়েটটা ফলো করতে হবে।
0: ডাক্তারবাবু, এই যদিও খুব একটা যে সম্পৃক্ত তা নয়, এই আগে খেয়ে নেওয়া, রাতের খাবারটা আগে খাওয়া, বাঙালিদের ক্ষেত্রে একটু অভ্যেসই আছে এটা, রাত 10টা 10:30 11টার সময় খেলাম এবং তারপর খেয়েটে সব কাজ মিটেও গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়ব। এই রাতের খাবারের যে নিয়মখানি, এই নিয়মটা আমাদের কীরকম করা উচিত যাতে করে বেশ কিছু রোগকে আমরা দূরে রাখতে পারি?
1: আমাদের রাত্রেবেলা খাবার খেতে হবে মোটামুটি, যদি সম্ভব হয় তাহলে মোটামুটি 7:30-8টার মধ্যে, শুতে যাবার 2-3 ঘন্টা আগে। অনেক যদি আমরা বেশি রাতে খাই তাহলে তো একটা যেটা বললাম, ওয়েট বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, মেটাবলিজম ঠিক মতো হবে না। আর একটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স।

0: দিচ্ছি, দেখবেন অনেকের অ্যাসিডিটি হচ্ছে, রিফ্লাক্স হচ্ছে, এই অ্যাসিড রিফ্লাক্সগুলো অনেকটাই কমে যাবে যদি আমরা অল্প করে খাই রাত্রেবেলা এবং শুতে যাবার অনেক আগে খাই, দু তিন ঘন্টা আগে খাই।
1: সুতরাং খাদ্যাভ্যাস শুধু নয়, এই অভ্যেসের সঙ্গে কি খাচ্ছি কখন খাচ্ছি এই দুটো খুব জড়িয়ে রয়েছে। ডাক্তারবাবু, আমাদের সময় প্রায় শেষের দিকে, ব্লাড প্রেশারের ক্ষেত্রে বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী কী করণীয় এই বিষয়ে আমরা অনেক কিছু জানলাম আপনার কাছে, আরও একবার যদি আমাদেরকে স্মরণ করিয়ে দেন শ্রোতা বন্ধুরা যারা একটু পরে রেডিও সেট অন করেছেন তাদের জন্য, যে আমরা ব্লাড প্রেশার কেন নিয়ন্ত্রণ করব এবং ঠিক কোন কোন সময় কীরকম লক্ষণ দেখলে আর একেবারে দেরি না করে ছুটে যেতেই হবে ডাক্তারবাবুর কাছে।
0: আমরা প্রত্যেকেই অন্ততপক্ষে নিজের ব্লাড প্রেশারটা চেক করিয়ে দেখে নেব যে ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা। আমরা তো প্রবলেম হলে ডাক্তারবাবুর কাছে যাই, কিন্তু হয়তো অন্য কারণে গেলাম, কিন্তু তখন ডাক্তারবাবু চেক করে দেখলেন যে ব্লাড প্রেশারটা বেশি আছে, কিন্তু ব্লাড প্রেশারের ওষুধটা খেতে হবে, শুরু করতে হবে। আপনি সেটাকে নেগলেক্ট করবেন না, ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনি ফলো করে যান। এই হাই ব্লাড প্রেশারের যদি ওষুধ আমরা না খাই বা যদি ধরা না পড়ে, তাহলে সেখান থেকে হঠাৎ একদিন হয়তো দেখা গেল কারোর একটা স্ট্রোক হয়ে গেল। এটাতে কি হলো, অল্প বয়স, ধরুন ৪৫ বছর বয়স বা ৪০ বছর বয়স, অনলি আর্নিং মেম্বার, উনি যদি একটা স্ট্রোক হয়ে পড়ে যান তাহলে বাড়িটাই প্রায় বলতে গেলে রুইন্ড হয়ে গেল ফ্যামিলিটা ইকোনমিক্যালি। সেটা যাতে না হয় আমাদেরকে লক্ষণই হচ্ছে এই যে নন কমিউনিকেবল ডিজিজ, সারা পৃথিবীতে যেটা একটা বিরাট প্রবলেম, এই ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে হবে। আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, যদি ঠিকমতো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি, তাহলে কী হবে, আর্লি ডায়াগনোসিস হবে এবং ট্রিটমেন্টটা শুরু হবে। এইটা আমাদের ফলো করতে হবে, রেগুলার একটা হেলদি হ্যাবিট তৈরি করতে হবে, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আমি একটু আধ ঘন্টা হয়তো হাঁটা হেঁটে নিলাম, তারপরে একটু যোগ প্রাণায়াম করলাম, তারপরে আমার কাজ স্টুডেন্ট হলে পড়াশুনো করলাম, বা আমি যদি কাজে বেরোতে হয় তাহলে আমি কাজে বেরোলাম। এইভাবে নিজের জীবনটাকে একটা শিডিউলেও করতে হবে, এই শিডিউলটা যদি আমরা ফলো করতে পারি তাহলেই কিন্তু আমরা অনেক বছর ভালো থাকব, কোনো হয়তো ওষুধই খেতে হবে না আমাদের।
1: ডাক্তারবাবু, একদম শেষ বেলায় জিজ্ঞেস করব যে শরীরের সঙ্গে মন জড়িয়ে আছে ভীষণভাবে, তো আপনারা বাড়ি বাড়ি বলে থাকেন, মন এবং আমাদের এই যে এমন একটা জীবনযাত্রা, এতে কাজের জগৎ হোক বা সংসার নানান দিকেই চিন্তা ভাবনা স্ট্রেস থাকেই, এই চিন্তা ভাবনা স্ট্রেস অ্যাংজাইটি এগুলির সঙ্গে কি কোনোভাবে ব্লাড প্রেশার সম্পর্ক রয়েছে?
0: এটা খুবই সম্পর্ক আছে। হাই ব্লাড প্রেশার যাদের দেখা গেছে যে এইরকম অ্যাংজাইটি স্ট্রেস, তাদের হাই ব্লাড প্রেশার হওয়ার খবর সম্ভাবনা খুব বেশি, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। হেলদি লাইফস্টাইল ফলো করতে পারলে কি হবে, যদি আমাদের মনটা সবসময় শান্ত থাকে, প্রাণায়াম করলে কি হয়, মনটা সবসময় একটা ইভেন্ট মাইন্ডেড থাকে, মানে সবসময় একটা শান্ত থাকে, তাহলে দেখবেন আপনার কোনো অসুবিধাই কিছু হচ্ছে না, যাই হোক না কেন আপনি সেটাকে সামলে নিতে পারছেন, যতই স্ট্রেস আসুক না কেন। যেহেতু আপনি একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার চট করে কিন্তু স্ট্রেসও হবে না, আপনার মনটাও সবসময় ভালো থাকবে। এবং মনটা আমাদের ভালো রাখতেই হবে, আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশন। হিলিং অ্যাফার্মেশন ব্যাপারটা কি, আমার মনে করতে হবে আমি সবসময় ভালো আছি, পজিটিভ চিন্তা করতে, পজিটিভ চিন্তা করতে হবে। আমি যদি নেগেটিভ চিন্তা করি তাহলে নেগেটিভ আমার রেজাল্ট হবে, আমার যতই রোগ থাক না কেন, আমার ক্যান্সার থাক বা আমার হাই ব্লাড প্রেশার থাক বা সুগার থাক, আমি যদি সবসময় পজিটিভ থাকি তাহলে কিন্তু আমার অনেক প্রবলেমটা অনেক কমে যাবে।
1: সুতরাং নিশ্চয়ই আমরা ডাক্তারবাবুর কথা শুনে চলবো এবং পজিটিভ থাকবো, আর যা যা বললেন এই এক ঘন্টায় আমরা সেই সব কিছু যদি মানি তাহলেই আমাদের শরীর ভালো থাকবে, তাই তো ডাক্তারবাবু?
0: একদমই তাই,
1: নিশ্চয়ই আমরা তা মেনে চলবো। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদেরকে এত কিছু বুঝিয়ে বলার জন্য, অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
1: সুতরাং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে একটা সুন্দর জীবন যে পাওয়া যায় তা ডাক্তারবাবু যেভাবে বললেন, আসুন জানলাম যেমন মেনে চলি এবার। যদি আমি মানি, যদি আমার কথা শুনে আমার পরিবারের আরও কেউ কেউ মানেন, দেখবেন এক থেকে এক, তার চেয়ে আরও এক, এরকম করতে করতে একটা সুন্দর সমাজ অচিরেই গড়ে উঠবে। সেই সুন্দর সমাজটা গড়ে তোলার লক্ষ্যেই এই স্বাস্থ্য জিজ্ঞাসা শেষ করব আজ এখানেই। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, আর আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন SSKM হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার নীলাদ্রি সরকার। শেষ করছি এখানেই, ভালো থাকুন সকলে, শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, তাল, তিন তাল, শিল্পী বিপ্লব ভট্টাচার্য। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন রতন নট্ট। শুনবেন তিন তালে তবলা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন তালে তবলা। শিল্পী বিপ্লব ভট্টাচার্য, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন রতন নট্ট। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: বিকল্প শক্তির সন্ধানে এই বিষয়ে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের শক্তি বিশেষজ্ঞ বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ।
1: শান্তিপদবাবু, আপনাকে স্বাগত জানি অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: আমরা জানি সাম্প্রতিক যে ভূরাজনৈতিক অবস্থান বেশ কিছুদিন ধরেই চলছে, এবং সরাসরি না হলেও এর যে প্রভাব পড়েছে সেটা এমনকি খুব মধ্যবিত্ত সাধারণের গৃহস্থের হেঁসেল থেকে শুরু করে আমাদের গণপরিবহন সব ক্ষেত্রেই, এবং মাননীয় প্রধানমন্ত্রীও জ্বালানির ক্ষেত্রে আমাদের কিছুটা সংযমী হওয়া এবং বিকল্প জ্বালানি কিভাবে ব্যবহার করা যায় সেই দিকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই নিয়ে আজকে আমাদের আলোচনা, বিকল্প জ্বালানির সন্ধানে। তো আপনার থেকে প্রথমে একটু জেনে নেব যে আমরা প্রথাগতভাবে আমাদের রান্নাবান্না বা পরিবহন এই দুটোর ক্ষেত্রে মূল যে সংকটটা এসেছে এলপিজি ব্যবহারের ক্ষেত্রে, তো সেই এলপিজির বদলে কি কি বিকল্প জ্বালানি শক্তি আমরা ব্যবহার করতে পারি, এবং বেশ কিছুদিন ধরেই তা নিয়ে কাজ হয়েছে, সেইগুলো প্রথমে যদি একটু বলেন সবার জন্য।
2: দেখুন, আমাদের দুটো সেক্টর, একটা সেক্টর হলো আমাদের এই রান্নাবান্না,
1: হ্যাঁ,
2: যেখানে শক্তির প্রয়োজন হয়, আরেকটা হলো আমাদের ট্রান্সপোর্ট সেক্টর,
1: ঠিক,
2: বা পরিবহন যে ব্যবস্থা। রান্নাবান্না বলতে ডোমেস্টিক সেক্টর আছে, আবার কমার্শিয়াল সেক্টর আছে। তো এইখানে যুগ যুগ ধরে আমরা কিন্তু প্রথমে জ্বালানি কাঠ ব্যবহার করতাম, তার থেকে এক উত্তরণ হলো, সেখানে মধ্যে আমরা কেরোসিন তেলের আমদানি করলাম, তার মাঝখানে কয়লা এলো, কয়লায় রান্না করতাম, তারপরে যেটা হলো ক্লিনের দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি, নেক্সট যেটা এলো এলপিজি। দেখুন, এলপিজি আবার তুলনামূলক ভাবে ক্লিন, কেরোসিন কয়লা বা জ্বালানি কাঠের তুলনায় সেটা ক্লিন, সেই জন্য আমরা এলপিজিটা নিলাম। এখন এলপিজির সমস্যাটা কি, এলপিজি দিয়ে আমরা কিন্তু ট্রান্সপোর্ট সেক্টরও আমাদের অটো টটো চলছে, আবার বড় বড় রেস্টুরেন্টের মধ্যে এলপিজি কমার্শিয়াল সেক্টর রয়েছে, আর ডোমেস্টিক সেক্টর রয়েছে, হিউজ চাহিদা, চাহিদা প্রচুর। তো সেইখানে সাপ্লাই চেনটা আমাদের যদি কোনোভাবে ডিস্টার্ব হয় তাহলেই আমাদের এখানে এলপিজির একটা সংকট দেখা দেয়।
1: আমাদের এলপিজিটা বেশিরভাগ
2: আমরা বাইরে থেকে আমদানি করা, হ্যাঁ, দেখুন আমাদের দেশে আমরা জ্বালানি কিন্তু বেশি আমদানি করি, পেট্রোল ক্রুড অয়েল বেশিরভাগটাই আমরা আমদানি করি, আমাদের নিজস্ব প্রোডাকশন পেট্রোল বা অন্য কিছু খুবই কম, সামান্যই। তো সেইখানে মধ্যপ্রাচ্যের এই যে গন্ডগোল, আমরা জানি যে আমাদের যে সাপ্লাই চেইন, সাপ্লাই লাইনটা সেটা ব্যাহত হয়েছে, ব্যাহত হওয়ার ফলে আমাদের এখানে আমরা এই যে একদম গ্যাসালি লেভেলেও ঢুকে গেছে ব্যাপারটা, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে না, তাহলে আমরা অল্টারনেটিভ কি করতে পারি, এটা তো একটা আছেই,
1: বাস্তব পরিস্থিতি আমাদের মেনে নিয়ে
2: মেনে নিতে হবে। কিন্তু এখানের মধ্যে একটা রয়ে গেছে যে কিছু কিছু পাওয়া যাচ্ছে, যেটা অনারেবল প্রাইম মিনিস্টার বলেছেন কনজারভেশন,
1: ঠিক।
2: তো আমরা যেটা করতে পারি, প্রথম আমি যেটা বলবো, যতটুকু আমরা পাচ্ছি এলপিজি, সেই এলপিজিটাকে কি করে 20 দিন যেটা চলে সেটাকে 1 মাস করা যায়, সেইটার একটা বন্দোবস্ত করা, যতটুকু প্রয়োজন আমি এলপিজি জ্বালা গ্যাস চালিয়ে আমি টেলিফোনে কথা বলছি, হয়তো রান্না হয়ে গেছে, অনেক সময় ঘরের মধ্যে এইসব দেখা যায়,
1: অপচয়টা বন্ধ,
2: অপচয়টা বন্ধ করা কনজাম্পশন, এটা একটা বড় উপায়। এবারে অল্টারনেটিভ কি, অল্টারনেটিভের মধ্যে রয়ে গেছে 2-3 ব্যাপার। গ্রামাঞ্চলে আমাদের, আমরা জানি এলপিজির মতোই বায়োগ্যাস একটা বড় প্রোগ্রাম আমাদের দেশে, দীর্ঘদিনের প্রোগ্রাম, সেটা
1: গোবর থেকে
2: বা অন্য আবর্জনা থেকে এটা হচ্ছে। এর জন্য আগে গোবর গ্যাস বলতো, এখন আর গোবর গ্যাস বলা হয় না, এটাকে বায়োগ্যাস বলা হয়। এনি বায়োলজিক্যালি ডিরাইভ মেটেরিয়াল থেকে এই গ্যাসটা পাওয়া যায়। তো এই বায়োলজিক্যাল ডিরাইভ মেটেরিয়াল আমরা ডাইজেস্টারের মধ্য দিয়ে পচন করিয়ে আমরা ওর থেকে একটা মিথেন গ্যাস পাই, 55% মতো মিথেন হয়, এবং সেটা দিয়ে রান্না করতে পারি। তো গ্রামের বেশিরভাগ লোকেরই বাড়িতে 2-3 করে গরু আছে, আবার আমাদের রান্নাঘরের থেকে সবজির আবর্জনা, এই অন্যান্য আমাদের ফুড ওয়েস্ট বেরোচ্ছে
1: প্রতিদিনই আসছে কিছুটা,
2: ওই দুটো মিলিয়ে আমরা যদি দেই আমাদের ডাইজেস্টারের মধ্যে, গ্রামাঞ্চলে একটা 2 কিউবিক মিটারের যদি বায়োগ্যাস প্ল্যান্ট করি, তাহলে কিন্তু 4-5 জনের একটা পরিবারের 2 বেলার রান্না এবং চা খাওয়া এবং অন্যান্য জিনিস হয়ে যায়। তো সেইখানে একটা আমাদের অল্টারনেটিভ রয়ে গেছে, এটা একটা ভারত সরকারের মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্স, MNRE আমরা বলি, তারা এই প্রোগ্রামটা ন্যাশনাল লেভেলে লঞ্চ করেছে, এবং ন্যাশনাল লেভেলে এই প্রোগ্রামটা চলে। আমরা আশা করছি যে এই প্রোগ্রামটা দিয়ে আমাদের যে এলপিজি চাহিদা, গ্রামে তো আমাদের অনেক লোক থাকে, হ্যাঁ, আমাদের দেশে গ্রামেই বেশি লোক থাকে, তো সেই একটা বড় অংশের মানুষের থেকে এলপিজি চাহিদাটা কমানো যেতে পারে। এখন আপনি বলতে পারেন যে শহরে কি হতে পারে, বা যার বাড়িতে গরু নেই গ্রামে তারা কি করবে, যাদের বাড়িতে গরু নেই তারা এলপিজি ব্যবহার করতো, কিন্তু দেখবেন এর মধ্যেই

0: যে খবরের কাগজে বা ছবি দিচ্ছে যে আমরা আবার পুরনো আমাদের জ্বালানি কাঠের চুলায় ফিরে যাচ্ছে। এখন এই চুলা কিন্তু আবার এর মধ্যে অনেক গবেষণার ফলে নতুন ধরনের উন্নত মানের চুলা বেরিয়েছে, যেখানে জ্বালানি কাঠ আগে যেখানে লাগতো হয়তো 1 কেজি, সেখানে মধ্যে 300 গ্রামে রান্না হয়ে যাবে। তো এইটাকে আমরা এবং সেই জ্বালানি কাঠ এবং ব্রিকেট তৈরি করে এই উন্নত মানের চুলা গ্রামাঞ্চলে যাদের বাড়িতে গরু নেই বা যাদের বাড়িতে অন্যান্য ওয়েস্ট হয় না, সেটা কিন্তু আরেকটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা আমাদের দেশে চলছে, চালু হয়েছে, লঞ্চ করা হয়েছে এবং বিভিন্ন গবেষণাগার থেকে এখন কিন্তু কমার্শিয়ালি ইমপ্রুভ চুলা, কুক স্টোভ যেটাকে বলি, সেটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে। তাহলে এই দুটো প্রোগ্রাম, কুক স্টোভ কিন্তু আমার শহরেও হতে পারে, সেমি আরবান এরিয়া হতে পারে, কেরোসিন স্টোভ তো শহরেও ব্যবহার করতাম, তো এই কেরোসিন স্টোভের জায়গায় এই কুক স্টোভ আমরা ব্রিকেট পাওয়া যায়, জ্বালানি কাঠ কিনতে হবে না, ওই যে লাকড়ি যাকে বলি আমরা, সেসব লম্বা লম্বাগুলো কিনতে হবে না, ছোট ছোট ব্রিকেট পাওয়া যায় এগ্রিকালচার ওয়েস্ট থেকে বা অন্য কিছু থেকে ব্রিকেট করা যায়, সেই ব্রিকেটগুলো এনে আমরা রাখলাম এবং ওর থেকে ধোঁয়া অনেক কম হয়, স্মোক অনেক কম হয়, আমরা কিন্তু শহরাঞ্চলেও বা যেটা মিউনিসিপ্যাল এরিয়া সেখানে মধ্যে কিন্তু এই ধরনের ব্যবহার করতে পারি, আমার যে এলপিজির অল্টারনেটিভ হিসেবে আমরা রান্না বান্না ক্যালোরিফিক ভ্যালু আলো আছে এবং আমরা করতাম কিন্তু এককালে, ভেবে দেখুন আমরা নূতন স্টোভ ছিল আমাদের ইন্ডিয়ান অয়েলে, আমরা তো তখন গ্যাস ছিলই না বহু বাড়িতে, তো সেইখানের মধ্যে আমরা রান্না বান্না তো করেছি কেরোসিন দিয়ে, তার পরিবর্তে আমরা ওই কুক স্টোভটা ব্যবহার করলাম সেমি আরবান এরিয়া বা আরবান এরিয়াতে একটা অল্টারনেটিভ। তৃতীয় অল্টারনেটিভ যেটা, সেটা হলো সোলার এনার্জি ব্যবহার করা। সোলার এনার্জি ব্যবহার করে দু ধরনের হতে পারে, একটা হতে পারে সোলার কুকার ব্যবহার করা, নানান ধরনের সোলার কুকার এখন বেরিয়েছে, পার্টিকুলারলি বক্স টাইপ সোলার কুকারটাই পপুলার এবং তা দিয়ে আমরা রান্না বান্না ভাজাটা হবে না, মাংস থেকে আরম্ভ করে সব কিছুই রান্না বান্না হতে পারে, কিন্তু সোলার কুকারে কতগুলো লিমিটেশন আছে, ধরুন সূর্য উঠতে উঠতে তেজে যেতে যেতে 9টা বেজে যায়, অনেকে অফিস যাবে, অফিস গার্ডদের জন্য কি করে করা হবে, এইগুলো রয়ে গেছে। তো সোলার কুকার ইজ এ গুড প্রোগ্রাম, তাতে কোনো ধরনের জ্বালানি লাগে না, কিন্তু মেঘলা বেশি হলে সোলার কুকার কাজ করবে না, কিন্তু সোলার কুকারও একটা অপশন যেটা কিন্তু আমরা ব্যবহার করে প্রচুর পরিমাণে আমাদের গ্যাসের রিপ্লেসমেন্ট করতে পারি। কিন্তু সোলার কুকারের থেকেও বড় যেটা আমি বলবো যে ইন্ডাকশন কুকার যেগুলো আছে সেই ইন্ডাকশন কুকারগুলো সোলার এনার্জি দিয়ে চালানো,
1: আচ্ছা
0: এইটা হলো সবচেয়ে ভালো প্রোগ্রাম। ইন্ডাকশন কুকারকে আমরা সোলার এনার্জি দিয়ে চালাবো কিভাবে, আপনি জানেন যে পিএম সূর্য ঘর একটা প্রোগ্রাম হয়েছে, প্রাইম মিনিস্টার সূর্য ঘর প্রোগ্রাম, 1 কোটি আমরা সোলার রুফটপ সিস্টেম লাগাচ্ছি, তাহলে রুফটপ সোলার থেকে আমি যদি 3 কিলোওয়াট পর্যন্ত ছাদের মধ্যে এটা লাগাই, তাহলে ওখান থেকে যে বিদ্যুৎটা জেনারেট হবে সেটা দিয়ে আমি ইন্ডাকশন কুকারটাকে চালালাম, ইন্ডাকশন কুকার হলে আমার সব রান্না হয়ে যাচ্ছে, আর কোনো কিছু দরকার হচ্ছে না, তাহলে ইন্ডাকশন কুকার হলো আরেকটা অপশন। তো আমরা এই ডোমেস্টিক সেক্টরে অনেকগুলো অপশন বললাম, বায়োগ্যাস বললাম আমি, ইমপ্রুভ চুলা বা কুক স্টোভ, এফিশিয়েন্ট কুক স্টোভ, তারপরে আমি ডাইরেক্ট সোলার এনার্জি দিয়ে সোলার কুকারের কথাও বললাম, আবার ইনডাইরেক্ট সোলার এনার্জি ব্যবহার করা মানে সোলার এনার্জি দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে আপনি ইলেকট্রিক হিটারও চালাতে পারেন, ইন্ডাকশন কুকারও, ইন্ডাকশন কুকার ইজ মোর এফিশিয়েন্ট, ইন্ডাকশন কুকারও চালাতে পারেন, সেইটা করলে আমার আর গ্যাসের দরকারই হচ্ছে না। ইনফ্যাক্ট যখন গ্যাসের ক্রাইসিস হলো আমি আমার বাড়িতে ইন্ডাকশন কুকার এবং সোলার দিয়ে চালিয়ে আমি করছি ব্যবস্থা, তো সেইখানে এটা কিন্তু করা সম্ভব। এবং পিএম সূর্যগড় ইজ এ ভেরি লুক্রেটিভ প্রোগ্রাম, মানে ওখানে ভারত সরকার একটা বড় ভর্তুকিও আছে, তো সেইখানে সেই প্রোগ্রামটা যাতে অনেকে করে শহরাঞ্চলে যারা আছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যাতে লাভ হলো কুকিং তো করবেনই, নিজের বাড়ির ইলেকট্রিসিটি বিলও কমে যাবে অনেকখানি, আবার আপনি নিজে ইনডাইরেক্ট ওয়েতে পরিবেশ দূষণকে রক্ষা করলেন, মানে সামাজিক একটা বড় কাজ করলেন, আপনার একটা অবদান রইল আর কি। তো এই সব মিলিয়ে আমরা যদি মানে একটা বহুমুখী পরিকল্পনা করে এগোতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে এনার্জি সিকিউরিটি যেটাকে বলছি, যে অন্যের দেশ থেকে অন্য জায়গা থেকে আমাদের এনার্জি আসতেই হবে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি অনেকখানি, ইনক্লুসিভ অফ এনার্জি কনজারভেশন,
1: ঠিক
0: যেটা প্রাইম মিনিস্টার বলেছেন শক্তি সংরক্ষণ, সেটাও আমরা করতে পারি। তো এই সব মিলিয়ে ডোমেস্টিক সেক্টরটাকে এবং কমার্শিয়াল সেক্টরকে এইভাবে আমরা দেখতে পারি।
1: হ্যাঁ, সোলার এনার্জির কথা আরও একটু বলবো, অতি সাম্প্রতিক একটা বক্তব্যেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়ার কথা, এই যে সোলার প্যানেলগুলো লাগানো সেগুলোর এমনি মেইনটেনেন্স, সেগুলো কি খরচ সাপেক্ষ না?
0: না, এখন দেখুন সোলার প্যানেল, সোলার এনার্জির দাম তো এককালে অনেক বেশি।

0: এখন তো একদম কমে গেছে, মানে এখন এক কিলোওয়াট সোলার পাওয়ার করতে 50-45 হাজার টাকায় হয়ে যায়, আর 3 কিলোওয়াট করতে হয়তো 1.5 লাখ টাকা খরচা পড়ে, তার মধ্যে 78 হাজার টাকা সরকারি ভর্তুকি আছে। 4 বছরের মধ্যে আপনার কিন্তু পুরো দামই উঠে আসবে, মানে ইলেকট্রিসিটি দামটাই উঠে আসবে। তো এইটা করতে এখন সহজ, অনেক ভেন্ডার আছে, অনেক এমপ্লয়মেন্ট হয়েছে, অনেক কোম্পানি আছে, ওদেরকে বললে ওরা টার্নকি বেসে সব করে দিয়ে যাবে, রক্ষণাবেক্ষণ ওরা করবে 2 বছরের জন্য। তারপরের কাজ হলো শুধু প্যানেলগুলোকে একটা ন্যাকড়া দিয়ে একটু মুছে দেওয়া, পার্টিকুলার শীতকালে যখন ধুলোটা বেশি হয়, 15 দিনে বা 1 মাসে 1 বার করে মুছে দেওয়া। 20 বছর থেকে 25 বছর একদম ভালো লাইফ, কোনো অসুবিধা নেই, 30 বছর অবধি থিওরিটিক্যাল লাইফ।
1: আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি বলি, মানে যে সমস্যাটা একটু লিমিটেশনের কথা আপনি বললেন, যে মেঘলা দিনে বা বৃষ্টির সময় তখন,
0: গুড কোশ্চেন। দেখুন, সোলার এনার্জি 2 ধরনের অ্যাপ্লিকেশন আছে, একটা হলো ডাইরেক্ট সোলার থার্মাল বলি আমরা, যেটা সোলার রেডিয়েশনের দরকার হয়, মানে ডাইরেক্ট বিম দরকার হয় সূর্যের, যেটা মেঘ ছাড়া সূর্যের আলো। আরেকটা হচ্ছে আমরা বলি ডিফিউজ রেডিয়েশন দিয়ে আমরা কিন্তু করতে পারি, যে ফটোভোল্টেক প্যানেল, এই প্যানেল কিন্তু আপনার ডিফিউজডও চলে, মানে আপনার ওই ফটোভোল্টেক প্যানেলের জন্য কিন্তু আপনার ডাইরেক্ট সানলাইট যেটা সেটা দরকার না। আপনি যদি মেঘলা দিন থাকে তাও জেনারেট করে, একটু কম করবে কিন্তু জেনারেট করে। সোলার কুকার যেমন মেঘলা দিনে কাজ করবে না, কিন্তু সোলার প্যানেল যেটা আপনি বললেন, সেই প্যানেল সোলার মডিউল আমরা যেটাকে বলি, সেল থাকে যেটা আমরা সোলার সেল, সেইটা কিন্তু আপনার মেঘলা দিনেও কাজ করবে, পরিষ্কার দিনেও কাজ করবে, সবসময় এটা কাজ করতে থাকে, কিন্তু মেঘলা দিনে একটু জেনারেশনটা কম হয়। অতএব এটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ টোটালিটিতে কিন্তু আমাদের সবটা পুষিয়ে যায় ফাইনালি।
1: বেশ, আর আরেকটার ক্ষেত্রে আমাদের শহরাঞ্চলে, আমাদের যদি রাজ্যে বা কলকাতা শহরে খুব অল্প কিছু জায়গাতেই আছে, কিন্তু অন্যান্য রাজ্যের অনেক শহরে চালু আছে, সেটা হচ্ছে পাইপলাইনে গ্যাস, যে সিএনজি, তো সেইটা কি আরো যদি বড় পরিসরে সেটা হয়, সেটার ভবিষ্যৎটা?
0: না, সেটার ভবিষ্যতে অনেক শহরে আছে, দিল্লি টিল্লিতেই রয়েছে, ত্রিপুরাতে রয়েছে, গ্যাস ভরে দিয়ে দেয়, হ্যাঁ ওদের গ্যাস আছে। এখন কলকাতাও বোধহয় কিছু অঞ্চলের মধ্যে, অল্প কিছু অঞ্চলে আছে, তো এটাও একটা অপশন, কিন্তু এটাও তো মানে আপনি ডিপেন্ডেন্ট না।
1: হ্যাঁ, অবশ্যই এটার ক্ষেত্রেও আমাদের মানে সেই সংকটটা থেকে
0: যাবে, ফসিল ফুয়েলই হয়ে গেল, কিন্তু আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু ফসিল ফুয়েল না, নন ফসিল, মানে রিনিউয়েবল এবং তারা ক্লিন এনার্জি সোর্স,
1: একদমই। আর আরেকটা অনেক সময় প্রশ্ন থাকে যে এই যে ক্লিন বা রিনিউয়েবল বা সাস্টেনেবল আমরা এখন বলি, পরিবেশ বান্ধব, সেক্ষেত্রে মাস প্রোডাকশন বা অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেইটা হয়তো যেহেতু এখনো সেটা একটা জায়মান পর্যায়ে, যাকে আমরা বলি ন্যাসেন্ট স্টেজে আছে, তো সেইটা আপনি ভারত সরকারের এই দপ্তরে কাজ করছেন, এই মন্ত্রকে শক্তি বিশেষজ্ঞ হিসেবে, আপনার অভিজ্ঞতা কি বলে, এবং আমরা ভবিষ্যতের কতটা সময় দেখতে পারি? আমরা অনেক দেশের কথা শুনি, সেখানে জনসংখ্যা অনেক কম, যদি নর্ডিক দেশগুলো কয়েকটার কথা বলি, যারা অনেকটাই এই রিনিউয়েবল এনার্জির মাধ্যমে তাদের করে, তো আমাদের দেশের ক্ষেত্রে এখন আমরা কোন জায়গায় আছি?
0: আচ্ছা, দেখুন, আমাদের দেশের রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম কিন্তু দীর্ঘদিন আগেই আমরাই শুরু করেছিলাম, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে তখন লিমিটেড ছিল, খুব অল্প হতো, কিন্তু এখন আমাদের দেশে সব ন্যাশনাল প্রোগ্রাম আছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে। আমাদের দেশে এখন সোলার এনার্জি জেনারেশন কিন্তু প্রায় 1.5 লক্ষ মেগাওয়াট মতো হচ্ছে, সোলার এনার্জি ইটসেলফ। আর আমাদের পিএম গ্লাসগো কনভেনশনে উনি বলেছেন যে 2030-এর মধ্যে ইন্ডিয়াতে 5 লক্ষ মেগাওয়াট 5 লক্ষ মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি জেনারেশন করব, তার মধ্যে 3 লক্ষ মেগাওয়াটই হবে সোলার, তো সেই দিক থেকে সেটাকে টার্গেট করা হয়েছে।
1: আচ্ছা, সবার বোঝার সুবিধার জন্য যদি একটু এই হিসেবটা দেখি, ধরুন আপনি বলছেন 3 লক্ষ মেগাওয়াট, সেটা দিয়ে মানে কতগুলি হাউস হোল্ডের পরিবারের চাহিদা?
0: দেখুন, ভারতবর্ষে এখন টোটাল বিদ্যুতের চাহিদা হলো 2.5 লক্ষ মেগাওয়াট।
1: ও আচ্ছা,
0: তার মধ্যে 3 লক্ষ মেগাওয়াট মানে এখনকার চাহিদা আরো বেশি আমরা ইনস্টল করব, হ্যাঁ, একটা বিশাল ব্যাপার, 3 লক্ষ মেগাওয়াট মানে একটা বিশাল ব্যাপার, সেটা টার্গেট করা হয়েছে, এবং সেই টার্গেট ফুলফিল করার জন্য 3-4টে প্রোগ্রাম আছে আমাদের দেশে।
1: আচ্ছা, একটা কথা আপনি বললেন পিএম সূর্যকর,
0: একটা হলো পিএম সূর্যকর, আরেকটা হচ্ছে পিএম কুসুম প্রোগ্রাম।
1: আচ্ছা,
0: সেটা হচ্ছে সমস্ত যারা কৃষক বন্ধু আছে, ফার্মাররা আছেন, তাদের জমিতে চাষ করার জন্য, সেচের জন্য আপনার সোলার পাম্প বসানো, লক্ষ লক্ষ সোলার পাম্প কিন্তু বসছে, এবং সেইখানে পাম্প বসানো শুধু না, পাম্প যখন চলবে না, যখন জলের প্রয়োজন নেই, তখন সেই পাওয়ারটা চলে যাবে গ্রিডে,

0: ও আচ্ছা,
1: গ্রিডে চলে যাবে। এইভাবে ওরা একটা বড় পাওয়ার জেনারেট করবে। তো এইটা একটা মেজর প্রোগ্রাম, পিএম সূর্যঘর। আরেকটা হচ্ছে সোলার পার্ক প্রোগ্রাম। সোলার পার্ক প্রোগ্রামটা হলো বড় বড় পাওয়ার স্টেশন তৈরি করা, একটা হয়তো 2000 মেগাওয়াটের, 3000 মেগাওয়াটের। কাচ্ছ এরিয়াতে যেমন আমাদের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রায় 30,000 মেগাওয়াট হয়ে গেছে, 40,000 মেগাওয়াটের একটা বড় সোলার পাওয়ার, সোলার উইন্ড মিলিয়ে হচ্ছে, এবং বহু কোম্পানি ওখানের মধ্যে কাজ করছে। তো এটাকে বলে সোলার পার্ক প্রোগ্রাম, মেজর প্রজেক্ট। আমাদের দিকে একটু কম, ওয়েস্ট বেঙ্গলের দিকে, কিন্তু গুজরাট, রাজস্থান, তারপরে কর্ণাটকা, তারপরে এদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ,
2: সারা দেশ জুড়ে
1: এই প্রোগ্রামটা ভালোই হচ্ছে। এটাতে কিন্তু মানে অ্যাডিশন হয়, ওই যেটা আমি বললাম, লক্ষ লক্ষ মেগাওয়াট হয়। আপনি পিএম কুসুম থেকে বা পিএম সূর্যঘর থেকে 1,00,000 মেগাওয়াট করা খুব ডিফিকাল্ট, কারণ এগুলো ছোট ছোট প্রজেক্ট, কিন্তু ওগুলো হলো মেজর প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট। তাহলে এই তিনটে যে পরিকল্পনা দেশের, এই তিনটে পরিকল্পনা থেকে কিন্তু আপনার যেটা আমি বললাম যে 3,00,000 মেগাওয়াট সোলার বাই 2030 আমরা সেটা অ্যাচিভ করতে পারবো, এবং 5,00,000 মেগাওয়াট টোটাল রিনিউয়েবল। তাতে আমাদের যে এমিশন কমানোর যে কমিটমেন্ট, মানে দূষণ কমানোর যে কমিটমেন্ট সারা পৃথিবীর কাছে, ইউনাইটেড নেশনের যে কপ যেটা হয়, কনফারেন্স অফ পার্টিস, সেইখানে যে কমিটমেন্ট ইন্ডিয়া দিয়েছে সেটা কিন্তু অ্যাচিভ করা যাবে। এবং এইভাবেই এই প্ল্যানিংটা করা হচ্ছে, মিনিস্ট্রি প্ল্যানিং এইভাবেই করা হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্ল্যানিং এইভাবেই করা হচ্ছে, মাথায় রেখে যে ইন্ডিয়া কি কমিটমেন্ট আছে 2030-এর মধ্যে কি করতে হবে, অ্যাকর্ডিংলি প্ল্যান করা হচ্ছে।
2: ঠিক। আর একটা সেক্টর পরিবহন, পরিবহনটা গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহন যেটাই হোক খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে একটা বিরাট চাহিদা থাকে শক্তির। তো সেই ক্ষেত্রে কি কি কাজ হচ্ছে?
1: দেখুন, পরিবহন সেক্টরটা তো চলে বেসিক্যালি পেট্রোলিয়াম ফুয়েলের উপরে, মানে আপনার পেট্রোল, ডিজেল বা গ্যাস। আচ্ছা, তো এখন এটা থেকে বেরিয়ে আসা জন্য আমাদের দরকার নিউ টেকনোলজি। কী কী টেকনোলজি? একটা যেমন মানে মেজর আমরা দেখতে পাই আজকাল তো ইন্ট্রোডিউস হয়ে গেছে ইলেকট্রিক ভেহিকল, ইভি। ইলেকট্রিক ভেহিকল আগে তো আমরা যখন ইন্ট্রোডিউস করি প্রথম, আমার মনে আছে আমি কলকাতায়, আমি তখন ডিরেক্টর ছিলাম রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্টে, তখন আমরা কলকাতায় যখন করলাম আজ থেকে 20-22 বছর আগে, তখন আমাদের মানে অল্প একটু, এটা 30-40 কিলোমিটার গেলেই ব্যাটারি শেষ, আবার রিচার্জ করতে হলো। কিন্তু এখন গবেষণার ফলে কিন্তু 300-400 কিলোমিটার পর্যন্ত একটা চার্জেই গাড়িটা চলছে। তো ইভির পপুলারিটি বাড়ছে ধীরে ধীরে, পেট্রোলের দাম এখনো সেরকম ভাবে না বাড়লেও অনেকদিন ধরে স্টেবল হলো, ভবিষ্যতে হয়তো বাড়বে,
2: আরো বাড়বে,
1: আরো ইভির কমার্শিয়াল ভায়াবিলিটি আরো বেশি করে আসবে। তো এখন কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে ইভি ম্যানুফ্যাকচারারও আছে, বড় বড় কোম্পানি ইভি তৈরি করছে, সারা বিশ্বে ইভির চাহিদা বেড়ে গেছে। হাইব্রিড বলে একটা ভেহিকল আছে,
2: দুটো
1: মোডে ব্যবহার করা যায়, সেটাও কিন্তু সারা বিশ্বে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। তো একটা হলো আমাদের পেট্রোল থেকে বেরিয়ে আসার জন্য বা ডিজেল থেকে ইলেকট্রিক ভেহিকল ব্যবহার করা, এবং ইলেকট্রিক ভেহিকলটা এখনো মানে মেজর যে হেভি লোড নিয়ে যাওয়া সেইখানে লরি ফরি চলছে না, কিন্তু
2: এখনো সেইটা
1: সেই জায়গায় এখনো আমরা যেতে পারিনি, কিন্তু বাস চলছে, বাস চলছে, ইভি বাস চলছে, এবং সেইটা একটা ট্রান্সপোর্ট সেক্টরে বড় রেভলিউশন। এছাড়া ট্রান্সপোর্ট সেক্টরে আরেকটা জিনিস বেরোচ্ছে হাইড্রোজেন, তার কিন্তু একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি এবং রিসার্চ অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে চলছে। বিশ্বের বহু দেশে এখন কিন্তু হাইড্রোজেন এনার্জি বেস ট্রান্সপোর্ট কিন্তু ইন্ট্রোডিউস করা হয়ে গেছে, চলছে, হয়তো 10টা চলছে 15টা চলছে, এক্সপেরিমেন্টাল ওয়েতে চলছে, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আগামী দিনে হাইড্রোজেনেরও একটা বড় ভূমিকা থাকবে। হাইড্রোজেন ইজ এ ক্লিন এনার্জি সোর্স, এবং ইলেকট্রিক ভেহিকেলের লিমিটেশন আছে ব্যাটারি, ব্যাটারির উপরে, সেই ব্যাটারিটা ডিসপোজ করতে হবে।
2: আচ্ছা, এইখানেই আমি সেটাই আপনাকে একটু জানতে চাইছিলাম, অনেকের একটু সংশয় থাকে যে আমরা যে পরিবেশ বান্ধব গাড়ি বলছি, কিন্তু সেই ব্যাটারি যখন আমরা ডিসপোজ করছি সেটা কি আবার পরোক্ষে পরিবেশকে কোনো ক্ষতি করতে পারে?
1: না, ব্যাটারি ডিসপোজ করলে কি হয়, এগুলো এখন রিসাইকেলে চলে যায়। এখন ব্যাটারি আর কোনো অংশই আর ইয়ে করা হয় না, লিথিয়াম ব্যাটারি আগের মতো আর নেই, তো ব্যাটারি টেকনোলজিও অনেকখানি বেড়েছে। কিন্তু এটা হলো আরেকটা দিক থেকে বলতে পারেন আপনি, যে এগুলোকে তো চার্জ করতে হয়, চার্জ করতে গেলে তো আমার বিদ্যুৎ দরকার, কয়লার বিদ্যুৎ। তাহলে আমাকে কি করতে হবে, এখন যেটা কনসেপ্ট যে আমার হাইওয়ের ওপরে আমি বড় বড় সোলার পাওয়ার প্ল্যান্ট করে দিলাম, সেইখানের মধ্যে গাড়িটা গিয়ে 400 কিলোমিটার গিয়ে সেই একটা পাওয়ার প্ল্যান্ট মানে ফুয়েলিং স্টেশনের মতো, পেট্রোল স্টেশনের মতো, সেখানের মধ্যে গিয়ে দাঁড়ালো গাড়িটা, 15 মিনিটে ফাস্ট চার্জিং হয়ে গেল, এক কাপ চা খেলেন আপনি, আবার গাড়ি নিয়ে 400 কিলোমিটার তাহলে সোলার থেকে চার্জিং হয়ে গেল। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কিন্তু এটাই বোঝা যায়, ধীরে ধীরে আগামী 20-25 বছরে সারা পৃথিবী কিন্তু এদিকেই চলছে। এটা গেল ইলেকট্রিক ভেহিকেলের একটা ফিউচার এবং অত্যন্ত ব্রাইট ফিউচার। ইলেকট্রিক ভেহিকেল শুধু না, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক টোটো তো হাজার হাজার লক্ষ লক্ষ চলছে দেখছেন, সবকিছুই কিন্তু ধীরে ধীরে আমাদের এমিশন লেভেল কিন্তু কমে এসছে। আরেকটা সেক্টর আমি বললাম হাইড্রোজেন, সেটা বললাম হাইড্রোজেনের একটা অ্যাডভান্টেজ হলো হাইড্রোজেন থেকে কিন্তু কোনো ওয়েস্ট মেটেরিয়াল নেই, জল হলো তার মানে বাই প্রোডাক্ট, তো সেদিক থেকে একদম টোটালি ক্লিন। তো হাইড্রোজেনের একটাই সমস্যা, হাইড্রোজেনের যে প্রোডাকশনটা ইলেকট্রোলাইসিসটা একটু এক্সপেন্সিভ এখনো, তার উপরে গবেষণা চলছে, গবেষণা করে হাইড্রোজেন প্রোডাকশনটাকে যদি দাম কমানো যায়, হ্যাঁ আরো কমানো যায়, হাইড্রোজেন কিন্তু একটা মানে ভালো পপুলার এনার্জি সোর্স হবে ফর দি ট্রান্সপোর্ট সেক্টর।
2: বেশ,
1: এছাড়া আরেকটা অপশন, সেটা কিন্তু অলরেডি আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে বায়োডিজেল অথবা এথানল। এগুলো আমরা কিন্তু দেখবেন আপনি ব্লেন্ডিং করা হয়, আমরা যে ডিজেল নিচ্ছি সেই ডিজেলের সাথে 10 লিটার ডিজেল, তার সাথে আপনি 2 লিটার বায়োডিজেল মিশিয়ে দিলেন, তো আপনি ব্লেন্ডিং করে 20% ডিজেলকে রিপ্লেস করলেন। এইভাবে এখন কিন্তু এটা প্রচুর পরিমাণে পপুলার এবং প্রুভেন টেকনোলজি। তো এই ব্লেন্ডিং করে বায়োডিজেল বা এথানল এগুলো কিন্তু আমরা মানে পেট্রোলের সাথে বা ডিজেলের সাথে মিক্স করছি, মিক্স করে পেট্রোল বা ডিজেলের মানে কনজাম্পশনটাকে কমিয়ে দিচ্ছি, আমরা মানে স্টক করছি, যেখানে আমার 10 লিটার ডিজেল লাগতো এখন আমার 8 লিটার লাগছে, তাহলে আমার 2 লিটার ডিজেল বেঁচে গেল। তো এইটাও কিন্তু আরেকটা ট্রান্সপোর্ট সেক্টরে ক্লিন এনার্জির এবং ধীরে ধীরে ট্রানজিশন যেটা হচ্ছে আমরা বলছি সাস্টেনেবল এনার্জির দিকে, সেটাও একটা রয়েছে। তাহলে ট্রান্সপোর্ট সেক্টরটাকে অ্যাটাক করেছে এইভাবে, একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, একটা হচ্ছে বায়োডিজেল, বায়োডিজেল দিয়ে আরেকটা হচ্ছে হাইড্রোজেন, এই তিনটেই ফিউচারে ট্রান্সপোর্ট সেক্টরকে ক্যাটার করবে আমার মনে হয়।
2: বেশ, আমরা যে কুকিং এবং ট্রান্সপোর্ট এই দুটো সেক্টর নিয়ে মূলত আলোচনা করলাম, এর বাইরে যদি আরেকটু পরিসরটাকে বাড়াই, নিউক্লিয়ার এনার্জি নিয়েও অনেক কাজ হচ্ছে, তো আমাদের দেশেও নিশ্চয়ই সেটার, তো সেটা যদি একটু বলেন যে এখন
1: দেখুন নিউক্লিয়ার পাওয়ার, একসময় যখন নিউক্লিয়ার পাওয়ার 50-এর দশকে প্রথম রাশিয়াতে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বসলো, আমরা সবাই সারা বিশ্ব কিন্তু ভেবেছিল যে পাওয়ারটা মানে আমাদের এনার্জি ক্রাইসিস আর থাকবে না, তো তারপরে নিউক্লিয়ার পাওয়ার বাড়তে থাকে, ফ্রান্সে নিউক্লিয়ার পাওয়ার 76% হয়ে গেল। কিন্তু নিউক্লিয়ার পাওয়ারে দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে চেরনোবিল অ্যাক্সিডেন্ট আর একটা হচ্ছে ফুকুশিমা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের পরে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে সারা বিশ্ব কিন্তু একটু হেসিটেট করতে শুরু করলো যে সেফটি কি আছে, মানুষই যদি মরে যায় তাহলে সেই পাওয়ার স্টেশন করার কি দরকার, নিউক্লিয়ার পাওয়ার একটু পিছিয়ে গেল। এখন নিউক্লিয়ার পাওয়ারের মূলত আমাদের দেশে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ারের মূলত হলো সেফটি ইস্যুটা হলো খুব বড় ইস্যু, নাহলে নিউক্লিয়ার পাওয়ার কিন্তু ক্লিন, কম্পারেটিভলি ক্লিন পাওয়ার সোর্স, হ্যাঁ কিন্তু নিউক্লিয়ার পাওয়ার সেই দিক থেকে ভালো। কিন্তু যেটা আমি বললাম, নিউক্লিয়ার পাওয়ার সোর্স যে ফর্মে আমরা এখন প্রোডাকশন করি সেই ফর্মে নিউক্লিয়ার পাওয়ার সোর্স কিন্তু এখনও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, লিকেজ হয় বা কোনো কিছু হয় তাহলে একটা ডিজাস্টার, কিন্তু নেভারদিলেস নিউক্লিয়ার পাওয়ার আগামী দিনে সেফটি ইস্যুগুলোকে যদি আরো সলভ করা যায়, 100% যদি সেফ হয় তাহলে নিউক্লিয়ার পাওয়ারেরও কিন্তু একটা ফিউচার আছে আমি মনে করি। কিন্তু এখনো সেইভাবে নিউক্লিয়ার পাওয়ারের ব্যাপারে কিছু রিজার্ভেশন কিন্তু সারা বিশ্বেই রয়ে গেছে।
2: ঠিক, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার, আপনার কাছে এটাই জানতে চাইবো, আপনার দীর্ঘদিনের গবেষণা কাজ এবং যে এখনকার অভিজ্ঞতা সেই সব মিলিয়ে যে পরিবেশ বান্ধব শক্তি এবং এই যে বিকল্প শক্তি জ্বালানি, সেই মানচিত্রে যদি আমি দেখি আপনি ভারতকে এই মুহূর্তে কোথায় দেখছেন এবং কতটা আশাবাদী সামনের কয়েক বছর ভারত কোথায় পৌঁছতে পারে?
1: আচ্ছা দেখুন, আমি তো আশাবাদী যে ভারতবর্ষ উইল বি লিডার ইন দি হোল ওয়ার্ল্ড, এবং আমি চাইবো সেটা। আমি যেহেতু নিজে রিনিউয়েবল এনার্জির লোক, দীর্ঘদিন ধরে 35 বছর ধরে এই করে যাচ্ছি, কিন্তু ভারতবর্ষ বর্তমানেও ভালো অবস্থা আছে, কোনো সেক্টরে 4 নম্বরে, কোনো সেক্টরে 3 নম্বর, সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই রেঞ্জে উইন্ড এনার্জি, সোলার এনার্জি এগুলোতে আছে। তবে যে

0: প্ল্যান না হয়েছে, বিশেষত আমাদের পিএম এর যে পরিকল্পনাগুলো, উনি মানে প্রচুর পরিমাণে সাপোর্ট করেন রিনিউয়েবল এনার্জিকে। তো এই পিএম এর যে ইনিশিয়েটিভ, আমি বলবো যে মিশনগুলো যেগুলো লঞ্চ করা হয়েছে, সেগুলো যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে আমরা কিন্তু একদিন মানে বিশ্বের সেরা হব। এবং রিনিউয়েবল যে ইনস্টলেশন, কারণ আমাদের প্রচুর দরকার, আমাদের পপুলেশন অনেক, তো সেই দিক থেকে আমরা সামনের দিকে প্রচুর যাব। শুধু এটা না, আমরা বিশ্বের কাছে কমিটেড যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করব, এবং আমাদের যে এমিশন লেভেল, আমাদের পার ক্যাপিটা এমিশন কম, কিন্তু যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, টোটাল এমিশন বেশি হয়, এবং সেই হিসেবে আমরা সারা বিশ্বের কাছে কমিটেড যে আমরা এমিশন কমিয়ে আনব। এবং সেইটা করতে গেলে রিনিউয়েবল এনার্জি ইজ দি অনলি অপশন। এবং সেইখানে আমরা কিন্তু ধীর, কিন্তু গ্রোথ ঠিক আছে, টার্গেট ঠিক আছে, আমরা এগিয়ে চলেছি। আমি জানি ভবিষ্যৎ প্রজন্ম এটাকে আরও ফাস্টার করবে, আরও এগিয়ে নিয়ে যাবে।
1: অনেক ধন্যবাদ ডক্টর গণ চৌধুরী।
2: দৃষ্টিপাত অনুষ্ঠানে শুনলেন বিকল্প শক্তির সন্ধানে। এই বিষয়ে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের শক্তি বিশেষজ্ঞ বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরী সাক্ষাৎকার। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবর্ষি ঘোষ। গীতাঞ্জলি শুরু হচ্ছে
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে পলাতক ছায়াছবির গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পলাতক ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরের গানটি শুনবেন রুমা গুহ ঠাকুরতা, গীতা দত্ত ও সহশিল্পীদের কণ্ঠে। পলাতক ছায়াছবির গান।

পলাতক ছায়াছবির গান শুনলেন রুমাগুহ ঠাকুরতা, গীতা দত্ত ও সহশিল্পীদের কণ্ঠে। পরের গানটি পলাতক ছায়াছবি থেকে রুমাগুহ ঠাকুরতা এবং সহশিল্পীদের কণ্ঠে।

পলাতক ছায়াছবির গান শুনলেন রুমা গুহ ঠাকুরতা এবং সহশিল্পীদের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নতুন জীবন ছায়াছবির গান, প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: নতুন জীবন ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ভালোবেসেছি।

নতুন জীবন ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এখন ছদ্মবেশী ছবির গান মান্নাদের কণ্ঠে।

ছদ্মবেশী ছায়াছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী স্বাগতা মিত্র।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন স্বাগতা মিত্রের কণ্ঠে। এখন রজনীকান্তের গান, শিল্পী সুজাতা রায় মান্না।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান, শিল্পী সুচরিতা সাহা, প্রথম গানটির গীতিকার পীযূষ ঘটক।

আধুনিক গান শুনলেন সুচরিতা সাহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ রাগ, মারু কল্যাণ, শিল্পী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন আবির মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মারু কল্যাণ রাগে শরদ।

মারু কল্যাণ রাগে শুনলেন শরৎ, শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন আবির মুখোপাধ্যায়। শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন খেয়াল, রাগ বাগেশ্রী, শিল্পী মন্দিরা লাহিড়ী। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনবেন বাগেশ্রী রাগে খেয়াল।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করলেন মন্দিরা লাহিড়ী। শিল্পীকে সহযোগিতা করলেন তবলায় দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন 12 মে 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন প্যারিচাঁদ মিত্রের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস শুনবেন কথিকা ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা ন্যাশনাল ফরেন্সিক মেডিসিন ডে, বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 6:45 প্রাত্যহিকী শুনবেন শর্মিষ্ঠা সরকার এবং দেবজ্যোতি লাহিড়ির উপস্থাপনায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা কথিকা পরিযায়ীর পিছু পিছু, সংকলন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। আধুনিক গান শুনবেন মধুচন্দা ভট্টাচার্যের কণ্ঠে 8:05। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম অমরজ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন সাক্ষাৎকারের প্রথম পর্ব।

8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ধ্রুপদ এবং ধামার পরিবেশন করবেন সুমনা গুপ্ত। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। 9:30 আকাশবাণী পডকাস্ট, প্রযোজনা সময়িতা দাস। 10:00 গানের ভেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা, উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী এবং ঋত্বিক শিকদার। 12:00 অতুলপ্রসাদের গান শুনবেন সমিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 12:15 লোকগীতি পরিবেশন করবেন সুশান্ত দাস। 12:35 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, পরে শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল আমরা যত বন্য। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 12:00 নির্বাচিত নজরুল গীতি। 11:50 মাননীয় ইস্যু, বয়স্ক মানুষদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় নীলিমা সাঁতরা। 2:30 সাঁওতালি গান পরিবেশন করবেন নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। পরে সাঁওতালি ঐতিহ্যবাহী গান আখড়া রে দোলমাদল, এর উপরে একটি সঙ্গীতালেখ্য শুনবেন আলেখ্যর প্রথম পর্ব, রচনা সারদা প্রসাদ কিস্কু, শিল্পী মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, সুদাম সরেন ও সহশিল্পীবৃন্দ, জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। পরে সাঁওতালি গান পরিবেশন করবেন রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর

বৃন্দ, জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। পরে সাঁওতালি গান পরিবেশন করবেন রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 মিনিটে বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর